সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ বুধবার 23 বৈশাখ 1948 শকাব্দ, 13 মে 2026 খ্রিস্টাব্দ, 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58 মিনিট। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন সুবিনয় রায়। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ থেকে পরবর্তী 3 দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী দিনে জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর ভুট্টা ক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি ভুট্টা পরিণত হয়ে থাকে তাহলে পরিণত ভুট্টা কেটে শুকনো জায়গায় মজুত রাখুন। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে এবং লেদা পোকার প্রতিকারেরও পরামর্শ দেওয়া হচ্ছে। মুগ ডালের ক্ষেত্রে বলা হচ্ছে যে অত্যন্ত অল্প সময়ে সেচের সুবিধাযুক্ত এলাকায় উন্নত মানের প্রোটিনযুক্ত মুগ ডাল চাষ করুন এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেবার এবং বেশি জল বের করে দেবার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টিপাতের এবং বজ্রপাতের সম্ভাবনা থাকায় গরু বাছুরকে বাইরে চড়তে দেবেন না এবং ঘরগুলি ভালো করে তৈরি করুন এবং পোলট্রি ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে ছাউনি উড়ে যেতে পারে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুনলেন কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন কৃষিকাজে মহিলাদের ভূমিকা, এ নিয়ে বলবেন ডাক্তার ভিক্টর সরকার।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় কৃষিকাজে মহিলাদের ভূমিকা, বলছেন ডক্টর ভিক্টর সরকার, সিনিয়র সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞান কেন্দ্র, মালদা।
1: আমাদের কৃষিতে মহিলারা অবিচ্ছেদ্য অঙ্গ। যেমন পুরুষরা কৃষিকাজে আসে, তেমনি মহিলারাও কৃষিকাজে পিছিয়ে নেই। আজকে মহিলারা ফসল তোলা থেকে ফসল লাগানো, যেমন 65-75% জড়িত আছে, তেমনি পশুপালনে মহিলারা সবচেয়ে এগিয়ে। 85-90% গ্রাম্য সমাজে পশুপালনের সঙ্গে যুক্ত আছে, এবং তার সাথে তারা 65%-এর উপরে মহিলারা পুরুষদের সঙ্গে ফুড প্রসেসের সঙ্গে যুক্ত আছে। এবং তার সাথে আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং এলাকা আপনাদের চা শিল্পে 95-96% মহিলারাই চা তোলার সঙ্গে যুক্ত আছে। তেমনি আজকে মহিলারা সব কাজে এগিয়ে আছে, তার সঙ্গে সঙ্গে কয়েক জায়গায় আজকে আমরা সেইভাবে সমাজ মহিলাদের জমির মালিকানা দিতে পারেনি। 14% মহিলাদের কাছে জমির মালিকানা আছে, এর জন্য তারা সেইভাবে যেভাবে পুরুষ সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে মহিলারা কিন্তু সেইভাবে পাচ্ছে না। আর দ্বিতীয়ত, মহিলারা কৃষিতে থাকার জন্য যেমন ইম্প্যাক্ট পড়ছে, ভালো ভালো ইম্প্যাক্ট, একটা পরিবার থেকে যেমন একটা পুরুষ ইনকাম করতে পারে, তেমনি মহিলা যদি তার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে ইনকামটা কিন্তু দ্বিগুণ হচ্ছে। তার সঙ্গে মহিলা ইনকাম করলে সে ছাগল পালনই হোক, গোপালনই হোক, কিংবা চাষবাসের সঙ্গে যুক্ত থাকলে সেই যে টাকাটা ইনকাম করছে সে কিন্তু পুরোটাই তার ছেলে মেয়ের পড়ার পিছনে লাগিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে যেমন পুরুষরা খাদ্যশস্য এবং ধান পাট চাষ করে, মহিলারা কিন্তু তার সঙ্গে সঙ্গে যুক্ত থাকে, তারা কিন্তু সবজি এবং আপনার ডাল জাতীয় অন্যান্য শস্যের সঙ্গে যেগুলো জৈব মানে খাদ্য বৈচিত্র্য কিন্তু বেশি হচ্ছে, কারণ তারা বুঝে কোন খাবারটা দিলে তাদের ছেলে মেয়েদের পুষ্টি বা অন্যান্য পরিপূর্ণতা পাবে। এবং মহিলারা এর সঙ্গে যখন এসব কাজ করছেন, গভর্নমেন্টও ওনাদের জন্য অনেক স্কিম, যেমন আমাদের 2022-23 সালে আপনার প্রধানমন্ত্রী লাখপতি দিদি, এবং তার সঙ্গে 2011 থেকে চলছে মহিলা সশক্তিকরণ প্রোগ্রাম, এবং তার সঙ্গে চলছে ন্যাশনাল লাইভলিহুড রুরাল মিশন যোজনা, যার মাধ্যমে গভর্নমেন্ট বিভিন্নভাবে তাদেরকে লোন এবং সাবসিডি দিচ্ছে তাদের ছোটোখাটো ব্যবসা। যেমন মালদাতে আমরা অনেক প্রোগ্রামে দেখেছি বা ট্রেনিং দিয়েছি, তারা কলার ডাল থেকে শুরু করে আমের আচার এবং আম সত্ত্ব এবং জ্যাম জিলো অনেক তৈরি করছেন, এবং তার সঙ্গে মাশরুম অন্যান্য চাষ করছেন। এইভাবে অনেক মহিলাই নিজের পায়ের দাঁড়িয়েছেন এসব করে, এবং অন্যান্য মহিলাকে তারা মোটিভেট করছে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনলেন কৃষিকাজে মহিলাদের ভূমিকা, এ নিয়ে বললেন ডাক্তার ভিক্টর সরকার। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 7 দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1 স্থানে 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সিকিমের কিছু স্থানে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি। আর এর সাথে শেষ হলো আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। এই অনুষ্ঠানে আজ শুনবেন অন্ত্রের ক্যান্সার, এ নিয়ে বলবেন ডাক্তার স্বরাজ কৃষ্ণ ভট্টাচার্য।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজ শুনুন একটি কথিকা, অন্ত্রের ক্যান্সার, বলছেন সরোজ কৃষ্ণ ভট্টাচার্য।
2: অন্ত্রের ক্যান্সার বলতে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র দুটোকেই বোঝায়, কিন্তু বৃহদন্ত্রের ক্যান্সার ক্ষুদ্রান্ত্রের তুলনায় 46 গুণ বেশি হয়

0: তাঁদের খাবারে চর্বি জাতীয় জিনিস বেশি থাকে এবং শাক সবজি কম থাকে, তাঁদের এই রোগ বেশি হয়। তাছাড়াও মলের ভেতর বাইল অ্যাসিড, নাইট্রোসের যৌগ এবং কিছু কিছু ব্যাকটেরিয়াকে সম্ভাব্য কারণ হিসাবে ভাবা হয়। এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা অনেক বেশি জরুরি। আপনার এবং আপনার পরিবারের খাবারে চর্বি জাতীয় জিনিস কমান, রোজ কিছু কিছু টাটকা শাক সবজি খান, এই রোগের সম্ভাবনা অনেক কমে যাবে। এই রোগটি পুরুষ অপেক্ষা মহিলাদের বেশি হয়, সব বয়সেই হতে পারে কিন্তু 40 থেকে 70 বছর বয়সেই বেশি হয়। যাঁদের বৃহদন্ত্রে পলিপ থাকে, তা যে ধরনেরই হোক না কেন, যারা আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস রোগে ভুগছেন, যারা তারা অন্যান্যদের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি এই রোগে আক্রান্ত হতে পারেন। অন্য কোনো ক্যান্সার রোগের চিকিৎসার জন্য যারা রেডিওথেরাপি করিয়েছেন, যারা সিস্টোসোমিয়াসিস রোগে ভুগছেন, তাদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা গেছে। এদের জন্য আমার পরামর্শ, নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিন, প্রয়োজনে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করান, তার ফলে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা করা সহজ হয়ে যাবে। অন্যান্য ক্যান্সারের মতোই এই রোগের বেলাতেও প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে শুধুমাত্র শল্য চিকিৎসার দ্বারা রোগীকে অনেক দিন ভালো রাখা যায়, এমনকি স্বাভাবিক জীবনযাপনও অসম্ভব নয়। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় শুধুমাত্র ডাক্তারবাবুদের উপর নির্ভর করে না, এই রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে যদি সচেতনতা বাড়ানো যায় তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। রোগের লক্ষণগুলো আলোচনা করার আগেই একটা কথা পরিষ্কারভাবে বলে নেওয়া ভালো, যে এগুলো থাকলেই আপনার ক্যান্সার হয়েছে তা নয়, কারণ অন্যান্য রোগেও এগুলো হতে পারে। বৃহদন্ত্রের ডান দিকে ক্যান্সার হলে তার কোনো লক্ষণ সহজে ধরা পড়ে না এবং এইভাবে দীর্ঘদিন কেটে যায়, কিন্তু বাঁ দিকে হলে খুব তাড়াতাড়ি বোঝা যায়। আবার শতকরা 60 ভাগের বেশি বাঁ দিকেই এই রোগটি হয়। সুতরাং লক্ষণগুলো জানা থাকলে অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সহজতর হয়। প্রথম লক্ষণ হিসাবে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথমে কম থাকে, ধীরে ধীরে বাড়ে। মলত্যাগ করার পর মনে হবে যেন পেট পরিষ্কার হলো না, বারবার মলত্যাগ করতে ইচ্ছে হবে। সাধারণত যে সময় আপনার মলত্যাগ করা অভ্যেস সেটা পরিবর্তিত হয়ে অন্য সময়ে হতে পারে। মলের পরিমাণ কম বেশি হবে, কখনো পাতলা পায়খানা, আবার কখনো কোষ্ঠকাঠিন্য হতে পারে। দ্বিতীয় লক্ষণ হলো মলদ্বার দিয়ে রক্তক্ষরণ, টাটকা তাজা রক্ত অথবা পরিবর্তিত রঙের, সেটা কালো অথবা খয়েরি হতে পারে। বৃহদন্ত্রের বাঁ দিকে এই রোগ হলে শতকরা 70 ভাগ ক্ষেত্রেই রোগী এটা নিজেই লক্ষ্য করতে পারেন, কিন্তু ডান দিকে হলে মলের সাথে মিশে থাকা এই রক্ত খালি চোখে বোঝা যায় না, সেক্ষেত্রে মল পরীক্ষা করানো আবশ্যিক। আমাদের অভিজ্ঞতায় দেখেছি দীর্ঘদিন ধরে মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও অর্শের চিকিৎসা হচ্ছে। অন্যান্য পরীক্ষা যেমন আঙুল দিয়ে মলদ্বার পরীক্ষা, সিগময়েডোস্কোপি, বেরিয়াম এনেমা, এগুলো করানো হয়নি, এটা ঠিক নয়। আগে বলা লক্ষণগুলো দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করা একান্তই আবশ্যিক। এই রোগ ছড়িয়ে গেলে চিকিৎসার ফলাফল ভালো হয় না, অথচ প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র সার্জারির মাধ্যমেই সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায়। অনেকের মধ্যে এই বিভ্রান্তিমূলক প্রচার আছে যে বায়োপসি করালে রোগ ছড়িয়ে পড়ে, এটা আদৌ সত্যি নয়। যত তাড়াতাড়ি সম্ভব বায়োপসি করিয়ে সঠিক চিকিৎসা করানোই প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক চিকিৎসার অঙ্গ।
1: কথিকা অন্ত্রের ক্যান্সার শুনলেন, বললেন ডক্টর সরোজ কৃষ্ণ ভট্টাচার্য।
2: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন অন্ত্রের ক্যান্সার, এ নিয়ে বললেন ডক্টর স্বরাজ কৃষ্ণ ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী লক্ষ্মী বিশ্বাস মণ্ডল।

এতক্ষণ লোকগীতি শুনলেন লক্ষ্মী বিশ্বাস মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন সুচিত্রা মিত্রর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। 1926 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন বাংলার পাঠক সমাজের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত যখন ভূমিষ্ঠ হন তখন জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থা এক চরম সংকটের সম্মুখীন। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা অবধি এই 20 বছরে বিশ্বব্যাপী এমন সব অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন ঘটে যার ফলে তখন জগৎ জুড়ে সাধারণ মানুষ এক অভাবনীয় দুর্ভোগের মধ্যে পড়ে। সুকান্তর জন্ম এবং তাঁর প্রতিভার উন্মেষও ঘটে বিশ্বের এই চরম সংকটকালেই। হাজার হাজার কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত যে ভাষা হাজার হাজার মানুষের নানা আবেগের তরঙ্গ তুলেছিল তাকে কবিতায় সাদরে গ্রহণ করতে পেরেছিলেন সার্থক কবি সুকান্ত। যে নতুন শক্তি সমাজে সেদিন মাথা তুলেছিল সুকান্ত তার বুকে সাহস, চোখে অন্তর্দৃষ্টি আর কণ্ঠে ভাষা জুগিয়েছিলেন। জীবনের অভিজ্ঞতাকে ক্ষমতায় বেঁধে সুকান্ত যখন কবিতার বিদ্যুৎ শক্তিকে কলকারখানায়, ক্ষেতে, খামারে, ঘরে ঘরে সবে পৌঁছে দিতে শুরু করেছেন ঠিক তখনই মৃত্যু তাঁকে কেড়ে নিয়ে যায়। মাত্র 21 বছর সুকান্ত পৃথিবীতে বেঁচেছিলেন। ঠিক বিকশিত হওয়ার মুখেই প্রতিভা সম্পন্ন কবি সুকান্তকে আমরা হারিয়েছি। সুকান্তর যেসব কবিতা পড়ে আমরা চমকিত হই সুকান্তর পক্ষে সেসব আরম্ভ মাত্র। পৃথিবীর সব জঞ্জাল সাফ করে নবজাতকের কাছে এ বিশ্বকে বাসযোগ্য করে তোলার জন্য তাঁর প্রাণপণ প্রয়াসের প্রতিশ্রুতির কথা যখন বিষোত্তীর্ণ তরুণ সুকান্ত তাঁর ছাড়পত্র কবিতায় সদর্পে ঘোষণা করছেন ঠিক তখনই যক্ষা রোগে আজকের দিনেই আমাদের কাছ থেকে চিরবিদায় নেন কবি সুকান্ত। আজ সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় আনুত শ্রদ্ধা।

এবারে প্রত্যুষার মে মাসের বিষয় আলোকপাত। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে রবি কিরণে। বিষয়টিকে নিয়ে আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন সব্যসাচী কর্মকর জগদ্দল্লা বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণ বা সূর্যের আলো কেবল দিনের সূচনাকারী নয়, বরং এই পৃথিবীর প্রাণের প্রধান স্পন্দন। উষালগ্নে যখন রক্তিম আভা ছড়িয়ে রবিকিরণ ধরিত্রীকে স্পর্শ করে, তখন প্রকৃতির প্রতিটি কোণ এক নতুন সজীবতায় জেগে ওঠে। অন্ধকারকে বিদায় জানিয়ে এই আলো বয়ে আনে আশা ও নতুন দিনের অঙ্গীকার। বৈজ্ঞানিক দৃষ্টিতে রবিকিরণ প্রাণীজগৎ ও উদ্ভিদ জগতের বেঁচে থাকার প্রধান উৎস। উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো অপরিহার্য, যা পরোক্ষভাবে আমাদের খাদ্যের সংস্থান করে। আবার মানব দেহে ভিটামিন ডি তৈরিতে এর ভূমিকা অনস্বীকার্য। তবে রবিকিরণের গুরুত্ব কেবল বিজ্ঞানেই সীমাবদ্ধ নয়, সাহিত্য ও আধ্যাত্মিকতায় এর স্থান অনেক উঁচুতে। কবিদের কলমে রবির কিরণ কখনো মুক্তির প্রতীক, কখনো বা জ্ঞানের আলোকবর্তিকা। রবীন্দ্রনাথের ভাষায় রবিকিরণ যেন সেই জাদুকরি ছোঁয়া যা সুপ্ত কুঁড়িকে ফুলে পরিণত করে। এই আলো আলস্য দূর করে মানুষকে কর্মচঞ্চল করে তোলে। কনকনে শীতের সকালে এক চিলতে মিঠে রোদ যেমন পরম আরামদায়ক, তেমনি গ্রীষ্মের প্রখর রৌদ্র আমাদের প্রকৃতির রুদ্র রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। রবিকিরণ হল সত্য ও পবিত্রতার প্রতীক। এটি আমাদের শেখায় যে রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের সূর্যকিরণ ঠিকই সমস্ত গ্লানি মুছে দিয়ে পৃথিবী আলোকিত করবেই। রবিকিরণ না থাকলে এই পৃথিবী হতো এক প্রাণহীন শীতল মরুভূমি। তাই সূর্যের এই অমল আলো আমাদের অস্তিত্ব রক্ষার শ্রেষ্ঠ আশীর্বাদ। লিখেছেন সব্যসাচী কর্মকার জগদ্দল্লা বাঁকুড়া থেকে। এবারের ভাবনা লিখছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, ওয়ার্ড নাম্বার 19, জলপাইগুড়ি থেকে। প্রাণীর সাথী প্রত্যুষা, তোমার এমাসের বিষয় রবিকিরণে। এই ভোরবেলায় আক্ষরিক অর্থেই বৃক্ষরাজির ওপর তোমার কিরণে গাছেরা খাদ্য তৈরি করছে, আর আমরা প্রাণবায়ু পাচ্ছি তোমার কক্ষপথে আবর্তিত আমাদের বসুন্ধরায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের অপরূপ চিত্র ফুটে উঠছে। আর তুমি তোমার সীমাহীন কল্পনার ছন্দে ছন্দে তাকে বর্ণময় করে তুলেছ। আমাদের জীবনে এমন কোনো নিভৃত কক্ষ নেই যেখানে তোমার আলো পড়েনি। যেদিন জীবনের সবচেয়ে বড় আঘাতটি পেয়েছিলাম, সেটা ছিল আমার পিতৃদেবের পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবার দিন। প্রায় মধ্যরাতে বাবা রোগশয্যার পাশে বসে আছি, বাইরে হিম পড়ছে, চারদিক ঘন কুয়াশায় ঢাকা। বাবা নিঃশব্দে চলে গেলেন। এক গভীর শূন্যতা বোধ আমাকে অস্থির করে তুলল। সে যে প্রাণের পরে চলে গেল, সে চলে গেল বলে গেল না। সেই তীব্র শীত যেন অনুভূত হচ্ছে না। বাইরে বেরিয়ে দেখি পর্ণমোচিদের পাতা ঝরে পড়ছে, যেন বাবাই গাইছেন, ঝরা পাতা ঝরা পাতা আমি তোমারই দলে। জানি সেই ক্ষত পূরণ হবার নয়, সেখানেও তোমার আশ্বাস বাণী আছে। দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তোমার কিরণে জীবনের সব রং কি ফিরে ফিরে আসে? ভেঙে পড়া মানুষের বেদনায় তুমি কি এভাবেই প্রলেপ লাগাও? কানে কানে বলে যাও, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, নাকি ধাক্কা মেরে বলে বিধির বিধান ভাঙবে তুমি এমন শক্তিমান? তুমি কি সর্বশক্তিমান? তোমার কিরণে ধন্য এ জীবন। নমস্কার আন্তে, বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, ওয়ার্ড নাম্বার 19, জলপাইগুড়ি। মে মাসের বিষয়ে এবারের ভাবনা এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট দক্ষিণ কাশিয়াবাদ গ্রামের থেকে। লিখছেন
ডাক্তার শান্তিদেব জানা। প্রিয় পারিজাত ও সুরভিত প্রত্যুষা, প্রতি প্রত্যুষা এমন এক সুর গুনগুনিয়ে বাজে, নব আনন্দে জাগো নবরবি কিরণে। এই রবি কিরণ কেবল প্রভাতের প্রভা নয়, এ এক অন্তরলীন আলোকধারা যার উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের অনির্বাণ সৃজন শক্তি। তাঁর গান ও লেখনীর অলিম্পন সেই সোনালী স্রোত যেখানে শব্দ সুধা হয়ে ঝরে, ভাবনা বিনার তারে তান তোলে।

জীবন লাবণ্যলিখিত লীলায় লীন হয়। প্রাত্যহিক জীবনের ক্লান্ত ক্লেদে কণ্টকাকীর্ণ কর্মপথে তাঁর সৃষ্টির কোমল কিরণ মনকে মসৃণ করে, মননকে মহীয়ান করে। তাঁর গানে গাথা থাকে গহীন অনুভব, যেখানে বিরহ বেদনাকে অতিক্রম করে বোধের বিস্তারে রূপ নেয়। সমাজ জীবনে তিনি সংকীর্ণতার শৃঙ্খল ভেঙে সহমর্মিতা ও সাম্যের সুর ছড়িয়ে দেন। দেশচিন্তায় তাঁর দর্শন দহন নয়, দীপন বিভাজন নয়, বিস্তার মানুষে মানুষে মেলবন্ধনের মর্মবাণী। মনের কোণে থাকা দীনতা মলিনতা মুছে দিয়ে এই রবিকিরণ জগতের আনন্দযজ্ঞে সকলকে আহ্বান জানায়। বিশ্বজনীন ভাবনায় আমি ও আমরার ভেদ রেখা মিলিয়ে যায়। তাঁর আলোয় চিত্ত হয় জাগ্রত, চেতনা হয় প্রসারিত, আর মানবতা হয়ে ওঠে মধুর মহিমান্বিত ও মঙ্গলময়। কবিপক্ষের প্রভাতী শুভেচ্ছায় ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা। এবারের ভাবনা লিখছেন দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, প্রাতঃভ্রমণে মাঠে যাবার বেশ কিছুক্ষণ পর পূবের আকাশে গাছের ফাঁক দিয়ে দেখা যায় লাল চাকতির মতো শোভা পাচ্ছে সূর্যদেব। সেই রবিকিরণ ছড়িয়ে পড়ে চারিদিকে নানা রঙের দীপ্তিতে, যেমন দেখি টাইগার হিলে সূর্য উদয়ের সাথে সাথে রঙের ঢেউ রাঙিয়ে দেয় কাঞ্চনজঙ্ঘা। সেই সৌরভে ভ্রমণকারীদের শরীর ও মন উচ্ছ্বলিত হয় আনন্দ গানে। রবিকিরণ ও রবি কবির সাহিত্য কিরণ একাকার হয়ে উচ্চারিত হয়, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া ডাকিতে নারী। সমস্ত রকম প্রতিকূলতার মধ্যে থেকেও রবিকবি নিজের সাথে অন্যদেরও শান্ত ও আনন্দে থাকার কৌশল জানতেন। যেন রবিকিরণ আলোকের ঝর্ণা ধারায় ভাসিয়ে দিচ্ছে সবার প্রাণ। কাজী নজরুলের লেখা ভোরের বেলায় পূব গগনে সূর্য ঠাকুর দেন উঁকি, বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি? আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোরবেলা, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়। রবিকিরণ যেমন চারিদিকের বিষাদ নৈরাশ্যকে আলোর ঐশ্বর্যে আনন্দময় করে তোলে, রবি কবিও আনন্দের মাঝে ঈশ্বরকে উপলব্ধি করতেন। আনন্দের চেতনা দিয়ে তিনি পৃথিবীকে দেখেছেন প্রেমের দৃষ্টিতে। তাঁর কাছে এই পৃথিবী ছিল বহু মানবের প্রেম দিয়ে ঢাকা, তাই সুন্দর। মানুষই তাঁর কাছে আরাধ্য ঈশ্বরের প্রতিভু বলে মনে প্রাণে গ্রহণ করেছেন। এমনকি জীবনের অন্তিম লগ্নে পৌঁছে কবি তাঁর চরিতার্থ বাণী খুঁজে পেয়েছেন। মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। রবিকিরণের মতো তাঁরও একমাত্র কাম্য ছিল তাঁর কিরণও যেন সকল প্রকার ভেদ বুদ্ধি বিচ্ছিন্নতা অসহযোগিতা বা ঘৃণা বিদ্বেষ সমূলে দূর করে বিশ্বজুড়ে এক নিবিড় সম্প্রীতির উদার ক্ষেত্র প্রস্তুত হয়। আলো যবে ভালোবেসে মালা দেয় আঁধারের গলে, সৃষ্টি তারে বলে। শুভেচ্ছান্তে দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন, আলোহীন দীপ্তিহীন তমঘন প্রাণীর আকাশ বিষাদ মলিন। সংসারের মরুতাপে জীবন শুকায় যায় হৃদয় তৃষায় কাঁপে, এসো তৃষ্ণার জল কল কল ছল ছল, চারদিকে ঘন রাতের আঁধার কালো, কোথায় আলো কোথায় ওরে আলো, কে জ্বালাবে আলোর দীপ্ত শিখা,

0: ওই কে আসে, ওই কে আসে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী আরুর রথে? বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ, আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। আমি শুনি, কেবল শুনি সেই চরণের ধ্বনি, ওই মহামানব আসে প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করেই আনি। দ্বারে আসি দিল ডাক, পঁচিশে বৈশাখ, আমাদের প্রাণের পঁচিশে বৈশাখ, প্রাণের রবীন্দ্রনাথ। দুঃখের আঁধার রাত্রি পার হয়ে পূর্বাশার উদয়াচলে নতুন অরুণোদয়, প্রভাতের নব রবি কিরণে ভিজব আমরা, মাখব গায়ে আলুর রেণু, হৃদয়ের সব তাপ যাবে জুড়িয়ে। প্রিয় আমার, শ্রেয় আমার, অন্ধকারের আলো তোমার রঙে রাঙা আমার প্রাণের উত্তরীয়। জীবন যখন শুকায় যায় তুমি আসো মন্দাকিনীর করুণা ধারায়, ভিজিয়ে দাও আমাকে আলোক পুলকে, আমার সকল সুখ সকল আশায় সকল দুঃখ ভালোবাসায় স্নাত হই তোমার সুধা সিঞ্চনে, শীতল শান্তি ভরিয়ে দাও প্রাণে। হে কবি, আজও পৃথিবী সাপদ সংকুল, হিংসায় উন্মত্ত, চারদিকে শুধু যুদ্ধ, লাশ আর রক্ত। তোমার অমিত কিরণ বর্ষণে শুচি হোক ধরা, শুচি হোক মানুষের মন, মুছে যাক গ্লানি হিংসা হানাহানি, না থাক মোহপাপ, না থাক শোক পরিতাপ, ধুয়ে যাক সব কলুষ কালি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বৈশাখের রবীন্দ্রিক শুভেচ্ছায় গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর। এবারে ভাবনা লিখছেন শাশ্বতী গোস্বামী, কুইকোটা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণ তোমার এ মাসের বিষয়। এই বিষয়ে যতই লিখি না কেন আমার মনে হচ্ছে কিছুই হলো না লেখা, বড্ড কম হয়ে গেল লেখাটা, তাই কয়েক লাইন ছড়ার মধ্যে খানিকটা লেখার চেষ্টা করছি। বন্ধু, প্রথম পথের পদক্ষেপে রবির আলোক ছটা, ব্যস্ত হাতে উল্টে যাওয়া বাবার সঞ্চয়িতা, লুকোচুরি বীর পুরুষে পঁচিশে উৎসব, পদ্ম দেখির কালো জলে অবাধ্য শৈশব, বাল্যকালের সহজ পাঠে ইচ্ছে ডানা মেলা, কিশোর জাগে কল্প চোখে সোনার তরীর বেলা, রবির গানে গুনগুনিয়ে বসন্ত উন্মন, ভ্রমর আশা ঘরের ভেতর দক্ষিণা শনশন, স্বদেশ জাগে জীবন বোধে দেশপ্রেমের গাঁথা, বাংলা মেয়ের চোখের জলে কষ্ট পোষা ব্যথা, কাব্য জুড়ে সাবেক মনে হাজার মর্ম ব্যথা, পরাণ জুড়ে পাল্টে ফেলা সাবেক ধরণ প্রথা, বিশ্বজোড়া মুক্ত মনন উড়িয়ে জয় ডঙ্কা, রবির আলোয় উদ্ভাসিত কাটিয়ে বিপদ শঙ্কা, সেই আলোতে স্নান করেছি পান করেছি সুধা, রবি বিনা কাব্যি মনের মিটবে না তো ক্ষুধা। লিখেছেন শাশ্বতী গোস্বামী, কুইকোটা, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের ভাবনা লিখছেন তাপস সাহা, শ্যাওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে শুধু ভারতবাসীরাই নহে, একসময় সারা পৃথিবীবাসী উদ্ভাসিত হয়েছিল। কি প্রবন্ধে বা কি কবিতা গানে, কোথায় না লাগেনি এই কিরণের ছোঁয়া। গীতাঞ্জলি রচনা করেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়েছিলেন প্রথম এশিয়ান কবি হিসেবে নোবেল প্রাইজ। সারা এশীয়বাসীর সাথে আমরাও তার কিরণে স্নাত হয়েছিলাম। তাঁর প্রতিটি কবিতা গান যেন আমাদেরই জীবনের গান, জীবনের প্রতিটি ছত্রে ছত্রেই খুঁজে পাই বেঁচে থাকার মানে। সারা পৃথিবীতে এমন কোনো দেশ খুঁজেই পাওয়া যাবে না যারা কবিগুরুকে চেনে না জানে না। আমাদের সকল পরম গর্বের এই রবি ঠাকুর, যাঁর লেখার ছন্দে আমরা এতই আনন্দিত যে ভাষাতীত। তবে বড়ই খারাপ লাগে তাঁর সৃষ্টি শান্তিনিকেতনের আজকের হতশ্রী চেহারা দেখে, যেখানে ঘোলা জলের মতোই ঢুকে পড়েছে পঙ্কিল রাজনীতি। নবপ্রজন্মদের তার অগাধ জ্ঞানের আলোয় আলোকিত না হতে দেখে এখন আর আগের মতো তাঁর জন্মদিনটির স্মরণে হতে দেখা যায় না রাজ্যের জায়গায় জায়গায় মঞ্চ বেঁধে ডাকঘর নাটক হতে বা তার অনবদ্য সৃষ্টি ছোটদের কবিতা সংকলন বাস্তবে শিশু ভোলানাথদের নিয়ে কোনো অনুষ্ঠান। এখন শুধু পড়া আর পড়া, যেখানে কোনোভাবেই প্রবেশ করতে পারে না উজ্জ্বল রবিকিরণ, যার ছোঁয়া তো অমৃত সমান। আসুন রবি জন্ম মাসে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে রবির কিরণে অবগাহন করি ও উজ্জ্বল এক নতুন দিনের শপথ গ্রহণ করি। নমস্কার, আন্তে তাপস সাহা, শাহরাফুলি, হুগলি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর থেকে। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ, আজও তুমি আছো আমাদেরই মাঝে, সংসারেরই ছোটোখাটো জিনিসের সাথে আছো। সহজ পাঠের পাতায় আমলকির বোন যখন কাঁপে থরথর, গাছের পাতা খসানোর সময় যখন শুরু হয়, মনে পড়ে তখন তোমার কথা। শুক্রবারের হাট বসলে বা কোথাও ছোট নদী এঁকে বেঁকে যেতে দেখলে মনে হয় তোমার উপস্থিতি। বর্ষায় যখন অঝোর ঝরে বৃষ্টি, তুমি আপন মনে গেয়ে ওঠো, আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে। আবার বসন্তে যখন আগুন রাঙা পলাশ কৃষ্ণচূড়া চারিদিক রাঙিয়ে দেয়, তখন তুমি গেয়ে ওঠো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। এমনিভাবেই সব ঋতুতেই আছো তুমি আমাদের পাশে। গোড়া উপন্যাসে গোড়ার মুখে দেশের জন্য বলেছ জ্বালাময় অনেক কথা, আবার নষ্টনীর গল্পে কাজ পাগল স্বামীর জন্য চারুলতার ছোট্ট ছোট্ট আশা আকাঙ্ক্ষা খুনসুটির কথা তুলে ধরেছ, সে যেন আমাদেরই ঘরের মেয়ে। অমল দইওয়ালা গল্পে অমলের বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য দইওয়ালার মতো ফেরিওয়ালার জীবনকে বেছে নেওয়ার ইচ্ছা, এসবই আমাদেরকে মুগ্ধ করে। এভাবেই জীবনের প্রতিটি পাতায় থাকবে তুমি, তুমি রবি নীরবে হৃদয়ে মম। নমস্কার আন্তে, চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর। সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। প্রত্যুষা, আবার আগামী প্রত্যুষে নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শ্রোতাদের আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 রয়েছে নজরুল গীতি শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী। 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। 9:00 আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন ললিত রাগে খেয়াল শিল্পী রজন মিশ্র এবং সজন মিশ্র। 10:00 সীমান্ত কথা, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি, আজ শুনবেন পর্ব নম্বর 1258। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই যে বোন এবং পরবর্তীতে রয়েছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় 10ম শ্রেণীর ইতিহাস, এ বিষয়ে পাঠদান করবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চন্দ্র রায়। 12:00 কথায় সুরে একটাই মহিলা মজলিস, এই অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্র সাহিত্যে নারীর ভূমিকা। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন সাংবাদিক অজন্তা সিনহা। 1:50 দূরের সুরে শুনবেন অসমীয়া গান শিল্পী মধুস্মিতা ভট্টাচার্য। 3টি গান পরম্পরায় শুনবেন ভীম পলাশের আগে সরোদ শিল্পী ওস্তাদ আলী আকবর খান। 3:30 যুব অনুষ্ঠানে শুনবেন কেরিয়ার অ্যাজ অপটোমিস্টিক, উপস্থিত থাকবেন মোনালিসা চক্রবর্তী। 4টি গ্রামীগঞ্জ অনুষ্ঠানে শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষার জন্য সবুজ সারের প্রয়োগ, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন অসিত বরণ মণ্ডল। 4:30 ক্রীড়াঙ্গনে আজকের বিষয় আইএসএল 2026 চ্যাম্পিয়ন কে, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন বিপ্লব বারুই। সান্দোষ মিশনের অধিবেশনে 5টায় জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। এই অনুষ্ঠানে আজ শুনবেন ওডিসি আমার জীবন সাধনা। রয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা ওডিসি নৃত্যশিল্পী ডাক্তার পম্পি পালের সাক্ষাৎকার। পরবর্তীতে শুনবেন লোকসঙ্গীত। 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত্তা 8:00 বিজ্ঞান ঘরে ও বাইরে, মহাকাশে মহাবিশ্বে বিজ্ঞান। 8:30 নজরুল গীতি শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী। 9:15 গজল শিল্পী গুলাম আলী। 9:30 বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। 10:10 রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্র। 10:30 মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। এবারে 101.4 মেগাহার্জের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম মেহরা ইপিআরকে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু। শুনলেন 101.4 মেগাহার্জের FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এবারে আজকের ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 13 মে 2026 দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে টিকিয়াপাড়া হাট জলপাই মোড় সকাল 9:00 থেকে 8:00 পর্যন্ত যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। আজকের ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে স্থানীয় সংবাদ।

0: খবর হলো, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কাউন্সিলর রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3 মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। NTA-র মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम

0: फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
1: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকে একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্র কড়াগ্রামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দল সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নেত্রা কড়াগ্রামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি বেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামীর আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10 নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচারচক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল দুদিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহীর সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডি টি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক

0: হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই অবশ্য গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35,000 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে আজ রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া ও 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। উল্লেখ্য, 294টির মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন বাকি আছে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1টি, আইএসএফ 1টি, আম জনতা পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছে। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতি অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে থানায় জমা পড়া জিডি এবং বিভিন্ন অভিযোগও আবার পরীক্ষা করে দেখারও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে নতুন মামলা দায়ের করতে হবে। এই সমস্ত তদন্ত ব্যক্তিগতভাবে তদারকি করবেন জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য

0: আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা ও অবৈধ খনন কার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। একই সঙ্গে বৈধ পশু ব্যবসা এবং খনন কার্যে স্থানীয় দুষ্কৃতি বা তোলাবাজদের হস্তক্ষেপ যাতে না থাকে তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। পশু হত্যা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার কথাও বলা হয়েছে। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 15ই মের মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। নবান্ন সভাঘরে হতে চলা মুখ্যমন্ত্রীর বৈঠকে সব দপ্তরকে আগামী 6 মাস এবং পরবর্তী 2 বছরের জন্য কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা আজই জানাতে হবে বলে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নির্দেশিকা জারি হয়েছে। বৈঠকে 41টি দপ্তরের সচিব এবং 5 জন করে বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিত থাকতে হবে। প্রত্যেক সচিবকে সংশ্লিষ্ট দপ্তরের কাজের খতিয়ান পেশ ছাড়াও কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাও জানাতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মসংস্কৃতিতে বদল আনতেও কড়া নির্দেশিকা জারি করা হয়। সকাল 10টা থেকে 10টা 15 মিনিটের মধ্যে সরকারি সব দপ্তরের কর্মী আধিকারিকদের হাজির হতে হবে। বিকেল 5টা থেকে 5:15 আগে দপ্তর ছাড়া যাবে না। গতকাল অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা সহ রাজ্যগুলি যৌথভাবে প্রধানমন্ত্রীর পূর্বোদয়ের বিকাশের স্বপ্ন পূরণ করবে।
1: असम का सब जनता जनार्दन को बधाई देता हूँ। मैं आभारी हूँ आने वाला दिन में उड़ीसा, बिहार, असम, त्रिपुरा, मोदी जी का जो स्वप्न है पूर्वोदय का विकास, उसके एक साथ काम करूंगा। तो सरकार ने BSF को जमीन तक नहीं दिया, देश की सुरक्षा के ऊपर सवाल खड़ा हो गया था। खास करके घुसपैठिया, इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए।
0: গত সন্ধ্যায় কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী ফলতা পুনর্নির্বাচন নিয়ে সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত ওই বৈঠকে সুবিধাভোগীদের বর্তমান অবস্থা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
2: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দ্য গভর্নমেন্ট দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% অফ দ্য ল্যান্ড ইজ ওন্ড বাই দ্য স্মল ফার্মার্স। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। আমরা কথা দিয়ে
0: রাজ্যের নতুন সরকার গঠনের পর মুর্শিদাবাদ জেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে মুর্শিদাবাদে যোগাযোগ বাড়াতে একটি বিমানবন্দর গড়ে তোলার কথাও লেখেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট UG 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। কেন্দ্রীয় সরকার তদন্তভার CBIকে দেওয়ার পর তারা একটি FIR দায়ের করে। CBI এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির নিট UG পরীক্ষা আগেই বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এই পরীক্ষা বাতিলের ঘটনায় ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেন, এভাবে প্রশ্নপত্র ফাঁসের ফলে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ল। গরু পাচারের অভিযোগে গতকাল বর্ধমান থানার পুলিশ 11 জোড়া বলদ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। গতকালই ধৃতদের বর্ধমান CJM আদালতে তোলা হলে 17ই মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ধৃত শেখ রফিকুল ইসলামের বাড়ি কাটোয়া শ্রীখণ্ডে এবং মিন্টু শেখ নওপাড়ার বাসিন্দা। নকশালবাড়ির রথখোলা এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গতকাল এসএসপির জালে চারজন আটক হয়েছে। এদের মধ্যে দুজন থাইল্যান্ডের এবং একজন নেপালের বাসিন্দা ও অপরজন ভারতীয়। আটকদের হেফাজত থেকে একাধিক নথিপত্র উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এদের গ্রেপ্তার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসপি। কলকাতার তিলজলা থানা এলাকায় তোপসিয়ার একটি বহুতলে আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গতকাল দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও পাঁচজন, এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। আজ সকাল ১১টার মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রামদা দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগে বর্ধমানের রথতলা এলাকা থেকে সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ধমান আদালতে গতকাল ধৃতের ৬ দিনের পুলিশ হেফাজত হয়। জানা গেছে, হাওড়ার মালিপঞ্জঘড়া থানা এলাকার বাসিন্দা সঞ্জয়ের সঙ্গে ১৮ বছর আগে শিবানী দাসের বিয়ে হয়। তাদের ১৭ বছরের একটি কন্যা আছে। বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য শিবানীর ওপর শ্বশুরবাড়ির লোক শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সম্প্রতি ৬ মাসের গর্ভাবস্থায় তিনি বাপের বাড়ি ফিরে এলেও তার রেহাই মেলেনি। গতকাল বিকেলে সঞ্জয় শ্বশুরবাড়িতে টাকা চাইতে এসে স্ত্রীকে রামদা দিয়ে কোপায়। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতকাল রাত ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৯১ থেকে প্রায় ৩ দশক মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে ৭:৩০। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে আজ রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ৪১টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল ৯:১৫।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে ৪২১.৯ মিটারে অর্থাৎ ৭১১ কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন নজরুলগীতি শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী।

0: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
0: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
0: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705। এই নম্বরে আমি আছি বৈশালী, আপনাদের সাথে আজকের সকালের এই আড্ডায়। শ্রোতা বন্ধুরা, আমাদের যে সংস্কৃতি রয়েছে তা আমাদের নিজেদের আত্মপরিচয়। আমাদের গান, কবিতা, উৎসব, ভাষা, লোককথা সব কিছু মিলেই তৈরি হয় সংস্কৃতির বিস্তৃত আকাশ। আমাদের এই বাংলার মাটিতে যেমন রয়েছে রবীন্দ্রনাথের সুর, তেমনই রয়েছে বাউলের একতারা, ভাটিয়ালির টান। আর এই সংস্কৃতিকে কে বাঁচিয়ে রাখে বলুন তো? শিল্পীরা। শিল্পী শুধুমাত্র বিনোদন দেন না,

স্মরণীয় দিন। আজকের দিনে 1947 সালে মাত্র 21 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি যক্ষারোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই অল্প বয়সের জীবনে তিনি বাংলা কবিতায় এমন এক শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সুকান্ত ভট্টাচার্য একজন বিদ্রোহ, মানবতা আর স্বপ্নের কবি। তার কবিতায় যেমন উঠে এসেছিল ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, ঠিক তেমনই শ্রমজীবী মানুষের সংগ্রাম এবং এক নতুন পৃথিবীর স্বপ্ন। তাই তার মৃত্যু শুধু একজন কবির প্রয়াণ নয়, বাংলা সাহিত্যের এক অকাল নক্ষত্রপতন। আজ তার প্রয়াণ দিবসে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। আসলে যে জাতি যে নিজের সংস্কৃতিকে ভুলে যায়, সে একসময় নিজের পরিচয়কেও হারিয়ে ফেলে। কারণ শিল্পী মানুষকে সুন্দর হতে শেখায় এবং শিল্পী মন মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। শ্রোতা বন্ধুরা, তাহলে কি আজকে আমরা নিজেদের সংস্কৃতিকে সেই যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিচ্ছি? নতুন প্রজন্মকে কি আপনারা সকলেই বা আমরাও নিজের শিকড়ের কথা, নিজের মাটির কথা জানাতে ভুলছি না তো? কি ভাবনা এ নিয়ে? শুনব আপনাদের আবেগের এই কথা হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে। তাই ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনব আমাদের শিল্পী সুকান্ত ভট্টাচার্য এবং আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের শিকড়ের কথা নিয়ে আপনাদের কাছ থেকে আমাদের এই সকালের আড্ডায়। তবে হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে রয়েছি হিন্দি ছায়াছবির কিছু গান নিয়ে এই সকালে। শুনে নিন প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে মিস্টার ইন্ডিয়া ছায়াছবি থেকে।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন মিস্টার ইন্ডিয়া ছায়াছবি থেকে এই গানটি। শুনছেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ
0: হ্যালো, সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত দিদিভাই।
0: হ্যাঁ কে বলছেন? হ্যাঁ একদম ভালো আছি, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ হ্যাঁ প্রবীর বাবু, বলুন কেমন আছেন আপনি?
1: দিদি ভাই খুব ভালো আছি, আপনারা কিরকম আছেন দিদি ভাই?
0: এই যে একদম ভালো আছি। আবার যে নতুন ভাবে শুরু হয়েছে আগের মতো লাইভ ফোন ইন অনুষ্ঠান,
1: এটাই আমরা চাতক পাখির মতো না কখন বৃষ্টি হবে আবার ফিরে পেলাম দিদি।
0: একদম একদম, আমরাও আমরাও একদম। তো যাই হোক, আমাদের আজ সকালের হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে যা বলছিলাম যে আমাদের এই সংস্কৃতি তা কোথাও হারিয়ে যাচ্ছে না, তো কি মনে হয় আপনার, কি ভাবনা?
1: দেখুন দিদি ভাই, এখন ইন্টারনেটের যুগ, মিডিয়া, এইখান থেকে সংস্কৃতি কিন্তু আমাদের হারিয়ে ফেলছি আমরা নিজেরা। কারণ আমাদের নিজেদের মধ্যে সেই সংস্কৃতি ভাবটা, মানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত দিদি ভাই। সংস্কৃতি করতে গেলে সেই জায়গাটা আপনাকে উপলব্ধি করতে গেলে আপনাকে নিজেকে সেই জায়গায় এগিয়ে আসতে হবে এবং ভালোভাবে সেই সংস্কৃতিটা ধরে রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা একদম মানে হেলায় হারিয়ে ফেলছি। তো সেই আগামী দিনে আমি মানে বলতে চাই দিদি ভাই একটা কথাই, যে সবাইকে জোট বেঁধে আমাদেরকে সেই সংস্কৃতির দিকে এগিয়ে যেতে হবে। কারণ সংস্কৃতি না থাকলে মানুষ কিন্তু মানুষের পর্যায়ে আর থাকবে না। তো সেই জায়গাটা, হ্যাঁ দিদি ভাই, সেই জায়গাটাই আমরা চাই যে আপনাদের মাধ্যমে সেই সংস্কৃতিটা আবার যেন ফিরে আসুক। এই যে আজকে রেডিও, দেখুন আমরা রেডিও শুনতাম না, কিন্তু আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে এমন ভাবে এগিয়ে গেছি যে আমরা ডেইলি রেডিও শুনি, নাহলে মনে হয় যে কি একটা ভুল করে ফেললাম। তো সেই জায়গা থেকে আর কি এইরকম ভাবেই যদি সংস্কৃতিটা ফিরে আসে তাহলেই আমি জানবো আমরা উন্নতি করেছি দিদি ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি।
0: একদম।

0: আপনিও ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার। নমস্কার।
0: এই যে প্রবীরবাবু বললেন যে রেডিও শোনবার কথা, যে আর উনিও রেডিওর সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক তেমনই আজকের এই বিশেষ দিনে এই ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য প্রয়াত হয়েছিলেন। এই সুকান্ত ভট্টাচার্য 1941 সালে কলকাতা বেতারে গল্পদাদুর আসরে রবীন্দ্রনাথের লেখা শীতের আহ্বান কবিতাটি আবৃত্তি করেন। ঠিক রবীন্দ্রনাথের প্রয়াত হবার পর সেই আসরে 1942 সালে নিজের লেখা প্রথম বার্ষিকী কবিতাটি বেতারে পাঠ করে তাকে শ্রদ্ধা জানান সুকান্ত ভট্টাচার্য। গল্পদাদুর আসরের সেই বয়সেই তার লেখা গানে সুর দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং তা বেতারেও গিয়েছিলেন। তাহলে বলাই বাহুল্য যে বেতার আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সেই সুকান্ত ভট্টাচার্য তার কবিতা পাঠ করেছিলেন সেই বেতারেই 1941 সালে, এবং আজও আমাদের শ্রোতা বন্ধুরা প্রতিদিন সবসময় আমাদের বেতারের সাথে জড়িয়ে থাকেন। বলতেই একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম, কলকাতা।
0: হ্যাঁ বলুন সৌভিক বাবু, কেমন আছেন?
2: আমি ভালো আছি, আপনি?
0: হ্যাঁ একদম ভালো আছি। আর আপনার যে আজকে সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস, কি ভাবনা আপনার এ নিয়ে, বা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলে কি আপনার মনে হয় এই প্রযুক্তির যুগে?
2: দেখুন, আস্তে আস্তে বলতে গেলে আধুনিক যুগে আর কি,
0: হ্যাঁ,
2: এই স্মার্ট যুগে আমরা কোথায় জানি আস্তে আস্তে আনস্মার্ট হয়ে যাচ্ছি।
0: আচ্ছা, হ্যাঁ একদম।
2: একটা ছোট্ট উদাহরণ সেটা দিই, সেটাও ধরুন আগে বিজয় দশমীতে আমরা কি করতাম, গুরুজনেরা আছে তাদের বাড়িতে যেতাম, তাদের গিয়ে প্রণাম করতাম এবং তাদের সাথে মিষ্টি মুখ করতাম,
0: একদম।
2: বাড়ি বাড়িতে নানা রকম নোনতা জিনিস তৈরি হতো এবং আমরা সেদিনকে সারাদিনটা কাটিয়ে আসতাম,
0: একদমই।
2: এখন সেখানে আমাদের কি হয়, আধুনিক যুগে মেসেজের মাধ্যমে একটা বার্তা পাঠিয়ে দিলাম, একটা হাত জোর করে প্রণামে ইমোজি পাঠিয়ে দিলাম, ব্যাস ওইটুকুই, বা একটা মিষ্টির একটা ছবি পাঠিয়ে দিলাম। আস্তে আস্তে কোথায় জানি এই যে এইগুলো যে বলছি এগুলো কোথায় জানি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বা পাড়ায় যখন কোন রকম সংস্কৃতি অনুষ্ঠান হতো, তখন আমরা করব না করব সব আগের থেকে বলতে গেলে প্ল্যান হতো। ধরুন আমি বলছি, ধরুন পয়লা বৈশাখ ধরুন বা 25 বৈশাখ, একসাথে ক্লাবে মিলে আমরা আলোচনা করতাম যে এই জিনিসটা পরপর হবে। আর আমরা এখন কি করছি, কোন ইভেন্টকে আমরা দিয়ে দিচ্ছি তাদের হাতে, আমরা তারা সুন্দর করে সাজাবে, লাইট ঝকঝক করে সুন্দর করে সাজাবে। এই যে আমাদের যে সংস্কৃতি গুলো এখন আধুনিক যুগে ছোঁয়াতে কোথায় জানি একটা ইভেন্টের মাধ্যমে এখন জানি চলছে। আপনি বিয়েই বলুন, আদিকাল বলবো না, হয়তো কয়েক বছর আগে হয়তো ঠাকুমারা দিদিমারা তার আগে গানের মাধ্যমে সুন্দর করে জল বইতে যাওয়া, এই করতে যাওয়া, সুন্দর করে যে জিনিসগুলো নিয়ম সংস্কৃতি হিসেবে আমাদের যে বাঙালিদের যে হয় সেই জিনিসটা কোথায় দিদি জানি এখন জানি আধুনিক যুগে কোথায় জানি হারিয়ে যাচ্ছে। খারাপ লাগে যে এই জিনিসগুলো যে হারিয়ে যাওয়া। আমার মতে বলে এককালে, ধরুন আমি লাস্ট একটা অপশন দিই, সেটা বলছি, সেটা হলো ধরুন পিঠেপুলি উৎসব। পিঠেপুলি মানে এখন যেন কোনটা জানি রেডিমেড হিসেবে জানি এখন জানি সব পাওয়া যায় মিষ্টির দোকানে
0: রেডিমেড,
2: বা পাটি সাপ্তাহিক বলুন, এখন বাড়ি বাড়ি সেই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। এবং সেই হাতের যে গন্ধটা মায়ের বা দিদিমাদের যে আনতেই কথা, সেই জিনিসটা তো আপনি পাবেন, জিনিসটা কোথায় জানি নাড়ু বলুন বা ইয়ে বলুন, সেই জিনিসটা তো পাবেন না। এই জিনিসগুলো এখনকার সময় সংস্কৃতি বা মাটির শেকড়টা, শেকড়টা আস্তে আস্তে কোথা থেকে জানি উপরে উপরে আস্তে আস্তে যাচ্ছে, হয়তো গাছটা হয়তো কোনো রকমের হয়তো এখন সেই হয়তো নড়বড়ে হয়ে রয়েছে।
0: কিন্তু আমার কিন্তু মানে আমি বলতে চাচ্ছি, তাহলে কি মনে হয় যে কিভাবে এটাকে বাঁচিয়ে রাখা যায়, বা কিভাবে কি করতে পারি আমরা? এই প্রযুক্তিকে এখন সাথে নিয়েই চলতে হবে, কিছু তো করবার নেই। হ্যাঁ, যেভাবে আমাদের সাথে জড়িয়ে গেছে, তো কি মনে হয় যে কিভাবে এটাকে আবার আগের মতোই মানে বাঁচিয়ে তোলা যায়?
2: দেখুন, এখন যে সময়টা চলছে সেটা জেন জিদের সময় চলছে। এখন একটা জিনিস আমাদের যে জিনিসটা করা দরকার সেটা

0: হলো বাচ্চাদের,
1: হ্যাঁ
0: আমাদের যে বড়
1: ঠিক,
0: জেনারেশন যারা আসছে আর কি, তাদেরকে আমাদের সবকিছু জিনিস আগের মতন করে আমাদের শেখাতে হবে, যে জিনিসটা আমাদের সংস্কৃতি এককালে কি ছিল না ছিল, এককালে আমাদের কি হতো না হতো। ধরুন আমাদের যে বা আমাদের বাবা কাকাদের যে ভিডিও, যে ভিডিও যে ভিডিওগুলো ওদের বসিয়ে দেখাতে হবে,
1: একদমই
0: কি
1: ঠিকই।
0: সংস্কৃতি ছিল এককালে, আমরা এইভাবে আমরা আমাদের যে কালচারে যে অনুষ্ঠানগুলো হতো, এই জিনিসগুলো ওদের দেখাতে হবে। কারণ আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের সেই সংস্কৃতির ছোঁয়াটা ওদেরকে দিতে হবে, তাহলে তো
1: একদমই,
0: ওরাও এককালে শিখবে। ওরা এককালে বলতে পারে স্মার্টফোনের দিকে ঢুকে যাচ্ছে, কিন্তু তার সাথে আস্তে আস্তে ওদের এই জিনিসটা এককালে ভিতটা
1: একদম
0: হস্তমুক্ত করা লাগবে, ওদের ভালো জিনিসগুলো আমাদেরও জিনিসটা ঘর থেকে শুরু করতে হবে, ওদেরকে
1: একদমই, মানে
0: শিখিয়ে দিতে
1: পরিবারের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি এক্ষেত্রে। হ্যাঁ,
0: একদম
1: এবং পরিবার
0: পরিবারের পোশাক
1: ভূমিকা হয়ে
0: সবচেয়ে
1: তারপর
0: বেশি।
1: তো অবশ্যই সেটা সমাজের, তাই কিনা?
0: হ্যাঁ একদম, এটাই বলবো।
1: যাই হোক, খুব ভালো লাগলো যে এই কথাগুলো শুনে, এই বার্তাগুলো শুনে। সঙ্গে থাকুন,
0: অবশ্যই,
1: একদম,
0: নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার।
1: আসলে আজকের সংস্কৃতি আর আগের যে সংস্কৃতি, এই দুইয়ের মধ্যে সময়ের যেন একটা দীর্ঘ সেতু বন্ধন। সময়ও বদলেছে, মানুষের জীবনযাত্রাও বদলেছে, আর তার সাথে বদলে গেছে আমাদের সংস্কৃতির রূপও। কিন্তু যেটা বলবার তা হলো আমাদের মন, অনুভূতি আর যে এই ঐতিহ্যের প্রকাশ, সেটা কিন্তু রয়ে গেছে একই। তবে অবশ্যই সেটা অনেকটাই প্রযুক্তি নির্ভর। অবশ্যই এ নিয়ে আরও কথা বলবো, তবে চলে যাই এবারে গানের পর্বে। গানের পর্বে যাওয়ার আগে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
0: নমস্কার দিদিভাই,
1: নমস্কার, কে বলছেন?
0: আমি লক্ষ্মীলাল গাজীলাল
1: হ্যাঁ
0: বর্ধমান থেকে বলছি।
1: হ্যাঁ, কেমন আছেন বলুন।
0: হ্যাঁ ভালো আছি দিদিভাই।
1: হ্যাঁ, আর কেমন ওখানকার আবহাওয়া কেমন?
0: এখানকার আবহাওয়াটা একটু মাঝারি টাইপের, মাঝারি টাইপের, বেশি গরম নেই আর
1: আচ্ছা
0: বেশ ভালো লাগছে।
1: আচ্ছা, মানে এখনো সেইভাবে গরমটা পড়েনি?
0: না না, সেভাবে গরমটা 2 দিন পড়েছিল আগে, কিন্তু
1: হ্যাঁ
0: এখন ঝড় বৃষ্টি হওয়াতে কিছুটা কমে গেছে।
1: হ্যাঁ, তার মানে উত্তরবঙ্গের সাথে মানে একেবারেই মিল আছে
0: হ্যাঁ
1: আবহাওয়ায়।
0: কিছুটা মিল আছে।
1: হ্যাঁ, তো আমাদের আজকের যে বিষয় ভাবনা, তা রয়েছে আমাদের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি প্রযুক্তির দৌলতে কি হারিয়ে যাচ্ছে? আর সুকান্ত ভট্টাচার্য, এই কবির আজ প্রয়াণ দিবস, তো কি বলতে চান?
0: ওনাকে তাই প্রণাম জানাচ্ছি, ওনাকে প্রণাম জানাচ্ছি।
1: একদম,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর সংস্কৃতি হারিয়ে যাচ্ছে কিনা প্রযুক্তির দৌলতে, তো আপনার কি মনে হয়?
0: না না, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে না। এখন যে নতুন প্রজন্ম, তারা এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য যা যা করার তারা করছে। এটা বাজে কথা যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, এটা নয়। এটা নতুন প্রজন্ম, তারা এটাকে ধরে রেখেছে এবং সেভাবে প্রস্তুত হচ্ছে।
1: আসলে যতই সংস্কৃতি রয়েছে প্রযুক্তি নির্ভর হোক না কেন, মোবাইল, ইন্টারনেট আর সামাজিক মাধ্যমের মাধ্যমে, অ্যাপেই, অনলাইনেই সমস্ত কবিতা, গান এগুলো ছড়িয়ে পড়ছে মানুষের মনে, তাই না?
0: একদম ঠিক, একদম ঠিক।
1: মানে কয়েক মুহূর্তে এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে যাচ্ছে নিজেদের এই সংস্কৃতির ছোঁয়া, তাই তো?
0: হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক।
1: যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সঙ্গে থাকুন।
0: হ্যাঁ
1: নমস্কার,
0: নমস্কার,
1: নমস্কার। শুনলাম শ্রোতা বন্ধুদের নানান কথা আমাদের এই হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। আবারও শুনতে চাই আপনাদের নানান আবেগের কথা। ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে তার মাঝে শুনে নি একটি গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনবেন, সতন ছায়াছবি থেকে।

0: রয়েছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। সংস্কৃতি আসলে নদীর মতো, সময়ের সঙ্গে তার গতিপথ বদলায়, কিন্তু তার স্রোত কি কখনো থেমে থাকে? না, থেমে থাকে না। আর আমাদের কাজ হল এই যে আধুনিকতা, এই যে প্রযুক্তি, তাকে গ্রহণ করে নিজের শিকড়কে বাঁচিয়ে রাখা, যাতে আগামী প্রজন্ম জানতে পারে এই বাংলার মাটি, বাংলার গান, বাংলার ঐতিহ্য, এই সমস্ত কথা এবং বাংলার কবিদের কথা। আর বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্য ছিলেন এক উজ্জ্বল ও অমর নাম। অল্প বয়সে তিনি যে গভীর জীবনবোধ, সমাজ চেতনা আর মানবতার কথা কবিতায় তুলে ধরেছেন, তা আজও আমাদের পাঠকের হৃদয়ে ছুঁয়ে যায়। আর এই ক্ষণজন্মা কবি তার জীবদ্দশায় সৃষ্টি করেছিলেন এমন কিছু কবিতা যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে এবারে রয়েছেন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি ইসলামপুর থেকে বলছি, ক্ষুদিরামপল্লি চন্দনা দাস।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: আছি, ওই আপনার প্রোগ্রামগুলো রেডিওতে শুনছি।
0: আচ্ছা, আর আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আবার শুরু হয়েছে, মাঝখানে তো কিছুদিন হয়নি,
1: বন্ধ ছিল
0: একদম। তো যাই হোক, আপনার আজকের যে আমাদের বিষয় ভাবনা, তা রয়েছে যে আমাদের সংস্কৃতি এই প্রযুক্তির যুগে কি হারিয়ে যাচ্ছে, কি মনে হয়, বা আমাদের শেকড়কে বাঁচিয়ে রাখার কি প্রয়াস নেওয়া উচিত?
1: প্রচন্ড প্রচন্ড হারিয়ে যাচ্ছে।
0: কিভাবে বলে আপনার মনে হচ্ছে?
1: না, দেখে দেখে দেখে, হ্যাঁ হ্যাঁ, সমাজ দেখে, হ্যাঁ সমাজে দেখে বোঝা যায়, কেউ কেউ কে
0: গার্জেনের
1: উপরে গল্প মেয়েদের বুঝাতে হবে এই যুগ, এই জেনারেশনে।
0: অবশ্যই, মানে যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে পরিবারকে ভূমিকা নিতে হবে এই বিষয়ে, নতুন প্রজন্মকে
1: ভূমিকা নিতে হবে।
0: হ্যাঁ, অবশ্যই, তাদেরকে ছোট ছোট, মানে ছোট থাকতেই নানানভাবে তাদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে, তাই কি না?
1: এখনকার যে জেনারেশন আছে না, পরবর্তীতে মানে আরো সাংঘাতিক অবস্থা।
0: অবশ্যই, যাই হোক, ভালো লাগলো আপনার কথা শুনে, সঙ্গে থাকুন, একদম নমস্কার। হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন ওস্তাদ রশিদ খানের কণ্ঠে, জাবুই মেট ছায়াছবি থেকে।

উস্তাদ রশিদ খানের কণ্ঠে শুনলেন জব উই মেট চ্যাচুবি থেকে এই গানটি, আর এর সাথেই সময় বলছে এখানেই থামতে। হ্যালো আকাশবাণীর অনুষ্ঠান আজ এখানেই শেষ করছে। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী এট 90।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে শুনবেন জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রামস্বামী আজ শপথ গ্রহণ করবেন। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকে একটি অংশের এবং আম্মা মক্কাল মুন্নাত্ত কাজাগামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দলকে সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নাত্র কাজাগামের এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড্ডাপাদি কে পলানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমণিকে বিধানসভায় এআইএডিএমকের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর গতকাল সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গাস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গাস্বামীকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের জয়ী বিধায়করা। 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কে অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায়

0: পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা এবং অবৈধ খনন কার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। 15ই মের মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকেও আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর কুমারকেও। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হবে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে সোনা ও রূপোর উপর 5% এবং প্লাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতেই তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এবারের সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীনে আসছেন না। চীন রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরাভাষে মত বিনিময় করেন। ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতাই একমত হন। এদিকে ইরান তাদের একটি দ্বীপে হামলা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী পাঠিয়েছে বলে কুয়েত অভিযোগ করেছে। তবে কুয়েতের এই অভিযোগে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধে কুয়েত বারবার ইরানের হামলার শিকার হয়েছে। 6 জনের সশস্ত্র বাহিনী ইরাক ও ইরানের সীমান্তবর্তী পারস্য উপসাগরের উত্তর পশ্চিম দিকে বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে কুয়েতের দাবি। ভারতে আগামীকাল 2 দিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এখানে উপস্থিত থাকবেন। নতুন দিল্লিতে আজ বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আজ সকালে তিনি চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেস ম্যাকেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড নামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন।

0: গতকাল সাংবাদিকদের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইন্টারকাশির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। দুদলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা জেলার চিঠি। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাঁকুড়া জেলায় বিধানসভা নির্বাচন প্রক্রিয়া। ফলাফল ঘোষণা পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। তবে জেলার কোথাও নির্বাচন পূর্ববর্তী ও ফল ঘোষণার পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মেধা তালিকায় বাঁকুড়া জেলা থেকে মোট 14 জন পরীক্ষার্থী স্থান করে নিয়েছেন। এদের মধ্যে রাজ্যে তৃতীয় চতুর্থ ছাড়াও একাধিক স্থান অর্জন করেছে জেলার কৃতি ছাত্রছাত্রীরা। এছাড়াও প্রথম দশে জায়গা করে নিয়েছেন ওন্দার বিবেকানন্দ বিদ্যাপীঠের মাধ্যমিকের প্রথম ব্যাচের ছাত্র অরিত্র চ্যাটার্জি। তাঁর প্রাপ্ত নম্বর 688। তীব্র দাবদাহ থেকে স্বস্তি ফিরেছে জেলায়। গত কয়েকদিন ধরেই কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলা জুড়ে। সকাল থেকে তাপমাত্রা খুব বেশি না থাকলেও বিকেল হতেই কার্যত কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির জেরে স্বস্তিতে জেলাবাসী। বৈশাখের শুরু থেকেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ও মুষলধারে বৃষ্টি গ্রীষ্মকালীন শাকসবজি চাষের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে বলে জানিয়েছেন জেলার কৃষিপ্রধান এলাকার কৃষকরা। এই সময় নানান ধরনের শাক, লাউ, পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, শশা, ঝিঙে, কুমড়ো, বেগুন প্রভৃতি চাষ হয়। রুক্ষ মাটিতে বৃষ্টির জেরে ফলন ভালো হবে বলেই ধারণা কৃষকদের। তবে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির জেরে সবজি ও ফুল চাষে ক্ষতি হয়েছে। একটা সময় ছিল যখন নববর্ষ মানেই নতুন খাতা বা হাল খাতা। সেই নতুন লাল খাতার গৌরব আজ আর নেই। তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার ছোঁয়ায় আজ সবই কম্পিউটার পরিচালিত। তবুও সাবেকি রীতি মেনে গ্রামে গঞ্জে কিছু কিছু দোকানে নতুন খাতা ও দোকানে পুজো দেখা গিয়েছে। মন্দিরে মন্দিরে দেখা গিয়েছে ব্যবসায়ীদের ভিড়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে জেলার ঐতিহ্যবাহী মন্দিরগুলিতে ছিল সাজসাজ রব। জেলা সদরের মহামায়া মন্দির, ছিন্নমস্তা মন্দির, গণেশ মন্দির, সংকটমোচন মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ব্যবসায়ীদের গণেশ মন্দিরে পুজো দিতে দেখা গেছে। ভক্তদের ভিড় দেখা যায় জয়রামবাটি মাতৃ মন্দিরেও। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে বাঙালির ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। বৈশাখ মাসের পরিচিতি গ্রীষ্ম ঋতু হলেও এই মাস বিশ্বকবির জন্মমাস। কবির জন্মদিবসে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমি ও মুক্তকণ্ঠের আয়োজনে নিষ্ঠার সঙ্গে বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে সুকুমার উদ্যানের ছাতিমতলায় কবির আবক্ষ মূর্তির সামনে গানে কথায় নৃত্যে ছন্দে সুরের মূর্ছনায় পালিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। প্রথা মেনে জন্মদিনে নিবেদন করা হয় পায়েসও। জেলার শিল্পী কলাকুশলীদের পাশাপাশি হাজির ছিলেন বিশিষ্টজনেরাও। কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে 150 বিঘা রুখাসুখা জায়গার ওপর আমের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার ডক্টর মানস মণ্ডল। তার তৈরি 7000-এর বেশি আমের বাগানে রয়েছে 20টিরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ। আমও ফলেছে দেদার, স্বাদে ও গন্ধে অতুলনীয় আম্রপালি, আলফানসো, বোম্বাই, কোহিতুর, দশেরা, মল্লিকা সহ নানান প্রজাতির সুস্বাদু বাঁকুড়ার আম জেলা, রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিগত বছরগুলিতে বিদেশের বাজারেও সমানভাবে সমাদৃত হয়েছে। সঙ্গে একাধিকবার দিল্লির আম উৎসবে সেরার সেরা শিরোপাও অর্জন করেছে এই জেলার আম। চলতি বছরে বাঁকুড়া জেলায় আমের ফলনও নজর কাড়া। আমের বাগানগুলিতে নিয়মিত পরিচর্যা ও গাছে মুকুল আসার সময় সঠিকভাবে ড্রোনের সাহায্যে প্রয়োজনীয় স্প্রে করার ফলে এবার ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আম্রপালির সঙ্গে বিদেশি জাতের মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, ব্ল্যাকস্টোন, আলফানসো সহ অন্যান্য প্রজাতির আমও ফলেছে বলে জানিয়েছেন ডক্টর মানস মণ্ডল। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন আলিপুর আবহাওয়া।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ললিত রাগে খেয়াল, শিল্পী রজন মিশ্র এবং সজন মিশ্র।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনলেন ললিত রাগে খেয়াল, শিল্পী রজন মিশ্রা এবং সজন মিশ্রা। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে সীমান্ত কথা। সীমান্ত কথা এই অনুষ্ঠানে আজ শুনবেন ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সম্প্রীতা আচার্য।
1: সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
2: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। ঘড়িতে তখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম 31 নম্বর জাতীয় সড়ক ধরে নকশালবাড়ির উদ্দেশ্যে। সময়টা যেহেতু শীতকাল, তাই চারিদিকে বেশ ঘন কুয়াশা, শিলিগুড়ির যানজট ও কোলাহল এসব তো রয়েছে। সব কিছু পেরিয়ে গাড়ি ছুটে চলল পশ্চিম দিকে। রাস্তার ডান পাশে সবুজ চা বাগান, আর দূরে ডান দিকে তাকালেই দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাড়ি। পাহাড়ের কোল ঘেঁষে আমাদের হাতছানি দিয়ে কাছে ডাকছে। কথা বলতে বলতে পেরিয়ে গেলাম বাগডোগরা কেষ্টপুর, এসে উপস্থিত হলাম ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল নকশালবাড়ি ব্লকের বেন্দাইজোত গ্রামে। আমাদের সামনে বেন্দাইজোত প্রাথমিক বিদ্যালয়। ঢুকে পড়লাম বিদ্যালয়ে, মনে পড়ে গেল শৈশবের স্মৃতি।

0: তোমার নাম কি?
1: প্রেমজিৎ সিংহ।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: ফাইভে।
0: তোমার নাম কি?
1: ওমকার পাল।
0: তোমার?
2: রণজয় সিংহ।
0: তোমার?
2: অরণ্য সিংহ।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: থ্রি।
0: তুমি?
1: ফাইভ।
0: তুমি?
2: থ্রি।
0: তুমি?
2: ফোর।
0: আচ্ছা, তোমাদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয় তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কি কি খাওয়ানো হয় মিড ডে মিলে?
1: ডাল, আলু ভাজি, ডিম, তারপরে
0: শাকসবজি খাওয়ায় তো? শাকসবজি ডাল খাওয়ায় তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, সব লেট্রিন বাথরুম সব ঠিক আছে? বাথরুম পায়খানা সব
1: ঠিক আছে? একটু ভালো নেই।
0: আচ্ছা, স্কুলে এমনি খেলাধুলা গান বাজনা হয়?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার নাম কি?
2: আমার নাম অরণ্য।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফোর।
0: ক্লাস ফোরে। তুমি একখানা কবিতা আবৃত্তি পাঠ করতে পারবে তো? কবিতার লেখক কে?
2: সুনীল মল বসু।
0: বলো কবিতা বলো।
2: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথাও না বড় হয়ে কাজেও বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পান, বিপদ আসলে কাজে হো আগুন, নাই কি শরীরে তব রক্ত মাংস পর, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়।
0: তোমার নাম বলো?
2: ওমকার পাল।
0: তোমার বাড়ি?
2: ব্যাঙ্গাইজোত।
0: ব্যাঙ্গাইজোত। তুমি কোন ক্লাসে পড়ো?
2: থ্রি।
0: তুমি কবিতা পাঠ করতে পারবে?
2: হ্যাঁ।
0: কোন কবিতা?
2: আগমনী।
0: বলো দেখি।
2: আগমনী প্রেমেন্দ্র মিত্র, বর্ষা করে যাবো যাবো শীতখানো দূর, এরই মধ্যে মিষ্টি কিন্তু হয়েছে রোদ্দুর, কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূরের কাছে পারছে না নাকি বুঝতে, ছুটবে নাকি যাবে উনে ছুটবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যদি হোক না যাবোর মধ্যে ফাঁকির ফাঁক, আকাশ বাতাস আনবোনাস আনবোনাস শুনি একার একুন ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনী।
0: থ্যাংক ইউ।
3: কথা বলে নিলাম বেন্দাইজোত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে, বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী পিঙ্কি দাস। বিদ্যালয় এবং গ্রামের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরলেন।
0: আচ্ছা, এই বিদ্যালয়ের আপনি শিক্ষিকা তো?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, কোন কোন ক্লাসে আপনি পড়ান?
4: আমি এখনো পর্যন্ত প্রতি ক্লাসেই আমার 4 বছর

0: হয়ে গেছে এখানে শিক্ষকতার। আমি প্রতি ক্লাসেই মোটামুটি যোগদান করি, এবং আমি মেইনলি আর কি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইংলিশ, আমি ওই সাবজেক্টটাই বেশি দেখাশোনা করি।
1: আচ্ছা, আপনি যে গ্রামে আছেন বা যেখানে আপনি রয়েছেন, শিক্ষিকা হিসেবে গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার সচেতনতা করার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়ে থাকেন?
0: হ্যাঁ, অবশ্যই নিয়ে থাকি, এবং এখন গ্রামেও সচেতনতা অনেক বেড়েছে আগের থেকে। প্রতিটা ঘরেই আমরা যখন এই যে বছরের শেষ থেকে আমরা শুরু করি এবং বছরের প্রথম মানে পর্যন্ত এইটা চলে, মানে পরের বছর যেহেতু আমাদের শিক্ষাবর্ষটা শুরু হয় জানুয়ারি মাস থেকে, তো আমরা গ্রামে যাই প্রতিটা বাড়িতে বাড়িতে, এবং সেখানে নতুন বাচ্চা যদি ভর্তি হওয়ার মতন থাকে বা কোনো যদি স্কুল ছুট বাচ্চা থাকে, আমরা সেগুলো তাদেরকে জানাই, এবং তারা যাতে আমাদের স্কুলে ভর্তি হয় এবং তাদের কিভাবে আরো জাগরুক করা যায় সেটা আমরা চেষ্টা করি।
1: আচ্ছা, কি কি পালন করা হয় আপনার বিদ্যালয়ে, বা আপনারা কি কি শেখান ছাত্রছাত্রীদের?
0: ছাত্রদের আমরা পড়াশোনার বাইরে বলতে গেলে আমরা যেগুলো কালচারাল প্রোগ্রাম হিসাবে আমরা আমাদের বিভিন্ন মনীষীদের জন্মদিনগুলো আমরা পালন করি, তাছাড়া
1: বিদ্যালয়ে কি কি জন্মদিন পালিত হয়?
0: বিদ্যাসাগরের জন্মদিন পালিত হয় এবং স্বামী বিবেকানন্দ, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললাম, স্বামী বিবেকানন্দ, আব্দুল কালাম, সবার, জওহরলাল নেহরু, ওনাদের জন্মদিন পালিত হয়।
2: আচ্ছা, আপনার বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কি নাচ গানের সাথে যুক্ত?
0: হ্যাঁ, নাচ গানের সাথে যুক্ত আছে, এবং তাদের বাচ্চাদের গান, নাচ এবং তার সাথে আঁকাও তারা কিন্তু খুব ভালোভাবেই আর কি নিজেরা নিজেদের উৎসাহে কিন্তু করে থাকে।
2: চারদিকেই গ্রাম, তো গ্রাম থেকে সব বাচ্চারা আসছেন তো?
0: হ্যাঁ, গ্রাম থেকেই আসছে
2: সব, পাশের সব, কিন্তু বাইরের থেকে কেউ আসে কি কোনো স্টুডেন্ট?
0: না, বাইরে থেকে না, আমাদের বেঙ্গাই জোত আছে, পিছনে রঘু জোত আছে, চামারো জোত আছে, এই সমস্ত এই গ্রামটা নিয়েই কিন্তু বেশ অনেকটা দূরেও আছে, মানে গ্রাম এবং পাশের গ্রাম এই ধরনের এই বাচ্চাগুলোই আসে কিন্তু, মানে গ্রাম এবং তার পাশের গ্রাম।
2: আচ্ছা, ও বাচ্চাদের আসার ক্ষেত্রে কোনো রকম চলাফেরা, যাতায়াতে কোনো অসুবিধা হয় তাদের?
0: না, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। আমরা প্রথম প্রথম যখন বাচ্চারা ছোট থাকে, যখন ভর্তি হয় প্রাক প্রাথমিকে 5 বছরের বাচ্চা, তখন আমরা বলে দিই যাতে ওদের গার্জেনরা আসে ওদেরকে ছেড়ে দিয়ে যায়, কিন্তু তারপর থেকে বাচ্চারা যখন নিজেরা যাতায়াত করতে শিখে যায় ওরা একা একা কিন্তু যাতায়াত করে।
2: আচ্ছা, এই স্কুলের আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা কোনো ICDS আছে?
0: স্বাস্থ্যকেন্দ্র বলতে, স্বাস্থ্যকেন্দ্র নকশালবাড়ি স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু ICDS আছে পাশের গ্রামে রয়েছে ICDS।
2: অশেষ ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
3: ছাত্রছাত্রীদের দুপুরের খাবারের দায়িত্বে যারা রয়েছেন কথা বলে নিলাম তাদের সাথেও।
2: আচ্ছা দিদি, আপনাকে নমস্কার।
4: আচ্ছা নমস্কার।
2: আপনার নাম কি?
4: সাবিত্রী রায়।
2: আপনি এই স্কুলে কি করেন, কি কাজে নিয়ে যান?
4: মিড ডে মিল
2: আপনি রান্না করেন?
4: হ্যাঁ, রান্না করি।
2: তো রান্না প্রত্যেক দিন কি খাবার রুটিন আলাদা হয়?
4: হ্যাঁ, আলাদা হয়।
2: আচ্ছা,
4: কোনো দিন আলু সোয়াবিন হয়, হ্যাঁ, কোনো দিন ডিম আলুর তরকারি হয়, কোনো দিন সবজি ডাল, একটা মানে মেশ সবজি হয়, আবার ডাল হয়।
2: আচ্ছা, তো বলছি আপনি কতদিন ধরে এই কাজে নিযুক্ত?
4: আমি প্রায় মনে হয় 12-13 বছর হয়ে গেল আমার।
2: 12-13 বছর। আপনার বাড়ি কি এই কাছেই?
4: কাছেই।
2: আর আপনার বাড়ি থেকে কেউ পড়াশোনা করে এই বিদ্যালয়ে?
4: বড় দাদার মানে বৌমার ছেলে পেলেগুলা বই পড়তেছে, পড়াশোনা করতেছে, নাতিগুলা।
2: আচ্ছা দিদি, আপনি এই এখানে যে মিড ডে মিলে রান্না করছেন, এছাড়াও আপনি আর কি কাজ করেন?
4: আর কিছু করি না, বাড়িতে গিয়ে আর এখন কি করবো, এই বসে আমি আর কি কাজ করব।
2: তো এই বাচ্চাদের রান্না করে যে খাওয়াচ্ছেন তাতে ভালো লাগছে তো?
4: হ্যাঁ, খুব খুশি লাগছে, সব বাচ্চারা মাসি মাসি করে ডাকে, ভালোভাবে রান্না টান্না করে খাওয়াই, ওরাও খুশি পায়।
2: আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।
3: বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ বর্মন।
2: আপনি কতদিন যাবত এখানে চাকরি করছেন?
5: 18 বছর।
2: 18 বছর। এখানে শিক্ষক শিক্ষিকা কতজন আছেন?
5: এখানে আমাদের বর্তমান সহকর্মী 2 দিদিমণি আছেন, 3 জন স্যার আছেন, আমি হেড স্যার আছি।
2: আপনি কোন কোন ক্লাসের সাবজেক্ট নেন?
5: আমি ধরুন আমার নির্দিষ্ট ক্লাস 5ম শ্রেণীতে পড়াই, তার স্বাস্থ্য এবং অন্যান্য ক্লাসগুলোতেও আমি যখন ফাঁকা থাকে সেবাটাই আমি যাই, এবং অন্যান্য স্যাররা আমাদের নানাভাবে ক্লাসগুলো আমরা রুটিনটা করেছি আর কি।
2: ছাত্র সংখ্যা কত, ছাত্রী সংখ্যা কতজন?
5: 100

0: 6 জন মোট ছাত্রছাত্রী, এর মধ্যে ধরুন প্রায় কাছাকাছি অর্ধেক অর্ধেক ছাত্রছাত্রী।
1: আচ্ছা, এখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা কেমন আছে?
0: এখানে বাথরুম টয়লেটে আমি সত্যি কথা বলতে কি, আমরা যেমন বেরিয়ে ফ্রি একটা টয়লেট করেছি, ও ছাদের নিচে আপনি দাঁড়ান দাঁড়িয়ে ভাতও খেতে পারবেন, এত
1: আচ্ছা,
0: সুন্দর রাখি আমরা। আদতে পুরো স্কুলটা দেখাশোনার দায়িত্ব প্রধান শিক্ষকের মধ্যেই যেমন পড়ে আর কি, আমরা মাঝে মাঝে সুইপার নিয়ে আসি এবং ছাত্রছাত্রী দিয়েও আমরা কিছু কিছু কাজ আমরা নিজেরাও সাথে থেকে করি এবং ওদেরকে দিয়ে করাই, যেটা হাতে কলমে যাতে ওরা শিখতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরা যারা করে আর কি, নিজেদের বাড়িঘর বা স্কুল গৃহ এবং নিজের দায় দায়িত্বগুলো যাতে ভবিষ্যতে পালন করতে পারে সেই চেষ্টা আমরা সবসময় করে যাই আর কি।
1: স্যার বলছি যে এখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে তো?
0: মিড ডে মিলের ব্যবস্থা তো বহুদিন থেকেই আছে, আমি যে এর আগের স্কুলে ছিলাম বলাইঝরা প্রাথমিক বিদ্যালয়ে, 2002 সাল থেকেই এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট এবং তখন থেকে আমরা মিড ডে মিলের দায়িত্বে আমি পালন করে আসছি। এখানে 2008 সালে এসেছি, তখন থেকে এখানে মিড ডে মিলে আমরা সুন্দরভাবে পরিচালনা করি।
1: আচ্ছা, বলছি মিড ডে মিলে প্রতিদিন তো রুটিন চেঞ্জ হয় তো খাবারটা?
0: হ্যাঁ, প্রতিদিন রুটিন চেঞ্জ হয়, এভাবে আমাদের একটা রুটিন দেওয়াও আছে। কোনো দিন বিশেষ করে প্রায় আমরা দুটো সবজি রাখার চেষ্টা করি, ডাল সবজি বা ডাল আলু ভাজা বা ধরুন সয়াবিন সবজি, এবং তার সঙ্গে ধরুন চিকেনও কখনো থাকে, ডিম তো থাকেই প্রায়।
1: রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো প্রকল্প আসছে কি বা পাচ্ছেন আপনি?
0: কেন্দ্র সরকারের প্রকল্প আমাদের বলতে গেলে মিড ডে মিলের যে বিষয়টা, এটা কেন্দ্র সরকারের একটা পরিচালিত এবং এটা কেন্দ্র সরকার মাধ্যমে হচ্ছে বলেই আমার মনে হয় এটা খুব ভালোভাবে চলছে। তার সঙ্গে যেটা রাজ্য সরকারও এখানে কিছু বিয়ার করে এবং কেন্দ্র সরকার সবসময় সর্বশিক্ষা মিশনের মাধ্যমে আমাদের খোঁজখবরগুলো নিচ্ছেন, কোথায় কী ঘাটতি আছে না আছে ওগুলো দেখছেন এবং কোথায় ছাত্রছাত্রী কী করে না করে, এবং প্রকল্পের ক্ষেত্রে সম্প্রতি আর কি বহুদিন যাবত যেটা হয়েছে আর কি, আমাদের ব্যাংডুবি যে আর্মি ক্যাম্প আছে সেখান থেকে মেজর জেনারেল এসে স্কুল পরিদর্শন করেন এবং করে তারা একটা প্রকল্প এখানে সম্প্রতি দিয়েছেন।
2: প্রকল্পের নাম
0: প্রকল্পটা বিশেষ করে এটা সংস্কারমূলক একটা প্রকল্প, পরিষ্কার ওই নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে ভারত সরকারের এখানে কোথাও কোথাও রিনোভেশন মানে সংস্কার মানে একদম পুরো স্কুল রং রং করা হবে, রাস্তা কোথাও দরকার আছে কিনা ছোট্ট স্কুল ঢোকার গেটের সামনে ওটা করা হবে এবং সাইড কোথাও ওয়াল ফাঁকা আছে কিনা ওটা করা হবে এবং যেখানে যেখানে দরকার আর কি, মানে সেটা একটা মডেল স্কুল হিসাবে যাতে এরকম একটা হয় এরকম স্কুল আমরা তৈরি করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন। তার সঙ্গে ল্যাপটপ দেবেন এবং ল্যাপটপের মাধ্যমে যাতে পড়াশোনা করানো যায় সেই ব্যবস্থাও আমরা চেয়েছি এবং কিছু চেয়ার টেবিল এবং স্কুলের অন্য অন্য বিষয়গুলো সবগুলোই দেখার চেষ্টা করছেন আর কি এই প্রকল্পের মাধ্যমে।
1: আচ্ছা, বলছি যে এই স্কুল তো দীর্ঘদিনের পুরনো স্কুল, তো স্থাপিত কত সালে হয়েছে?
0: এখানে তো 1957,
1: অনেক দিনের কথা। আচ্ছা, এখান থেকে এই পঞ্চম শ্রেণী পাশ করার পর ষষ্ঠ শ্রেণীতে যখন উত্তীর্ণ হয় তো কোন স্কুলে তখন ভর্তি হয়?
0: এখান থেকে পাস করার পর নন্দপ্রসাদ বয়েজ হাই স্কুল, নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল, কটুরিয়া জুনিয়র হাই স্কুল, এখানে ওরা যায় গিয়ে ভর্তি হয় এবং দূরত্ব প্রায় ধরুন এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এর মধ্যেই পড়ে আর কি।
1: আচ্ছা, তাদের যাওয়া আসার সুবিধা?
0: যাওয়া আসার সুবিধা বলতে আমি দেখছি এখানে এত যানবাহন আছে, যারা ছেলেমেয়েরা বেশিরভাগটাই টোটো ব্যবহার করছে এবং কেউ হয়তো বাবা মা পৌঁছে দিচ্ছে এবং নিজেরা কেউ হয়তো দু একজন হেঁটে যাচ্ছে এরকম দেখছে আর কি।
1: ঠিক আছে, আপনার থেকে অনেক আমরা ইনফরমেশন পেলাম। তো
0: জানার বলার ছিল আমার যে ধরুন স্কুলে আসার পর আমি 4-5টা গাছ মানে বৃক্ষ দেখেছিলাম, সেখানে আমি এখানে অনেকগুলো বৃক্ষ লাগিয়েছি, তার মধ্যে বলতে পারি এখানে বকুল গাছ, মেহগনি গাছ, তারপরে ধরুন কৃষ্ণচূড়া, হ্যাঁ কদম গাছ তো আছেই এবং আমাদের সেগুন গাছও 3টা আছে এবং তার সঙ্গে আমরুল যেটা জারুল গাছ, হ্যাঁ, এবং এ ধরনের নানা রকম মানে আমরা কাঁঠাল গাছও লাগিয়েছি এবং পিছনে আমাদের আছে ধরুন জারুল মেহগনও তো আছেই, তাছাড়া কৃষ্ণচূড়াও আছে এবং অন্য অন্য গাছগুলো অনেক গাছ আমরা রেখেছি।
1: ধন্যবাদ স্যার আপনাকে।
0: ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
3: গ্রাম থেকে বেরোনোর মুখেই দেখা হয়ে গেল এই গ্রামের বাসিন্দা তুলসী রায়ের সাথে, কথার ফাঁকে শোনালেন মাটির গান।
4: আপনাদের বাড়ি এখানেই?
5: হ্যাঁ, এখানে আমাদের বাড়ি।
4: কত বছর ধরে আছেন?
5: বিয়ে হয়ে পর থেকে এখানে আছি।
4: বাহ, তো আপনাদের এখানে মহিলাদের জন্য কোনো স্বনির্ভর দলের সুযোগ

0: সুবিধা আছে সরকারি?
1: আছে, আমরা সবাই দল করি।
0: ও আচ্ছা, আপনারা দল করেন, কজন আছে আপনাদের দলে?
1: আমাদের প্রত্যেকটা দলে 11 জন করে।
0: তো আপনারা এই দল থেকে কি কি সুযোগ সুবিধা পান, লোন পান?
1: হ্যাঁ, লোন পাই। সপ্তাহে করে আমরা টাকা জমায় একটা ফান্ড তৈরি করি।
0: আপনারা এই টাকা জমিয়ে লোন নিয়ে কি করেন?
1: কেউ মেয়ের বিয়ে দেয়, কেউ বাড়ি করে।
0: আপনারা কি করছেন?
1: আমরা একটা ব্যবসা করব বলে ভাবছি।
0: এই কাজগুলো ছাড়া, মানে এই ব্যবসা করার চিন্তা ভাবনা, নিশ্চয়ই সবাইকে বাড়িঘর সামলাতে হয়, এগুলো বাদ দিয়ে আপনি কিছু করেন?
1: না, আমি বাড়িতেই থাকি, গান বাজনা ভালোবাসি। আমাদের একটা গানের দল আছে।
0: বাহ, তা আপনার লোকসঙ্গীত গান?
1: হ্যাঁ, লোকসঙ্গীত, ভাওয়ালিয়া, ভাটিয়ালি, এইসব।
0: বাহ, তাহলে আমরা একটা ছোট্ট করে আপনার থেকে একটা গান শুনে নিই।

0: বাহ, খুব ভালো। এ ধরনের লোকসঙ্গীতগুলো আমাদেরকে আরও মাটির দিকে আকৃষ্ট করে। খুব ভালো লাগলো, ধন্যবাদ।
1: গ্রামের মানুষদের আন্তরিকতায় আমরা অভিভূত। চারিদিকে সবুজ শস্যক্ষেত, সবুজ গাছপালা বনানী, মাঠে কৃষকরা আপন মনে কাজ করে চলেছেন, আর বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট শিশুরা হাত নেড়ে আমাদের বিদায় জানাচ্ছেন, আবার আসবেন। এই কথাটা শুনে আলাদা এক অনুভূতি জাগলো মনে। হাত নেড়ে তারা আমাদের বিদায় জানালো। আমাদের গাড়ি ছুটে চললো শিলিগুড়ির দিকে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চল নকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোদ গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
5: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
6: আকাশবাণী শিলিগুড়ি এবারে শুনবেন অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

প্রসাদের গান আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1283।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কথা এবং গানের মেলবন্ধনে আমাদের এই উপস্থাপনা। স্টুডিওতে সঙ্গে রয়েছি আমি কৌশিক, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন ঘোষিকা।
1: হ্যাঁ, আমি আছি বৈশালী, আপনাদের সাথে এই কিছুক্ষণের আড্ডায়।
0: খুব ভালো লাগছে বৈশালী দি, অনেকদিন পর একসাথে স্টুডিওতে বসা
1: আবার, এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু হবার পর আমরাও খুব আগ্রহে আছি শ্রোতাদের সাথে কথা বলবার জন্য।
0: একদম। আচ্ছা, তাহলে শুরুতেই আমাদের এই সময়কার অর্থাৎ কিছু কথায় কিছু গানের বিষয়টি একটু বলে দিই শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি। আমাদের আজকের বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, অর্থাৎ আমরা যে যেখানে থাকি, যার যেখানে বাড়ি, কাছাকাছি আমরা অনেকেই দেখেছি কোথাও না কোথাও এমন অনেক লোকসংস্কৃতি ছোটবেলায় আমরা সাক্ষী থেকেছি যেগুলো এখন দেখতে পাওয়া যায় না। এই যে হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, তাই তো বৈশালী?
1: হ্যাঁ, একদমই। আর এই বর্তমান সময়ে প্রযুক্তি আধুনিকতার যুগে লোকসংস্কৃতি অনেকটাই হারিয়ে যাচ্ছে, তবে শ্রোতা বন্ধুরা অবশ্যই অনেক লোকসংস্কৃতির সাক্ষী রয়েছেন, তাই কি না?
0: একদম। যেমন আমার মনে আছে, আমি খুব ছোটবেলায় দেখতাম আমাদের হস্তশিল্প মেলায় ওই পটের গান নিয়ে আসতেন পটুয়ারা, এবং সেই পটের গানটা কিন্তু এখন ওই মেলাতেই টুকটাক দেখা যায়। আগে যেমন বিভিন্ন জায়গায় দেখা যেত বা তাদের নিয়ে গবেষণা হতো, লেখালেখি হতো, একটা যে তাদের পরিচিতি ছিল আলাদা, সেটা সময়ের প্রভাবে হয়তো কাজের অভাব, অর্থের অভাব, অন্য কর্মসংস্থান খুঁজতে হবে, সেই সমস্ত কারণে কিন্তু সেই সংস্কৃতিটা প্রায় হারিয়ে গেছে। তো আপনারাও শ্রোতা বন্ধুরা, এরকম অনেক সংস্কৃতি আছে যেগুলোর আপনারা সাক্ষী, আমাদের ফোন করুন, বলুন সেই সংস্কৃতির গল্প। আমাদের লাইভ ফোনের নাম্বারটি বলে দিই, 9434076705।
1: এই নম্বরে। আর এই কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানে আমরা তো নিয়ে আসি নানান গানের সম্ভার, আধুনিক গানের। তো শুনে নিই আধুনিক গান।
0: একদম, আমরা শুরুতেই একটা গান শুনে নিই। আর অবশ্যই, ওহো, গান শুরুর আগেই দেখছি আমাদের এক শ্রোতা বন্ধুর কল চলে এসেছে,
1: তাহলে শুনেন,
0: কলটা শুনে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার।
2: পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল, দিদি ভাই।
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন প্রবীর বাবু।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন, লোকসংস্কৃতি আমাদের আগে যেরকম কবি গান হতো, কবি গানের লড়াই হতো, কবি গান হতো, এবং এই ইয়েগুলো সংস্কৃতিগুলো আজ কিন্তু হারিয়ে গেছে, বিলুপ্তর পথে। আর কবি গানের লড়াইয়ের সেই রকম ভাবে দেখতে পাওয়া যায় না, যেমনি রাম রামযাত্রা হতো, মানে সেই মালা ডাক হতো, এই জিনিসগুলো এমন আমরা যে আনন্দের উপভোগ করতাম, যে মালা ডাকা হতো, সেই পয়সা আর কি তাদের খাবারের জন্য সেই সংগ্রহ করতো, সেই জিনিসগুলো সত্যি করেই আমরা আর দেখতে পাই না। তো সেই গ্রামগঞ্জে সেই জিনিস একদম বিলুপ্তর পথে। আজকে দেখুন, রবীন্দ্রনাথের যদি কোনো অনুষ্ঠান হচ্ছে, লোকই হয় না, মানে সেরকম ভাবে মোবাইলের যুগ, এখন মোবাইল নিয়ে সব ছেলেমেয়েরা বসে আছে, কেউ কোনো ওই সংস্কৃতির দিকটাতেই ভুলে গেছে। তো আমরা সেই সংস্কৃতিটা, দিদি ভাই, আবার ফিরে পেতে চাই, হ্যাঁ, আপনাদের মাধ্যমে যদি কোনো রকম কোনোভাবে পাওয়া যায়, তাহলে আমরা সত্যি করে।
0: এখানে কিন্তু প্রবীরবাবু একটা বিষয় চলে আসে, সবটাই কিন্তু দেখুন যুব সমাজের কাছে, যেহেতু যুব সমাজরা ভবিষ্যতের আলো, এবার তাদের কাছে যদি মোবাইল ফোনের মতন একটা বিষয় চলে আসে এবং তারা যদি সেটার সঠিক ব্যবহার না জানে, এবং সেই কারণে যদি কোথাও গিয়ে তাদের কাছে বিশ্বকবি বা কবিগুরুর গুরুত্ব কমে যায়, তার জন্য দায়ী কিন্তু আমরা, যুব সমাজ নয়, কারণ আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না।
1: একদমই, কারণ সেই পৌঁছানোর দায়িত্বটা সে মোবাইল অ্যাপের মাধ্যমে হোক, আর যে মাধ্যমে, আধুনিক প্রযুক্তিকে তো গ্রহণ করতেই হবে,
0: বড়দেরকে, বিশেষ করে বড়দেরকে সেরকম অনুষ্ঠান আয়োজন করতে হবে, তাদেরকে বুঝিয়ে সে অনুষ্ঠানে এনে, যতক্ষণ না আমি কাউকে আমের চাটনি খাওয়াচ্ছি ততক্ষণ তো সে আমের চাটনির স্বাদটা পাবে না। একদম, তো আমের চাটনিটা আমাদেরকেই খাওয়াতে হবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। হ্যাঁ, একদম একদম, ভালো থাকবেন। হ্যাঁ, প্রবীরবাবু যেটা বললেন যে আমাদের কবি গান, আমরা জানি অ্যান্টনি ফিরিঙ্গির নাম এই ক্ষেত্রে আমাদের কাছে অন্যতম, হ্যাঁ, এবং ভোলা ময়রা, এরকম অনেক অসাধারণ অসাধারণ কবি গানের শিল্পী। সত্যি তো, এই যে তাৎক্ষণিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কবিতা লিখে সেটাকে গানের সুর দিয়ে আবহ দিয়ে সওয়াল জবাব করা, এটা কিন্তু একটা মারাত্মক
1: বুদ্ধিমত্তা। এটা কিন্তু অনেকটাই কমে গেছে,
0: অনেকটা কমে গেছে, এটা নেই
1: নেই
0: এখন পশ্চিমবাংলায় কোনো কবি গানের শিল্পী আমার মনে হয় না আছে। একটা কাজ হতে পারে, যদি কেউ নতুন করে উদ্যোগ নিয়ে আবার শুরু করার সাহসটা নেয়।
1: কিন্তু এটা কিন্তু মানে অনবদ্য একটা বিষয় যে কবি গানের লড়াই।
0: হ্যাঁ, মানে
1: বেশ মজাদারও।
0: হ্যাঁ, উপস্থিত বুদ্ধির কি অসাধারণ পরিচয়। আমরা তো অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা সে উত্তর কুমারের অভিনীতই হোক বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীতই হোক, আমরা তো একদম হা করে আর কি গিলেছি যাকে বলে। তো হ্যাঁ বলো দিদি।
1: তো সেটাই যে উনি সেটা বলছিলেন, এই সোশ্যাল মিডিয়া যখন এসেই গেছে, প্রযুক্তি এসেই গেছে, তখন সেটাকে তো আমাদের গ্রহণ করতেই হবে, কারণ আমাদের সাথে একদম জড়িয়ে আছে। তবে তার মাধ্যমেই কোনো না কোনোভাবে পরিবারকে সাথে নিয়ে বা সমাজকে সাথে নিয়ে ওই এই জিনিসগুলোকে পুরনো ফির যেগুলো সেগুলো ফিরিয়ে আনতে হবে।
0: একদম একদম। শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705। এবার একটা গানে চলে আসি, আমরা প্রথমে শুনবো আশা ভোসলের কণ্ঠে একটি সুন্দর গান, তবে তার আগে গৌতম ঘোষালের কণ্ঠে একটা গান আমরা শুনি, তাই না?
1: একদম,
0: কারণ আশা ভোসলে এখন আমাদের স্মৃতিতে জড়িয়ে আছে, তো তার নামটা বারবার ঠোঁটের কাছে চলে আসে।
1: একদমই,
0: কিন্তু গানের তালিকার ক্ষেত্রে আগে গৌতম ঘোষালের কাছে
1: অবশ্যই। তবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজও রয়েছে, গৌতম ঘোষালের কণ্ঠে শুনিনি সেরকমই একটি গান,
0: একটা বৃষ্টি ভেজা গান।
1: বৃষ্টি ভেজা গান।

0: আমাদের একটা সুন্দর বৃষ্টির গান শুনতে শুনতেই কিন্তু একটা ফোনও চলে এসেছে,
1: হুম একদম,
0: আমরা দেখি
1: নিয়ে
0: কে
1: নিয়ে।
0: আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রোজ বলছিলাম,
1: হ্যাঁ,
2: বীরভূম জেলা।
1: কেমন আছেন বলুন বিশ্বজিৎ বাবু।
2: হ্যাঁ ভালোই আছি, আপনারা ভালো আছেন তো?
1: একদম
0: একদম।
1: হুম, আর ওখানকার আপনার আবহাওয়া কেমন?
2: আবহাওয়া দিদি ভাই দাবদাহ চলছে খুব, কারণ
1: তাই?
2: এই কারণে
1: হুম
2: মানে আগুনের একটা
0: হুম তাহলে তাহলে কিছুদিনের জন্য উত্তরবঙ্গ ঘুরে যান, এখানে বেশ বৃষ্টি হচ্ছে।
2: আপনাদের সাইডে ওয়েদার ওরকম মানে ঠান্ডা?
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: তো আজকের যে বিষয় সেটা শুনেছেন কি?
2: না আমি আজকে বিষয় শুনিনি, কারণ এই কারণে সকাল থেকে একটু শরীর অসুস্থ।
1: আচ্ছা
0: আচ্ছা, আপনাকে বলি আজকের বিষয়টি। আজকের বিষয় নিয়ে আমরা যেটা রয়েছে এখনকার বিষয়, সেটি হলো হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি। আমরা তো ছোটবেলা থেকে এমন অনেক লোকসংস্কৃতি দেখেছি, পটের গান, কবি গান ইত্যাদি ইত্যাদি, যেগুলো মনে করুন আমাদের বড়রা যতটা দেখতে পেয়েছে আমরা ততটা পাইনি, এবং আমাদের পরে যারা আছে তারা আরও হয়তো পাবে না। তো এই রকমই কোনো একটা লোকসংস্কৃতির যদি আপনি সাক্ষী থাকেন আপনার শৈশব জীবনের, সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই।
2: হ্যাঁ হ্যাঁ, দেখুন লোকসংস্কৃতি এই জিনিসটা কিন্তু প্রত্যেক মানুষকে একটা দেখা যায়, কারণ লোকসংস্কৃতির মধ্যে থাকলে কি মানে কিন্তু একটা দূর হয়। আর এই লোকসংস্কৃতি যে সমস্ত শিল্পীরা আগে যে ধরনের শিল্পী ছিলেন আর কি, এখন এই ধরনের শিল্পী তো এখন প্রায় বিলুপ্ত, কারণ এই কারণেই হয়তো দেখা যাচ্ছে যে ধরনের শিল্প গাইতেন সেই গান শুনে যেরকম আকর্ষণ হতো, সেই সেই গানের মধ্যেও মিউজিকের মধ্যেও কিছুটা ওই লোকসংস্কৃতির যে একটা রূপ কিন্তু প্রায় হারিয়েই গেছে
0: হুম হুম
2: এখন।
0: হুম হুম একদম, এটা তো আপনি খুব সত্যি কথা বললেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার এই কথার রেশ নিয়ে আমরা একটা আর একটা গানে চলে আসি, তাই
1: হুম
0: না?
1: হুম
0: আমাদের শুরু থেকে বেশ কথা হচ্ছে, সঙ্গে থাকুন। হ্যাঁ
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, বলো।
1: একটা যেটা বলছিলাম, আমার যেটা মনে হয় অনেক সময় যেহেতু আধুনিকতার ছোঁয়া যেহেতু রয়েছে সেটাকে সঙ্গে নিয়ে চলতে হবে, যে ব্যান্ডগুলো রয়েছে নতুন সেইখানেও লোকসুর নিয়ে সেই ব্যান্ডগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে অন্যভাবে।
0: হ্যাঁ, যেমন আমি দেখছিলাম আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু মিউজিক ব্যান্ড আছে, একদম
1: হুম
0: ইয়াং ছেলে মেয়েরা করছে, এবং তারা কিন্তু কালিকাপ্রসাদ যে গানগুলো নিয়ে গবেষণা করেছেন বা কাজ করার চেষ্টা করেছেন, অসাধারণ অসাধারণ কিছু উপহার আমাদের দিয়েছেন। লালন গীতি,
1: লালন
0: হ্যাঁ,
1: গীতি ঠিক।
0: তারপরে সিরাজ সায়ের গান, এরকম অসাধারণ অসাধারণ লোকগীতিগুলোকে কিন্তু ওরা নিজেদের
1: হ্যাঁ
0: মতন করে একটু করছে,
1: হ্যাঁ
0: আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, খারাপ
1: হ্যাঁ
0: লাগছে না
1: হ্যাঁ,
0: কিন্তু।
1: খারাপ লাগছে না। অনেকে হয়তো পুরনো, যেটা এখন দেখো কিছু জিনিস ফেলে আসা জিনিসকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তারা যদি এইভাবে নেয় তাহলে তাদেরটা
0: আমাদের
1: গ্রহণ
0: তাদেরকে
1: করতে
0: সেই সুযোগটা দিতে
1: দিতে
0: হবে,
1: হবে।
0: কারণ
1: একদমই,
0: তারা তাদের মতন করে নিতে পারলেই
1: হুম
0: যেটা আসল ভার্সন
1: হ্যাঁ
0: সেটাকে তারা রেসপেক্ট করতে পারবে, তাই
1: একদম,
0: না?
1: হুম
0: শুরুতেই যদি আমরা তাদের কাঁধে চাপিয়ে দিই
1: হুম
0: তাদের কাছে সেটা বোঝা হয়ে যাবে। তো
1: একদমই,
0: একদমই তাই। আমরা তাহলে আর একটা গানে আসব, অবশ্যই, যার কথা হচ্ছিল শিল্পী আশা ভোঁসলের গান এবার আমরা শুনব। আর তার গানে যাওয়ার আগে আরেকবার আমাদের বিষয়টি বলে দিই, হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, যা আপনার শৈশবে আপনি দেখেছেন, এখন খুব একটা দেখা যায় না, এমনই বেশ ইন্টারেস্টিং কিছু লোকসংস্কৃতির গল্প আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের লাইভ ফোনিন নাম্বার 9434076705। এবারে আমরা যার গান শুনবো তিনি হলেন আশা ভোঁসলে।

0: একজন অবাঙালির কণ্ঠে কি অসাধারণ ভাবে বাংলা গান মিশে যেতে পারে না?
1: অসাধারণ। আশা ভোঁসলে বোধ হয় মানে নক্ষত্র পতন তো হয়েইছে, কিন্তু উনি চিরকাল আমাদের মনে জীবন্ত হয়ে থাকবে,
0: একদম চিরন্তন হয়ে থেকে যাবেন, এটা সত্যি। আচ্ছা, আমাদের যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল দিদি, তোমাকে জিজ্ঞেস করি, তোমার এমন কোন লোক সংস্কৃতির কথা মনে পড়ে যে সংস্কৃতি তুমি ছোটবেলা দেখেছো এখন খুব একটা দেখতে পাও না?
1: না সেই রকম ভাবে তেমন কিছু নয়, তবে শিবের গাজন মেলাতে কিছু লোক সংস্কৃতি চোখে ধরা পড়তো যেটা এখন আর দেখা যায় না।
0: না
1: হ্যাঁ, হয়তো গ্রাম গ্রামাঞ্চলের ভেতরে হলেও হতে পারে, আমি হয়তো দেখিনি, কিন্তু সেটা না ছোটবেলায় এত ভালো লাগতো। হ্যাঁ, তো ওই গাজন উৎসবে ওটা বেশ ভালো লাগতো।
0: হ্যাঁ, আমি একটা বিষয় আমি কখনো দেখিনি, আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে দক্ষিণবঙ্গের একটু প্রান্তে থাকে, তো সেদিন কথা হতে হতে আমাকে একটা বেশ অদ্ভুত সংস্কৃতির গল্প বললো, সেটা হচ্ছে ঘেটু উৎসব।
1: আচ্ছা
0: সেটা এখন আবার সোশ্যাল মিডিয়ায় বেশ দেখা যাচ্ছে, মানে তারা
1: আচ্ছা
0: ওই ভাট ফুল, যে ফুল আমরা শিবের শিবরাত্রিতে শিবের পুজো দিই, সেই ভাট ফুল দিয়ে কলা গাছের কাণ্ড কেটে নৌকার মতন বানিয়ে তার মধ্যে ভাট ফুল সাজিয়ে তারা কি কি নিয়ম বিধি মেনে পুজো করে, খিচুড়ি রান্না করে, এটা
1: আচ্ছা
0: হচ্ছে তাদের, এবং সেই গুলো নিয়ে তারা গান লেখে এবং গানের সুর দেয়। আমার এত ভাল লাগলো যে বাহ, এটা এটা তো আগে শুনিনি। এরকম কত অদ্ভুত অদ্ভুত
1: অদ্ভুত
0: জিনিস আছে
1: অদ্ভুত
0: না, সংস্কৃতি আছে।
1: সত্যি, সমস্ত মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই লোকসংস্কৃতি এমনভাবে আছে, হয়তো সেটা মিশে গিয়েছে বা মানে সেটা আজ ফিরে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় এগুলো না ফিরিয়ে আনা দরকার।
0: হ্যাঁ, ফিরিয়ে আনা দরকার, কারণ শুধুমাত্র আমাদের ইতিহাসকে জানা বা ঐতিহ্যকে জানার জন্য নয়, এর মধ্যেও যে কত সংস্কৃতি এবং শিক্ষার রসদ লুকিয়ে আছে, সব থেকে বড় ব্যাপার লোকশিক্ষা,
1: লোকশিক্ষা
0: প্রচুর লোকশিক্ষা। তো এইরকমই দেখি, যেমন
1: আসলে এগুলো তো আমাদের শেকড় না। হ্যাঁ, এগুলো যদি না থাকে পরবর্তী প্রজন্ম জানবে কি করে
0: একদম,
1: আমাদের সংস্কৃতিকে?
0: যেমন মনে করো সুন্দরবনে যে বনবিবি, দক্ষিণ রায়, এদের যে পুজো হয়, ঠিক আছে, সেইটা একটা আলাদা উৎসব,
1: আলাদা উৎসব।
0: বেশ বেশ ইন্টারেস্টিং। এবং যত তুমি লোকসংস্কৃতি জানবে ততই মনে হবে আহা, মানে কতটা মাটির কাছে এগুলো, কতটা নির্ভেজাল, তাই না? বেশ, অনেকক্ষণ কথা হচ্ছে, আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705। আমরা রয়েছি আমাদের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানেতে,
1: আর অবশ্যই শ্রোতা বন্ধুরা এই নম্বরে ফোন করুন আপনাদের আর জানান লোকসংস্কৃতি সম্পর্কে,
0: যেটা আপনারা ছোটবেলায় সাক্ষী থেকেছেন, এখন হয়তো খুব একটা দেখা যায় না। আমরা আরেকটা গানে আসি, একদম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা খুব সুন্দর গান শুনে নিই।

0: এই ধরনের শিল্পীদের না গানের মাহাত্মই আলাদা, তাই না?
1: হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়। আজ তবে একটা কথা বলি, হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যখন আসলো, সুকান্ত ভট্টাচার্যের আজ প্রয়াণ দিবস এবং তার লেখা সেই বিখ্যাত কবিতা রানার, সেটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম। হ্যাঁ, সলিল চৌধুরীর সুর ছিল
0: একদম।
1: হ্যাঁ, মানে দুর্দান্ত সেই গান, আজও অমর হয়ে আছে রানার।
0: আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যের কথা যখন উঠলো, আজকে তার প্রয়াণ দিবস, এই অসাধারণ একজন কবিকে সম্মান জানিয়ে তোমার কাছে একটা ছোট্ট কবিতার লাইন শুনবো, তবে তার আগে একটা কল আসছে, আমরা কলটা নিই।
1: অবশ্যই অবশ্যই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: হ্যাঁ বলুন নিতাই বাবু,
2: কেমন
1: আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে।
0: আচ্ছা, আপনি আমাদের আজকের বিষয়টি নিশ্চয়ই শুনেছেন।
2: হ্যাঁ,
0: এইবারে বলুন আপনার একটা ছোট্ট অভিজ্ঞতা, কারণ ঘড়ির কাঁটা ঘোড়ার মতন দৌড়চ্ছে, আপনি বড্ড দেরিতে ফোন করেছেন, আমরা অপেক্ষায় ছিলাম, তাই ছোট্ট করে বলে ফেলুন।
2: আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি। শেষ বেলায় পেলাম আমি।
1: হ্যাঁ, যে লোক সংস্কৃতি কি মানে হারিয়ে যাচ্ছে,
0: এবং আপনি যদি এমন কোন হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির আপনি সাক্ষী থেকে থাকেন?
2: না, লোক সংস্কৃতি আমাদের মধ্যে কিন্তু হারিয়ে যায়নি এখনো।
1: আচ্ছা
0: আচ্ছা।
2: হ্যাঁ, আমাদের এখানে খুব সুন্দর ভাবে হচ্ছে লোক সংস্কৃতি, এবং ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে।
1: কি রকম, কেমন?
2: এই ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিন গেল, প্রভাত ফেরি, কবিতা পাঠ, গানের আসর, সন্ধ্যা বেলায় ধরুন নাটক হলো, এইসব গুলো হলো।
0: বাহ, এটা তো আমাদের রবীন্দ্র জয়ন্তী কখনোই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির পর্যায়ে পড়ে না, তবু আপনার এই মানে অনুভূতি ভাগ করে নিলেন, তার জন্য ভীষণভাবে আমরা আপ্লুত। সঙ্গে থাকুন, ঘড়ির কাঁটার সময় গুনছে, তাই আজকে কিন্তু যেতে হচ্ছে।
1: তবে কৌশিক, সময় বলছে আমাদের আজ এখানেই থাকতে, কবিতা
0: দুটো লাইন হয়ে যাক না, দুটো লাইন দিয়ে সমাপ্তি হোক।
1: একদম, সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে বলছি, আরেক যুদ্ধ শেষ, পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ, উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায়, বিজয়ী বিশ্বের চোখে মুদে আসে নামে এক ক্লান্তির জড়তা, রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীকে, সে প্রশ্নের উত্তর কোথায়। সুকান্ত ভট্টাচার্যর কবিতা দিয়েই শেষ করছি আজকের এই কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানটি।
0: আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান জলই জীবন। নিবেদনে পশ্চিম

0: পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
1: নমস্কার, আজ আমরা এই অনুষ্ঠানে রায়গঞ্জ ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ গাঙ্গুলির কাছ থেকে কিছু কথা শুনে নেব।
2: নমস্কার, উত্তর দিনাজপুর জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের অধীনে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কাজ পূর্ণ গতিতেই চলছে। আমাদের জেলায় মোট 396টি জল প্রকল্প হবে এবং সব জল প্রকল্পই ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই প্রায় 2,50,000 মানুষকে কানেকশন পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই বছরের মধ্যেই গ্রামীণ এলাকায় সমস্ত বাড়িতেই জলের কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার পর ও জল অনেকেই পাচ্ছে না, তার প্রধান কারণ হলো জলের অপচয় এবং জলের অপব্যবহার। মনে রাখতে হবে, পিএইচির এই জল শুধুমাত্র রান্না ও পানের কাজে ব্যবহার করতে হবে, গাড়ি ধোয়া, কৃষিকাজ এইসব কাজের জন্য নয়। অনেক জায়গায় মোটর পাম্প লাগিয়ে পাইপ ফুটো করে জল টেনে নেওয়া হচ্ছে, তার ফলে গ্রামের শেষ প্রান্তে জল পৌঁছচ্ছে না। এর জন্যে পিএইচির তরফে বিভিন্ন কর্মসূচি যেমন লোকগান, লিফলেটের মাধ্যমে জলের অপচয় বন্ধের প্রচার ইত্যাদি করা হচ্ছে। স্কুলের বাচ্চাদের সচেতন করার জন্য স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস করা হচ্ছে। অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের সাথে তার মায়েদের জলের সঠিক ব্যবহার বোঝানো হচ্ছে। পিএইচির ট্যাপ প্রয়োজনে সময়ে বন্ধ ও খোলার কথা বলা হচ্ছে গ্রামে গ্রামে। অযথা নল খোলা রেখে জল অপচয় করলে অন্য মানুষরা এই জল পাওয়া থেকে বঞ্চিত হবে। সকল মানুষকে এই বিষয়ে সজাগ হতে হবে। জেলা প্রশাসন, মহকুমা এবং ব্লক প্রশাসন এই পরিকল্পনা রূপায়ণ ও পরিচালনায় সর্বতোভাবে আমাদের সাহায্য করছে। সকল জনপ্রতিনিধি এবং সকল গ্রামবাসীরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই কর্মসূচিতে সাহায্য করেছে। আমাদের আশা, সকলের মিলিত উদ্যোগে আমাদের এই সরকারি প্রকল্পের সুফল সবাই পাবে। ধন্যবাদ।
3: শুনো উত্তর দিনাজপুরের মা বোনেরা, শুনো উত্তর দিনাজপুরের দাদা ভাইয়েরা, আমি বলছি গানের ভাষাতে ভাষাতে, শুদ্ধ জল প্রতিদিনে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জলই জীবন, নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, প্রযোজনা
1: দর্শন কমিউনিকেশন, পরিচালনায় সুজাতা দাস, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান জল ই জীবন, এখন শুনবেন অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্যে।
3: সুপ্রভাত ছাত্রীরা।
4: সুপ্রভাত স্যার।
3: আমি শালবাড়ি স্কুলের ইতিহাসের শিক্ষক, আমার নাম মানিকচন্দ্র রায়। আজ আমার সামনে শালবাড়ি স্কুলের দুজন ছাত্রী দেবশ্রী বর্মন ও সুস্মিতা বর্মন তোমাদের সহযোগিতা করবে। আজ আমি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টি পাঠদান করব। অধ্যায়টি আলোচনার পূর্বে আমাদের জানা দরকার মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিত নম্বর বিভাজন, অর্থাৎ এই অধ্যায়ে কত নাম্বারের কী কী ধরনের প্রশ্ন থাকে বা থাকতে পারে। এই অধ্যায়ে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন দুটি থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি, সংক্ষিপ্ত প্রশ্ন একটি বা দুটি, বিশ্লেষণধর্মী প্রশ্ন একটি বা দুটি যার মান 4, ব্যাখ্যামূলক প্রশ্ন

বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষ। ঔপনিবেশিক শাসক গোষ্ঠী তাদের অরণ্যের অধিকার কেড়ে নেয়, এর উপর সমানেই চলতে থাকে শাসক গোষ্ঠীর সহযোগী জমিদার, মহাজন, সরকারি কর্মচারীদের শোষণ ও অত্যাচার, যার প্রতিবাদে অরণ্যচারী আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। এই সময়ে সংগঠিত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির মধ্যে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি ফরাজি আন্দোলন, নীল ও কৃষক বিদ্রোহের কথা আমরা বলতে পারি। ছাত্রছাত্রীরা, এখন আমাদের জানতে হবে ঔপনিবেশিক অরণ্য আইনে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া কী ছিল, কেনই বা তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সেই সময় ভারতীয় জনগোষ্ঠীর একটি বিরাট অংশ ছিল আদিবাসী বা উপজাতি সম্প্রদায়। এরাই ভারতের প্রাচীন অধিবাসী। যুগ যুগ ধরে অরণ্যের কাঠ, ফলমূল, বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ ও পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। কায়িক পরিশ্রমের মাধ্যমে তারা পাথুরে অনুর্বর পতিত জমিকে চাষের উপযোগী করে তোলে। কিন্তু ভারতে ইংরেজ শাসন শুরু হলে আদিবাসীরা তাদের সেই চিরন্তন অরণ্যের অধিকার হারায়। তাই কোম্পানি শাসনকালে ভারতের বিভিন্ন প্রান্তে দেখা দেয় বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব। এখন আসা যাক, এই যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কী, এর মধ্যে সুস্পষ্ট আমাদের ধারণা থাকা অবশ্যই দরকার। যাই হোক, এদের মধ্যে পার্থক্যই বা কী? প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এবছর মাধ্যমিক পরীক্ষায় বিপ্লব কী এই প্রশ্নটি 2 নম্বরের এসেছিল। আপাত দৃষ্টিতে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কী সমগোত্রীয় বলে মনে হলেও এগুলির মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন বিদ্রোহ বলতে আমরা নির্দিষ্ট কোনো অঞ্চলের প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, এটি স্বল্পমেয়াদি, একক বা সমষ্টিগত, শান্তিপূর্ণ বা সশস্ত্র যে কোনোভাবে হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে রংপুর বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ প্রভৃতি। আবার কোনো দেশের প্রচলিত শাসন ব্যবস্থা বা শক্তির বিরুদ্ধে একাংশের বা সমষ্টির সমস্ত সশস্ত্র সংগ্রামকে বলা হয় অভ্যুত্থান। এক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কথা আমরা বলতে পারি। আবার বিপ্লব কথাটির অর্থ হল আমূল ও দ্রুত পরিবর্তন। দেশের অধিকাংশ মানুষ দ্বারা কোনো একটি দেশ বা জাতির প্রচলিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি কাঠামোর দ্রুত ও আমূল পরিবর্তন। এটি শান্তিপূর্ণভাবে বা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে হতে পারে। উদাহরণ হিসাবে আমরা ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, শিল্প বিপ্লব এবং ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের কথা বলতে পারি। এবার আসা যাক ব্রিটিশ অরণ্য আইন সম্পর্কে আলোচনায়। ছাত্রছাত্রীরা, তোমাদের মনে রাখতে হবে ব্রিটিশ সরকার বিভিন্ন কারণে ভারতের অরণ্য সম্পদ নিজেদের আধিপত্য স্থাপনে উদ্যোগী হয়। 1855 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অরণ্য সনদ বা ফরেস্ট চার্টার আইন পাশ করে ভারতীয় অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ জারি করে। 1864 খ্রিস্টাব্দে বন দপ্তর স্থাপন করে জার্মান বন বিশেষজ্ঞ ডায়াট্রিক বান্ডিস্কি বন বিভাগের
ইন্সপেক্টর।

জেনারেল নিযুক্ত করি। যথেচ্ছভাবে গাছ কাটা, পশু শিকার ইত্যাদির উপর সরকারি বিধিনিষেধের আরোপ করি। ব্রান্ডিসের রিপোর্টের উপর ভিত্তি করে সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস করে। এর দ্বারা ভারতীয়দের অরণ্য সম্পদের ওপর অধিকার হারায়, অরণ্য ভূমিকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়। দ্বিতীয় অরণ্য আইন পাশ করে অরণ্য অঞ্চলগুলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, এক সংরক্ষিত অরণ্য, দুই নিরাপদ অরণ্য, তিন অশ্রেণীভুক্ত অরণ্য। প্রসঙ্গত বলে রাখি তোমাদের, এই তিন প্রকার অরণ্য ভাগের মধ্যে উপরোক্ত দুই প্রকার অর্থাৎ সংরক্ষিত অরণ্য ও নিরাপদ অরণ্য থেকেই কেবলমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য কিছু সম্পদ তারা আহরণ করতে পারত। কিন্তু অশ্রেণীভুক্ত অরণ্য থেকে কোনো প্রকারই সম্পদ গ্রহণ করা সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বজায় ছিল। ব্রিটিশ সরকারের এই অরণ্য আইনের ফলে আদিবাসীরা বাসস্থান হারায়, অরণ্যজাত জীবিকা অর্জনের রসদ হারায়। তারা সরকারের রাজস্বের চাপে ঠিকাদার, মহাজন ও জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়। বিহারের ছোটনাগপুরের বুদ্ধ ভগত ও জোয়া ভগতের নেতৃত্বে কোল বিদ্রোহ, সাঁওতাল পরগনায় সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুরে মুন্ডা বিদ্রোহ প্রভৃতি ছিল এই সময়ের উল্লেখযোগ্য বিদ্রোহ। এখন আমরা এই বিদ্রোহগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসা যাক চুয়ার বিদ্রোহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম ও মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অংশ জুড়ে আদিবাসী চুয়াররা একটি আন্দোলন গড়ে তুলেছিল যা চুয়ার বিদ্রোহ বা চুয়ার আন্দোলন নামে পরিচিত। চুয়ার শব্দটি কোনো জাতির নাম নয়। ইংরেজরা অরণ্য ও পাহাড়ে বসবাসকারী লুঠত রাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চুয়ার নামে আখ্যায়িত করেন। আসলে কোড়া, মুন্ডারি, কুর্মি, বাগদি, মাঝি, লোধা প্রভৃতি উপজাতীয় মানুষদের সামগ্রিকভাবে চুয়ার বলা হতো। চুয়াররা স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা রক্ষী হিসাবে কাজ করত। পাইকের কাজ করার বিনিময়ে তারা যে জমি ভোগ করত তা পাইকান জমি নামে পরিচিত ছিল। এই বিদ্রোহের নেতৃত্ব দেন বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং এবং মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি। এছাড়া অচল সিংহ, লাল সিংহ, মাধব সিংহ প্রমুখের নেতৃত্বে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 1768 খ্রিস্টাব্দে ঘাটশিলার জমিদার ধলভূমের রাজা জগন্নাথ সিংহ জমিদারি হারিয়ে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। আন্দোলনের ব্যাপকতায় ভীত হয়ে সরকার তাকে জমিদারি ফিরিয়ে দিতে বাধ্য হয়। আবার দরিদ্র চুয়ারদের জমির মালিকানা বাতিল ও পাইকের পেশা থেকে বিতরণ ও জমিদারদের উপর বাড়তি রাজস্বের চাপ ইত্যাদি এই পর্বের বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল বলে মনে করা হয়। জমিদারদের আহ্বানে চুয়ার ও পাইকরা বিদ্রোহ শুরু করেছিল। তারা ব্যাপকভাবে সরকারি কাছারি লুণ্ঠন করে, সরকারি অফিস জ্বালিয়ে দেয় ও নির্মম হত্যালীলা চালায়। তাদের গেরিলা যুদ্ধ কৌশলে ইংরেজ সেনারাও
বিপর্যস্ত হয়। 1799 খ্রিস্টাব্দে মার্চ মাস পর্যন্ত বিদ্রোহীরা প্রায় 30টি গ্রামের দখল নেয়। অবশেষে মেদিনীপুরের কালেক্টর কিছু বিদ্রোহী সর্দারদের পুলিশ বাহিনীর চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের উপর শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করে এবং বিদ্রোহী নেতাদের গ্রেপ্তার করে বিদ্রোহ কঠোর হাতে দমন করে। চুয়ার বিদ্রোহের বিস্তারিত আলোচনার পরে আমাদের জানতে হবে এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্যগুলি কী ছিল। এই বিদ্রোহের বিভিন্ন বৈশিষ্ট্য মধ্যে অন্যতম ছিল এটি ছিল সাহসী সশস্ত্র চুয়ার উপজাতির সম্প্রদায়ের অরণ্যের অধিকার রক্ষার লড়াই। দ্বিতীয়ত, এই বিদ্রোহ ছিল জমিদারি হারানো জমিদার ও বেতনের পরিবর্তে প্রাপ্ত পাইকান জমি হারানো পাইক বা সৈনিকদের সঙ্গে আদিবাসীদের যৌথ সংগ্রাম। প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়ের বিদ্রোহটি প্রবল হয়েছিল। চতুর্থত, বিদ্রোহীদের গেরিলা যুদ্ধ কৌশল ইংরেজ সেনাদের বিপর্যস্ত করে তুলেছিল। সরকার চরম শক্তি প্রয়োগ ও কূটকৌশলের মাধ্যমে এই বিদ্রোহ শেষ পর্যন্ত দমন করতে সক্ষম হয়। তোমরা এ পর্যন্ত বুঝতে পারছ? তো এখানে তোমরা লক্ষ্য রাখবে বিদ্রোহীদের গেরিলা যুদ্ধ, এই যে গেরিলা যুদ্ধটা কি, কেউ কি বলতে পারবে গেরিলা যুদ্ধ সম্পর্কে? গেরিলা যুদ্ধ হলো আদিবাসীরা ব্রিটিশ তথা সহযোগিতার জমিদারদের সঙ্গে যেভাবে যুদ্ধ করেছিল, অর্থাৎ গেরিলা যুদ্ধ মানে শত্রুপক্ষকে পরাজিত করার জন্য তারা রাস্তা কেটে বা বনজঙ্গল পুড়িয়ে যেন বিপক্ষে শত্রু আক্রমণ করতে না পারে। অর্থাৎ আমরা যদি বলি গেরিলা যুদ্ধটা হলো যখন কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে আসবে তখন তার রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করা অথবা ক্ষেত খামার জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ তারা যেন আসতে আক্রমণ করতে না পারে। এইভাবে চুয়াররা স্থানীয় জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে গেরিলা কৌশল অবলম্বন করেছিল। যাই হোক, এইবার দেখো চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম আমরা, এরপরে আমরা জানব এই বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল কী ছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত, এই বিদ্রোহ ছিল জমিদার ও চুয়ার উপজাতির ঐক্যবদ্ধ লড়াই, যা পরবর্তী বিভিন্ন কৃষক বিদ্রোহগুলির ছিল অনুপ্রেরণার উৎস। দ্বিতীয়ত, বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে সরকার 1800 খ্রিস্টাব্দে 18 নং রেগুলেশন দ্বারা চুয়ার অধ্যুষিত জঙ্গলমহল গঠন করে তাদের সুযোগ সুবিধার বন্দোবস্ত করে। তৃতীয়ত, সরকার পুরাতন জমিদারদের নামমাত্র খাজনার বিনিময়ে জমিদারি ফেরত দেয়। চতুর্থত, আমরা বলতে পারি বিদ্রোহীরা নরহত্যা, নিষ্ঠুরতা ও দস্যুবৃত্তি অবলম্বন করায় প্রচুর সম্পদ ও জীবনহানিও ঘটে। এরপরে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অপর একটি অন্যতম বিদ্রোহ কোল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। তোমরা মনে রাখবে এই যে কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ সমস্তই ছিল আদিবাসীদের বিদ্রোহ। তো কোল বিদ্রোহ 1831 থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। প্রাচীনকাল থেকেই কোল নামে এক আদিম উপজাতি বর্তমান মানভূম, সিংভূম ও ছটনাগপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করত। কোলরা ছিল হো, মুন্ডা, ওড়াও প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পাথুরে জমিকে
আবাদ যোগ্য করে তোলে। এছাড়া তারা জঙ্গলের সম্পদ সংগ্রহ করে নিজ সমাজের আচার রীতিনীতি অনুযায়ী স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করত। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে কোলদের উপর জমিদার মহাজন শ্রেণীর অত্যাচার বৃদ্ধি পায়। 1820-21 খ্রিস্টাব্দে কোলরা পোড়াহাটের জমিদার ও তার সহযোগী ইংরেজ সেনাপতি রক্সেস এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তবে চাইবাসার যুদ্ধে কোলরা সম্পূর্ণভাবে পরাজিত হয়। এছাড়া 1820 খ্রিস্টাব্দে কোম্পানি সরাসরি ছোটনাগপুর জেলার শাসনভার গ্রহণ করলে কোলদের উপর তীব্র শোষণ অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পায়। অসহায় আদিবাসী কোলরা নিরুপায় হয়ে 1831 থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় ব্যাপকভাবে বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে কোল বিদ্রোহ নামে পরিচিত। এইবার কোল বিদ্রোহের কারণ কী ছিল এ সম্পর্কে আমাদের জানতে হবে। 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত, কোলদের চিরাচরিত জমিতে যৌথ মালিকানা প্রথার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা প্রবর্তন করলে কোলরা ক্ষুব্ধ হয়ে ওঠে। দ্বিতীয়ত, শান্তিপ্রিয় কোল উপজাতির জমি বহিরাগত দিকু অর্থাৎ জমিদার মহাজন এবং ব্যবসায়ীরা হস্তগত হওয়ায় এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে চরম নির্যাতন হয় কোলদের ক্ষুব্ধ করে তুলেছিল। এখানে এই যে দিকু কাদের বলা হয় তোমরা কি জানো? বহিরাগত মহাজন ব্যবসায়ীদের আদিবাসীরা দিকু বলতো, ঠিক আছে। তৃতীয়ত, কোম্পানির নগদ অর্থে খাজনা প্রদানের নিয়ম চালু করলে ফসল বিক্রি করতে গিয়ে তারা মহাজন ও ব্যবসায়ীদের কাছে প্রতারিত হতো। চতুর্থত, দরিদ্র কোল উপজাতিদের বিনা পরিশ্রমিকে অর্থাৎ বেগার শ্রমদানে বাধ্য করা হতো, যার ফলে কোলরা রুষ্ট হয়েছিল। পঞ্চমত, কোলদের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার স্থলে ব্রিটিশ আইন ও বিচার পদ্ধতি চালু হলে তারা অসন্তুষ্ট হয়। এবার আমরা আসি কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কী ছিল। কোল বিদ্রোহের কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, আদিবাসী কোলদের কাছে বহিরাগত দিকু ও ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি ছিল স্বাধীনতার সামিল। দ্বিতীয়ত, অরণ্যের অধিকার রক্ষায় তারা ছিল বদ্ধপরিকর। তৃতীয়ত, উপজাতি বিদ্রোহরূপী শুরু হলেও অন্যান্য মানুষের অংশগ্রহণে তা কৃষক আন্দোলনে পরিণত হয়। চতুর্থত, বিদ্রোহীরা নাকড়া বাজিয়ে যুদ্ধের তীর ও আম শাখা বিলি করে বিদ্রোহের বার্তা মানুষের কাছে পৌঁছে দিত। এই যে আম শাখা হলো আম গাছের ডাল। কোল বিদ্রোহের কিছু সীমাবদ্ধতাও ছিল, যেমন কোল বিদ্রোহে কোনো সুযোগ্য নেতা ছিল না। দ্বিতীয়ত, এই বিদ্রোহ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল। তৃতীয়ত, শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কোল বিদ্রোহের প্রতি উদাসীন ছিল। সর্বোপরি, বিদ্রোহী নেতাদের নিজেদের মধ্যে কোনো সুষ্ঠু যোগাযোগ ছিল না। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে আলোচনায় অংশগ্রহণ করব। ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের MCQ প্রশ্ন থাকবে 20টি, যা পূর্ণ মান 20 নম্বরের। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 16টি, যার পূর্ণ মান 16 নম্বরের। সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন 4
4 নম্বরের 6টি।

0: থাকবে চার পূর্ণ মান 26 নম্বরের, এবং একটি ব্যাখ্যামূলক প্রশ্ন 8 নম্বরের। তাহলে মোট এই হল 90 নম্বরের। এবার তোমরা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে কতটি বুঝতে পারলে এখন বলো দেখি। তোমরা ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে বলো তো সুস্মিতা? তুমি এখানে বলে রাখি, তোমাদের চারটি উত্তর দেওয়া থাকবে, ক খ গ ঘ অথবা এ বি সি ডি, চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। তাহলে সুস্মিতা তুমি বলো, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? এ 1855 খ্রিস্টাব্দে, বি 1860 খ্রিস্টাব্দে, সি 1864 খ্রিস্টাব্দে, ডি 1879 খ্রিস্টাব্দে, কোনটি হবে বলো দেখি?
1: অপশন সি 1864 খ্রিস্টাব্দে।
0: 1864 খ্রিস্টাব্দে, ভেরি গুড। আচ্ছা তুমি বুঝতে পেরেছ দেবশ্রী? এবার তুমি বলো দেখি, ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? তোমাকে চারটি অপশন দিচ্ছি, এ 1870 খ্রিস্টাব্দে, বি 1878 খ্রিস্টাব্দে, সি 1880, ডি 1892।
1: বি 1778 খ্রিস্টাব্দে।
0: না, এটা ঠিক হলো না, তুমি বলো তো। হ্যাঁ, 1870 এ নাম্বার, বি এ আছে 1878, সি 1880, ডি 1892। 1870, 1878, 1880 এবং 1892, কোনটি হবে?
1: 1892।
0: না, তোমরা মনোযোগ সহকারে আবার একটু ভাবো, 1870, 1878 এবং 1880, 1892।
1: অপশন বি,
0: হ্যাঁ,
1: 1878।
0: 1878 খ্রিস্টাব্দে। দেবশ্রী তুমি ভুল করেছ, বুঝতে পেরেছ? তুমি
1: স্যার,
0: কিন্তু 1778 বলেছে। দেখো 100 বছরের পার্থক্য তো হয় না, 1878 খ্রিস্টাব্দে, ভেরি গুড। এবার নেক্সট প্রশ্ন বলো তো, চুয়ার বিদ্রোহ হয়েছিল কোথায় বলো তো সুস্মিতা? তুমি মেদিনীপুরে, না কলকাতায়, না মুর্শিদাবাদে, না নদিয়ায়?
1: মেদিনীপুরে।
0: ভেরি গুড, মেদিনীপুরে। শুধু মেদিনীপুরে, এখানে উত্তর অবশ্যই মেদিনীপুরে হবে। তাছাড়া আমরা কোথায় কোথায় চুয়ার বিদ্রোহ হয়েছিল নিশ্চয়ই জানা আছে তোমার দেবশ্রী? মেদিনীপুর, তারপরে পুরুলিয়া,
1: বাঁকুড়া।
0: বাঁকুড়া, ভেরি গুড। আচ্ছা নেক্সট প্রশ্ন যাই, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন কে বলো তো? আমি অপশন দিচ্ছি, তোমাদের চারটি অপশন থাকবে, এ রানী রাসমণি, বি রানী শিরোমণি, সি গোবর্ধন দিগপতি, ডি অচল সিংহ।
1: বি রানী শিরোমণি।
0: হ্যাঁ, রানী শিরোমণি, বুঝতে পেরেছ? আচ্ছা এবার নেক্সট প্রশ্ন আরেকটি বলো, মেদিনীপুরে চুয়ার অধ্যুষিত অঞ্চলকে কী বলা হয়? এ রাজমহল, বি ঘাসমহল, সি জঙ্গলমহল, ডি চুয়ার মহল।
1: সি জঙ্গলমহল।
0: ভেরি গুড, জঙ্গলমহল, আমরা কিছুক্ষণ আগেই এটি আলোচনা করেছি। এবার নেক্সট আমরা তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে অধ্যায়ে 16 নম্বরের প্রশ্ন থাকবে সেটি আলোচনা করছি। দেখো প্রথম পার্টে থাকবে পূর্ণ বাক্যে উত্তর দাও, এখানে চারটি থাকবে, তোমরা নিশ্চয়ই জানো। বলো দেখি সুস্মিতা তুমি, বিপ্লব কথার অর্থ কি?
1: বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন।
0: শুধু আমূল পরিবর্তন বললে হবে দেবশ্রী? আমূল এবং দ্রুত পরিবর্তন, ঠিক আছে? বেশ, তুমি বলো দেবশ্রী, সরকার কেন অরণ্য আইন চালু করেছিল? আচ্ছা তুমি সুস্মিতা তুমি বলো তো, সরকার কেন অরণ্য আইন চালু করে?

0: দেশের অরণ্য সম্পদ
1: নিজেদের স্বার্থে অধিকার করার জন্য, অর্থাৎ নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য তারা অরণ্য আইন পাস করেছিল। কারণ ব্রিটিশরা অরণ্যকে যেন জনসাধারণ সবাই ব্যবহার করতে না পারে, কেবলমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই অরণ্য আইন তারা পাস করেছিল। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা আজকে প্রশ্ন উত্তর আলোচনায় খুব ভালো অংশগ্রহণ করেছ এবং তোমরা মনোযোগ সহকারে পরবর্তী পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হবে। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো।
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্যে, বিষয় দশম শ্রেণীর ইতিহাস। শিক্ষক ছিলেন শ্রী মানিক চন্দ্র রায় এবং তার সঙ্গে উপস্থিত ছাত্রীরা ছিলেন দেবশ্রী বর্মন এবং সুস্মিতা বর্মন। স্কুল শালবাড়ি উচ্চ বিদ্যালয়। আপনারা এখন শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান কথায় সুরে, কথা এবং গানের মেলবন্ধনের এই অনুষ্ঠান। কথায় সুরের অনুষ্ঠানের শুরুর আগে একটু ছোট্ট বিরতি, তারপরে আসছি মূল অনুষ্ঠানে।
3: আকাশবাণী বহু বছর থেকেই চলছে, 1950s, 60s, 70s, 80s, ওই সময় আমরা যারা ছিলাম, আমাদের জন্ম আর কি, এই আকাশবাণীর স্মৃতি আমাদের খুবই গভীর স্মৃতি, এটা আমাদের চেতনার মধ্যে আছে। রেডিও তো ছিল ওই সময়, তখন তো টিভি আসেনি, টিভি তো 80s থেকে এসছে মনে হয়, কিন্তু তার আগে রেডিওই আমাদের চলতো, সবার কাছে ট্রানজিস্টার ছিল কিংবা রেডিও ছিল বাড়িতে, সব রকম প্রোগ্রাম আমরা শুনতাম। সেগুলো যখন চলতো, সময় পেলে আমরা শুনতাম, খুব ভালোই লাগতো। এত সুন্দর সুন্দর গান, এত পপুলার গান, সত্যি খুব ভালো প্রোগ্রাম হতো। সেই স্মৃতিগুলো এখনো আছে, এখনো ওরকম গান টান শুনতে খুব ভালো লাগে। অল ইন্ডিয়া রেডিওর যে সিগনেচার টিউনটা, ইট ওয়াজ ভেরি পপুলার, ইট রিয়েলি এনথিউজ পিপল যে টু লিসেন টু অল ইন্ডিয়া রেডিও। আকাশবাণী হ্যাজ বিন ভেরি পপুলার অ্যামাংস দ্য পিপল হু আর বর্ন ইন দ্য 1950s, 60s, 70s, 80s, আপ টু 1990s টু মাই মাইন্ড। In those days, we didn't have any, news channels as such and TV channels. Proliferation of TV channels did not take place. And now, of course, you have social media as well to entertain you. And the programs that I used to enjoy were basically the programs related to songs, all types of songs, be it classical songs, Lok Giti, whatever it is. As also, drama, natok. এবং অন্য রকমের সব যে প্রোগ্রামগুলো ছিল, দ্যাট ইজ টু ভেরি ভেরি পপুলার অ্যান্ড উই অল অলওয়েজ ওয়ান্টেড টু লিসেন টু মিডিয়া সর্ট অফ ইন্টারাকশন ইন টার্মস অফ দ্য নিউজ। নিউজ কাস্টিং বাই অল ইন্ডিয়া রেডিও ইজ ভেরি ভেরি পপুলার, স্পেশালি দ্য ওয়ান্স ইন বেঙ্গলি। আই রিমেম্বার মাই স্কুল ডেজ অ্যান্ড দেন পোস্ট স্কুল ডেজ লিসেনিং টু দ্য নিউজ, অ্যান্ড দ্য নিউজ কাস্টিং ইজ টু বি দেয়ার মর্নিং, আফটারনুন, ইভিনিং, অ্যাট নাইট। So we always waited for that to be broadcast, and the people who did do the broadcasting, they are all stalwarts, they had such a nice voice, their diction, and you didn't see them, but we could feel the, the importance of the news or the intensity of the news through the way they spoke, the way they delivered the news, which doesn't happen nowadays. I find that most of the TV channels are hyper active and they speak very loud and very fast and trying to create a kind of atmosphere which is not congenial, nor is it nice to listen on your ears, and it doesn't fall softly on your ears, unlike it used to be in All India Radio. So I think the news items, the news broadcast was the most popular to my mind, especially for me.
2: এতক্ষণ আপনারা শুনলেন আকাশবাণী নিয়ে অভিজ্ঞতা চিফ মার্শাল অরূপ রাহার কণ্ঠে। এখন আসব আমরা আমাদের অনুষ্ঠান কথায় সুরেতে। কথায় সুরে মানে কথা এবং সুর। তবে মজার বিষয় হলো, কথার থেকে যখন সুরটা বেশি মন ছুঁয়ে যায়, তখন মনে হয় আরেকটু সুরেই না হয় থাকি। আজকে আমাদের কথায় সুরের ঝুলিতে যে গানগুলি রয়েছে এবং যে শিল্পীদের গান রয়েছে, আমাদেরকে বারবার টেনে টেনে নিয়ে যাবে সেই নস্টালজিয়ার জগতে, লেট এইটিস নাইনটিসের জগতে, যে সময় এই মানুষগুলোর গান আমাদেরকে ভাবতে বাধ্য করত, আমাদের মনের মণিকোঠায় নতুন করে একটা ছবি সাজিয়ে তুলতে সাহায্য করত। তাহলে প্রথমেই আমরা শুনে নিই তাদের মধ্যেই কিছু অসাধারণ শিল্পীর গান। এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শিল্পী কিশোর কুমার, আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন। গানটির সুরকার রাহুল দেব বর্মন, চলচ্চিত্রের নাম ত্রয়ী। থাকলো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের কথায় সুরের প্রথম এই গানটি।

আজ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস। একটি ছেলে, একটি যুব কিশোর ছেলে, যে মাত্র 20-21 বছর বয়সের মধ্যে নিজের লেখনীর মধ্যে দিয়ে তার প্রয়াণের এত বছর পরেও আমাদের মনে দাগ কেটে যেতে পারে, এমনই একজন ব্যক্তিত্ব কবি সুকান্ত ভট্টাচার্য। আজকের কথায় সুরেতে আমরা গানের ফাঁকে ফাঁকে তাকে নিয়ে ছোট ছোট স্মৃতিচারণা করব, এবং অবশ্যই আমাদের শ্রদ্ধা থাকবে এই অন্যতম প্রাণ প্রদীপের প্রতি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি। আমরা এবার যে গানটি শুনব, শিল্পী আশা ভোসলের কণ্ঠে এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, জীবন রহস্য চলচ্চিত্র থেকে রইল এই গানটি।

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1926 সালে। তৎকালীন ব্রিটিশের অধীন ভারতবর্ষের অন্তর্গত কালীঘাট কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সিতে। আমরা তার সম্পর্কে জানি একজন প্রতিবাদী কবি হিসেবে, একজন যুব কবি হিসেবে এবং অবশ্যই দুর্ভিক্ষের কবি হিসেবে। এত কম বয়সে কতটা ভয়ানক হতে পারে যন্ত্রণা এই পৃথিবীর এবং কতটা কঠোর পরিস্থিতির সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হয়, তার অন্যতম নিদর্শন সুকান্ত ভট্টাচার্য এবং তার সাহিত্য কীর্তি। 8-9 বছর বয়স থেকেই সুকান্ত লিখতে শুরু করেন। স্কুলের হাতে লেখা পত্রিকা সঞ্চয়ে একটি ছোট্ট হাসির গল্প লিখে তিনি প্রথম তার সাহিত্য কৃতির আত্মপ্রকাশ করেন। তার দিন কয়েক পরে বিজন গঙ্গোপাধ্যায়ের শিখা নামক কাগজে তার প্রথম লেখা ছাপা হিসেবে বেরোয়। লেখাটি ছিল বিবেকানন্দর জীবনী নিয়ে। মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন তিনি। এটি পরে তার হরতাল বইতে সংকলিত হয়। আসলে যার গুণ আছে তার গুণ প্রকাশের হয়তো বয়সের গণ্ডির কোনো প্রয়োজন পড়ে না, সে যে কোনো বয়সেই তার গুণকে প্রস্ফুটিত করতে পারে। হয়তো যুবকবি সুকান্ত ভট্টাচার্য তেমনটাই আমাদের জীবনে। আচ্ছা, কিশোর কবি, দুর্ভিক্ষের কবি, প্রতিবাদের কবি, তাকে নিয়ে তো কথা হচ্ছে। কথা হতে হতে আবার একটা গানে আসি। শিল্পী আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে আমরা এই গানটি শুনব। অবশ্যই সুরকার অজয় দাস এবং চলচ্চিত্রের নাম অনুরাগের ছোঁয়া। শুনতে থাকুন কথায় সুরে।

সুকান্ত ভট্টাচার্য কিন্তু একদম ছোট বয়স থেকেই ছিলেন ভীষণ মেধাবী একজন ছাত্র এবং একজন গুণী শিল্পী। পাঠশালাতে পড়বার কালেই ধ্রুব নাটক নামে একটি নাটকে তিনি বেশ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তার ছোটবেলার বন্ধু অরুণাচল বসু তার সঙ্গে মিলে কিন্তু তিনি সপ্তমিকা নামে একটি হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেন। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি, লেখক অরুণাচল বসু কিন্তু তার আমৃত্যু বন্ধু ছিলেন। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। সুকান্তকে বলা হয় গণমানুষের কবি। অসহায় নিপীড়িত সর্বহারা মানুষের সুখ দুঃখ তার কবিতার প্রধান বিষয়। সেই সময়কে কেন্দ্র করে, সেই সময়ের পরিস্থিতিকে কেন্দ্র করে তার কবিতার বিষয়গুলো সেই সময়ের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতোই কিন্তু সুকান্ত ছিলেন সক্রিয়। যাবতীয় শোষণ বঞ্চনার বিপক্ষে সুকান্তের ছিল দৃঢ় অবস্থান। তিনি তার কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য। তিনি চেয়েছিলেন সবার অধিকার একরকম থাকুক, সবাই একসাথে মিলেমিশে বাঁচুক। এবারে যে গানটি শুনব সেটি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, রাহুল দেব বর্মনের সুরে। এবং কোন চলচ্চিত্রের অন্তর্গত? বৌরানী। তাহলে শুনে নিই গানটি।

0: আমরা আছি কথাই সুরে অনুষ্ঠানে, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সম্প্রচার।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম হ্যাঁ আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনি উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনোকে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনি বিজনেস কা বিস্তার, ক্যোকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আপ ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান।
0: আমরা রয়েছি কথায় সুরে অনুষ্ঠানে এবং কথা হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। এতক্ষণ তো তার বিভিন্ন রকমের গুণের কথা শুনছিলাম, এবারে তার সৃষ্টির কথা একটু হোক। ১৯৪৭ সালে তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয় তার মধ্যে অন্যতম ছাড়পত্র পূর্বাভাস প্রকাশিত হয় ১৯৫০, মিঠে করা ১৯৫১, অভিযান প্রকাশিত হয় 1953-তে, ঘুম নেই 1954, হরতাল 1962, গীতিগুচ্ছ 1965 প্রভৃতি। একজন কবি যে এত সহজেই জীবনের ভয়ানক এক যন্ত্রণার ছবি এত বড় দার্শনিকের মতন লিখে ফেলতে পারেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ যার পেটে খিদে থাকে তার কাছে পূর্ণিমার চাঁদটাও রুটির মতন দেখতে লাগে, রোম্যান্টিক লাগে না। কতটা যন্ত্রণা এবং কতটা বাস্তব চেতনা থাকলে একজন এত বড় দার্শনিকের মতন কথা তার কবিতার মধ্যে লিখতে পারেন। তিনি আর কেউ নন, কবি সুকান্ত ভট্টাচার্য। একাধারে তিনি আপোষহীন সংগ্রাম করেছেন এবং নিজের পার্টির ক্ষেত্রে হোক বা নিজের সাহিত্যের ক্ষেত্রে হোক কখনো দ্বিচারিতা করেননি। কিন্তু তিনি যে সময়ের মানুষ, সেই সময় ছিল দুর্ভিক্ষ, যন্ত্রণা, দুরারোগ্য। প্রথমেই তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন, পরে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে 1947 সালের 13 মে, ভাবা যায়, আর 3 মাস পরেই ভারতবর্ষের স্বাধীনতা। যে কবি আমৃত্যু এই দেশের স্বাধীনতা এবং শোষণমুক্ত সুন্দর সমাজের স্বপ্ন দেখে

রহমান একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে গোটা জীবনে যা কিছু না লিখে যেতে পারেন, কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 6-7 বছরের মধ্যে তার থেকে অনেক অনেক বেশি কিছু লিখে গেছেন। এই সামান্য সময়ে নিজেকে মানুষের কবি হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার রচনার পরিসরকে চারিদিকে সুদূর প্রসারী করেছেন তিনি নিজেই, তার অসাধারণ জ্ঞান এবং দক্ষতা দিয়ে। আমাদের শ্রদ্ধা রইল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি। তার সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে যেন আমরা এভাবেই শুধুমাত্র যুব সমাজ নয়, প্রত্যেকটা পর্যায়ের, প্রত্যেকটা বয়সের প্রত্যেক পাঠক বা উচ্চারক যেন অনুপ্রেরণা পায়, যেন মাথা উঁচু করে সত্যি কথা বলার সাহস পাই, এটাই আমাদের প্রার্থনা। এবারে কথার পরে চলে আসি আবার গানে। আমরা এবারে যে গানটি শুনব সেই গানে যাদের কণ্ঠ রয়েছে, যেমন মোহাম্মদ ইরফান, দর্শন রাওয়াল এবং পলক মুচ্ছল, হিমেশ রেশমিয়ার সুরে প্রেম রতন ধন পায়ো চলচ্চিত্র থেকে এই গানটি রইল শ্রোতা বন্ধুদের জন্য।

এবারে শ্রোতা বন্ধুদের আজকের আবহাওয়ার খবরাখবর সম্পর্কে একটু জানিয়ে রাখি। আজকে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার তথ্য এসেছে সেটি হলো, পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন বিভিন্ন জেলাগুলিতে স্বল্প থেকে মাঝারি পরিমাপের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিকিমের বেশ কিছু স্থানে স্বল্প থেকে মাঝারি পরিমাপের বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার খবর। আবারে আসি গানে। এবারে যে গানটি আমরা শুনব সেই গানটি বেশ চেনা গান, হিমেশ রেশমিয়া এবং প্রীতমের সুরে, অ্যাশকিং এবং কল্টন এহোর কণ্ঠে, বডিগার্ড চলচ্চিত্র থেকে রইল সকলের জন্য।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আজকের যান চলাচলের খবরাখবর। আজকের যে ট্রাফিক আপডেট আমরা পাচ্ছি তা হলো, আজকে দার্জিলিং মোড় ক্রসিং এবং এই কাছাকাছি স্থানগুলিতে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, তাই সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার বিভিন্ন অংশ জুড়ে মেরামত এবং উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালানোর এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক সালুগাড়ার কাছাকাছিও সড়কে নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালানোর জন্য এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শাহুডাঙ্গি আম্বারি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কাজ চলছে এবং ব্রিজটি সেই কারণে বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি এবং আম্বারি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ টিকিয়াপাড়া হাট জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল আংশিকভাবে ব্যাহত থাকতে পারে। একইভাবে শালবাড়িহাট থেকে শালবাড়ির যে রাস্তাটি রয়েছে সেখানে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। নতুন হাট থেকে উত্তরকন্যা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধীর গতিতে গাড়ির যান চলাচলের সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য দিয়ে রাখি। বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজিপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট থেকে কাওয়াখালী হয়ে খাপরাইল রোডের যে রুট সেটি ব্যবহার করতে হবে। সিকিম ও ক্যালিংপং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। একটি বিশেষ বিষয় জানিয়ে রাখা উচিত, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও বাগডোগরার দিক থেকে বা পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পং দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি

ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যতটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং যান চলাচল ধীর গতিতে করবেন এবং বিকল্প পথ ব্যবহার করবেন, ততটাই সুরক্ষিত থাকবেন এবং বিপদমুক্ত থাকবেন আপনারা এবং আপনাদের পাশাপাশি সুরক্ষিত ও বিপদমুক্ত থাকবে অন্যরা। সুতরাং খুব সাবধানে সন্তর্পণে জেনে বুঝে যান চলাচল এগিয়ে চলুন। এইবারে আমরা আরেকটি গানে আসি। আমরা জানি গতকাল ছিল মায়ের দিন, যদিও মায়ের দিন প্রত্যেক দিন, সন্তানের কাছে কখনোই বিশেষ দিন মায়ের দিন বলে কিছু হয় না, তবুও যে কোনো দিনেরই একটা বিশেষ দিনের থাকার প্রয়োজন রয়েছে, কারণ সেই মুহূর্তটার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং সেই কালকের দিনের রেশ নিয়ে আজকেও না হয় একটা গান আমরা রাখি আমাদের মায়ের জন্য। শিল্পী শঙ্কর মহাদেবনের কণ্ঠে তারে জমিন পর চলচ্চিত্র থেকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন গানটি। হ্যাঁ, মা গানটি রইল আমাদের সকল শ্রোতা বন্ধুদের এবং আমাদের প্রত্যেকের মায়েদের জন্য।

0: Akashwadi at 90. আজকের জন্য কথায় সুরে এতটুকুই। শ্রোতা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
0: এখন শুনবেন মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ ও আধুনিক ভারতের অন্যতম প্রধান মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা শুধু একটি যুগেই আবদ্ধ করে রাখতে পারি না। তিনি যেমন বর্তমানের কবি ও সাহিত্যিক, তেমনি ভবিষ্যতেরও সম্পদ। বাংলা সাহিত্য শুধু নয়, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর কালজয়ী সাহিত্যিক। তাঁর বিভিন্ন লেখায় নারীর বিচিত্র জীবন পরিচয়, আত্মপ্রত্যয়, আত্মগরিমা, সংগ্রাম, স্বাভিমান, আত্মসম্মান বোধ নানাভাবে তিনি তুলে ধরেছেন। রবীন্দ্রসৃষ্ট এই নারীরা আমাদের জীবন ও সাহিত্যে এখনও অনুকরণীয় এবং অনুসরণীয়। রবীন্দ্রসৃষ্ট নারীদের নিয়ে এখন শুনবেন রবীন্দ্র সাহিত্যে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্রানুরাগী সাংবাদিক অজন্তা সিনহাকে। নমস্কার অজন্তাদি, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, রবীন্দ্রনাথ তার গল্পে নারীকে কিভাবে চিত্রিত করেছেন?
1: যেটা আমরা দেখি যে রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যকর্মের সূচনা লগ্ন থেকে সমাপ্তিকাল পর্যন্ত, মানে একটা লম্বা সময়, লেখায় নারীর বিচিত্র জীবন পরিচয় ও তাঁদের বিবর্তিত রূপ অঙ্কিত করে এসেছেন। তাঁর সৃষ্ট নারী চরিত্রগুলি সম্পর্কে তুমি তো একটা এইমাত্র ভূমিকা বললেই, হ্যাঁ, তো আমি আর একটু বিস্তারে গিয়ে যেটা বলতে পারি, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, অপমান, অনাদর, অবমাননা, বঞ্চনা শুধু নয়, সেই সঙ্গে নারীর প্রতিক্রিয়া, প্রতিবাদ, আত্মপ্রতিষ্ঠার লড়াই, আত্মমর্যাদা ও আত্মসম্মান আহরণের ছবি প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের অসংখ্য ছোট বড় গল্প ও উপন্যাসে,
0: কবিতাতেও।
1: রবীন্দ্রনাথের হাত ধরে বাংলা সাহিত্য পেয়েছে অবিস্মরণীয় সব নারী চরিত্র। তার সৃষ্ট নারীরা শুধু মমতাময়ী, কোমলমতী, স্নেহশীল কিংবা প্রেমিকা নয়, বরং অনেক সময় সেই সব নারী চরিত্র নীতির প্রশ্নে আপোষহীন। আর এখানেই রবীন্দ্রনাথ তার সমসাময়িক লেখকদের তুলনায় অনেকটাই ভিন্ন আঙ্গিকে নারী চরিত্রদের এঁকেছেন, যেখানে অধিকাংশ কবি সাহিত্যিক নারীকে তাঁদের সৃষ্টির প্রেরণার অংশ হিসেবে দেখেছেন, নারীকে পুরুষের ছায়ামাত্র ভেবেছেন, সেখানে তিনি নারীকে তুলে এনেছেন তাঁর সাহিত্যকর্মের কেন্দ্রীয় চরিত্রে। ১৯ শতকে যেখানে নারীর অধিকার প্রায় অকল্পনীয়, সেখানে রবীন্দ্রনাথ নারীকে উপস্থাপন করেছেন স্বাধীন চেতা, প্রগতিশীল, প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন করে। রবীন্দ্রনাথের নারীরা যুগের তুলনায় আশ্চর্য রকমের অগ্রসর। রবীন্দ্র গবেষকদের মতে, ব্যক্তিজীবনে ঠাকুরবাড়ির নারীদের মধ্যে এমন স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখেছিলেন বলেই তার সৃষ্ট নারী চরিত্রের মধ্যে কাদম্বরী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, সরলা দেবী, ইন্দিরা দেবী, স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা মাধুরীলতা, রেণুকা, মীরা দেবীর ছায়া প্রতিফলিত হয়েছে।
0: ঠিক, মানে ওনার চিত্রিত যে সমস্ত নারীদের আমরা পাই, সেই নারীরা সেই সময় কালের অন্যান্য যারা সাহিত্যিক ছিলেন তাদের থেকে একটু ব্যতিক্রমী। রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে আমরা দেখি নিরুপমা পণপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তেমনি সে সময় শ্বশুরবাড়ির গঞ্জনাও কম ছিল না, সেটাও রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন, সে বিষয়ে যদি কিছু বলেন।
1: হ্যাঁ, মানে নিরুপমার তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য চরিত্র এই ক্ষেত্রে। এছাড়াও আরও অনেক গল্পেই আমরা এই বিষয়টি পাই, বিশেষত নিরুপমার ক্ষেত্রে আমরা দেখি যে দেনাপাওনা গল্পে পণের পুরো টাকা দিতে পারেননি নিরুপমার বাবা, তাই শ্বশুরবাড়িতে শাশুড়ির প্রবল নির্যাতনের শিকার সে। বাবা তার মেয়েকে সুখী করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করে দেন, কিন্তু নিরুপমা টাকা দিতে বাধা দেয়। এখানেই এই চরিত্রটির একটা অসাধারণ ব্যতিক্রমী এবং ব্যক্তিত্ব প্রকাশিত হয়, যে টাকা যদি দাও তবেই আমার অপমান, তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটি টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম? না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। এই সংলাপে নিরুপমার ব্যক্তিত্ব ঝলসে উঠতে দেখি আমরা। শেষ পর্যন্ত অবশ্য অবহেলায়, নির্যাতনে মৃত্যু হয় নিরুপমার, তার বাবার সঙ্গে তার শেষ দেখাও হয় না।
0: সেখানে আরও একটি বিষয় আছে, যেমন নিরুপমার প্রতি একটি অবহেলা, সেটা তো রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন, তার কলমে উঠে এসেছে। কিন্তু আরেক দিকে দেখা যায় যে শ্বশুরবাড়িরও কিন্তু একটা গঞ্জনা সবসময় তার উপরে ছিল। সে নিরুপমার যে শাশুড়ি, তিনি কিন্তু তার খাওয়া দাওয়া একদম যে তিনি ছেড়ে দিয়েছিলেন সেটাও ভালো চোখে নেননি। তার মুখেই কিন্তু আমরা শুনতে পাই যে নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন তার মুখে রোচে না। আবার এটাও বলেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে।

0: যাচ্ছে। আবার দেখা যায় যে নিরুপমার মৃত্যুর পর তার স্বামীকে সেই খবরটা দিতেও কিন্তু দেরি করেছে। এই যে প্রতিটি ছত্রে ছত্রে মহিলাদের প্রতি যে অবহেলা, বা এখানে আমরা নিরুপমাকে নিয়ে আলোচনা করছি, নিরুপমার প্রতি যে আলোচনা, সেটা কিন্তু তুলে ধরেছেন রবীন্দ্রনাথ
1: একেবারে, এবং এত মরমী ভঙ্গিতে তুলে ধরেন যে মনে হয় যেন তিনি সেই যাপনটা দেখেছেন নিরুপমা। হ্যাঁ, এরকম আরো অনেক ধরনের অত্যাচারের বিষয় আমরা, হৈমন্তীর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছিল, একই ব্যাপার হয়েছিল। তো হৈমন্তীর ক্ষেত্রে হৈমন্তী অবশ্য শেষ পর্যন্ত প্রতিবাদ করে এবং বাবার সঙ্গে চলে যাওয়ার কথা বলে, কিন্তু আমি বলছি যে ঘুরে ফিরে আমরা কি দেখছি, মানে যেটা যদি যদি আমরা এই অত্যাচারের জায়গাটা ধরি, যে একদিকে যেমন তিনি অত্যাচারের ছবিটি আঁকছেন একেবারে মরমী ভঙ্গিতে, পুরুষ শাসিত সমাজের যে খারাপ দিকগুলি উঠে আসছে, আরেক দিকে নায়িকা, গল্প উপন্যাসের নায়িকারা কিন্তু প্রতিবাদীও হয়ে উঠছে এবং তারা বারবার করে প্রতিবাদ করছে, প্রতিবাদ অনেক সময় নিঃশব্দে করছে, অনেক সময় হয়তো গর্জে উঠছে প্রতিবাদে, কিন্তু প্রতিবাদ করছে, তারা মেনে নিচ্ছে না।
0: একদম, রবীন্দ্র সৃষ্ট নারী চরিত্রে দেখা যায় তারা প্রেমে গভীর, সে বিষয়ে কি বলবেন?
1: প্রেমের কথা বললে তো আমাদের প্রত্যেকেরই প্রথমেই শেষের কবিতার কথা মনে পড়ে। শেষের কবিতায় আমি কয়েকটি প্রেমের কথাই বলবো এখানে। শেষের কবিতায় অমিতকে ফিরিয়ে দিয়ে লাবণ্য তার কাছে হয়ে থাকলো ভালোবাসার দিঘি, ঘরে আনবার নয়, যাতে কেবল সাঁতার কাটা যায়। সে সময় রবীন্দ্রনাথের সৃষ্ট লাবণ্য চরিত্রটি যে কোনো রোমান্টিক পুরুষের স্বপ্নে পরিণত হয়েছিল আমরা জানি, যার ধারাবাহিকতা আজও বিদ্যমান। মানে প্রেম শুধু মিলনে নয়, ত্যাগেও যে প্রেম সেটা আমরা দেখি। আবার আমার মনে হয় যে এই যে চোখের বালিতে যে প্রেম আমরা দেখি, হ্যাঁ, যেখানে মনে হতে পারে যে একটা অবৈধ অসামাজিক সম্পর্ক, কিন্তু প্রেম তো এই নিয়ম মানে না। হ্যাঁ, সেখানে বিনোদিনী একদিকে চরিত্রে যেমন জীবনবোধ সম্পন্ন, তার প্রচণ্ড জীবনের প্রতি আগ্রহ, সূক্ষ্মভাবে আত্মসচেতন, সে অসম্ভব মর্যাদাবোধ তার, এছাড়াও প্রেমের যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, বাসনা, এইগুলো অত্যন্ত তীব্র ছিল তার মধ্যে। এবং সেখানে তিনি কিন্তু যার প্রতি তার প্রেম, সেই প্রেমাস্পদের প্রতি নিজের অনুভূতিকে ব্যক্ত করতে তিনি কিন্তু দ্বিধা করেননি। মানে সেইটাকে আমরা যেভাবেই দেখি না কেন, আমরা সেটাকে সমর্থন করতে পারি নাও করতে পারি, প্রেম কিন্তু সেখানে ছিল। আবার একইভাবে আমরা যদি এলার কথা দেখি, এলা একেবারে যুক্তিবাদী একজন আধুনিক মনের বিজ্ঞান চেতনা সম্পন্ন মেয়ে, সে কিন্তু নারী আর পুরুষের মধ্যে সেভাবে পার্থক্য করেই না। কিন্তু তারও যে প্রেম, সেখানে সে কিন্তু তার নিজস্ব যে আত্মমর্যাদাবোধ, ব্যক্তিত্ব, নিজের যে জীবন দর্শন, সেই সমস্ত কিছুকে বজায় রেখে সে কিন্তু তার প্রেমের প্রকাশ ঘটায়, এবং এর পাশাপাশি তিনি দেশপ্রেমকেও বরণ করে না।
0: একদম, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে বিভিন্ন গল্পে কিন্তু উঠে এসেছে বিভিন্ন ধরনের প্রেম, কিন্তু তার গভীরতা কিন্তু একটুও ম্লান নয়।
1: ঠিকই, আমি আরেকটু যোগ করব, সেটা হচ্ছে যে এটা আমাদের সবার ভীষণ প্রিয়, আমরা সিনেমাতেও দেখেছি নষ্টনীর। হ্যাঁ, নষ্টনীরে চারুলতা, ভূপতি, অমল, এই যে তিনটি চরিত্র, ভূপতি চারুলতার স্বামী, অমল তার সম্পর্কে দেওর, এবং আমরা সবাই জানি যে কিভাবে তাদের মধ্যে একটি অসাধারণ সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রেমের সম্পর্ক তৈরি হয়, যে কিভাবে স্তরে স্তরে রবীন্দ্রনাথ সেই প্রেমকে সেখানে গড়ে ওঠা দেখান আমাদের। হ্যাঁ, যে প্রেম তো হঠাৎ করে হয় না, মানে গড়ে ওঠা সেই যে জায়গাগুলো, এবং পরবর্তীকালে অমল চলে যাওয়ার ফলে যে ভূপতি বুঝতে পারে, যে তার আগে ভূপতি নিজের খবরের কাগজ যেটা উনি প্রকাশ করতেন সেই সমস্ত নিয়ে, পাবলিশিং ব্যবসা সেসব নিয়ে তার যে উন্মাদনা, সেটা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন, ঠিক আছে। এইবার তিনি চারুর দিকে তাকালেন অমল চলে যাওয়ার পর, এত মানে একদম পাল্টে গেছে চারু অমল চলে যাওয়ার পর, এই যে ব্যাপারটা। এইখানে আমি একটু পড়ব রবীন্দ্রনাথের লেখা যে চারুলতার সেই সময়কার যে অনুভূতি, মানে কিভাবে তার মানে সংসারে থেকে সে তার প্রেমকে কি করে বাঁচিয়ে রাখল। এই রূপে চারু তাহার সমস্ত ঘরকন্যা, তাহার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরের তলদেশে সুরঙ্গ খনন করিয়া সেই নিরালোক নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া রাখিল। সেখানে তাহার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার রহিল না। সেই স্থানটুকু যেমন গোপনতম, তেমনি গভীরতম, তেমনি প্রিয়তম। তাহারই দ্বারে সে সংসারের সমস্ত ছদ্মবেশ পরিত্যাগ করিয়া

0: নিজের অনাবৃত আত্মস্বরূপে প্রবেশ করে এবং সেখান হইতে বাহির হইয়া মুখোশখানা আবার মুখে দিয়া পৃথিবীর হাস্যালাপ ও ক্রিয়াকর্মের রঙ্গভূমির মধ্যে আসিয়া উপস্থিত হয়। কি প্রাসঙ্গিক আজও, নারীকে আজও এই পদ্ধতি অবলম্বন করতে হয়, যদি তাকে নিজের মধ্যে গোপনে কোনো প্রেম তার মধ্যে লুকিয়ে রাখতে হয়, বহন করতে হয় বা সার জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয়।
1: হ্যাঁ, মানে সেটাকে এত মধুর করে গোপন করে রাখা, সেইটা কিন্তু উঠে এসেছে ওনার কলমে।
0: ওনার কলমে
1: একেবারে। আর সেখানে মহিলাদের মনস্তাত্ত্বিক দিক বা নারীর মনস্তাত্ত্বিক দিক, সেটা কিন্তু খুব কাছ থেকে উনি বোধহয় সেটাকে অনুভব করতে পেরেছেন, তাই তার কলমে উঠে এসেছে।
0: একদমই তাই।
1: একটি মেয়েকে নারী হয়ে ওঠার জন্য সময় দিতে হয়। সমাপ্তি গল্পে মৃন্ময়ীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ একথা যেমন মনে করিয়েছেন, তেমনি তখনকার সমাজে বিবাহিত স্ত্রীর কেমন চালচলন কথাবার্তা হওয়া উচিত সেটাও মৃন্ময়ীর মুখ দিয়ে বলিয়েছেন। সমাজ এবং সংসারে নারীর অবস্থান বারবার উঠে এসেছে তার কলমে, তাই তো?
0: একদমই। মৃন্ময়ীকে আমরা একদম অন্যভাবে আবিষ্কার করতে পারি। সেটা হচ্ছে যে, প্রথম কথা, সেই সময় একটা নারীর, একজন মেয়ের ন্যূনতম বিয়ের বয়সটা তো অনেক কম ছিল, আমরা সবাই জানি অনেক কম বয়সে বিয়ে হয়ে যেত, এবং সত্যি দেখা গেল যে মৃন্ময়ীর প্রস্তুতি ছিল না, মানে এই বিয়ে এবং বিয়ে পরবর্তী যে আচার বিচার নিয়মকানুন মেনে চলার, একে তো মৃন্ময়ী অত্যন্ত চঞ্চল স্বভাবের একটি বালিকা ছিল, তাছাড়াও যে কোনো বালিকাই, তার মানে কি, তার উপর আমরা জোর করে চাপিয়ে দিতাম সেই সময় এই বিষয়গুলো, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ কি সুন্দরভাবে নিয়ে এসেছেন। এবং পরবর্তীকালে শ্বশুরবাড়িতে গিয়ে আমরা দেখি যে প্রতিপদক্ষেপে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে এবং মৃন্ময়ী প্রায় চলে আসতে চাইছে তার নিজের গ্রামে, তার ভালো লাগছে না, মন টিকছে না। আমার যেটা মনে হয় যে আজ তো আর অত কম বয়সে মেয়েদের বিয়ে সাধারণত হয় না, তো সেখানেও একটি মেয়ের তার ওই পুরনো জীবন ফেলে আসার যে একটা ব্যথা এবং ভেতরে একটা হাহাকার, সেটা কিন্তু থেকে যায় অনেক বছর পর্যন্ত, এবং পরে সেটা কি করে দূর হয়, সেখানে কিন্তু আবার সেই প্রেমেরই জয়, সেই স্বামীর ভালোবাসাই কিন্তু মৃন্ময়ীকে ওই জায়গাটাতে স্থিত করে আর কি। তার মধ্যে যে চাঞ্চল্য ছিল, তার মধ্যে যে একটা ক্ষোভ ছিল, একটা বিদ্রোহ ছিল, সেইগুলোকে কি সুন্দরভাবে প্রশমিত করে তাকে সংসারে একটা স্থিত করে দেয়।
1: একদম। এই যে স্থান পরিবর্তন, পিত্রালয় থেকে শ্বশুরালয়ে যাওয়া, সেখানে যে একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাও কিন্তু রবীন্দ্রনাথের কলমে খুব সুন্দরভাবে উঠে এসেছে।
0: একদমই তাই।
1: আপনার আলোচনাতে আমরা সেটাও পেলাম। আচ্ছা অজন্তাদি, আমরা তো সদ্য পেরিয়ে এলাম রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথকে নিয়ে উদযাপন তো আমাদের সবসময়ই হয়, কিন্তু রবীন্দ্র জয়ন্তী আমরা বিশেষভাবে পালন করলাম সদ্য। তো আমরা তো কথায় আছি, একটু গান শুনলে কেমন হয়?
0: খুব ভালো হয়।
1: হ্যাঁ, একটু রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিই।

0: সুরে সুরে আমরা খানিকটা সময় কিন্তু থাকলাম, আবার যাব আমরা কথায়। আপনার কাছে জানতে চাইব যে আগেই বলেছি রবীন্দ্রনাথের নারী চরিত্র বৈচিত্র্যতায় ভরপুর। তিনি নারীকে শুধু প্রেমিকা বা গৃহবধূ করে চিত্রণ করেননি, তার কলমে উঠে এসেছে নারীর প্রতিবাদী সত্তা, আত্মোপলব্ধি। চোখের বালির বিনোদিনী, নষ্টনীড়ের চারুলতা, স্ত্রীর পত্রের মৃণাল, শেষের কবিতার লাবণ্য, যোগাযোগের কুমুদিনী, শাস্তির চন্দরা, এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বতন্ত্র এবং তাদের অস্তিত্ব অত্যন্ত বলিষ্ঠ। আপনার কাছে শুনবো এদের প্রত্যেকের কথা।
1: সত্যি কথা বলতে কি, বৈচিত্র্যের ক্ষেত্রে তিনি এতটাই বিলাসী ছিলেন, এতটাই প্রসারিত ছিলেন যে স্বল্প পরিসরে চরিত্রগুলোকে বর্ণনা করা মুশকিল। তো দু একটি কথা আমি বলছি এখানে। যেমন তোমার বিনোদিনীর কথা আমরা আগেই বলেছি, এবার আমি এই ঘরে বাইরে উপন্যাসের বিমলার কথা যদি বলি। হ্যাঁ, বিমলা একদিকে নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এক নারী, এবং বিমলাও কিন্তু ঘরের দরজা খুলে বাইরে আসার ক্ষেত্রে প্রচণ্ডভাবে স্বচ্ছন্দ, সাবলীল, বোঝাই যায় যে তিনি কি করতে চান তার মধ্যে কোনো দ্বিধা নেই, অর্থাৎ একটি আধুনিক নারী। হ্যাঁ, আবার একইভাবে আমরা দেখি যে স্বদেশী আন্দোলনের ক্ষেত্রেও তার কিন্তু আগ্রহ রয়েছে, তার মানে রাজনৈতিক সচেতন একজন নারীও ছিলেন বিমলা। অন্যদিকে যোগাযোগ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুমু, যাকে রবীন্দ্রনাথ কুমুদিনী, কুমু বলেই পরিচিতি তার বেশি, রবীন্দ্রনাথ একটু একটু করে সৃষ্টি করেছেন শুদ্ধতম অনুভূতির কোমলতম মাধুরী দিয়ে। কুমু যেন মানে সনাতন নারী শুধু নয়, তার মধ্যে যুগপদ আত্মস্বাতন্ত্রবাদী নারী চেতনাও বিদ্যমান। দাদার সান্নিধ্যে গড়ে উঠেছিল তার শিক্ষা, রুচি ও মূল্যবোধ। বিয়ের পরে কুমুর জীবনে ঘটে ছন্দপতন, এটাও কিন্তু নারীর জীবনের এক নিষ্ঠুর এবং কঠিন সত্য। রাত্রি যত গভীর হয় ততই স্বামী মধুসূদনের ভিতরকার উপবাসী জীবটা অন্ধকারে ধীরে ধীরে বেরিয়ে আসে, তাই অনিবার্যভাবেই শিক্ষিতা, সুন্দরী, তেজস্বী ও অভিজাত রুচির কুমু প্রতিবাদী হয়ে ওঠে। এটাও কিন্তু একটা প্রতিবাদের রূপ। হ্যাঁ, এবং মেয়েদের ক্ষেত্রে এগুলো ঘটে, আজও ঘটে।
0: এটা যেন একটা চিরন্তন ছবি,
1: চিরন্তন ছবি। চতুরঙ্গের দামিনীকে রবীন্দ্রনাথ দ্রোহ এবং সৌন্দর্যের রং দিয়ে এঁকেছেন। বিধবা দামিনী যেন শ্রাবণের মেঘের ভিতরকার দামিনী। আমরা একদিকে বিনোদিনীকে দেখেছি চোখের বালিতে, আবার দামিনীকে দেখছি চতুরঙ্গে। দুজনের কিন্তু আলাদা, দুজন কিন্তু দুরকম। উনি লিখছেন, বাহিরে সে পুঞ্জপুঞ্জ যৌবনে পূর্ণ, অন্তরে চঞ্চল আগুন ঝিকমিক করিয়া উঠিতেছে। দামিনীর চরিত্রের মধ্য দিয়ে বিধবা নারীর প্রেম ও তার অস্তিত্বকে, তার ভেতরকার যে শারীরিক এবং মানসিক চাহিদা, সমস্ত ক্ষেত্রটিকে নারীত্বের অনিবার্য অংশ হিসাবে স্বীকার করে নিয়েছেন রবীন্দ্রনাথ। এবং সেই সত্যই তৎকালীন সমাজে, যেটা খুব সাংঘাতিক একটা কঠিন চ্যালেঞ্জ ছিল, মানে সেই সময় সমাজে তিনি প্রচার করতেও চেয়েছেন জিনিসটা। এবার আমি একটু প্রথমে মৃণালের কথা বলি, স্ত্রীর পত্রের মৃণাল। এই যে শেষ চিঠিটা তিনি লিখছেন, আমরা সবাই তার গল্প জানি। তার মৃণাল খুব স্বতন্ত্র, স্বতন্ত্র এবং একটা সাবলীল স্বভাবের মেয়ে ছিল, অত্যন্ত সমাজ সচেতন একজন নারী ছিলেন তিনি। এবং সেই জন্যই সে কি হচ্ছে যে তার শ্বশুরবাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সবটাই যে তার উপর ঘটছে তা নয়, অন্য যার প্রতি ঘটছে সেখানেও কিন্তু মৃণাল প্রতিবাদী। যেমন আমরা দেখি যে জায়ের বোন, সেই মেয়েটি যখন তাদের বাড়িতে আসলো এবং তার প্রতি যে অন্যায়টা হলো, তাকে জোর করে বিয়ে দেওয়া হলো এবং মেয়েটি মারা গেল, বিন্দু মেয়েটির নাম, তারপরে কিন্তু চরম সিদ্ধান্ত নিল মৃণাল। আমরা দেখতে পাই তিনি ঘর ছেড়ে চলে গেলেন এবং যাওয়ার পরে তিনি একটা চিঠি লিখলেন তার স্বামীকে। তার একটা ছোট্ট অংশ আমি পড়ছি, যেটা বুঝিয়ে দেবে যে রবীন্দ্রনাথ তার সময়ের থেকে কতটা এগিয়ে রেখেছিলেন তাঁর রচিত নারী চরিত্রগুলিকে। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে, আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে, ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল, সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ, তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা।

0: ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা, আমিও বাঁচব, আমিও বাঁচলুম। এই যে লেগে থাকাই তো বেঁচে থাকা, কি অসাধারণ একটা দর্শন, বিশেষ করে মেয়েদের জন্য।
1: রবীন্দ্র সৃষ্ট এই যে চরিত্র মৃণাল, সেটা যেন কালজয়ী,
0: একদমই তাই।
1: এবং এত সুন্দর তার ভেতরের থেকে যে ভাবনা, এবং ভেতর থেকে যিনি দেখেছেন যে ভেতরে ঘরের মধ্যে কি চলে, সেটা কিন্তু রবীন্দ্রনাথ মৃণালের মুখ দিয়ে বলিয়েছেন।
0: একেবারেই তাই,
1: যে কথা আজ আমাদের সবার মুখে মুখে ফেরে।
0: ঠিক তাই। আমি একটু শাস্তির কথা এই প্রসঙ্গে বলতে চাই।
1: চন্দরার কথা জানতে চাই। চন্দরার
0: কথা, চন্দরা একটা অসাধারণ চরিত্র। মানে চন্দরার প্রেম এবং অভিমান, স্বামীর প্রতি প্রেম এবং আত্মাভিমান এবং অভিমানও বটে। প্রেক্ষাপট ছিল এরকম, দুঃখীরাম এবং ছিদাম জমিদারের কাছারি ঘরে কাজ করতে গেছিল, তারা দুই ভাই আমরা জানি, এবং দুজনেই একদম অর্থসীমার নিচে তাদের অবস্থান, সাংঘাতিক দরিদ্র। সারাদিন কাজ করার পরও উচিত মতো পাওনা মজুরি না পাওয়া শুধু নয়, তার পরিবর্তে যে সকল অন্যায় কটুকথা শুনতে হয়েছে, সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। তো এই রকম একটা অবস্থায় তারা কি করছে, পথের কাদা এবং জল ভাঙ্গিয়া সন্ধেবেলায় বাড়ি এসে দুই ভাই দেখলো সংসারের এক বিধ্বস্ত ছবি, যার পুরোটাই চূড়ান্ত দারিদ্র্যজনিত। এর পরের অংশ আমি রবীন্দ্রনাথের ভাষাতেই বলবো। ক্ষুধিত দুঃখীরাম আর কালবিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল, ভাত কোথায় যে ভাত দিব, তুই কি চাল দিয়া গিয়াছিলি, আমি কি নিজে রোজগার করিয়া আনিব। সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্জ্বলিত ক্ষুদানলের গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটায় গোপন কুৎসিত শ্লেষ, দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। এই যে ঘটনাটা ঘটল, তারপরে তো সেই আমরা দেখছি প্রতিবেশী একজন অভিভাবক সমক চক্রবর্তী বাবু বলে তিনি আসছেন। তিনি চন্দরার স্বামী, মানে ছিদামের স্ত্রী চন্দরা, চন্দরার স্বামী ছিদামের কে উনি পরামর্শ দিলেন। প্রথমে বললেন যে, জানতে চাইলেন কি হয়েছে। তখন প্রথমে দাদাকে আড়াল করতে গিয়ে ছিদামের মুখ দিয়ে বেরিয়ে গেছে যে ঘটনাটি ঘটিয়েছে তার বউ, মানে চন্দরা। কিন্তু চন্দরা তো করেনি, এবার সেটা কিন্তু সে গোপন করে গেল। তখন ভদ্রলোক তাকে পরামর্শ দিচ্ছেন যে, কিন্তু চন্দরা মেয়ে মানুষ, তুমি তোমার দাদার কথা বলো না, দাদা হলে তাহলে তো জিনিসটা ঠিক হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন হঠাৎ করে আবার ছিদামের একটা অদ্ভুত বোধোদয়, মানে তথাকথিত বোধোদয়, যেখানে সে বলছে, ঠাকুর বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাইব না। এই যে তার ভাবনা, এই যে তার দর্শন, এই যে তার মানসিকতা, এইবার এইটার ফলে চন্দরার কি মনে হলো সেটা একদম শেষে আমরা দেখতে পাচ্ছি। যে একবার শেষে কি হচ্ছে, যে আমরা সবাই জানি চন্দরার ফাঁসির আদেশ হয়েছিল। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছা করে? চন্দরা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দরা কহিল, মরণ। এই যে মরণ কথাটা সে বলছে, তার মধ্যে কতটা অভিমান, আত্মাভিমান, যন্ত্রণা, কষ্ট, এবং এই সবকিছুর পেছনে আবার প্রেমও ছিল। সে তার স্বামীকে ভালোবাসত বলেই তার এত কষ্ট হয়েছে, বা সংসারটিকে সে ভালোবাসত বলেই কষ্ট হয়েছে,
1: সঙ্গে প্রতিবাদও
0: আছে অবশ্যই। এই প্রতিবাদটাই তো, মানে সে যে দেখা করলো না তার স্বামীর সঙ্গে শেষ পর্যন্ত, এবং সে জেদ করে থাকলো। তার স্বামী কিন্তু পরবর্তীকালে তাকে বোঝাবার চেষ্টা করেছিল যে, তোমার মত বদলাও, দাদার কথাই আমি বলবো, সে কিন্তু সেটা মানলো না। এই যে না মানা, এর পেছনে যে একটা তীব্র অভিমান কাজ করেছিল এবং তীব্র প্রতিবাদ, এটা একটা অসাধারণ। মানে এই রকম সেই সময় একজন লেখক এরকম লিখছেন, মানে উনি আমাদের রবীন্দ্রনাথ কতটা এগিয়েছিলেন তার প্রমাণ আমরা প্রতি পদক্ষেপে এভাবেই পাই।
1: ঠিক। আচ্ছা, আমাদের আলোচনায় বারবার উঠে এসেছে দেশপ্রেমের কথাও, সে কথা আপনি আগেই আলোচনা করেছেন। এবারে আপনার কাছে জানতে চাইব যে, কিভাবে সংকল্পে অটুট এবং সমাজমনস্ক নারী বারবার উঠে এসেছে রবীন্দ্রনাথের কলমে।
0: মুখ্য চরিত্র যে কটি রবীন্দ্রনাথ এঁকেছেন তার অধিকাংশই আমরা দেখি যে অসম্ভব ব্যক্তিত্বময়ী, সংকল্পে অটুট, নিজের ভাবনায় নিজেদের কাছে তারা খুব স্বচ্ছ, তারা কি করতে চায়, কি তারা ভাবে সেই জায়গাগুলোতে তাদের কিন্তু কোনো দ্বিধা নেই। সেটা একটু আগে আমরা যেমন ঘরে বাইরের বিমলার কথায় বললাম, সেখানেও আমরা যেমন দেখেছি, মৃণালের ক্ষেত্রেও দেখেছি স্ত্রীর পত্র, আজকে যে তথাকথিতভাবে শিক্ষিত নয় চন্দরা, সেও কিন্তু তার সংকল্পে অটুট ছিল। এছাড়া নষ্টনীড়ের চারুলতা, চারুলতা কিন্তু তার প্রেমকে ত্যাগ করলো না, সে প্রেমকে কিন্তু নিজের মনের কন্দরে বাঁচিয়ে রাখলো। ঠিক আছে, অন্যদিকে যারা চার অধ্যায়ের এলা, যোগাযোগের কুমুদিনী বা শেষের কবিতা লাবণ্য, গোড়ার সুচরিতা, গোড়া একটি সেই একইভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত একটি উপন্যাস, স্বাধীনতা আন্দোলনের বিষয়টি আমরা চোখের বালিতেও পাই, রবীন্দ্রনাথের বহু গল্প উপন্যাসে ঘুরে ফিরে এসেছে এই স্বাধীনতা আন্দোলনের বিষয়টি, এবং এই স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমরা নারীর স্বতন্ত্র চিন্তা, নিষ্ঠা, মানে নিজের ভাবনায় নিষ্ঠা রাখা এবং সমাজ থেকে এগিয়ে থাকা, রাজনৈতিক সচেতনতা, সমাজ সচেতনতা সবটাই আমরা দেখি। আজকে ধরো আমি বলছি এই যে সমাপ্তির মৃন্ময়ী, মৃন্ময়ী একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সেই মৃন্ময়ীও কিন্তু আমরা দেখি সেও কিন্তু তার স্বাধীনতা হারাতে চায় না, সেও কিন্তু তার স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে চায়। এছাড়া সেই সময়ে সব থেকে সমাজের যে অভিশাপ যেটি ছিল সেটা হচ্ছে পণ প্রথা। এবার পণ প্রথার বিরুদ্ধে যুদ্ধে তো এরা সবাই, ধরো দেনা পাওনা, হৈমন্তী, স্ত্রীর পত্র থেকে সর্বত্র আমরা দেখি যে পয়লা নম্বর ছোট গল্প, অপরিচিতা ছোট গল্প, সর্বত্র ঘুরে ফিরে আসে আমরা যেখানে দেখি যে তারা নানা ধরনের সামাজিক অত্যাচার, পারিবারিক অত্যাচারের বা নিপীড়নের বিরুদ্ধে তারা ভোকাল হয়েছেন, তারা বক্তব্য রেখেছেন, নিজেদের মতামত প্রতিষ্ঠা করেছেন। তো আমার মনে হয় যে ব্যক্তিত্বের বিকাশে বা চরিত্রের দৃঢ়তায় মানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারী চরিত্রগুলি আজও আমাদের সকলের কাছে অনুপ্রেরণা, আজও আমরা তাদের কাছে শিখি এবং শিখে যাই।
1: বেশ, সময় বলছে আর সময় নেই, তো যেতে যেতে বলি রবীন্দ্র সৃষ্ট সাহিত্য এতটাই বিস্তৃত যে আমাদের এই ছোট্ট পরিসরে তা তুলে ধরা অসম্ভব। তিনি যেখানেই নারীকে লাঞ্ছিত, অপমানিত, অবদমিত, পীড়িত, শোষিত এবং অবহেলিত হতে দেখেছেন, সেখানেই নারীর অনুভূতিকে হৃদয়ে অনুভব করে তার কাব্য, কবিতা, গল্প এবং উপন্যাসে তুলে এনেছেন, প্রতিবাদ করেছেন সমাজ এবং সংসারের বিরুদ্ধে নারীর পক্ষ নিয়েই। তিনি লিখেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। বাংলা সাহিত্য শুধু নয়, বিশ্ব সাহিত্যেও তার চিত্রিত নারী আজও সমানভাবে প্রাসঙ্গিক। অজন্তা দি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আকাশবাণীকে এমন একটি মনোজ্ঞ আলোচনায় আমাকে অংশ নিতে দেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে।
2: এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের এন রঙ্গস্বামী আজ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত

0: তো ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
1: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি 5 সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদীয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস। তারপর তিনি বিহার আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে সভা থেকে ওয়াক আউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এজরা শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রীর আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তিনি সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সালের 24 আগস্ট থেকে তাঁর মৃত্যু 1977-এর 11 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বভার সামলান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুদেশ বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মত বিনিময় করেন। ইইউ এবং সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতা একমত হয়েছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এছাড়াও সিকার সহ অন্য এলাকাতে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল

0: সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় আজ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় অংশীদার হতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
1: সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চল। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর ওপর 5% এবং প্ল্যাটিনামের ওপর 5.4% শুল্ক বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকার ওপর থাকা নিম্নচাপ অঞ্চলের সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় তারও স্পষ্ট রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। বারমেরে গতকাল ছিল রাজ্যের উষ্ণতম স্থান। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এর এন রঙ্গস্বামী সৎ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমেই ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, নতুন বিধানসভায় কোনো রকম গোপনীয়তা থাকবে না, তাঁর সরকার গণতন্ত্রের তিনটি শর্ত মেনেই চলবে। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বেআইনি অস্ত্রের ব্যবহার বন্ধেও আগামী সোমবার শুরু হচ্ছে পুলিশের বিশেষ অভিযান। ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। কলকাতার তপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করবে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা জানিয়েছেন। আজ বিকেলেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপরে একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের নয় জেলা ও

0: হায়দ্রাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধের শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া ও 224 পরগনার বিধায়কদের শপথ গ্রহণের কথা। শপথ নেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন তিনি। শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী বলেন, নতুন বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না। তাঁর সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের এই তিনটি শর্ত মেনে চলবেন।
1: প্রথম তিনটি কথা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে কাটছাটের যে নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকারও তাঁর দেখানো পথেই চলবে। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সব সময় সব রকমভাবে থাকবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। অন্য এলাকার মতোই নন্দীগ্রামের জনগণও যে সমান পরিষেবা পাবেন সে কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
1: আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে, ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009 এর 5ই জানুয়ারি ফিরোজাবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি।
0: শপথ গ্রহণ নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি কাজ চালাবেন। বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্বে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রোটেম স্পিকার তাপস রায় তাকে শপথ বাক্য পাঠ করান। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন নন্দীগ্রাম আসন ছেড়ে দিলেও তিনি আগের মতোই ব্যক্তিগতভাবে সেখানকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও অভাব অভিযোগের খেয়াল রাখবেন। এদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ফলে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ল। একই রকমভাবে রেজিনগর ও নওদা বিধানসভা আসনে যুগ্মভাবে বিজয়ী আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় ওই আসনটিতেও উপনির্বাচন হবে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15ই মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার 294টি আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21শে মে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি ও কংগ্রেস দুটি করে আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুর 2টো নাগাদ নবান্ন সভাঘরে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। এর আগে তিনি রাজ্যে চালু থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেন। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপগেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল ও ড্রপগেট এবং ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা প্রশাসনকে নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে নতুন করে অবৈধ সংগ্রহ কেন্দ্র গড়ে উঠতে না পারে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি বৈধ অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করে আগামী 15ই মে দুপুর 12টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া অবৈধ রূপনারায়ণপুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা পরিষদের আওতায় এই টোল প্লাজা কোনো বৈধ টেন্ডার ছাড়াই চলতো বলে জানা গেছে। বিজেপি বিধায়ক অরিজিৎ রায় বলেছেন, সঠিক টেন্ডার না হওয়া পর্যন্ত এই টোল প্লাজা বন্ধ থাকবে। রাজ্যের সমস্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের শীর্ষকর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী 16ই মে এর জন্য বিশেষ অভিযান শুরু হবে। 2 সপ্তাহ ধরে এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 15ই মের মধ্যে থানার মালখানায় রাখা বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত সমস্ত অস্ত্র ও গুলি বারুদ যাচাই করে দেখতে বলা হয়েছে। 16ই মে থেকে এসডিপিও ও ডিএসপিদের থানার মালখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ নির্দেশ দিয়েছেন এখন থেকে রেশনে আটার বদলে গম দেওয়া হবে। বিধায়ক হিসেবে আজ শপথ গ্রহণের পর তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে গম সরবরাহ করে তার বদলে গ্রাহকদের নিম্নমানের আটা সরবরাহ করা হতো, সেই কারণেই এই নির্দেশ। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানান খাদ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে ডিরেক্টরেট অফ সিকিউরিটি বা নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। তার বর্তমান অবস্থান কোথায় এবং কোথায় তিনি ডিউটি করছেন সমস্ত বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ইডির তরফে। উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে গত 28 এপ্রিল শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে তলব করা হয়, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর তিনি দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কায় লুকআউট নোটিশও জারি করা হয় তার বিরুদ্ধে। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলাও রয়েছে। এই অভিযোগের তদন্তের সূত্রেই শান্তনু সিনহার ওই দুর্নীতিতে জড়িত থাকার হদিশ পান ইডি আধিকারিকেরা। গত মাসে ফান রোডে শান্তনুর বাড়িতে হানাও দেয় ইডি। কলকাতার তিলজলা থানা এলাকার তোপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আজ রিপোর্ট পেশ করবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নেতৃত্বে 4 সদস্যের কমিটিতে রয়েছেন ক্ষুদ্র মাঝারি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, দমকল ও অগ্নি নির্বাপন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। কলকাতা পুলিশকে দ্রুত স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ওই অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে, যদিও বিস্তারিত এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকাল ব্যাগ তৈরির ছোট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশের, গুরুতর জখম আরও 5 জন, এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মোহনবাগান ক্লাব ও টুটু বসু ছিলেন একে অপরের পরিপূরক। শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক স্বপন দাশগুপ্ত, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফুটবলার সুব্রত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি। টুটু বসুর মরদেহ আজ সকালে তার বালিগঞ্জের বাসভবনে বেশ কিছুক্ষণ শায়িত রাখা হয়। এরপর ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তরে হয়ে তা এখন নিয়ে আসা হয়েছে মোহনবাগান ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীত প্রামাণিক প্রমুখ। আজ বিকেলেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু 6:30। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
4: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো, কে আপনি?
5: আরবিআই এ কথা বলে,
6: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
3: শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন দূরের সুর। দূরের সুরে আজকে রয়েছে অসমীয়া গান, শিল্পী মধুস্মিতা ভট্টাচার্য।

এতক্ষণ আপনারা শুনছিলেন দূরের সুর। অসমীয়া গানে ছিলেন শিল্পী মধুস্মিতা ভট্টাচার্য। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার মিড ডে নিউজ, এবং তারপরে শুনবেন দোপাহের সমাচার।

এতক্ষণ শুনলেন গান পরম্পরা শরৎবাদনে ওস্তাদ আলী আকবর খাঁ, রাগ ভীম পলশ্রী। এখন বিজ্ঞাপন বিরতি।

AIR@90. আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকে যুব অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছি আমি সংযুক্তা। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন মোনালিসা ম্যাম। তিনি একজন অপটোমেট্রিস্ট। ম্যাম, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন ম্যাম?
1: ভালো আছি, খুব ভালো লাগছে যে আপনাদের সাথে প্রোগ্রাম করতে পেরে, যে মানে অপটোমেট্রিস্ট প্রফেশনটাকে সবার সামনে নিয়ে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে।
0: একেবারেই তাই, ধন্যবাদ আপনাকে আমাদের জন্য সময় বের করে আসার জন্য। আচ্ছা বন্ধুরা, আজ আমরা কথা বলবো ক্যারিয়ার অ্যাজ অপটোমেট্রিস্ট এই বিষয়টিকে কেন্দ্র করে। প্রথমেই ম্যাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই প্রফেশনে আপনি কতদিন ধরে রয়েছেন?
1: আমি লাস্ট 18 ইয়ার্স ধরে, মানে 18 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত।
0: আচ্ছা, আজকের দিনে ম্যাম এই অপটোমেট্রিস্ট প্রফেশনটা কেন এতটা গুরুত্বপূর্ণ, মানে একটু যদি আপনি বলেন।
1: আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে আগে যা কন্ডিশন ছিল আর এখন যা কন্ডিশন, আমাদের যা লাইফস্টাইল যেভাবে চেঞ্জ হচ্ছে, মানে মোবাইলের ইউজ তো আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে বেড়ে গেছে, করোনার পরে তো সেটা আরও বেশি বেড়ে গেছে। তো আগে মানে রিফ্র্যাকটিভ এররের যা প্রিভিলেন্স ছিল, আমি স্পেশালি বাচ্চাদের মধ্যে বলছি, সেটা 1-2% ছিল, এখন ধরে নিন সেটা 30-30% হয়ে গেছে অলমোস্ট। তো সেজন্য প্রথম কথা, লাইফস্টাইল চেঞ্জেস, আমাদের ডিজিটাল স্ক্রিন আমরা যেভাবে ইউজ করছি তাতে আমাদের ব্লিঙ্ক রেট কমে যাচ্ছে, তাতে ড্রাই আইজ হয়ে যাচ্ছে, হেডেক হচ্ছে, আই স্ট্রেন হচ্ছে। তো সেসব কারণের জন্য রিফ্র্যাকটিভ এরর যেরকম বাড়ছে, ডায়াবেটিসের জন্য বিভিন্ন ধরনের আই রিলেটেড প্রবলেম হচ্ছে, যার জন্য অপটোমেট্রিস্ট প্রফেশনে যারা আছেন, অপটোমেট্রিস্ট প্রচণ্ড দরকার। তো সেজন্য মানে এখন রিসেন্টলি যা আপনি ধরুন 300 স্কুল ইন্ডিয়াতে, 300+ অপটোমেট্রি স্কুল আছে, যেখানে এভরি আমি যদি অ্যাভারেজ 20-30 স্টুডেন্টস অ্যাভারেজে ধরি, তো পার ইয়ার 66,000-7,000 স্টুডেন্ট বেরোচ্ছে, আর এক্সিস্টিং অপটোমেট্রিস আছে ধরুন 45,000-50,000। বাট যা নিড ইন্ডিয়াতে, তাতে অলমোস্ট 2 লাখ অপটোমেট্রিস আমাদের দরকার। তো সেই জন্য এই প্রফেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা করতে চায় তাদের জন্য। যদি কেউ মেডিকেল ফিল্ডে যেতে চায়, উইথ টেকনোলজি কম্বিনেশন কিছু করতে চায়, পেশেন্ট রিলেটেড ডিল করতে চায়, তাদের জন্য দরকার এবং আমাদেরও খুব দরকার। মানে জাস্ট ফর দ্য সেক অফ দ্য পেশেন্ট অলসো নিড কি অপটোমেট্রিস্ট প্রফেশনে আরও লোক বেশি করে যুক্ত হোক।
0: একেবারেই তাই। আপনার এই প্রফেশনে আসার পেছনে কোনো ইন্সপিরেশন তো ছিল নিশ্চয়ই?
1: ইন্সপিরেশন বলতে মানে আমি নিজেও স্পেকটেকল ইউজ করি, তো ছোটবেলা থেকে যেহেতু আমিও দেখে আসছি যে আই টেস্ট হচ্ছে কি করে হচ্ছে না হচ্ছে, তো সেসব কারণে প্লাস পেশেন্টের সাথে ডিল করারও যেই ব্যাপারটা থাকে সেটা আমার খুব ভালো লাগে। তো সেসব জিনিস মিলেমিশেই এই প্রফেশনে আমার আসা।
0: আচ্ছা, তো প্রথমবার পেশেন্ট যখন আপনি হ্যান্ডেল করেছিলেন তো কেমন লেগেছিল, মানে সেই অভিজ্ঞতাটা একটু বলুন।
1: সেটা বলতে গেলে একটা খুব মিক্স এক্সপিরিয়েন্স, মানে একটা মানে যা ধরুন থিওরিতে যা পড়ে এসেছি সেটাকে প্র্যাকটিক্যালি কি করে এক্সিকিউট করব সেটা একটা ব্যাপার, প্লাস একটা এক্সাইটমেন্ট, একটা নার্ভাসনেস, তো সমস্ত কিছু মিক্স একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন ফার্স্ট টাইম একটা পেশেন্ট ডিল করা হয়।
0: আচ্ছা, এখনো সেই দিনটা মনে পড়ে?
1: অবশ্যই মনে পড়ে।
0: আচ্ছা, এই প্রফেশনে কি শুধুমাত্র মেডিকেল নলেজটাই যথেষ্ট নাকি এমপ্যাথি ইকুয়ালি?
1: দেখুন, যেহেতু আমরা সার্ভিস ডেলিভারি ইন্ডাস্ট্রিতে আছি, তো এমপ্যাথি তো প্রচণ্ড পরিমাণে দরকার। তার কারণ হচ্ছে একটা একজন বাচ্চা বা একটা পেশেন্ট যেই আপনার কাছে আসছে খুব খুশি হয়ে আসছে না, মানে তার আই রিলেটেড প্রবলেম, আই পেন হচ্ছে, ব্লাড ভিশন হচ্ছে, দেখতে পাচ্ছে না, সমস্ত কিছু মিলেমিশেই আসে। তো পেশেন্ট মানে আপনি ধরুন, যদি আপনি দুজন ধরুন ডাক্তার বা মেডিকেল প্রফেশন কারোর কাছে যান, একজন দেখবেন খুব ভালো করে এক্সপ্লেন করে, একজন করে না। তো যে খুব ভালো করে এক্সপ্লেন করে, আপনার মনে হবে আপনি সবসময় স্যাটিসফ্যাকশন তার কাছ থেকেই পাবেন। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আপনি উইথ এমপ্যাথি পেশেন্টকে ট্রিট করুন, মানে আর পেশেন্ট, অল দ্য পেশেন্ট হ্যাজ কমপ্লিট রাইট টু নো এভরিথিং অ্যাবাউট দ্য আই ডিজিজ। মানে ধরুন কেউ জিজ্ঞেস করলো যে আমার কি অসুবিধা হয়েছে, আমি আমার কমপ্লিট রাইট, মানে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে কমপ্লিটলি বুঝিয়ে দেওয়া যে কি প্রবলেম হয়েছে। তো সেজন্য এমপ্যাথি প্রচণ্ড দরকার, মানে পেশেন্টের সাথে যখন, মানে পেশেন্ট না হলে কখনই কমফোর্টেবল ফিল করবে না,
0: কমফোর্টেবল ফিল করবে না,
1: ফর দ্যাট অবশ্যই সেটা দরকার।
0: নিশ্চয়ই তাই। আচ্ছা, যদি একজন ইয়ং স্টুডেন্ট আপনার কাছে এসে বলে যে আমি মেডিকেল ফিল্ডে যেতে চাই কিন্তু MBBS নয়, তো তখন আপনি এই অপটোমেট্রি ক্যারিয়ারটাকে কিভাবে এক্সপ্লেইন করেন আর কি, মানে ইন পার্সোনাল লাইফ আমি বলছি?
1: এবার অপটোমেট্রিস্ট প্রফেশনটা না, মানে মানুষের এখনো অনেকেই জানে না, মানে এখন আমি 18 ইয়ার্স জব করার পরেও এখন আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে বুঝতে পারে না যে আমি করছি কি। তো দ্যাটস আ পেইন ফর আস, তো তো সেই অ্যাওয়ারনেসটা আমরা খুব চাই ক্রিয়েট করার জন্য। তো অপটোমেট্রিস্ট প্রফেশন মানে মানুষের একটা ধারণা থেকে শুধুমাত্র চোখে পাওয়ার দেওয়া, সেটা কিন্তু না,
0: সেটা কিন্তু না।
1: কারণ অপটোমেট্রিস্ট প্রফেশনের বিভিন্ন ধরনের আপনি শাখা প্রশাখা বলতে পারেন আছে, চোখে পাওয়ার দেওয়া ইজ আ বেসিক থিং, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন এমএনসি কোম্পানি আছে যেগুলো অপটোমেট্রিস্টকে রিক্রুট করছে। আপনি চাইলে লো ভিশন আছে, লো ভিশন একটা সেগমেন্ট অপটোমেট্রিস্ট যেখানে ধরুন চশমার পাওয়ার দেওয়ার পরেও ভিশন নর্মালি নর্মাল ভিশন আসছে না, তখন কিছু স্পেশাল ডিভাইস থাকে যে ডিভাইস দিয়ে ভিশনকে ইম্প্রুভ করা হয়। তো সেই লো ভিশনের একটা পার্ট আছে যেটা অপটোমেট্রিস্ট করতে পারে, কন্টাক্ট লেন্স ফিটিং, কন্টাক্ট লেন্স করতে পারে, কন্টাক্ট লেন্স প্র্যাকটিস করতে পারে, এমএনসিতে জয়েন করতে পারে, ভিশন থেরাপি আছে। মানে এখন রিসেন্টলি দেখবেন যেহেতু ডিজিটাল স্ক্রিনের ইউজ বেড়ে গেছে সেজন্য হেডেক আই স্ট্রেন প্রচণ্ড পরিমাণে বেশি হচ্ছে, সেজন্য চশমার পর দেওয়ার পরেও হেডেকের প্রবলেম যাদের যায় না তাদের চোখের মাসল ফ্যাটিক হয়ে যায়। মানে আপনার ধরুন ক্যাপাসিটি 1 কিলোমিটার রানের, আপনি আমরা এভরিডে কি করছি 100 কিলোমিটার কারণ নিয়ার কিছু দেখার যা ক্যাপাসিটিতে তার অনেক বেশি আমরা নিয়ার ডিজিটাল স্ক্রিন ইউজ করছি, তাতে কি হচ্ছে মাসল ফ্যাটিক হয়ে যায়। তো সেটা থেকে কি করে ট্রিটমেন্ট করা যায় সেটাকে বলে ভিশন থেরাপি, সেটাও ভিশন থেরাপির একটা পার্ট আছে অপটোমেট্রিস্ট। যদি কেউ একাডেমিক লাইনে যেতে চায় সেটারও একটা লাইন আছে, কেউ যদি রিসার্চ করতে চায় রিলেটেড টু অপটোমেট্রিস্ট ভিশন থেরাপি বিভিন্ন জিনিস সেটারও একটা লাইন আছে। তো সেই জন্য অপটোমেট্রিস্ট মানে শুধুমাত্র চোখের পাওয়ার দেওয়া, দ্যাট ইজ কমপ্লিটলি রং কনসেপ্ট। তো যদি কেউ মেডিকেল প্রফেশনে আসতে চায় বাট MBBS না, পেশেন্টের সাথে ডিল করতে সে চায়, টেকনোলজি ইউজ করতে চায় বা ফার্দার কোনো স্টাডি করতে চায়, তাদের জন্য অপটোমেট্রি প্রফেশন ইজ দ্য বেস্ট অপশন,
0: বেস্ট অপশন। আচ্ছা ম্যাম, এই টপিক নিয়ে আমরা তো কথা বলবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই কাজের ফাঁকে ফাঁকে কি করতে আপনার ভালো লাগে?
1: কাজের ফাঁকে ফাঁকে নর্মালি আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, তো সেজন্য কাজের ফাঁকে মানে হবি বলতে গেলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের লাইফে প্রফেশন ছাড়া একটা কিছু সাইড কিছু থাকা উচিত, না হলে লাইফ উইল বিকাম লাইক আ মেশিন, রাইট? তো সেজন্য সেটার জন্য আমি আমার স্টুডেন্টদেরও বলি কি যা ভালো লাগছে সেটাকে যদি না করো তাহলে কি হবে, তোমার যে যা প্রপার তোমার যে প্রফেশন সেখানে তুমি ফোকাস করতে পারো,
0: ফোকাস করতে পারো।
1: আমি ট্রাই করি এভরিডে যেন ওয়ার্কআউট, হেলথ, আমি এক্সারসাইজ

0: কি কারণ একটু বলুন।
1: অ্যাকচুয়ালি প্রধান কারণ বলতে অনেকগুলো কারণ এখানেও বলতে হবে। ফার্স্ট তো ধরুন একটা জেনেটিক্সের ব্যাপার আছে, ঠিক আছে? ধরুন বাবা মা যদি দুজনেই চশমা পড়ে তাহলে অলমোস্ট 40-60% চান্স বাচ্চার স্পেক্টাকল লাগবেই, ঠিক আছে? যদি বাবা মা আমার মধ্যে একজন চশমা পড়ে তাহলে 20-40% চান্স চশমা লাগবে। যদি কেউই চশমা না পড়ে তাও 10-15% চান্স চশমা লাগবে। এটা হচ্ছে কনজেনিটাল আমি বললাম। পরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাজ আগেও বললাম যে ডিজিটাল স্ক্রিন যত ইউজ হবে, যত বেশি পরিমাণে মোবাইলের ইউজ হবে তত বেশি পরিমাণে স্পেক্টেকলের মানে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। বা ধরুন কেউ চশমা পড়ছে কিন্তু রেগুলারলি মোবাইল ইউজ করে যাচ্ছে, তাতে চশমার এমনিতেই যদি মায়োপিক যেটা হয় যেটাতে মাইনাস পাওয়ার লাগে বাচ্চাদের, সেটা যদি অলরেডি মানে বাইরে গিয়ে খেলাধুলার পরিমাণটা একেবারেই কমে গেছে এখন, মানে আগেকার দিনে যেরকম একদম কমে যাওয়ার জন্য কি হচ্ছে প্রোগ্রেসিভ মায়োপিয়া প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তো সেটার একটা বিশাল বড় চান্স আছে। তো আমরা সবসময় পেশেন্টদের বলি যে মোবাইল যেরকম বন্ধ করতে হবে, মোবাইল বন্ধ না, বাবা মাকে মোবাইল বন্ধ করতে হবে। বাবা মা যখন বাচ্চাকে ধরুন খেতে খাওয়ার সময় মোবাইল দিচ্ছে, তো সেটা যদি না করে সে সময় ধরুন ড্রয়িং এর জন্য কিছু দেয় বা বাবা মা গল্প করে শোনায়, তাহলে সেটা বেটার হবে। প্রথমে কি হয় না, বাবা মা যেহেতু বাচ্চাকে মোবাইল দিয়ে দিচ্ছে ইউজ করার জন্য, পরে সেটা একটা অ্যাডিকশনের মতন হয়ে যাচ্ছে, সেটা বাচ্চারা ছাড়তে চাইছে না। আর বাবা মাকেও মোবাইলের ইউজটা একটু কম করে বাচ্চাকে টাইম দিতে হবে। যখন এটা আমি বলছি, আমি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি যে প্যারেন্টসের জন্য যখন বাচ্চাকে মোবাইল দিচ্ছেন প্লিজ দেখুন যে বাচ্চা দেখছে কি, মানে অনেক কিছু বাচ্চারা দেখছে, তো এটাকে আপনি প্লিজ মনিটর করুন যে বাচ্চা কি দেখছে। কারণ শুধুমাত্র আই না, বিভিন্ন জিনিসের উপর বাচ্চার এফেক্ট পড়তে পারে। কারণ এরকম আমরা অনেক পেশেন্ট দেখতে পারি যে বিভিন্ন কিছু দেখে নিয়েছে, ভয় পেয়ে গেছে বা বিভিন্ন প্রবলেম হয়েছে, এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। তো সেটা একটু দেখতে হবে, আর রেস্ট্রিক্ট করতে হবে যে 30 মিনিটসের বেশি যেন মোবাইল বাচ্চাকে না দেওয়া হয়।
0: একেবারেই তাই। আচ্ছা, ইউথ মানে আমি আমাকেও ইনক্লুড করছি, ইউথদের মধ্যে এই লেট নাইট মোবাইল ইউজ করাটা কিন্তু বেড়ে গেছে। আগে থেকে ছিল বাট এখন হয়তো আরো বেড়ে গেছে, কাজের জন্য হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, তো সেটা তো হার্মফুল
1: ভীষণ।
0: তো আমাকেও একটু কিছু টিপস দিন, মানে আমি নিজের জন্য আপনাকে জিজ্ঞেস করছি আর কি।
1: এবার ব্যাপারটা হচ্ছে শুধু ইউথ না, আমার বাবাও লেট নাইট বসে বসে মোবাইল স্ক্রল করতে থাকে। দ্য পয়েন্ট ইজ, এবার লেট নাইট মোবাইল ইউজ করলে কি হয়, মোবাইলে যে কিছু ব্লু লাইটস মোবাইল থেকে বেরোয় সেটা আমাদের একটা হরমোন থাকে, দ্যাট ইজ কল মেলাটোনিন। যে মেলাটোনিন হরমোনটা কি হয়, আমাদের স্লিপ যেটা হয় না, স্লিপের খুব ডিস্টার্বেন্স ক্রিয়েট করে, তাতে ঘুম কমে যায়। যে আমরা বলি না কি ঘুম আসছে না বলে মোবাইল দেখছি না, মোবাইল দেখছি বলে ঘুম আসছে।
0: আচ্ছা, মোবাইল দেখছি বলে ঘুম আসছে না।
1: এক্স্যাক্টলি, ওকে, মোবাইল দেখছি বলে ঘুম আসছে না। তো আমরা বিভিন্ন জিনিস দেখতে থাকি মোবাইলে, একটার পর একটা চলে যায়, তো সেটা একটু রেস্ট্রিক্ট করাই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে মোবাইলটা তো অ্যাট্রাকটিভ একটা জিনিস, তো সেখান থেকে দূরে সরে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো একটু যাতে শোয়ার কিছুক্ষণ আগে মোবাইল বন্ধ করে দেওয়াটা বেটার। আর রুম অন্ধকার করে, যেটা কিছু কিছু জিনিস আছে যেমন রুম অন্ধকার করে আমরা মোবাইল দেখি, একেবারেই সেটা যাতে না করে, তাতে আইয়ের উপর অনেক বেশি স্ট্রেন পড়ে। রুম অন্ধকারে মোবাইল দেখা যাবে না, শুয়ে শুয়ে মোবাইল দেখা যাবে না, যেগুলো সবকিছু
0: আমরা সবাই
1: করি, সবাই করি। মোবাইল যখন দেখছি যেন মোবাইলের যে ইলুমিনেশন থাকে সেটা যেন প্রপারলি ইলুমিনেটেড থাকে, মানে ডার্ক করে যেটাতে আইতে কমফোর্ট থাকে সেটা যেন করা হয়। রুম প্রপারলি ইলুমিনেটেড থাকবে এবং অ্যাটলিস্ট 30-40 সেন্টিমিটার দূরে মোবাইলকে রেখে তারপরে মোবাইল ইউজ করতে হবে। তাহলে হার্ম যে হবে না তা না, বাট রিস্কটা একটু
0: একটু হলেও কমবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো একজন অপটোমেট্রিস্ট মানে আপনারা শুধুই কি চোখের সমস্যা ডিটেক্ট করেন নাকি ওভারঅল পুরো হেলথটাও আপনারা বুঝতে পারেন যে কি চলছে?
1: এবার ব্যাপারটা হচ্ছে যখন আই রিলেটেড কোনো কিছু আমরা দেখছি, আইয়ের সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, অনেক জিনিস আছে যেগুলো কিন্তু রিলেটেড, ঠিক আছে? এবার ধরুন কিছু কিছু ডিজিজ আছে, যেমন ধরুন ব্লাড ভেসেলসের যদি কিছু চেঞ্জেস থাকে, ধরুন পেশেন্ট জানেই না যে তার প্রেশারে কোনো হাইপারটেনশন কিছু আছে, তো আমরা পেশেন্টকে এটা বলতে পারি যে আপনি কিন্তু একবার বিপিটা চেক করে নিতে পারেন। ডায়াবেটিস রিলেটেড কিছু ডিজিজ থাকে যেটাতে আমরা আই ধরুন কোনো দিন চেক আপই করেনি, তো আইয়ে কিছু কিছু ডিজিজ থাকে যেটা রিলেটেড টু কমপ্লিটলি ডায়াবেটিস, তো সেটা দেখেও আমরা বলতে পারি যে ডায়াবেটিসের প্রবলেম আছে, আপনি চেক আপ করে নিন। এবং যখন অপটোমেট্রি পড়ানো হয় সেখানে কারিকুলামে কিন্তু ফার্স্ট দুটো সেমিস্টারে জেনারেল ফিজিওলজি, জেনারেল অ্যানাটমি পড়ানো হয়। তো একদম আমি বলবো না যে সমস্ত কিছু ফিজিক্যাল মানে বাকি সিস্টেমিক সব জানে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা কিন্তু অপটোমেট্রিস্ট পড়তে গেলে জানতে হয় এবং দেখতে দেখতে পেশেন্ট সেটা বোঝা যায়,
0: বুঝে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে প্রফেশনটা নিয়ে একটু কথা বলা যাক ম্যাম। অনেকক্ষণ ধরেই তো পেশেন্টের

0: ব্যাপারে আমরা জানলাম। আচ্ছা ম্যাম, এই অপটোমেট্রি প্রফেশন, এই প্রফেশনে সাকসেস পেতে গেলে লাইফ লং লার্নিং তো দরকার, কিন্তু কতটা দরকার?
1: এবার দেখুন, বিভিন্ন প্রফেশন আছে যেখানে আমি ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি করে ফেললাম বা পিএইচডি করে ফেললাম, জব জয়েন করে
0: জব
1: ফেললাম,
0: জয়েন করে
1: কিন্তু
0: ফেললাম।
1: কোনো পড়াশোনা বা বই থেকে একদম দূরে। বাট অপটোমেট্রি প্রফেশন ইজ সাচ এ প্রফেশন যেখানে আপনাকে হোল লাইফ পড়াশোনা করে যেতে
0: পড়াশোনা
1: হবে,
0: করে যেতে হবে।
1: বই আপনাকে সাথে একটা থাকতেই হবে। তার কারণ হচ্ছে এভরি টাইম কিছু না কিছু রিসার্চ হচ্ছে। ধরুন রিসেন্টলি অনেক রিসার্চ পেপার বা রিসার্চ চলছে যেখানে কিভাবে মায়োপিয়াকে ধরুন প্রোগ্রেশন থেকে বাদ দেওয়া যায়, কমানো যায়, রাইট? তো সেই জন্য এভরি ডে এভরি টাইমে কী কী রিসার্চ চলছে, কীরকমভাবে মডিফাই করা হচ্ছে, সেই জিনিসগুলোতে কিন্তু নিজেকে প্রচণ্ড পরিমাণে আপডেট থাকতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতেই হবে। না হলে কী হবে, না হলে বিভিন্ন জিনিসে বিভিন্নভাবে ট্রিটমেন্ট কী করে ভালো করা যায়, বিভিন্ন ধরনের থেরাপি আছে যে থেরাপির জন্য দিয়ে পেশেন্টকে আরও ভালোভাবে ট্রিট করা যায়, সেগুলো করা যাবে না। সেই জন্য বই সাথে থাকতেই হবে,
0: থাকতেই হবে,
1: পড়াশোনা চালিয়ে যেতে হবে, লার্নিং বন্ধ করলে কিছুতেই হবে না।
0: একেবারেই একেবারেই। আচ্ছা ম্যাম, বর্তমানে এখনকার সময়ে আই রিলেটেড কোন হ্যাবিটটা ডেঞ্জারাস বলে আপনার মনে হয় একটু বলুন।
1: আচ্ছা, বর্তমানে আই রিলেটেড ডেঞ্জারাস ডিজিজ ইজ অনলি যেটা আমরা সবাই সবসময় হাতে নিয়ে ঘুরি, দ্যাট ইজ
0: আচ্ছা
1: মোবাইল।
0: আচ্ছা
1: এবার ব্যাপারটা হচ্ছে, ইট ইজ নট পসিবল কি আমি আজকে বললাম যে মোবাইল বন্ধ করে দেন, কোনোভাবেই পসিবল না। কারণ
0: পসিবল
1: সমস্ত
0: না,
1: আমাদের ডে টু ডে লাইফে যা আমরা করছি সমস্ত কিছুতে মোবাইল কমপ্লিটলি রিলেটেড, সমস্তভাবে জুড়ে আছে।
0: একদম
1: তো
0: একদম।
1: এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে কি করা যায়? করা যেতে পারে এটাই যে ফার্স্ট থিং, তো মোবাইল অ্যাট এ স্ট্রেচ যাতে আমরা 30 মিনিটসের বেশি মোবাইল ইউজ না করি। 30 মিনিটস ইউজ করলাম, একটু গ্যাপ দিলাম বা ব্রেক দিলাম, আবার ইউজ করলাম।
0: আচ্ছা
1: যেটা আমি আগেও বললাম যে কীভাবে ইউজ করতে হয়, কতটা ডিস্টেন্সে রাখতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সেটা মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, নোটপ্যাড যেগুলো আমরা ইউজ করি সেগুলোতে না একটা রুলস আছে, দ্যাট ইজ কল 20-20-20 রুলস। তার মানে হচ্ছে 20 মিনিটস ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করার পরে ফর 20 সেকেন্ডস 20 ফিট দূরে তাকাতে হবে। মানে তিনটা টোয়েন্টি মানে হচ্ছে 20 মিনিটস 20 সেকেন্ডস 20 ফিট। যদি
0: আচ্ছা
1: কি হয়, আমাদের যে মাসেলসগুলো থাকে যখন আমরা দূরে তাকাই তখন ওগুলো রিল্যাক্স হয়ে যায়, যখন আমরা কাছে কোনো জিনিস দেখি
0: হুম হুম
1: তখন সেগুলোকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়। এবার বেশি অ্যাক্টিভ থাকতে থাকতে কী হয়, সেগুলো ফ্যাটিক হয়ে যায়,
0: ফ্যাটিক হয়ে
1: সেজন্য
0: যায়,
1: হেডেক হতে পারে, পেন হতে পারে, বিভিন্ন আদার ড্রাই আই, বিভিন্ন আদার প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই রুলটা যদি সবাই আমরা ফলো করি, আই নো ইনিশিয়ালি ইট ইজ ডিফিকাল্ট কি 20 মিনিটস টাইম দেখে রাখতে হয়, বাট পরে করতে করতে এটা হ্যাবিট হয়ে যায়। 20-25 মিনিটস হলে কোনো প্রবলেম নেই, বাট যদি আমরা অ্যালার্ম দিয়ে রাখি ফার্স্টে যে 20 মিনিটস মোবাইল দেখবো, দূরে তাকাবো, আবার জাস্ট রেস্ট নেবো, দূরে তাকিয়ে রিল্যাক্স করবো চোখটাকে, আবার কাজ করবো,
0: আচ্ছা
1: তাহলে কি হবে, আই পেন, আই স্ট্রেন যেটা হবে সেটা একটু কম হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট
0: আচ্ছা
1: ডেঞ্জারাস পয়েন্ট যেটা আপনি বললেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেলফ মেডিকেশন বন্ধ করতে হবে। অনেক সময় কি হয়, বাড়িতে কারো চোখে লাল হলো, আমি চোখে ড্রপ দিলাম, আরেকজনেরও লাল হলো, সেও চোখে চোখে সেম ড্রপ দিচ্ছে,
0: সেম ড্রপ,
1: না সেটা
0: আচ্ছা
1: হবে না।
0: আচ্ছা আচ্ছা
1: তার কারণ হচ্ছে বিভিন্ন, চোখ লাল হওয়া মানেই কনজাংটিভাইটিস কিন্তু না, চোখ লাল হওয়া মানে বিভিন্ন জিনিস হতে পারে। তো সেই জন্য সেলফ মেডিকেশনটাকে বন্ধ করতে হবে ফার্স্ট
0: আচ্ছা
1: থিং। সেকেন্ড থিং হচ্ছে, যখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছে বা ট্রিটমেন্ট করতে যাচ্ছে, যা যা অ্যাডভাইস দিচ্ছে সেগুলো যেন প্রপারলি মেনটেন করা হয়। অনেকেই কী করে যে দুদিন
0: নিশ্চয়ই,
1: ড্রপ দিল, বন্ধ করে দিল, তাতে কী হচ্ছে, তাতে অ্যাডভার্স এফেক্ট হতে পারে। বিভিন্ন
0: আচ্ছা
1: বিভিন্ন মেডিসিনের মেডিকেশনের বিভিন্ন রকম এফেক্ট হয়, তো তো সেটা যাতে না করা হয়। তো এই কয়েকটা জিনিস একটু মেনটেন করতে হবে। বাট আপনি যদি আমাকে একদম টপে বলেন, তাহলে মেন পয়েন্ট হচ্ছে মোবাইলের ইউজটাকে একটু
0: মোবাইলের
1: কম করতে হবে
0: ইউজটা,
1: বা প্রপার ওয়েতে ইউজ করতে হবে। মোবাইলের
0: আচ্ছা
1: ইউজ বন্ধ করতে হবে বললে তো সেটা
0: হ্যাঁ
1: সম্ভব
0: সেটা
1: না,
0: পসিবল না।
1: বিকজ বাট দ্য পয়েন্ট ইজ প্রপার ওয়েতে যদি মোবাইল ইউজ করা যায়
0: হুম
1: তাহলে এই প্রবলেম থেকে একটু আমরা রিলিফ পেতে পারি।
0: আচ্ছা ম্যাম, অনেকেই দেখি যারা আই ড্রপ ইউজ করেন, আপনি আই ড্রপের কথাটা একটু আগে বললেন, কারোর কারোর ডাস্ট অ্যালার্জি থাকতেই পারে, আর কারোর কোনো প্রবলেম হয়েছে যার জন্য তার কাছে সেই আই ড্রপটা রয়েছে, তো সেই আই ড্রপটা ইউজ করছেন যার ধুলোবালি থেকে চোখ লাল হয়েছে, তো সেটা তো
1: না, সেটাতে এবার সেটাতে কোনো প্রবলেম নেই। এবার যদি আপনাকে মেডিকেল মানে আপনি যেখানে দেখিয়েছেন সেখানে যদি আপনাকে অ্যাডভাইস করে যে আপনি এই মেডিসিনটা এই জন্য ইউজ করতে পারেন, আপনি ওই মেডিসিনটা ওটার জন্য ইউজ করুন। আপনি অন্য কোনো কারণে ওটা যদি ইউজ করতে আপনার হয়, তাহলে আপনি একবার চেক আপ করে নিন, তারপর ইউজ করুন। তার কারণ
0: আচ্ছা
1: আপনার চোখ লাল যে ওটা কারণেই হয়েছে সেটা আপনি কী করে বুঝবেন?
0: সেটাই
1: আপনার চোখ
0: সেটাই
1: লাল হয়েছে, আপনি ওটা ইউজ করলেন, আপনি বসে আছেন যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক না হয়ে যদি অন্য কোনো প্রবলেম হয় তাহলে তো সেটা ঠিক হবে না। তো সেজন্য আপনার যেই কারণে আপনাকে যে মেডিকেশন দেওয়া হয়েছে আপনি সেটার জন্য ইউজ করুন, বাকির জন্য আপনি একবার চেক আপ করে
0: চেক
1: তারপর
0: আপ
1: আপনাকে
0: করে
1: দেখতে হবে।
0: তারপরে।
1: হ্যাঁ,
0: আচ্ছা তাহলে ম্যাম, একটা ড্রপ কতদিন পর্যন্ত ইউজ করা যায়?
1: এটা খুবই একটা ভীষণ ভালো কোশ্চেন, কারণ আমি এটা বলতে যাচ্ছিলাম, একটা ড্রপ ইউজ করার খোলার ওয়ান মান্থের মধ্যে ড্রপ ইউজ করতে হবে।
0: আচ্ছা,
1: মানে আমরা যখন ড্রপটাকে খুলি আমরা পেশেন্টকে বলে দিই সবসময় যেন ড্রপের উপর মানে ডেটটা লিখে,
0: ডেটটা লিখে,
1: মানে আমি যদি ধরুন আজকে ড্রপটা খুললাম, খুলে আমি ইউজই করলাম না, রেখে দিলাম, কিন্তু তাও আমাকে আফটার ওয়ান মান্থ ওটাকে ফেলে দিতে হবে,
0: ফেলে দিতেই হবে।
1: মানে এরকম অনেক সময় আমরা পেশেন্ট আসে যে এই ড্রপটা দু বছর আগে রাখা ছিল আমরা ওটা দিয়ে দিয়েছি, বাট দ্যাট ইজ সেটা দিলে হবে না, হ্যাঁ সেটা দিলে চোখে আরও ইনফেকশন বেড়ে যাবে।
0: আচ্ছা,
1: তো ওয়ান মান্থের বেশি কোনো ড্রপ আমরা ইউজ করতে পারবো না।
0: আচ্ছা আচ্ছা ম্যাম, এবারে একটু লেন্সের কথায় আসা যাক। আমি নিজেও স্পেক্স ক্যারি করি, আর সবসময় সেটা পসিবল হয় না, লেন্সও ক্যারি করতেই হয়, আপনি ভালো বুঝতে পারবেন। তো এই লেন্সটা সেটা কতটা সেফ বা কতটা ডেঞ্জারাস একটু আমাদের এক্সপ্লেন করুন।
1: আচ্ছা, এবার দেখুন, আমি নিজেও লাস্ট অলমোস্ট 15-20 years ধরে কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি, ঠিক আছে? তো এবার কন্ট্যাক্ট লেন্স ইউজ করাতে হার্ম নেই যতক্ষণ না পর্যন্ত আপনি ওটাকে প্রপারভাবে হাইজিন মেনটেন করে ইউজ করছেন, ঠিক আছে? স্পেকটিক্যাল এবং কন্ট্যাক্ট লেন্স অনেকেই প্রেফার করে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে, তাতে অনেকের কনফিডেন্স লেভেল বেড়ে যায়, অনেক কিছু ব্যাপার আছে, সেটা দ্যাট ইজ এ পার্সোনাল চয়েস। কন্ট্যাক্ট লেন্স ইউজ করাতে কোনো হার্ম নেই, বাট যেই টাইমিং আপনাকে দেওয়া হবে যে 8 hours কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে হবে, রাতে শোয়ার আগে কন্ট্যাক্ট লেন্স খুলে শুতে হবে, প্রপার মানে কন্ট্যাক্ট লেন্স যখন আপনি চোখে লাগাচ্ছেন তখন ওটাকে ক্লিন করে, এবং যখন আপনি খুলে রাখছেন তখন ওটাকে ক্লিন করে আপনাকে বক্সে রাখতে হবে, আপনার বক্স যেটা ইউজ করছেন সেটা যেন একদম ক্লিন থাকে। এবার দেখুন, এখন অনেকগুলো অনেক মানে কন্ট্যাক্ট লেন্সের কোম্পানি আছে যেগুলো বলছে যে আপনি কন্ট্যাক্ট লেন্স পরে শুয়ে যেতে পারেন, মানে আপনি ইউ ক্যান স্লিপ উইথ দ্য কন্ট্যাক্ট লেন্স, রাইট? কিন্তু তাও আমরা বলি যে যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কারণ কন্ট্যাক্ট লেন্স যেটা আমাদের একটা স্ট্রাকচার থাকে চোখের কর্নিয়া, কর্নিয়ার উপরে আমাদেরকে লেন্সটা পড়তে হয়, তো তাতে কি হয় কর্নিয়ার সাথে অক্সিজেনের যে ডাইরেক্ট কন্ট্যাক্ট সেটা হয় না, তো সেই জন্য কর্নিয়ার চোখ ড্রাই হয়ে যাওয়ার একটা চান্স থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, তো সেই জন্য ইটস বেটার টু অ্যাভয়েড কি আপনি ওটা পরে রাত্রে শুয়ে পড়ুন, আপনি পরের দিন সকালবেলা যে যখন উঠবেন তখন বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, ইটস বেটার টু রিমুভ দ্য কন্ট্যাক্ট লেন্স দেন ইউ গো ফর স্লিপ, ঠিক আছে? এটা ফার্স্ট পয়েন্ট, হাইজিন মেনটেন করতে হবে, টাইমিং যতটা টাইমিং, এবার বিভিন্ন ধরনের টাইপের কন্ট্যাক্ট লেন্স থাকে, কিছু 8 hours পরা যায়, কিছু হোল নাইট পরা যায় যেটা আমি বললাম, তো সেটা যেই টাইমে যতটা টাইম সেই টাইমে পরা উচিত, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মান্থলি ডিসপোজেবল, 2 months ডিসপোজেবল লেন্স থাকে, মান্থলি ডিসপোজেবল লেন্স যদি 1 month জন্য আপনি কিনে থাকেন আপনাকে 1 month পরেই সেটাকে ইউজ করা বন্ধ করতে হবে, মানে আপনি যখনই ওটাকে আরো বেশি দিন ইউজ করবেন তাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে।
0: আচ্ছা, মানে ড্রপের মতো সেম, আমি যেই মুহূর্তে খুললাম
1: তারপর বাই উইকলি থাকে কিছু সেজন্য সেটাকে বন্ধ করে দেওয়াই ভালো, যেটা একদিন ইউজ করে সেটা একদিন ইউজ করতে হবে, যেটা 7 days ইউজ করে সেটা 7 days ইউজ করতে হবে।
0: আচ্ছা, মানে এটার ক্ষেত্রে ডেট আমাদের লিখে রাখতে হবে।
1: হ্যাঁ, ডেট লিখে রাখতে।
0: আচ্ছা ম্যাম, অনেকে বলেন যে কন্ট্যাক্ট লেন্সের সাথে ড্রপ ইউজ করতে, তো সেটা কি সবসময় দরকার?
1: হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্সের সাথে ড্রপ ইউজ করতে বলে এই কারণে, তার কারণ হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরলে যেটা আমি বললাম যে চোখ না ড্রাই হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ড্রাই হয়ে যাওয়া, তো যাদের ড্রাইনেসের প্রবলেম থাকে, খুব ড্রাইনেস থাকলে তো কন্ট্যাক্ট লেন্স ইউজ করা যায় না, ধরুন কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে করতে ড্রাই হয়ে গেছে, তো লুব্রিকেটিং ড্রপ থাকে, যে লুব্রিকেটিং ড্রপটা রাতে যদি শুয়ে মানে লাগিয়ে শোয়ে তাহলে সেটা কিন্তু বেটার ফিল হয়, মানে ওই ড্রাইনেসের ব্যাপারটা
0: ফিল হয় না,
1: সেটা হওয়া মানে ইটস নট ম্যান্ডেটারি কি মানে যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করছে সবাইকে লুব্রিকেটিং ইউজ করতে হবে, কিন্তু যদি মানে প্রেসক্রাইব করা হয় তাহলে কন্ট্যাক্ট লেন্স ইউজারদের জন্য লুব্রিকেটিং ড্রপ ইজ গুড।
0: আচ্ছা আচ্ছা ম্যাম, এখন তো সবাই খুব শৌখিন, সবাই নিজের চোখটাকেও সাজাতে পছন্দ করে, তো শুধু আই লাইনার বা মাসকারা দিয়ে আর হচ্ছে না, এখন কালার লেন্সের সময়, তো কালার লেন্স কতটা ভালো বা কতটা ক্ষতিকর সেটা একটু বলুন।
1: এবার কালার লেন্স ব্যাপারটা সেমই, এবার কালার লেন্সের ক্ষতিকরটা একটু বেশি হয় এই কারণে, কারণ যেহেতু আমার চোখে পাওয়ার নেই বা আমার কোনো দেখতে অসুবিধা হচ্ছে না, সেজন্য আমি কালার লেন্স একদিনের জন্য যখন কেউ নেই সেটাকে অলমোস্ট 95% যারা ইউজ করছে তারা ওটাকে একদিনের ইউজেরটাকে 7 days স্ট্রেচ করে নেয়, তাদের সেম জিনিস হয়, সেম প্রবলেম ওই কন্টাক্ট কালার কন্টাক্ট লেন্সও হয়। এবার আপনি যখন কন্টাক্ট লেন্স পাওয়ারের জন্য ইউজ করছেন, আপনি জানেন যে কি করে ওটাকে হাইজিন মেনটেন করতে, আপনি ওটাকে মেনটেন করবেন, কিন্তু যখন কেউ কালার কন্টাক্ট লেন্স জাস্ট ফর ধরুন কোনো পার্টিতে গেল, পার্টি ইউজের জন্য করছে, সেটাকে কোনোভাবেই কেউ ওটাকে সেভাবে ক্লিন করে পরে না, জাস্ট ফর কসমেটিক পারপাস পরে নিয়ে ওটাকে ওভাবেই রেখে দিয়ে আবার ওটাকে পরের দিন উইদাউট মানে কোনো ক্লিন না করে ওটাকে ইউজ করে। তাতে কি হয়, আমি মানে ডাইরেক্টলি আমি হার্ম বলছি না, বাট ইনডাইরেক্টলি কি হয়, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে প্রচুর। ধরুন কন্টাক্ট লেন্স পরে শুয়ে পড়লো, কারণ আপনার যখন হ্যাবিট ক্রিয়েট হবে না কি আমি কন্টাক্ট লেন্স ইউজ করছি, আমার পাওয়ার আছে, আমি আজকে পড়লাম, ক্লিন করলাম, শুলাম, পরের দিন পড়লাম, কিন্তু যখন কালার কন্টাক্ট লেন্স আমি এক দুদিনের জন্য পড়ছি, সেই হ্যাবিটটা ক্রিয়েট হয় না। সেজন্য কি হয়, যেমন যেরকম সেরকমভাবে কন্টাক্ট লেন্স ইউজ করা হয়, ক্লিন করা হয় না, পরে ধরুন 8 hours একটা ধরুন 16 hours পরে নিল, তো সেই প্রবলেমগুলো হয়। যদি আপনাকে ইউজ করতে হয় কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্স ইজ ভেরি গুড ফর আই, আপনি যদি ইউজ করতে চান, বাট যেভাবে ইউজ করার জন্য আপনাকে বলা হবে
0: সেভাবে
1: ইউজ করতে হবে। কালার কন্টাক্ট লেন্স নিলে প্রপার ব্র্যান্ড, যে মানে যে যে মানে ভালো ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো থেকে আপনাকে ইউজ করতে হবে। যখন আপনি নেবেন, যার কাছ থেকে নিচ্ছেন তার কাছ থেকে প্রপার ইনফরমেশন নিয়ে নিতে হবে কি করে ইউজ করতে হবে, কতক্ষণ ধরে ইউজ করতে হবে।
0: আচ্ছা, সেম পাওয়ার কন্টাক্ট লেন্সের ক্ষেত্রেও। আচ্ছা ম্যাম, অনেকে অলসতার জন্য লেন্স খোলে না, যে ব্যাপারটা আপনি একটু আগেই বলছিলেন, যে এখন অনেকগুলো লেন্স এরকমও এসে গেছে যে ওটা পরে ঘুমিয়েও পড়া যায়। তো যদি কেউ লেন্স না খুলে ঘুমিয়ে পড়েন, সেক্ষেত্রে কি কি ক্ষতি হয় সেটা একটু।
1: এবার ক্ষতি হয় বলতে, যেটা আমি আগেও বললাম যে ধরুন সেটা যদি মানে নাইট ওয়্যার লেন্স হয় তাহলে হয়তো ক্ষতিটা কম হবে, হবেও না হয়তো, কিন্তু প্রলং যদি সেভাবেই চলতে থাকে তাহলে সেটা চোখে ক্ষতি হবে। এবার কি হয়ে যায় না, চোখ ড্রাই হয়ে যায়, মানে যেহেতু কর্নিয়ার উপরে আমি লেন্সটা পড়ছি, যদিও বিভিন্ন এখন কোম্পানিগুলো বলছে যে মানে অক্সিজেন আসবে, অক্সিজেন মানে কর্নিয়ার সাথে কন্ট্যাক্ট হবে, ওয়াটারও যাবে, মানে ড্রাই হবে না, বাট তাও মানে অ্যাজ অ্যান অপটোমেট্রিস্ট মাই সাজেশন ইজ, আমার মনে খুলে লেন্সটা খুলে শোয়াই বেটার। ড্রাইনেস হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। যখন আপনি মানে লেন্স খোলার কথা বললেন, আমি আরেকটা জিনিস জাস্ট অ্যাড করে দিচ্ছি যে আইলাইনার, মাস্কারা বা আপনি যাই আই মেকআপ করছেন, শোয়ার আগে আপনাকে সেগুলো কিন্তু রিমুভ করে শুতে হবে। ঠিক আছে, কারণ আমাদের
0: ক্ষতি করে,
1: ভীষণ ক্ষতি করে। তার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থাকে, তো সেই গ্ল্যান্ড গুলো থেকে বিভিন্ন অয়েল সিক্রেশন হয়, মানে যেখানে আমরা আইলাইনারটা ইউজ করি সেই অয়েল গুলো সিক্রেট হয়ে কি হয়, যত মানে নোংরা বা ময়লা যেগুলো জমে থাকে সেগুলোকে ক্লিন করে। এবার আমরা যদি আইলাইনার ওটার উপরে ইউজ করি, সেই অয়েল গ্ল্যান্ড গুলো না বন্ধ হয়ে যায়, তাতে সেটা সিক্রেট হতে পারে না, বলে কি হয়, বিভিন্ন ধরনের পিম্পল হতে পারে, সোয়েলিং হতে পারে, পেন হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সেজন্য শোয়ার আগে আপনি মানে মেকআপ যখন আমরা রিমুভ করছি, তার সাথে যেন আই মেকআপ রিমুভ করতেই হবে। আপনার যতই আপনি টায়ার্ড থাকুন, অলসতা হোক, যাই হোক, সেটা করতেই হবে।
0: আচ্ছা আচ্ছা,
1: দ্যাট ইজ ম্যান্ডেটরি একদম।
0: আচ্ছা ম্যাম, অনেকেরই দেখা যায় যে সপ্তাহে একবার বা মাসে একবার বা দুবার এই আঞ্জনি বলে যে ব্যাপারটা, আমরা এই টার্মটা খুব ইউজ করি আঞ্জনি, তো এই জিনিসটা হয়, তো এটা কেন হয়?
1: এবার আঞ্জনি হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে। একটা রিজন তো, যদি প্রপার হাইজিন না মেনটেন করা হয়, লিড ধরুন ক্লিন হলো না, লিডে প্রবলেম হচ্ছে, মানে প্রপারলি ক্লিন যদি না করা হয় তাহলে আঞ্জনি হতে পারে।
0: আচ্ছা,
1: কারণ মানে বারবার বারবার স্টাই হচ্ছে, তার রিফ্রেকটিভ এররের প্রবলেম থাকতে পারে, সেটা একবার চেক আপ করাতে হবে। ঠিক আছে, আর যদি ধরুন আইলাইনার বা যেটা আমি বললাম আই মেকআপ করে শুয়ে পড়েছে, তাতেও আঞ্জনি হতে পারে। ঠিক আছে, এবার আঞ্জনি লিডের আরো বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যদি ড্যান্ড্রাফ থাকে কারুর, ড্যান্ড্রাফের জন্য কিন্তু লিডের বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসের কারণে চোখ ফুলে যেতে পারে, চোখে ব্যথা, কিছু কিছু ক্ষেত্রে চোখে ব্যথা হয়, ফুলে যায়, কিছু কিছু ক্ষেত্রে চোখে ব্যথা হয় না, দুটোই হচ্ছে লিডের বিভিন্ন আলাদা আলাদা টাইপের ইনফেকশন।
0: আচ্ছা ম্যাম, খুব ভালো লাগলো আজকে আপনি এতটা সময় আমাদের জন্য বের করে আসলেন এবং এত কথা আমাদের জানালেন, এত ইনফরমেশন শেয়ার করলেন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ম্যাম, অনুষ্ঠান শেষ করার পালা এবারে, তো অনুষ্ঠান শেষ করার আগে এই অপটোমেট্রি প্রফেশনটা নিয়ে আপনি যেসব ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে তারা স্বপ্ন দেখছে এই প্রফেশনটাকে নিয়ে, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান?
1: আমার বার্তা হচ্ছে, যদি তোমরা মনে করো যে মেডিকেল প্রফেশনে আসতে চাও, প্যারামেডিকেল কোর্স কিছু করতে চাও, যেখানে পেশেন্ট ডিল করতে তোমার ভালো লাগে, টেকনোলজি ইউজ করতে ভালো লাগে, যেখানে মনে হয় যে তুমি মানুষের জন্য কিছু করতে চাও, কারণ দেখো শরীরের সমস্ত পার্ট যেমন ইম্পর্টেন্ট, চোখও ইম্পর্টেন্ট, বাট কাউকে আমি ভিশন দিচ্ছি, মানে একটা মানুষ, একটা বাচ্চা দেখতে পাচ্ছে না, তোমার কাছে আসছে, তুমি যখন তাকে ভালো দেখাবে সেটা যে কতটা মানে পাওয়া এবং সেটা যে কত বড় স্যাটিসফ্যাকশন সেটা দেওয়ার পরে বোঝা যায়। যখন ছোট বাচ্চা ধরুন প্রচুর পাওয়ার থাকে, তাকে যখন আমরা চশমার পাওয়ার দিই, সে যখন সেই যে স্মাইলটা তার আসে সেটা একটা বিশাল বড় পাওয়ার, ঠিক আছে, মানে দিনের শেষে সেটা খুব বড় একটা খুশি। তো এই সব জিনিসপত্র প্লাস এখানে ক্যারিয়ারে গ্রোথ অনেক বেশি আছে, অনেক মানে যেটা আমি আগেও বললাম যে শুধুমাত্র পাওয়ার দেওয়া নয়, তুমি অপটোমেট্রি প্রফেশনে আসার পরে বিভিন্ন ধরনের সেগমেন্ট, বিভিন্ন ধরনের সেক্টর আছে যেখানে যেতে পারবে, রাইট? সো ভিশন প্রোভাইড করা ইটস আ ভেরি নোবেল জব। তো আমি সবাইকে এনকারেজ করব যে আফটার 12 যারা সায়েন্স নিয়েছো তারা একবার দেখে নেবে যে অপটোমেট্রিস্ট প্রফেশনে যদি আসতে চাও তাহলে তোমরা ডিটেলস নাও, ডিটেলস নিয়ে কেরিয়ার গ্রোথ খুব ভালো, অনেক বিভিন্ন ধরনের মানে সেক্টর আছে যেখানে তোমরা যেতে পারবে। সো ফর মাই সাজেশন ইজ ইয়া দে ক্যান গো ফর অপটোমেট্রিস্ট প্রফেশন।
0: বন্ধুরা, আশা করছি আজকের অনুষ্ঠান তোমাদেরও খুব খুব ভালো লাগলো। আমরা আবারও ফিরে আসব অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায় বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো এবং অবশ্যই প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।
2: এতক্ষণ শুনছিলেন যুব অনুষ্ঠান, এখন শুনবেন গ্রামে গঞ্জে।

0: নমস্কার। গ্রামেগঞ্জের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সাহানা শুরু করছি আজকের গ্রামেগঞ্জের আসর। আজকের আসরের আলোচনার বিষয় হলো মাটির স্বাস্থ্য রক্ষার জন্য সবুজ সারের প্রয়োগ। আজ আসরে উপস্থিত আছেন কুচবিহার জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসনিক অসিত বরণ মণ্ডল। নমস্কার অসিতবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার
0: অসিতবাবু। আজকে আমাদের আসরের আলোচনার যে বিষয় তার প্রধান উপাদান হলো সবুজ সার। এই সবুজ সার বলতে ঠিক কী বোঝায়?
1: সবুজ সার বলার আগে আমাদের মূল কথা, কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার দিতে হবে, যাতে আমরা রাসায়নিক সার দেওয়ার যে ব্যাড এফেক্ট, অর্থাৎ জমির স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, খাদ্যের পুষ্টিগুণ শরীরের জন্য যতটা হওয়া উচিত সেটা কমে যাওয়া, সেই যে জৈব সার, সেই জৈব সার দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে, খরচ বা তার প্রয়োগের অসুবিধা। সেই জন্য এই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য কৃষকদের আমরা সবুজ সার দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এবং এই সবুজ সার হিসেবে আমরা শিম্বজাতীয় যে উদ্ভিদ আছে, বিশেষ করে ঢৈঞ্চা, শন, বরবটি, কলাই, এই সকল ফসলগুলোকে চাষ করে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সবুজ সার তৈরি করার পরামর্শ দিচ্ছে।
0: আচ্ছা, তাহলে জমির উর্বরতা শক্তি বাড়াতে আর চাষের খরচ কমাতে সবুজ সার হিসাবে আপনি যে ধৈঞ্চে বা শন এগুলো চাষের কথা বললেন, সেটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কৃষক ভাইদের অনেক উপকারই আসবে। তো জৈব সার আর এই যে সবুজ সার, এর মধ্যে একটা বোধহয় একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ঠিক কী?
1: ধরুন আমাদের সবুজ সারও একটা জৈব সার।
0: আচ্ছা,
1: সরষা খৈল এটাও একটা জৈব সার, কম্পোস্ট এটাও একটা জৈব সার, যা কিছু জৈব সব জৈব সারের মধ্যে পড়ে, সেটা সবুজ সারও জৈব সারের মধ্যে পড়ে। কিন্তু আবার এই জৈব সারের মধ্যে ধরুন না একটা মাছ মাঠ, সেখানটা যদি আমি সরষা খৈল প্রয়োগ করতে বলি কৃষককে, তাহলে ওই মাঝ মাঠে সরষা খৈল প্রয়োগ করতে গেলে তাকে অনেক হ্যারাসমেন্ট পেতে হবে। সেই জন্য জৈব সার প্রয়োগ করার জন্য যদি সবুজ সার প্রয়োগ করতে বলি, সবুজ সারও একটা জৈব সার, সেক্ষেত্রে সরষা খৈল না দিয়ে বা কম্পোস্ট না দিয়ে যদি আমি সবুজ সার প্রয়োগ করতে বলি, তাহলে সেক্ষেত্রে ধরুন না এক বিঘের জন্য আমার 4 কেজি বীজ হলে হয়ে যাচ্ছে। তো 4 কেজি বীজ নিয়ে গিয়ে একটা মাঝ মাঠে বুনে দেওয়াটা কোনো ব্যাপার নয়।
0: আচ্ছা,
1: কিন্তু যদি কৃষককে ওখানটা কম্পোস্ট দিতে বলা হয়, তাহলে 7.5 MT কম্পোস্ট দিতে হবে পার হেক্টার। তাহলে পার হেক্টার 7.5 MT কম্পোস্ট ক্যারি করে নিয়ে গিয়ে প্রয়োগ করা বা এত কম্পোস্ট পাওয়া অনেক প্রবলেম্যাটিক। কিন্তু সে জায়গায় পার হেক্টার ধরুন না 30 কেজি ঢঞ্চা বীজ নিয়ে গিয়ে বুনে দেওয়া, সেটা কিন্তু কোনো প্রবলেম নয়। সেজন্য সবুজ সারও একটা জৈব সার, তো কম্পোস্ট একটা জৈব সার, মানে ব্যাপক অর্থে সবই কম্পোস্ট, আর সূক্ষ্ম হিসাবে সবুজ সার তারই একটা পার্ট।
0: আচ্ছা, তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা গেল, সমস্ত রকমের জৈব সারের মধ্যে অন্যতম হলো সবুজ সার। আর সবুজ সারের সুবিধা হচ্ছে যেটা, এটা সহজেই কৃষকরা চাষ করতে পারবেন, তাই তো?
1: একদম।
0: আচ্ছা, এবারে সবুজ সারের জন্য কী কী চাষ করা যেতে পারে?
1: সবুজ সার হিসেবে তো প্রধানত ঢৈঞ্চাটাই চাষ করার কথা আমরা বলি।
0: আচ্ছা,
1: এছাড়াও শন রয়েছে, বরবটি রয়েছে, খেসারি কলাই রয়েছে, তবে বিশেষভাবে ঢৈঞ্চাটাই আমরা কৃষকদের উৎসাহিত করি, বোঝাই, পরামর্শ দিই, প্রচার করি।
0: আচ্ছা, এবারে আমার আপনার কাছে মানে ইচ্ছে হচ্ছে জানতে যে এই যে ধৈঞ্চার কথা আপনি বললেন, এটা কি সমস্ত ঋতুতেই চাষ করা যায়, বা এর কোনো কি জলবায়ু ভেদ আছে যে শীতপ্রবণ বা খরাপ্রবণ বা বর্ষাপ্রবণ সেই অঞ্চলে চাষ করা যায় কি যায় না?
1: ঠিকই বলেছেন। দেখুন, আমি 2-3টে ফসলের কথা বলেছি, এক হচ্ছে ধৈঞ্চে, শন। ধৈঞ্চে এবং শন প্রি খারিফ মনসুনে বা প্রি মনসুন, যেটা সে প্রি মনসুনের সুবিধাটাকে নিয়ে বোনা যেতে পারে, এবং যেটার উপকারিতাটা খারিফ সিজনে অর্থাৎ আমন ধানের পাওয়া যাবে। আর যেটা বলেছি বরবটি বা কলাই, সেটা উইন্টারে মানে রবি সিজনে করলে তাহলে তার বেনিফিটটা রবি ক্রপসে পাওয়া যেতে পারে, কিন্তু ধনচে শীতকালীন হবে না, ওটা বর্ষাকালীন মানে প্রি মনসুন সিজনেই ওটা হবে ধনচে এবং শন।
0: আচ্ছা, তাহলে মোটামুটিভাবে বলা যেতে পারে যে সমস্ত সিজন জুড়ে সমস্ত ঋতুতেই এই ধরনের সবুজ সার চাষ করা যায়, তাই তো? মানে এক একটা সময় এক এক
1: এক এক রকম, ঠিক
0: একদম। এবার সবুজ সারের উপকারিতার কথাগুলো আমাদের খুব জানতে ইচ্ছে করছে।
1: সবুজ সারকে যদি আপনি বলেন যে কৃষকের কাছে একটা সবুজ সার না বলে সবুজ সোনাই বলা ভালো।
0: আচ্ছা,
1: এটা আমাদের কৃষকদের কাছে যে কোনো কারণে হোক তার প্রচারের হয়তো ব্যাপকতা নেই, তাই কৃষক বন্ধুরা এটা সম্পর্কে হয়তো অতটা জানেন না, কিন্তু আজকের আমার এই যে আমাদের এই আলোচনা এটা শোনার পর আশা করি কৃষক বন্ধুরা এটাকে সবুজ সার না বলে সবুজ সোনা হিসাবেই যদি বলেন তাহলে এর মূল্যটা বুঝতে পারবেন। প্রথম কথা যে সবুজ সার মানে সার কথাটা যেহেতু বলা আছে তার মানে এটা সারের যে উৎস রাসায়নিক সার কৃষকরা যেটা ভেবে থাকেন, তো সেটা না ভেবে তার সঙ্গে আরেকটা অল্টারনেট যোগ হচ্ছে জৈব সার, ফলে নাইট্রোজেন ফসফরাস পটাশ যেটা বাজার থেকে কৃষক বন্ধুরা ইউরিয়া সুপার ফসফেট পটাশ এই হিসেবে কেনে, সেক্ষেত্রে যদি সবুজ সার চাষ করে তাহলে পার্সেন্টেজ অব নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ চলে আসে।
0: আচ্ছা,
1: এটা সারের একটা সোর্স। দ্বিতীয় যেটা সুবিধা হচ্ছে যে এর যে ব্যাপক পরিমাণ বায়োমাস, ধরুন এক হেক্টর জমিতে প্রায় 25 টন বায়োমাস যোগ হয় যদি এক হেক্টর জমিতে ডোনচে চাষ করা হয়, তাহলে এই ব্যাপক পরিমাণ জৈব সার মেশার জন্য মানে পাতা বা ডাল বা গাছটা মেশার জন্য মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস তৈরি হয়, যেটা হিউমাস হচ্ছে মাটির প্রাণ।
0: আচ্ছা,
1: তো সেই মাটির স্বাস্থ্য রক্ষাটাও একটা বড় কথা, তো এই হিউমাস এই জৈব সারের মাধ্যমে আসে। আর তৃতীয় যেটা যে মাটিতে অনেক মাইক্রোবস যারা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে বা মাটিতে যে খাদ্যটা দেওয়া হয় সেটা ডাইরেক্ট গাছ নিতে পারে না, তাকে বিভিন্ন যে মাইক্রোবসগুলো আছে তারা সেটাকে গাছের খাদ্যোপযোগী করে কনভার্ট করে দেয়, তো সেই মাইক্রোবসগুলো বাঁচার জন্য তারা আবার মাটির যে জৈব খাদ্য উপাদান সেগুলোকে খায়। এই যে যখন সবুজ সার দেওয়া হচ্ছে তখন ওই মাইক্রোবসগুলো তাদের খাদ্যের সোর্স পেয়ে যাচ্ছে, ফলে তারাও বংশ বিস্তার করে এবং তাদের মাল্টিপ্লিকেশন তাদের মানে সংখ্যাটা অনেক বেড়ে যায়, ফলে মাটির স্বাস্থ্যটাও অনেক ভালো হয়, গাছের যে খাদ্য উপাদানের উপযোগিতা আরও বেশি হয়।
0: আচ্ছা,
1: ফলে এটা 3 নম্বর উপকারিতা। 4 নম্বর যদি বলা যায় যে মাটির যে টেক্সচার অর্থাৎ মাটির জল ধারণ ক্ষমতা, মাটির স্ট্রাকচার এগুলো চেঞ্জ হয়ে যায়।
0: আচ্ছা,
1: জৈব সারের জন্য আরেকটা ব্যাপার যে এই যে ঢুনছে এটা হচ্ছে ডিপ রুটেড প্ল্যান্ট, এই ডিপ রুটেড প্ল্যান্ট হওয়ার জন্য এর শেকড়টা যখন মাটির নিচে যাচ্ছে তখন নিচ থেকে উপর পর্যন্ত একটা যে হোল তৈরি হচ্ছে শেকড়ের মাধ্যমে, সেই হোলের সাহায্যে মাটির নিচে যে খাদ্য উপাদানগুলো থাকে সেই খাদ্য উপাদানগুলো উপর পর্যন্ত চলে আসতে পারে, ফলে পরবর্তী ফসলের জন্য এটা অনেক বেনিফিশিয়াল হয়। আরেকটা জিনিস যেটা মানে ধনচে বা ডাল জাতীয় ফসল চাষ করার সবথেকে যেটা বড় উপকারিতা সেটা হচ্ছে যে এদের শেকড়ে রাইজোবিয়াম নামক একটা জীবাণু থাকে।
0: একদম,
1: আমাদের যে বায়ুমণ্ডলে 77% নাইট্রোজেন রয়েছে, তো এই হিউজ পরিমাণ নাইট্রোজেনকে ক্যাপচার করে এই রাইজোবিয়াম জীবাণু সেটা ওই গাছের যে শেকড় সেই শেকড়ে তারা নডুল সাকারে জমা করে। এবারে গাছটা যখন মারা যাচ্ছে তখন ওই নাইট্রোজেনটা মাটির সাথে মিশে যাচ্ছে, ফলে মাটির উর্বরতা বা নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, এই সবুজ সার যখন বা ডঞ্চে যখন বোনা হচ্ছে তখন নেক্সট যে ক্রপটা হবে সেই ক্রপে যে যতটা ফসফেট প্রয়োগ করা হয় সেই পুরো ফসফেটটা কিন্তু এই ডঞ্চে চাষের সময় দিয়ে দেওয়া হয়।
0: আচ্ছা,
1: ফলে এই যে ফসফেট এটা তো ওই ডঞ্চে গাছের শেকড়ের বৃদ্ধির জন্য সাহায্য করে, ফলে হিউজ পরিমাণ বায়োম্যাস নাইট্রোজেন প্লাস ফসফেট পটাশ যোগ হয়, ফলে পরবর্তীকালে যে ফসলটা চাষ হবে সেখানটা নাইট্রোজেন যেমন 1/3 দিতে হবে না, তেমন টোটাল ফসফেটটা যেহেতু ঢোঞ্চাতে দেওয়া হয়েছে ফসফেটটাও দেওয়ার প্রয়োজন হয় না, বরঞ্চ ওই ফসফেট থেকেই যাবে কিছুটা। এবং ফসফেট যেহেতু মাটিতে ফিক্সেশন হয় তো সেইটা এই অর্গানিক বায়োমাসটা যোগ হওয়ার ফলে ফসফেটের অ্যাভেলেবিলিটিও বেড়ে যাবে।
0: আচ্ছা, তাহলে এক কথায় বলতে গেলে যে জমির উর্বরতা শক্তি বাড়াতে এবং পরবর্তী ফসলের জন্য জমিকে তৈরি করতে এই ধৈঞ্চে চাষটা খুবই উপকারী।
1: একদম।
0: আচ্ছা, এবারে আমরা জানতে চাইব যে সবুজ সার হিসেবে ধৈঞ্চে বীজের হার কত এবং এটা কিভাবে মাটিতে মেশানো হয়।
1: 30 কেজি পার হেক্টর হিসেবে ধৈঞ্চের বীজ বোনা হয়। যদি ঘাস কম থাকে তাহলে সেক্ষেত্রে বীজের হারটা একটু কম হতে পারে। যদি লাঙল দিয়ে করে তাহলে সেক্ষেত্রে 30 কেজি না দিয়ে একটু কম দিলে হবে।
0: আচ্ছা, আর আমার পরবর্তী প্রশ্নটা যেটা কিভাবে মাটিতে মেশানো হয়।
1: 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের গাছ মাটির সঙ্গে পাওয়ার টিলার দিয়ে মিশিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে 3 দিন স্ট্যান্ডিং ওয়াটার রাখলে গাছটা পচে যাবে। তারপরে নর্মাল প্রসিডিওরে যে চাষবাস হয় চাষবাস করতে হবে, এবং তার আগে যেহেতু গাছটা পচানো হয়েছে ওই 500 কেজি পার হেক্টর হিসেবে একটু চুন প্রয়োগ করে নেওয়া দরকার।
0: আচ্ছা আচ্ছা, মেসটা সবুজ সার হিসেবে কেমন?
1: মেসটা সবুজ সার হিসেবে ঢোঞ্চের মতোই খুবই উপকারী, এবং মেস্তা যে পাতা সেটা ঢোঞ্চের পাতার থেকেও অনেকটা বেশি বায়োমাস যোগ করার ক্ষমতা রাখে, কারণ মেস্তার পাতাটা একটু পুরু এবং মেস্তা গাছের ফুলটাও অনেক সময় অনেকে ওই পকোড়া করে খায়। মেস্তা আর একটা সুবিধা হচ্ছে মেস্তা বোনার পরে ওর গ্রোথ হ্যাবিটটা এত কুইক যে ওটা ঘাস জন্মাতে অনেকটা বাধা দেয়, যেহেতু খুব কুইক ওটা বেড়ে যায় ফলে ওর নিচে ঘাসটা জন্মাতে পারে না, ফলে মেস্তাও একটা সুন্দর সবুজ সারের কাজ করে মেস্তা।
0: আচ্ছা, এরপরে আমরা একটু সবুজ থেকে ব্রাউনের দিকে যদি যাই তাহলে এই ব্রাউন ম্যানিউরিং জিনিসটা কি?
1: ব্রাউন ম্যানিউরিং এটাও একটা সুন্দর টেকনিক। ধরুন না ধৈঞ্চে গাছ বোনার পরে যেটা আমি বললাম যে 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের গাছটাকে মাটির সঙ্গে পাওয়ার টিলার দিয়ে মিশিয়ে দেওয়ার কথা, এবারে দেখা যাচ্ছে যে ওই সময়ে 5 সপ্তাহ বয়স হয়ে গেছে কিন্তু কৃষক বন্ধু পাওয়ার টিলার আনতে পারছে না, পাওয়ার টিলার পাচ্ছে না, তাহলে গাছের বয়স বেড়ে যাবে। গাছের বয়স বেড়ে গেলে গাছটা শক্ত হয়ে যাবে, মাটির সঙ্গে মেশানো যাবে না, তখন কৃষকের কাছে অল্টারনেট আরেকটা রাস্তা আছে, সেটা কি না 2,4-D বলে একটা কেমিক্যালস আছে যেটাকে স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করে দিলে ওই ঢোঞ্চে গাছটা ওইখানটায় শুকিয়ে যাবে, যেখানটা আছে সেখানটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ওটা মাটির সঙ্গে পচে সার হয়ে যাবে। পরবর্তীকালে পাওয়ার টিলার যখন এলো তখন ওই যে 5 থেকে 6 সপ্তাহ এই সময়টা মেনটেন করা যাবে, যেহেতু শুকিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেটাকেই ব্রাউন ম্যানিউরিং বলা হচ্ছে।
0: আচ্ছা, এবারে অসিতবাবু আমার আপনার কাছে পরবর্তী প্রশ্ন, যে ধরুন কোনো কৃষক ভাই ধান বা যেটা আপনি বলছেন যে রবি শস্য চাষ করতে চাইছে, তো তার হাতে এক খণ্ড জমি রয়েছে, সে কিভাবে রবি শস্যের জন্য তার জমিকে প্রস্তুত করবে, কিভাবে এই সবুজ সার প্রয়োগের কথা ভাববে এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপসগুলো কী কী হবে?
1: যদি আমি রাউন্ড এক খণ্ড জমি রয়েছে কৃষক বন্ধুর, তাহলে তাকে বীজ তার সঙ্গে সঙ্গে সার এবং একাধিক ফসল, এখন তো একটা ফসল করা কৃষকের কাছে ঠিক হবে না কারণ জনসংখ্যা বাড়ছে, একই জায়গা থেকে একাধিক ফসল নিতে হচ্ছে, তাহলে একাধিক ফসল নিতে হলে একাধিকবার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার বারেবারে যদি প্রয়োগ করা হয় তাহলে জমির স্বাস্থ্য যেমন নষ্ট হয় তেমন আদার্স প্রবলেম, তেমন কৃষকের খরচ প্লাস দূষণ অনেক কিছু ব্যাপার চলে আসে, ফলে সেক্ষেত্রে যদি আমি আমাদের যেমন বাঙালি নববর্ষ শুরু হয় বৈশাখ মাস থেকে, তেমন এগ্রিকালচারের ক্যালেন্ডার শুরু হয় জুন মাস থেকে, তাহলে আমি যদি জুন অর্থাৎ খারিফ প্যাডি দিয়ে শুরু করি তাহলে খারিফ প্যাডির আগে প্রি খারিফে প্রি মনসুনের সুযোগ নিয়ে ওখানটা ঢোঞ্চে বা শন করতে পারে, করে সেইটাকে যদি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে যে সারটা কম লাগবে, ধরুন ড্রঞ্চে চাষ করলে 1/3 নাইট্রোজেন প্রয়োগ করতে হবে না, আর যে ফসফেটটা দেওয়ার কথা ছিল ধানে সেটা ওই ঢঞ্চেতে দিয়ে দেওয়া হবে। দিয়ে ওখানটা যদি ধান চাষ করে তাহলে ধানের ফলন যেমন হবে তেমন মাটির যে স্বাস্থ্য, এই ফলনের পাশাপাশি মাটির স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। কারণ চাষবাস তো একবারে শেষ হবে না, এটা যুগ যুগ বছরের পর বছর চলবে, তা সেক্ষেত্রে মাটির স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। তাহলে আমরা ঢঞ্চে চাষ করে তারপরে ফলোড বাই ধান চাষ করলাম, ধানটা তুলে নেওয়ার পরে সেখানটাতে আবার যদি আমরা ওখানটাতে ধরুন না কেউ পয়রা হিসেবে খেসারি দেয়, যেটা কলাই বললাম, তো সেটা করলে ওই কলাইটাকে অনেক সময় কেউ পুরো কলাইটাকে ম্যাচিউর করে কলাই নিতে পারে, কিংবা ওই কলাইটাকে যদি আবার সে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওখানটা অন্য কোনো ক্রপ করে সেটাও করতে পারে, বা কলাইয়ের শাকটা নিয়ে নেওয়ার পরে কিছুটা শাক খাওয়ার পরে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে নেক্সট রবিতে যে ফসল যে কৃষক করতে চায়, ধরুন না কেউ সবজি করতে চাইবে, কেউ আলু করতে চাইবে, করতে পারে, সেটা একটা পদ্ধতি রয়েছে। এই দুটো পদ্ধতিতে দুবার, একবার ঢঞ্চে আর একবার ধরুন না কলাই, এটা চাষ করে সবুজ সারটা যোগ করতে পারে।
0: আচ্ছা, তাহলে খুব ভালো পরামর্শ কৃষক বন্ধু আপনারা পেলেন অসিতবাবুর কাছ থেকে। এবার আমি আমার পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি অসিতবাবুর কাছে, যে এখন অনেক কৃষক ভাইরা আছেন যারা একটু অপ্রচলিত কৃষিকাজ করেন, যেমন ধরুন ওই বেগুনি বাঁধাকপি কিংবা ড্রাগন ফল কিংবা স্ট্রবেরি, এইসব ক্ষেত্রেও কি এই ধৈঞ্চে চাষ বা এই যে ম্যাচটা বললেন বা এই যে ব্রাউন ম্যানিউরিং যেগুলোর কথা বলেন, এগুলো কি করা দরকার?
1: হ্যাঁ, এটা ধরুন না মাঠে যখন দেওয়া হচ্ছে ধঞ্চে বা সন বা কলাই, সেটাতে যখন একটা ফল চাষ হচ্ছে, ড্রাগন ফল চাষ হচ্ছে, ওই ফলটা তো এক বছর লাগালে সেটা অনেক বছর চলে, ফলে তার মাঝখানে তো আর ধঞ্চে বা সন দেওয়া যাবে না।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে যদি ওই সন গাছ বা ওই ধঞ্চে গাছ অন্য কোথাও চাষ করে সেটাকে কোনো একটা জৈব সারের গর্তে নিয়ে গিয়ে পচিয়ে যদি সার তৈরি করে সেটাকে ড্রাগন গাছে দেয়, সেটাও একটা রাস্তা, সেটা বায়োমাস যোগ করবে, সেটাও একটা রাস্তা হতে পারে।
0: আচ্ছা, কৃষক বন্ধুরা আপনারা শুনলেন তো যে কেউ যদি অপ্রচলিত কোনো ফসল বা কোনো ফল বা চাষ করতে চান তাহলে এভাবেও কিন্তু আপনারা সবুজ সারের প্রয়োগ করতে পারেন। এবার আমার অসিতবাবুর কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে ইচ্ছা করছে, যে এখনকার দিনে যেমন ধরুন অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে, সেক্ষেত্রে এই যে একবার ধঞ্চে চাষ করা হলো তারপরে আবার ফসলের চাষ হলো, এটা কি একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে না?
1: না না, এটা সময় সাপেক্ষ নয়, এটা খুবই সায়েন্টিফিক। যে ধঞ্চে গাছ আমরা বলছি যে 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের গাছটা মাটির সঙ্গে মেশাতে বলছি, তো সেক্ষেত্রে এই 5-6 সপ্তাহের জন্য জমিটা কিছুটা রেস্টও পেয়ে যায় এবং মাটি মানে মা তো খাদ্য তৈরি করে, তো ফলে মায়ের স্বাস্থ্য রক্ষার জন্যও তো কিছুটা সময় দেওয়া দরকার। আর তাছাড়া আমাদের প্ল্যানিং থাকবে যে আমার ঢঞ্চার জন্য যদি 42 দিন যায়, মানে 7-6 সপ্তাহ যেহেতু 42 দিন যায়, তাহলে তারপরে ধান হবে, ধানের ভেতরে আমরা কলাই বুনে তারপরে ধরুন না আলু বা সবজি, যেটা বললেন যে সবুজ বাঁধাকপি বা যা যে সবজি দিতে চায়, এই যে প্ল্যানিং, প্রপার প্ল্যান করে যদি কৃষক বন্ধু করে তাহলে কিন্তু সময় নষ্ট হবে না। ফলে 3 ফসলই মানে ধঞ্চে বা কলাই করেও 3টি ফসল কিন্তু ইজিলি কৃষক বন্ধু নিতে পারে।
0: আচ্ছা, এবারে এই যে সবুজ সার এবং তাকে সঙ্গে নিয়ে যে 3টি ফসল উৎপাদনের বিভিন্ন পরিকল্পনা করা এবং সেটাকে সার্থকভাবে রূপায়ণ করা, এই বিষয়ে পরামর্শ নিতে গেলে কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে?
1: দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসের পাশাপাশি আমাদের এগ্রিকালচার অফিস রয়েছে, সেই অফিসে আমাদের সহকৃষি অধিকর্তা রয়েছেন, তার কেপিএস বা কৃষি সম্প্রসারণ আধিকারিক, আদার্স বা বিটিএম, এটিএম বা অন্যান্য স্টাফরা রয়েছে, তারা সারা বছর কৃষকদের জন্য পরামর্শ বা কৃষকের মাঠ পরিদর্শনের কাজ করে থাকে। আমাদের মহকুমাগুলোতেও আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার সাবডিভিশন রয়েছে, সেখানটার সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু বিশেষজ্ঞ রয়েছে। জেলাতে আমরা রয়েছি, আমি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, প্লাস আমার অন্যান্য অফিসাররাও রয়েছে। সবাই মিলে আমরা সাবডিভিশন, জেলা সাবডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত লেভেলেও কেপিএসরা কাজ করে। সর্বস্তরে আমাদের স্টাফেরা রয়েছে। সবথেকে বড় কথা, কৃষককে একটু আগ্রহী হয়ে আসতে হবে। ধরুন না, আপনার একটা শরীর খারাপ করলে ডাক্তারবাবু তো আপনার কাছে যায় না, আপনাকেই ডাক্তারবাবুর খোঁজ করে আসতে হবে। তবে আমাদের প্রত্যেকটা ব্লক, সাবডিভিশন এবং জেলাতে আমাদের অফিসাররা রয়েছে, অফিস রয়েছে, সারা বছরই খোলা থাকে। সেখানে আসলে উপযুক্ত পরামর্শ পাবে, এমনকি আমরা বীজ বা আদার্স কিছু মেটেরিয়ালসও থাকলে অনেক সময় দিই।
0: একদম। এবারে আমার পরবর্তী প্রশ্ন অসিতবাবুর কাছে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে আমাদের শঙ্কর বীজ যাতে মানে এক একর জমিতে বা এক হেক্টর জমিতে অনেক ফসল উৎপাদন হয় সেই রকম আমাদের বীজ প্রয়োগ করা হয় বা বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তার বদলে যদি আমরা সবুজ সার ব্যবহার করি, সেটা এই পরিস্থিতিতে কতটা যুক্তিযুক্ত?
1: খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে দেখুন, যখন স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ, তখন 33 কোটি জনসংখ্যা ছিল। সেই 33 কোটি জনসংখ্যাকে খাওয়ানোর জন্য কিন্তু দেশের মধ্যে সাফিসিয়েন্ট খাদ্য ছিল না। সেই সময় কিন্তু বিদেশ থেকে PL 480 এই চুক্তির মাধ্যমে বিদেশ থেকে খাদ্য শস্য আনাতে হয়েছিল। তারপরে ভারতবর্ষের সরকার চিন্তাভাবনা করলো যে এইভাবে তো চলতে পারে না, তাহলে দেশের মধ্যে খাদ্যশস্য কী করে তৈরি করা যায়। তাই আনা হয়েছিল উন্নত মানের বীজ, হাইল্ডিং ভ্যারাইটি, ফলোড বাই তার পরবর্তীকালে সেটা হাইব্রিডও চেঞ্জ হয়েছে কিছুটা, আর সেই সঙ্গে আনা হয়েছিল রাসায়নিক সার, রাসায়নিক বীজ এবং জলসেচ, আর তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি। সব মিলিয়ে কৃষিকাজ ঠিকঠাকভাবে চলেছে এবং সবুজ বিপ্লব হয়েছে ভারতবর্ষে। কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে এই যে এত রাসায়নিক সার, এত রাসায়নিক বীজ প্রয়োগের ফলে একটা তার ডিমেরিটস এখন চলে এসছে, যে মাটির স্বাস্থ্য রক্ষার দিকে নজর দেওয়া হয়নি, তখন শুধু খাদ্যশস্যের প্রয়োজন মেটানোর দিকে নজর দেওয়া হয়েছে। এখন সময় এসছে যে মাটির স্বাস্থ্য রক্ষার দিকে নজর দিতে হবে। তাই রাসায়নিক সার যেটা দেওয়ার কথা আমরা প্রথমেই বলেছিলাম, এখন আমরা বলছি সয়েল টেস্টিং করে যতটা প্রয়োজন ততটা রাসায়নিক সার দিতে হবে, আর বাদবাকিটা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সার দিতে হবে, বা যে সার প্রয়োগ দরকার তার কি 50% রাসায়নিক, 50% জৈব। এবং এটা এমনও করতে হবে যে আস্তে আস্তে আস্তে আস্তে টোটালটাই জৈবর দিকে চলে যাবে, রাসায়নিকটাকে কমিয়ে দিয়ে। এই নয় যে একদিনে টোটাল রাসায়নিকটাকে বন্ধ করে দিয়ে টোটাল জৈব সার দিয়ে চাষ করতে হবে। আস্তে আস্তে আস্তে আস্তে জৈব সারের দিকে, মানে পার্সেন্টেজে জৈব সারটা বেশি দিতে হবে। তাতে কী হবে, কৃষকের রাসায়নিক সারের খরচও কমবে এবং মাটির, সর্বোপরি মাটির স্বাস্থ্য রক্ষাটা ঠিক হবে। কারণ এটা টেকসই এগ্রিকালচার যেটা আমরা বলে থাকি, অর্থাৎ কৃষিটা যুগ যুগ ধরে যাতে চলে, এবং সেটা চলবে কী করে, যদি মাটি ঠিক থাকে, মায়ের স্বাস্থ্য ঠিক থাকে, তো মায়ের স্বাস্থ্য

0: ঠিক থাকতে পারে যদি অর্গানিক ফার্মিং, জৈব কৃষি করা হয় বা জৈব সার প্রয়োগ করা হয়। আর জৈব সারের একটা ভালো সোর্স হচ্ছে সবুজ সার বা ঢঞ্চে।
1: একদম অসিতবাবু, আমাদের এই আলোচনার যে বিষয়, সেই বিষয়ের ওপর ভিত্তি করে আপনি আমাদের কৃষক বন্ধুদের এই বিষয়ে কি পরামর্শ দেবেন?
0: আমি কৃষক বন্ধুদের পরামর্শ দেব যে তারা যেন একটা স্লোগান আগে মুখস্থ করে, সবুজ সার নয় সবুজ সোনা। এই যে ওরা চাষবাস করতে গেলে ইউরিয়া, সুপার ফসফরাস, পটাশ এই তিনটার যেমন খোঁজ করে, তেমন যেন সবুজ সোনার খোঁজ করে, অর্থাৎ সবুজ সার। তো সেই সবুজ সার বলতে ঢঞ্চে। এই ঢঞ্চের মানে উপকারিতা সম্পর্কে কৃষক বন্ধুর অতটা সচেতনতা নেই বলেই কিন্তু ঢঞ্চেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু আগামী দিনে একে ফিরিয়ে আনতেই হবে, তা নাহলে কিন্তু চাষের যে খরচ, সার, বীজ, বিষ, লেবার সব কিছুই বাড়ছে। তাহলে তার থেকে নিষ্কৃতি পেতে গেলে, যদি সারের খরচ থেকে কিছুটা খরচ কমাতে হয়, তাহলে কিন্তু তার অল্টারনেট একটা সোর্স হচ্ছে জৈব সার, এবং জৈব সার হিসাবে সহজ প্রাপ্য যেটা সবুজ সার বা ঢঞ্চে, এইটাকে কিন্তু হাতিয়ার করতে হবে। অনেক সময় ঢঞ্চে বীজ কৃষকরা পায়, ঢঞ্চে বীজটা বুনে দিয়ে সবুজ সার করে, পরের বছর আবার ঢঞ্চে বীজ নাই, দেখা গেল পরের বছর বীজ পাচ্ছে না। সেক্ষেত্রে কৃষকদের আমার পরামর্শ, ঢঞ্চে বীজ যদি আপনি একবার সংগ্রহ করেন, তাহলে বীজের জন্য পুকুরের উঁচু জায়গাতে বা উঁচু বাড়ির এক কোণাতে এক মুঠো বীজ ফেলে দেবেন। যেটা সবুজ সার হবে না, সেটা সিড পারপাসে বীজ হিসাবে থেকে যাবে, তার মানে ওই বীজটা আমার আর খোঁজ করতে হবে না। কৃষক বন্ধুরা কিন্তু করে, পরের বারে দেখা যায় সবটা মিশিয়ে দেওয়ার পর আবার খোঁজ করছে, পাচ্ছে না। এটা একটা আমার কৃষক বন্ধুদের পরামর্শ আর কি, যে বীজ একবার পেলে সেটাকে বরঞ্চ আরও পাঁচজনকে যদি বিক্রিও করে, সেটা অন্যান্য ফসলে যেমন বিক্রি করে পয়সা পায় কৃষকরা, ধরছে বীজেরও একটা ভালো দাম আছে, সেটা যদি বিক্রি করে তারাও একটা আর্নিং করতে পারে। পড়ে থাকা জায়গা, পুকুর পাড়, অনুর্বর জায়গাতে যদি ধরছে বীজ করে, সেটা বিক্রি করতে পারে।
1: কৃষক বন্ধুরা, আজ আমাদের সময় প্রায় শেষ। আসরে আসার জন্য অসিত বরণ মণ্ডল স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আলোচনা, মাটি স্বাস্থ্য রক্ষার জন্য সবুজ সারের প্রয়োগ। আলোচনায় অংশ নিয়েছেন কুচবিহার জেলার উপ কৃষি অধিকর্তা প্রশাসনিক অসিত বরণ মণ্ডল। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি, ফিরে আসব গ্রামেগঞ্জের অন্য কোনো পর্বে, অন্য কোনো দিনে। ততদিন ভালো থাকবেন সবাই। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন গ্রামেগঞ্জে, এখন স্বল্প বিরতি।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহারবান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং
0: আকাশবাণী শিলিগুড়ি। এখন আমরা আসছি ক্রীড়াঙ্গনে। ক্রীড়াঙ্গনের অপেক্ষায় আমরা আছি, কারণ ক্রীড়াঙ্গনে কিন্তু একই সঙ্গে যেমন আমরা দেখতে পাচ্ছি আইপিএল নিয়ে টানটান উত্তেজনা চলছে, তেমনই কিন্তু চলছে আইএসএল নিয়ে, অর্থাৎ আইএসএলের ২০২৬ চ্যাম্পিয়নশিপের ট্রফি যাবে কার কাছে, তাই নিয়ে কিন্তু বেশ একটা টানটান উত্তেজনা রয়েছে। এবং এই ক্ষেত্রে, এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে যিনি আলোচনায় রয়েছেন এই লাইভ অনুষ্ঠানে, তিনি হলেন শ্রী বিপ্লব বারুই। তিনি ফুটবল রেফারি শিলিগুড়ি ডিস্ট্রিক্টের, তিনি রেফারির ভূমিকা পালন করেছেন। নমস্কার বিপ্লব বাবু, আপনি কেমন আছেন?
2: খুব ভালো, নমস্কার।
3: শ্রোতা বন্ধুরা নমস্কার।
0: একদম, আপনাকে আমরা স্টুডিওতে পেয়ে সত্যি খুব আপ্লুত। আমরা আজকের একদম যে টানটান একটা বিষয়, যে আইএসএল এর এবারের চ্যাম্পিয়নশিপ কে জিতবে এই ২৫-২৬, এবং এইটা নিয়ে আমাদের কিন্তু আজকের সমীক্ষা। এবং অবশ্যই আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই বিষয়টি কিন্তু থাকছে লাইভ ফোন ইনে। আপনারা আপনাদের মতামত আমাদের সঙ্গে সরাসরি ভাগ করে নিতে পারেন আমাদের লাইভ ফোন ইন নাম্বারে ফোন করে। আমাদের নাম্বারটি হলো 9434076705। আরও একবার বলছি, আমাদের লাইভ ফোন ইন নাম্বার হলো 9434076705। সমীক্ষার বিষয় আইএসএল ২০২৫-২৬ সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হতে পারে এবং কেন। অবশ্যই আপনারা আমাদের ফোন করুন, আপনাদের মতামত দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা পৌঁছে দেব আমাদের শ্রোতা বন্ধুদের কাছে। এবং তার পাশাপাশি যেটা, যে আমাদের বিপ্লববাবু, আমাদের তো বাঙালিদের একটা মানে গানের একটা থিম সংই আছে যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তাই তো?
3: তাই তাই।
0: সেইখানে বাঙালিদের কাছে এই যে ফুটবলের একটা আলাদা মজা, একটা আনন্দ, উত্তেজনা, এটা তো মনে করুন বরাবরই আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটা কনসেপ্ট। এবং সত্যি কথা বলতে এখন চারপাশে এত খেলা, তার মধ্যে খোখো, কবাডি, ফুটবল, এই সমস্ত কিছুর মধ্যে ক্রিকেটটা অনেক বেশি হাইলাইটেড, কিন্তু বাঙালির ইমোশন তো অনেকটাই জড়িয়ে আছে ফুটবলের সাথে, তাই তো? তো আপনার কি মনে হচ্ছে এইবারে আমাদের কি সম্ভাবনা রয়েছে?
3: দেখুন, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটি দলই একই পজিশনে দাঁড়িয়ে আছে, কারণ দুটো টিমই 11টা করে ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং পয়েন্ট তালিকায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, 21 পয়েন্টে দাঁড়িয়ে আছে। কারণ লাস্ট পরশুদিন যে ম্যাচ খেললো ইস্টবেঙ্গল, তাতে ওনারা ড্র হয়েছে, আর মোহনবাগান গতকাল যে ম্যাচটা খেলেছে সেটা তো তারা ড্র করেছে, তার ফলে পয়েন্ট তালিকায় একই পর্যায়ে এসে গেছে এবং দুটো টিমেরই দুটো করে ম্যাচ বাকি আছে। এবার ধরুন মোহনবাগান যদি, যেমন 17ই মে আমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ রয়েছে, এই ম্যাচের মধ্যেই নির্ধারিত হবে আমার মনে হচ্ছে যে কে চ্যাম্পিয়ন হতে পারে বা কে দাবিদার। যদি যে জিতবে, আমার মনে হচ্ছে যে জিতবে সেই চ্যাম্পিয়নশিপের দাবিদার হবে এবার আইএসএলের।
0: আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে এই যে আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ, তাই তো? এইটা হচ্ছে বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগগুলোর মধ্যে অন্যতম। তো 2025-26 এই মৌসুমে মানে টাইটেল রেস অত্যন্ত প্রতিদ্বন্দ্বতামূলক আর কি, তাই তো? প্রতিদ্বন্দ্বিতা প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং এইখানে মনে করুন একাধিক দল পারফরমেন্স করছে একসাথে, ফলে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যেও বিভিন্ন রকমের মতামত, আলোচনা, সমালোচনা ওঠানামা করছে। তো মনে করুন কোন কোন দল কীরকম ফর্মে আছে এই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনায় আসব। তবে সেটা আসার আগে আরও একবার বলে রাখি আমাদের শ্রোতা বন্ধুদের, আপনারা আমাদের লাইভ ফোন ইন নাম্বারে ফোন করে আপনাদের মতামত অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আমাদের লাইভ ফোন ইন নাম্বারটি হলো 9434076705। আরও একবার বলছি, 9434076705। এবারে বিপ্লববাবুর কাছে আসি। আচ্ছা বিপ্লববাবু, আপনি তো ফুটবল রেফারির ভূমিকায় আছেন এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট রেফারিদের মধ্যে আপনি অন্যতম, তো সেইখানে আপনার অভিজ্ঞতা কি বলছে?
3: দেখুন, আমি যা খেলা অনুভব করলাম বা দেখলাম তাতে মোহনবাগানের যে টিমটা রয়েছে, তো আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে ওদের টিমের শক্তিটা অনেক বেশি। ওদের যে মিডফিল্ড বা হাফ স্ট্রাইকারে যা খেলছেন তাতে আমার মনে হয় যে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটা ওরা এগিয়েই রয়েছে। কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গলের কথা, ইস্টবেঙ্গল যদি লাস্ট ম্যাচ হেরে যায় আর মোহনবাগান যদি জিতে যায়, তাহলে ডার্বিটা যদি ড্র হয় তাহলে পয়েন্ট তালিকা একই হবে এবং গোল এভারেজের দিক থেকে ইস্টবেঙ্গল এগিয়ে যাবে।
0: মানে ডার্বির পয়েন্টের উপরে কিন্তু
3: পুরোটাই নির্ভর করছে।
0: আচ্ছা আচ্ছা, এই যে মোহনবাগান সুপার জায়েন্ট, তাই তো? কেন এতটা ফেভারিট, কেন এতটা প্রিয় সকলের কাছে?
3: ওদের টিমটা অনেক পুরনো এবং ওরা যে সমস্ত প্লেয়ারদের, বিদেশি প্লেয়ারদের খেলায়, ওরা অনেক অভিজ্ঞতা এবং ওদের যে কোচ রয়েছে সেই কোচও খুব ভালো। তাদের সঙ্গে এত ফুটবল সম্বন্ধে এত আলোচনা করে বা এত জনপ্রিয়ভাবে মিশে যায় ওদের সঙ্গে যে ফুটবলটা কী করে খেলতে হবে, কোথায় ভুল হচ্ছে সেই জায়গাটা তুলে ধরতে পারে।
0: হ্যাঁ একদম, মানে শক্তিশালী, ভারসাম্যপূর্ণ স্কোয়াড তো তাদের আছে, তাই না? মানে তাদের প্রত্যেকটা প্লেয়ারই ভীষণভাবে একে অপরের সাথে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, আর বড় ম্যাচে তাদের জেতার কিন্তু
3: অভিজ্ঞতা আছে।
0: হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই মোহনবাগান সুপার জায়ান্ট এরা কিন্তু খুব আক্রমণাত্মকভাবে, ভালোভাবে ধারাবাহিক গোল করতে পারে।
3: হ্যাঁ হ্যাঁ, এটা এটা একদম 100%।
0: মিডফিল্ডের দখল এরা বজায় রাখতে পারে, ভালো ক্ষমতা, আর সমর্থকদের সাপোর্টারদের
3: কিন্তু প্রচুর প্রচুর
0: বিরাট প্রভাব রয়েছে, কারণ যে কোনো টিমেরই তো ফ্যানের উপরে একটা বড় নির্ভরশীলতা থাকে, এটা কিন্তু খুব সত্যি। আচ্ছা, এদের পজিটিভ পয়েন্ট আপনি যেমন বললেন যে অন্যান্য বিদেশি পারফর্মার্স বা প্লেয়ারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, এছাড়া মানে অনেক পুরনো ভারতীয় ফুটবল টিম, এটাও আপনি বললেন, এর সঙ্গে কি মানে আরেকটা জিনিসও আমরা সংযোজন করতে পারি যে সেট পিস থেকে গোল করার দক্ষতা আছে খুব ভালো?
3: হ্যাঁ অবশ্যই।
0: আচ্ছা, আর খুব চাপের মধ্যে
3: গোল করতে পারে,
0: গোল করতে পারে, এটা কিন্তু ঠিক।
3: এবং পিছিয়ে থেকেও তারা অনেক সময় দেখা গিয়েছে যে এক গোলে বা দু গোলে পিছিয়ে গেছে, সেই ম্যাচটাকেও তারা বের করে দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে, আমি অনেক দেখেছি এরকম
0: শেষ মুহূর্তে পাল্টে যায় এরকম একটা খুব বাহ। তো এইটা তো গেল ভালো দিক, এবারে দুর্বলতাও তো প্রত্যেকটা দলের থাকে।
3: অবশ্যই।
0: কি মনে হয় এই দলের দুর্বলতা কি রকম?
3: দেখুন, এই দলের দুর্বলতা আমি যতটা দেখেছি যে ওদের যখন একটা প্লেয়ার, একটা ভালো প্লেয়ার দেখুন, ধরুন একটা মিডফিল্ডার বা একটা অ্যাটাকার যখন আঘাত পেয়ে গেল বা যে কোনো একটা কারণবশত আঘাত পেয়ে গেল বা একটা কিছু হলো, সে হয়তো মাঠের বাইরে চলে গেল, সে আর সেই ম্যাচটা খেলতে পারলো না, সেই জায়গাটা কিন্তু তাদের পরবর্তী যে প্লেয়ারটাকে নামাচ্ছে বা কিছু করছে সেই জায়গাটা পূরণ করতে পারছে না, এর জন্যই তাদের সেই দুর্বলতা থেকে যায়।
0: মানে কোথাও গিয়ে তারা একটা নির্দিষ্ট ছক ফলো করে এবং সেটার থেকে একটু এদিক ওদিক হয়ে গেলে ব্যালেন্সটা ভেঙে
3: যায়।
0: আচ্ছা, আর ডিফেন্সেও কিন্তু মনোযোগের একটু অভাব দেখা দেয়, এটা আমরা দেখতে পাই। আমাদের শ্রোতা বন্ধুরা শুনছেন ক্রীড়াঙ্গন, এবং অবশ্যই আজকের বিষয় ISL ইন্ডিয়ান সুপার লিগ 2026-এর চ্যাম্পিয়ন কে হতে পারে এবং কেন হতে পারে, তার পাশাপাশি আমরা জানছি দলগুলোর ভালো দিক, খারাপ দিক, দুর্বলতা এবং সুবিধের জায়গাগুলো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিপ্লব বারুই, ফুটবল রেফারি, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট রেফারির মধ্যে অন্যতম। আচ্ছা বিপ্লববাবু,
3: বলুন,
0: আমাদের এই যে ফুটবলের একটা ইতিহাস, সেই ইতিহাস

করছোনা, এসো আজ পাল্টিয়ে নি এই সমাজের ভুল ধারণা। তবে আর প্রশ্ন বানে বিদ্ধ কেন করছো সোনা, এসো আজ পাল্টিয়ে নি এই সমাজের ভুল ধারণা।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। বলতে বলতে চলে এসেছে একটি ফোন, দেখে নি কে আছে না। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি ধুবড়ি সাব ডিভিশন থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: জনার্দন বাবু বলুন।
1: হ্যাঁ, ওই সুভাষচন্দ্র বসু বইয়ের একবার বিদায় জানার গানটা শুনলে একটু খুব ভালো হতো, যদি আপনার সংরক্ষণে থাকে।
0: নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় গানের ভুবন। আপনি আপনার প্রিয় শিল্পী কে?
1: শিল্পী হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়।
0: আচ্ছা, আমরা আপনার পছন্দ,
1: আর আশা ভোঁসলে।
0: ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তবে এই এখন আমরা শুনব ইশকাবন এর পর খাদান ছায়া ছবি থেকে এই গানটি, শিল্পী রতিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র।

শ্রোতা বন্ধুরা, শুভ্রা সেনগুপ্তা শিলিগুড়ি থেকে শুনতে চেয়েছিলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গান। আমরা এবার শুনে নেব পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে সন্ধি ছায়াছবি থেকে এই গানটি।

0: এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় এখনকার বিষয় গানের ভুবন। আপনাদের পছন্দের গান অথবা পছন্দের শিল্পীর কণ্ঠে গান শুনতে আমাদেরকে ফোন করুন 9434076705 এই নম্বরে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: বলুন।
1: আমি হেমন্ত মুখোপাধ্যায়ের প্রভুর দুঃখ জাগা নিয়ে তোমার গান শোনাবো, এই গানটা শুনতে চাচ্ছি।
0: আমরা চেষ্টা করব অঞ্জলি দেবী আপনার পছন্দের গান শোনাতে, ভালো থাকবেন। অঞ্জলি দেবীর গান আমরা চেষ্টা করব শোনাতে, তবে তার আগে ধূপগুড়ি থেকে জনার্দন প্রামাণিক, তিনি শুনতে চেয়েছেন সুভাষচন্দ্র ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, এবারে ছবি রাজনন্দিনী, শিল্পী মান্না দে, গানটিতে সুর দিয়েছেন অজয় দাস।
1: শুনুন রাজবাবু,

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের, সিকিমের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। বৃষ্টিপাতে সর্বোচ্চ পরিমাণ তাদং 10, গ্যাংটক 8, মেখলিগঞ্জ 3, দামথাং 2, মাথাভাঙা 2, কালিম্পং, পাটকাপাড়া, আম্ফু, মাল 2, মালদা, কোচবিহার, মঙ্গন, রায়গঞ্জ, দেনথাম, সরস্বতীপুর, চা বাগান 1। আগামী 19 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় তথা সিকিমের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলার কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তর সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 16 মে পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেড দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট most places with heavy rainfall at one or two places over Sikkim. Very light to moderate rainfall occurred at many places over Sabimala and West Bengal. Yesterday's maximum temperature fell markedly at one or two places over Sikkim and Sabimala and West Bengal. Chief amount of rainfall, Tadong 10, Gangtok 3, Mekliganj 3, Damthang, Mathabhanga, Kalimpong, Patkapara Tea Estate, Amphu, Malda, Kochbihar, Mangan, Raiganj, দেনথাম, সরস্বতীপুর টি এস্টেট, বারোবিশা 1। ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট ফিউ প্লেসেস ওভার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টস অফ সাবিমাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। লাইট রেইন অ্যান্ড থান্ডার লাইকলি টু অকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাবিমাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওয়েদার ওয়ার্নিং আনটিল 16th মে, হেভি রেইনফল very likely to occur at one or two places over Alipurduar and Jalpaiguri districts of Sabimala and West Bengal. Thunderstorm with gustly wind and lightning very likely to occur at one or two places over all the districts of Sabimala and West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Akashbani Shiliguri. Ekhon aaj rater onushthan suchi. এই ঘোষণার অব্যবহিত পরেই সন্ধ্যা 6:05 শুনতে পাবেন একটি বিশেষ অনুষ্ঠান, মুখোমুখি, ওড়িশি আমার জীবন সাধনা। এ বিষয়ে ডক্টর পম্পি পাল সাক্ষাৎকার নিয়েছেন বিকাশ পাল। সন্ধ্যা 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 শুনতে পাবেন বিজ্ঞান ঘরে বাইরে, 8:30 নজরুল গীতি, শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী, 9:15 গজল গোলাম আলীর কণ্ঠে, 9:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান বিচিত্রা, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, মুখোমুখি, ওডিসি আমার জীবন সাধনা। এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর

0: पी पाल।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর পম্পি পাল। তিনি একজন স্বনামধন্য ওড়িশি ডান্সার। তার সাথে আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমরা আলাপচারিতায় মগ্ন হব এবং আমরা বিভিন্ন রকম ওড়িশি নাচ বা নাচের বিভিন্ন দিক এবং তার নিজের জীবনযাপন সবটা নিয়েই আলোচনা করব। স্বাগত আমাদের স্টুডিওতে শ্রীমতী পম্পি দিকে। নমস্কার আপনাকে।
2: নমস্কার অনামিকা।
1: তো এই যে নৃত্যের যাত্রা শুরু হয়েছিল, সেই সম্পর্কে যদি একেবারে আপনি শুরু থেকে বলেন।
2: শুরু ঠিক মানে কি বলবো, মানে যে কোনো আমাদের বাঙালি পরিবারগুলোতে যেটা হয় যে আমরা সবাই কোনো না কোনো ফর্মের দিকে অ্যাট্রাক্টেড হই, সেটা কখনো কেউ গান শিখতে থাকে, কেউ নাচ শিখতে থাকে। তো সেইভাবে করেই মানে আমার বড় হওয়াটা পুরোটাই আমার পরিবারের মধ্যে, শুধু আমার বাবার পরিবার নয়, মামার মামাবাড়ি, মাসি। তো আমার নাচ একদম প্রথম যে শেখা হয় না, যে আমরা কখনো কখনো বাড়িতেই কারো কাছে শিখি, তো সেটা আমার ছোটো মাসির কাছে, কাকলি পাল, ওনার কাছে আমি শিখি। তো এবং সেটা অবভিয়াসলি একটা নজরুলগীতি এবং একটা রবীন্দ্রসঙ্গীত, তো যেগুলো মানে আমাদের বাঙালির পরিচিতি যেখান থেকে তৈরি হয়, পোস্তদের ডাক দিয়েছে, খেজুর পাতার, এই গানগুলো দিয়ে আমার নাচ শেখা শুরু হয়। তো আমি যখন ওই মাসির কাছে শিখছিলাম বা ওই নাচগুলো করে সবাইকে বাড়িতেই সবাইকে দেখাচ্ছিলাম, নট ফর এনি প্রোগ্রাম অর এনিথিং, জাস্ট এমনিই শেখা, তো বাবার মনে হয়েছে যে আমি নাচটা মনে হয় পছন্দ করি। সামহাও আমার আর এক মাসি ছিলেন, যিনি খুব ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, মারা গিয়েছেন, আমি অনেক তখন ছোটো, ওনারও ইচ্ছে ছিল যে আমি নাচ শিখি। তো সব মিলিয়ে হয়তো ওনার ব্লেসিংস প্লাস আমার ভালো লাগা বা আমার করতে পারা, কারণ সব বাচ্চা করতে পারেও না, এরকমও হয় আজকে শেখাতে গিয়ে আমার যেটা মনে হয় অনেক সময়, সেই জায়গা থেকে বাবার দেখে মনে হয়েছে যে আমি নাচে ইন্টারেস্ট আছে আমার, তো আমি যেন কোথাও সঠিকভাবে তার তালিম নিই। তো এটাও একটা বড় কথা যে শুধু যেমন করে আমরা এখন অনেক সময় আমরা বাচ্চাদের দেখি, তারা টিভি দেখে বা রিলস দেখে বা হয়তো ইউটিউব চ্যানেল দেখে তারা হয়তো নাচ শিখছে, কিন্তু সঠিক তালিমের যে দরকার সেটা আমার মা বাবা ওই সময় ভেবেছিলেন। এবং আমি তখন জলপাইগুড়িতেই গুরু রুনু ভট্টাচার্য, উনি নাচ শেখাতেন, আমি ওনার কাছে নাচ শেখা শুরু করলাম। তখন আমার বয়স ছিল 4.5 বছর, অ্যারাউন্ড 89 এরকম সময় হবে।
1: এই যে আপনি বললেন যে একটা সঠিক তালিম, সব কিছুর ব্যাকরণ জানাটা আমাদের খুব দরকার, যেটা এই সময়ে সত্যি হয়তো কোথাও আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বা আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেই বিষয় থেকে। একটা তাৎক্ষণিক সময়ের মধ্যে একটা বিষয়কে, একটা জ্ঞানকে রপ্ত করবার চেষ্টা, যেটা কখনোই সম্ভবপর হয় না। তো এই যে ব্যাকরণগত শিক্ষা, সেটা আপনার জীবনে আপনার গুরুদের থেকে আপনি কতটা পেয়েছেন এবং কতটা ঋদ্ধ হয়েছেন তার ফলে?
2: সত্যি কথা বলতে অনামিকা, এটা একটা অনেক বড় পথ চলা, কারণ আমি বলছি 1989 ওই সময় আমি নাচ শেখা শুরু করছি, আর আজকে 2026। আমি আজও মনে করি যে আমার কিন্তু সেই যে সূক্ষ্মতা, যে কোনো নাচের সূক্ষ্মতা এবং সেটা যে জানা, তার যে ব্যাকরণকে জানা, সেটা আজও শেষ হয়নি। তো এটা একটা অনেক বড় পথ চলা। আমি মাস্টারমশাইয়ের কাছে, গুরু রুনু ভট্টাচার্য, ওনার কাছে আমি প্রায় 13 বছর নাচ শিখেছি। তখন আমি কথক শিখেছি এবং ওই সময় মাস্টারমশাইয়ের অবদানটা একটা অনেক বড়, কারণ ওনার হাত ধরে আজকে পুরো উত্তরবঙ্গে কোথায় যেন সমস্ত নৃত্যশিল্পী ওনার সঙ্গেই জড়িত। আজকে যারা নাচ শিখছে তাদের টিচাররা হয়তো ওনার স্টুডেন্ট ছিলেন। তো এই যে একটা গুরুমুখী পরম্পরা আমরা উত্তরবঙ্গবাসীরা দেখছি এবং সেটা ওনার হাত ধরে, সেটা একটা বড় পাওনা, এবং আমিও সেই পরম্পরার একজন, সেটা আমার কাছে একটা বড় পাওনা। আমি অনেক সময় বলি যে আমি যদি নৃত্যশিল্পী বা একজন একজন পারফর্মার, মানে একজন যে নাচ শিখে নাচ মঞ্চে উপস্থাপন করতে পারে, সেই জায়গাটাই কিন্তু আমি মাস্টারমশাইয়ের কাছেই শিখেই পৌঁছেছিলাম, বা উনি সেইভাবে করে আমাকে তৈরি করেছিলেন যে আমি যাতে মঞ্চে আমার নাচটাকে প্রস্তুত করতে পারি। তাই শুধু কথক নয়, যেহেতু কথক শিখতাম, কথক নয়, কথকের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের ফোক ডান্স, লোকনৃত্য, এবং শুধু বিভিন্ন রাজ্যের নয়, আমাদের বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন যেমন লোকনৃত্যগুলো রয়েছে সেইগুলো, নেপালি নাচ, ভুটানিজ নাচ, তো এইগুলোর সঙ্গে উনি আমার পরিচয় ঘটিয়েছেন ওই সময়। তাতে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে আলাদা আলাদা নাচ, মানে নাচ তো নাচ, একজন জেনারেল যে জানে না কিছু নাচের সম্বন্ধে সে নাচ বলে নাচ করে, কিন্তু সব নাচের যে ধারাগুলো কী এবং সেগুলো কোথায় গিয়ে আঙ্গিকগত দিক থেকে তার পার্থক্য রয়েছে সেটা উনি শিখিয়েছিলেন। সঙ্গে রবীন্দ্রনৃত্য, রবীন্দ্রনৃত্য শুধু গানের সাথে কিছু হাত পা নাড়িয়ে গেলে হবে না, তার একটা ভাব রয়েছে, তার কিছু আঙ্গিক রয়েছে, যে আঙ্গিকগুলো সে নৃত্যকে সমৃদ্ধ করে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু উনি ওই সময়ে, আমি তখন এত বুঝতাম না, আজকে পড়াশোনা করে বা একটু নিজেও শেখাচ্ছি যেহেতু একটু হয়তো বুঝতে শিখেছি, তখন অত না বুঝেও উনি যেটা শিখিয়েছেন সেটা কিন্তু অনেকটাই, মানে আমার মনে হয় ওনার সমস্ত ওনার শিষ্য শিষ্যাদের সবার থেকে আলাদা করেছে, তাদের একটা জায়গা তৈরি হয়েছে ওনার ওই ইন ডিটেল টিচিংয়ের জন্য।
1: এবার আসি আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় নৃত্য নিয়ে পড়াশুনো এবং তার যে ব্যাকরণগত দিক বা তার আরও যে ডিটেইলিংগুলো থাকে, আমি জানতে চাইছি যে এই যে আট রকমের যে আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে সমগ্র ভারত জুড়ে, তো এর মধ্যে নিশ্চয়ই আঙ্গিকগত সব রকম নৃত্যেরই বিভিন্ন রকম ভাগ রয়েছে। যেমন আমরা নাট্যশাস্ত্রে দেখেছি যে আঙ্গিক, বাচিক, আহার্য সব কিছুরই প্রত্যেকটি নৃত্যেরই বিভিন্ন রকম ধরন। তো ঠিক সেইখানে তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তোমাকে এই বিষয়গুলোর একদম গভীরে প্রবেশ করাতে কতটা সুবিধে করেছে, এবং সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার যে প্রথম অঙ্গন সেটি কোথায়?
2: আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি এবং সেটাও মাস্টারমশাই আমাকে তো ওই সময়টায় সাহায্য করেছেন, যাতে আমি ওখানে ইন্টারভিউ দিই এবং দিয়ে আমি আমার বিএ এবং এমএ ওখানে কমপ্লিট করি। আমার সেই সময় পরিচয় হয়েছে আমার যিনি ওড়িশির নৃত্যগুরু, গুরু পৌশালী মুখার্জি, ওনার সঙ্গে। এবং মাস্টারমশাই আমাকে বললেন যে উনি এসছেন, তুমি কি ওড়িশি শিখবে? আমার ওড়িশি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, আমি একবার দুবার শুধু গুরু কেলুচরণ মহাপাত্রকে ওনাকে টিভিতে নাচতে দেখেছি, কিন্তু কখনো কোনো দিন আমি কিন্তু মানে ওড়িশি শিখবো বলে ভাবিনি, বা তার যে সূক্ষ্মতা বা তার সৌন্দর্যতা দেখে অভিভূত হয়ে যাওয়া সেটা কখনো মানে ওটা আমার আইডিয়ার মধ্যে ছিল না একদমই।
1: হ্যাঁ, কারণ আমরা একটু আগে শুনলাম যে তুমি বিষয়টি নিয়েছিলে কত্থক, তো কত্থক থেকে কিভাবে সেটি একেবারে পুরো ওড়িশি আরেকটি শাস্ত্রীয় নৃত্যে কনভার্ট হয়ে গেল, সেই বিষয়টা সত্যিই রোমাঞ্চকর একটা মনে হয় আমরা গল্প পেতে চলেছি।
2: হ্যাঁ, কিছুটা দেখো অনামিকা, আমি সবসময় মনে করি যে একটা কথা রয়েছে যে গুরুবাক্য, মানে সেটা কেউ যদি শুনে নেয় তার জীবনে কোনো দিন কোথাও কোনো কিছু আটকায় না। আমারও তাই হয়েছে, মাস্টারমশাই গুরু রুনু ভট্টাচার্য উনি আমায় একদিন বললেন যে এরকম তুমি ওড়িশি শিখবে, আমাদের এখানে গুরু পৌশালী মুখার্জি উনি এসছেন কর্মশালার জন্য, তুমি এসো ওনার সাথে দেখা করো, উনি রবীন্দ্রভারতীতে পড়ান, তুমি তো ভর্তি হবে, তুমি তো কথা শিখেইছো আমার কাছে, তো আমার তুমি খুব ভালো হবে তুমি যদি আর একটা ফর্ম শেখো, কারণ কথাকের থেকে ওড়িশির আঙ্গিকগত দিকটা অনেকটাই আলাদা, তো সেটা তোমার জন্য ভালো হবে। এবং সত্যিই ভালো হয়েছে। আমি বলছি 2002-এর মে মাসের 19 তারিখ, যেদিন আমি আন্টি বলতাম ওনাকে, গুরু পৌশালী মুখার্জি, ওনার সাথে আমার দেখা হয়, আমি ওয়ার্কশপ জয়েন করি, সেদিন থেকে ওড়িশি শেখা শুরু করা এবং আজ পর্যন্ত নেচে যাচ্ছি। এবং হয়তোবা আমি জানি না আমি মানে কথক নিয়ে কন্টিনিউ করলে কী হতো, কিন্তু ওড়িশি নিয়ে শিখে সেটা যেভাবে তা নিয়ে মানে চর্চা করে চলেছি, কোনো অংশে কোনো জিনিসটা খারাপ হয়নি, তো আমার গুরুর কথা আমি শুধু শুনেছিলাম। এবং আজকেও যখনই ওনার সাথে দেখা হয় উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন, ওনার আশীর্বাদ আমি পেয়েছি, এবং সেটা আমার কাছে একটা বড় ব্যাপার যে আমার যে ওড়িশি নৃত্যগুরু ওনার কাছেও আমি যেতে পেরেছি ওনার জন্যে। তো এটা সত্যি কথাই আমার মনে হয় যে সব প্রজন্মের যারা শিষ্য শিষ্যারা আছেন তারা যেন এটা একবার ভাবেন যে তাদের গুরুর একটা কিন্তু স্থান রয়েছে তাদের জীবনে, মা বাবার পরে বলা হয় গুরু। তো আমার গুরুও, আমার দুজন গুরুই আমার ক্ষেত্রে সেই সঠিক ডিসিশনগুলো নিয়েছেন এবং তাদের কথা শুনেছি বলে আজকে হয়তো এই জায়গায় কিছুটা হলেও এগিয়ে যেতে পেরেছি।
1: আচ্ছা, এবার শুনবো তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এবং কিভাবে ডিগ্রি অর্জন করলে, বা তারপর যেটুকু আমরা তোমাকে নিয়ে একটু গবেষণা করেছি তো তাতে জানতে পেরেছি, এরপর তোমার বিদেশ ভ্রমণ, সেখানে তোমার গিয়ে তোমার নাচের শিক্ষা প্রদান করা এবং তার সাথে জুনিয়র ফেলোশিপ করা, এই সবটা সম্পর্কে যদি একটু আমাদের বলো।
2: আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা অনেকেই চান যে তারা যারা নাচ নিয়ে পড়তে চান, এবং তার জন্য খুব আইডিয়াল দুটো ইউনিভার্সিটি হচ্ছে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এখন অনেক আলাদা আলাদা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় হয়েছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট, কিন্তু সেই সময়টা আমি 2002-এর কথা বলছি, তখন রবীন্দ্রভারতী বিশ্বভারতী দুটো ইউনিভার্সিটি। তো এটাও মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে মানে আমি যে তখন 7-8-এ পড়ি, কী করে আমার মাথায় এলো যে আমি নাচ নিয়ে পড়ব। এক যে আমার মাস্টারমশাইয়ের স্কুলে একজন দিদি ছিলেন, সাথী সাহা, মোস্ট প্রবাবলি সাথী দি, রবীন্দ্রভারতীর ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং একদিন আসেন একটা গোল্ড মেডেল নিয়ে এবং বলেন যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এবং আমরা সবাই মিষ্টি খেলাম। আমি সেদিন জানতে পারলাম যে নাচ নিয়ে পড়াশুনো করা যায়, আর আমাদের এই নাচের যে আমরা পরীক্ষা দিই প্রতি বছর কোনো না কোনো সেন্টারের আন্ডারে, তার একটা থিওরি পরীক্ষা আছে যেখানে বিভিন্ন রকমের থিওরি, মানে নাচ নিয়ে অনেকেই ধারণা যে নাচ মানে শুধুই আঙ্গিকগুলোকে শেখা এবং সেটাকে প্রস্তুত করা, কিন্তু তার যে একটা একাডেমিক বড় জায়গা রয়েছে যেটা না পড়লে নাচটা, নাচের সূক্ষ্মতাটা জানা যায় না, সেটা অনেকেরই ধারণা নেই। কিন্তু এই পরীক্ষাগুলো দ্বারা আমরা এটুকু জানতে পারি যে একটা পড়ারও ব্যাপার রয়েছে, মুখস্থ করে লেখার ব্যাপার রয়েছে বা জেনে লেখার ব্যাপার রয়েছে। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে এটা নিয়ে তো পড়তে হবে, জানতে হবে। আমাদের উত্তরবঙ্গে তো বই নেই, আমি একটা ফোক ডান্স সম্বন্ধে জানবো, আমি একটা কথাকের ভালো বই আমি এখানে পাচ্ছি না, মাস্টার মশাই একটা দুটো বই ছিল ওটাই আমাদের কাছে মানে হাতের পাত ছিল না, বইও লিখতে হবে, আমি বড়ো হলে লিখবো বা আমি বড়ো হলে এটা নিয়ে গবেষণা করবো যাতে আমি আরও লিখতে পারি, আমি আরও জানতে পারি, তো তার জন্য পড়তে হবে। এই কতগুলো জিনিস অনেক ছোট থেকেই আমার মাথার মধ্যে সবসময় ঘুরেছে যে না, এটা নিয়ে হয়তো আরও মানে কেউ যদি বই লিখে থাকে সে তো কিছু জানছে বা কিছু রিসার্চ করে লিখছে, তাহলে আমাকেও করতে হবে। এবং হয়তো বা সেই সময়ের থেকে সেই মানে ভাবনা থেকেই পরবর্তীতে গিয়ে রবীন্দ্রভারতীতে ওই আমি জানতে পেরেছি যে পড়া যায়। বাবাকে বললাম যে বাবা আমি নাচ নিয়েই পড়ব, আমার মা বাবা আমাকে 100% সাপোর্ট করেছেন নাচ নিয়ে পড়ার জন্য। আমি সায়েন্স নিয়ে HS কমপ্লিট করেছি, দো আমার মানে দাদু ডাক্তার ছিলেন, বাবা চাইতেন আমি ডাক্তারি পড়ব, কিন্তু আমি আর পড়িনি, এবং আমি বলি যে আমি নাচ নিয়ে পড়ব, এবং বাবা মা দুজনেই সেটা নিয়ে যে কীভাবে করে কী করা যায়, কোথায় যাওয়া যায়, মাস্টারমশাই হেল্প করলেন যে না রবীন্দ্রভারতীতে তুমি পড়তে পারো, এইভাবে এইভাবে তার পরীক্ষা দিতে হয়, পড়াশুনো শুরু করো। এবং রবীন্দ্রভারতীর জার্নি পুরোটাই মানে আমার কাছে একটা একটা বিগ ক্যানভাস, যেখানে আমি আমাদের ইউনিভার্সিটিতে 6টা শাস্ত্রনৃত্য শৈলী রয়েছে, আমি সেগুলো দেখতে পারছি, তার সম্বন্ধে জানতে পারছি। এমন শুধু তাই নয়, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ড্রামা এবং নাচের এই 6টা ফর্ম, এই সবগুলো একটা ইউনিভার্সিটিতে, এবং সেটা হচ্ছে জোড়াসাঁকো। মানে এর থেকে বড় তো মানে প্রাপ্তি জীবনে আমার মনে হয় আর কিছু হতে পারে না, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরটা সামনে দেখছি, তার সামনে সারাদিন বসে আছি, ঠাকুর দালান এমন একটা জায়গা যা রোজ অনুপ্রাণিত করছে নতুন কিছু ভাবনা চিন্তা করার জন্য, এবং সেই সময়ের রবীন্দ্রনাথকে পড়া যেন মানে বসে ভিজুয়ালাইজ করা যে এখানে এটা হতো, এখানে এই নাচ হয়েছে, এখানে এই নাটক মঞ্চস্থ করা হয়েছে, তো এটা একটা মানে ইট ওয়াজ লাইক আ ড্রিম। তো সেই স্বপ্নের একটা মানে জগতে আমরা ওই 5টা বছর বড় হয়েছি বলে মনে করি। তার সঙ্গে সমস্ত টিচাররা যারা ছিলেন তারা ভীষণ হেল্পফুল, ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায় যার কাছে আমি পরবর্তীতে আমার PhD করি, এবং শুধু PhD নয়, তার আগে UGC-র একটা রিসার্চ হয় যেটা মেজর রিসার্চ প্রজেক্ট, এবং সেটা যারা প্রফেসররা তারা করেন, ওনার আন্ডারে আমি অ্যাজ আ ফেলো কাজ করেছিলাম, প্রজেক্ট ফেলো। তো সেখান থেকে রিসার্চ করা, রিসার্চ করবো, এইসব ব্যাপারগুলো শুরু হয়। অবভিয়াসলি আমার যারা ওই সময়ে যাদের কাছে আমরা থিওরি পড়েছি এবং প্র্যাকটিক্যাল করেছি, সবাই অনুপ্রাণিত করেছে যে তোমরা নাচও যেমন করছো পড়াশোনাটাও করো, এবং মানে রিসার্চটাও করাটা জরুরি। এবং সেই জায়গা থেকেই হয়তো আমি আরও পরে গিয়ে রিসার্চের জায়গাটা খুঁজে বের করেছি যে কোন এরিয়াতে আমি রিসার্চ করব। ফেলোশিপও সেই জায়গা থেকে, ফেলোশিপের জন্যও চেষ্টা করা যে একটা টপিক নিয়ে লেখা এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করা। তবে ফেলোশিপের জন্য আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, প্রথম দিকের ভাবনা পরের দিকের ভাবনাটার মধ্যে একটু মানে টপিকটা চেঞ্জ হয়ে গেছে, সেইটা হচ্ছে বিদেশ যাত্রার জন্য হয়েছে। তো ইউনিভার্সিটির সময়টা এটা ছিল, যেটা আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে আমার যত বন্ধুবান্ধব সবাইকেই

0: অনেক বেশি অনুপ্রাণিত করেছে নাচের জগতে থাকা, এটাকে অ্যাজ আ কেরিয়ার হিসেবে ট্রিট করা। অনেক সময় আজকের ছেলেমেয়েরা ভাবতে, তা খুব কম ছেলেমেয়েরা মানে যাদের আমি এখন শেখাচ্ছি, তারা হয়তো ডান্সার হওয়ার কথা ভাবছে না, বিকজ ইটস আ ভেরি টাফ জার্নি, মানে খুবই মানে কঠিন, কারণ একটা চাকরি পাওয়া হয়তো হয়তো বা সোজা, কিন্তু নাচের জগতে চাকরি তো ওইভাবে করে নেই, তবে আছেও, কিন্তু সেগুলো পেতে গেলে পারে অনেকটা তার পেছনে তার মানে তার শিক্ষা, তার প্রচেষ্টা, তার সঠিক পথকে বেছে নিতে হয়, না হলে পারে পাওয়াটা একটু মুশকিল। একটা ভালো যে গভর্নমেন্ট অনেক স্কুলে এখন ডান্স টিচার রিক্রুট করা হচ্ছে, তাতে অনেক ছেলেমেয়ে তারা তাদের একটা শিক্ষা অর্জন করে সেইগুলোতে অ্যাপ্লাই করতে পারছে এবং আরও স্কুলে ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করছে নাচ শেখার জন্য, সেটা একটা ভালো দিক। আমিও করেছি, আমি রবীন্দ্রবাদীতেও বেশ কিছু বছর চাকরি করেছি, 7 বছর প্রায়। তুমি জানো আমাদের নর্থ বেঙ্গলে রবীন্দ্রভারতীর একটা ক্যাম্পাস ছিল, তখন আমি চাকরি করা শুরু করি প্লাস পিএইচডি করা শুরু করি, এবং 2019-এ আমি মানে অ্যাজ আ টিচার মানে গভর্নমেন্টের হয়ে অ্যাজ আ টিচার আমি বালি যাই, ইন্দোনেশিয়াতে যাই, ICCR ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, যেটা কিনা বিদেশ মন্ত্রকের আন্ডারে, তার একটি কালচারাল সেন্টার আছে, বিশ্বের অনেক দেশেই রয়েছে, এবং একটা কালচারাল সেন্টার আছে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার, সেটা বালিতে রয়েছে ইন্দোনেশিয়াতে। তো সেখানে একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং টিচার হিসেবে আমি জয়েন করি 2019-এ। তো সেটার আবার একটা মানে দারুণ জার্নি, মানে এই এই এই রকম। তবে বিদেশে শুধু তখনই নয়, তার আগেও আমি বেশ কয়েকবার গেছি। 2008-এ আমি বাংলাদেশ যাই, তারপরে 2008-এ আমি যাই পোল্যান্ডে, 2013-তে পোল্যান্ডে যাই, 2011-তে ইউকেতে যাই। তো এইগুলো বাংলাদেশে আমি 2024-এও একবার গেছি, তো এইগুলো তার সঙ্গে রয়েছে।
1: সব দিকটা দেখলে আমাদেরকে প্রথমেই একটা বিষয় নিয়ে ভাবতে হবে, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। আমরা সত্যি উত্তরবঙ্গ কোথাও না কোথাও আজকের প্রজন্ম বা কিছু বছর আগের প্রজন্ম এই বিষয়টি থেকে সম্পূর্ণ বিমুখ ছিল। এটা আমাদের হয়তো বা দুঃখের বিষয় যে আমরা সত্যিই জানতাম না যে নাচ গান নাটক নিয়েও পড়াশুনো অন্যান্য বিষয়ের মতো করা যায়। অনেকের কাছে সেটা বিস্ময়ের ব্যাপার ছিল, কারণ কোথাও আমাদের উত্তরবঙ্গে আমরা সকলেই যেমন ছোটবেলা থেকে নাচ গান আঁকা আবৃত্তি এসব শিখি, সেটি আর একটু বড় হয়ে ক্যারি অন করে যাই, আমরা একটু চালিয়ে নিই, কিন্তু আমরা যে সেটা নিয়ে পড়ব বা সেটি নিয়ে কর্মক্ষেত্রে তার থেকে একটা আয়, আমার ভবিষ্যতে আলটিমেটলি কোথাও গিয়ে অর্থ আয়ের ব্যাপারটা এসেই যায়, তো সেই বিষয়গুলো জানা ছিল না। তাহলে তোমার থেকে আমি জানবো যে যারা কিছুটা সমৃদ্ধ হয়ে যায় তারা কি করে উত্তরবঙ্গে সেই ছেলে মেয়েদের যাদের অনেকের স্বপ্ন আছে কিন্তু তাদের পথ জানা নেই, তাদের কাছ পর্যন্ত সেই স্বপ্নগুলো এবং সেই পথগুলোকে পৌঁছে দিতে পারবো কিভাবে?
0: দেখো, এক তো যিনি বা যে ছেলে মেয়ে যে যে নাচ শিখছে তাকে সঠিকভাবে তার তালিমটা নিতে হবে, আই মিন কে প্র্যাকটিস করে এবং এভরিডে প্র্যাকটিস করে একটা, কেননা এখন কম্পিটিশন অনেক বেশি আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা, অনেক সময় তারা যেহেতু তাদের দেখার, কারণ কলকাতায় তুমি থেকে অনেক প্রোগ্রাম দেখছো, তোমার চোখ খুলে যাচ্ছে, এমন এমন প্রোডাকশনস, এমন এমন নাটক তুমি দেখছো, এমন এমন মানে সারা ভারতবর্ষে কি হচ্ছে,
1: এমনকি ভারতবর্ষের বাইরেরও এত কাজ, বিদেশের এত কাজ কলকাতা কেন্দ্রিক রয়ে গেছে, তবু বলবো এখন কিছুটা হলেও শিলিগুড়িতে চেষ্টা করা যাচ্ছে, বা তোমাদের মতো যারা মোটামুটি সুন্দরভাবে চেষ্টা করে যে আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরাও কিছু জানুক, এমন কিছু প্রোডাকশন এখানেও করা হচ্ছে, কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি অবশ্যই হচ্ছে, কিন্তু আরো ব্রড প্রসপেক্টে জিনিসটা ভাবতে হবে।
0: দেখো, যে তুমি বললে যে হচ্ছে এখন, এটারও তো এটাও তো হয়েছে, তাই না? এবং আমি বিশ্বাস করি, মানে আমি যখন আমার নিজের ইনস্টিটিউশনের কথা ভাবি যে আমি নাচ শেখাবো, তখন আমি জলপাইগুড়িতে নাচ শেখানো শুরু করি, এবং আমার ইচ্ছে ছিল এটাই যে আমি কলকাতায় গিয়ে কলকাতায় থেকে, মানে যেটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে হয় যে পড়াশোনা করতে গিয়ে তারপরে বাইরেই থেকে যায় সবাই, এবং আমাদের উত্তরবঙ্গের শহরগুলো এখন বৃদ্ধদের শহরে পরিণত হচ্ছে, মানে এটা একটা খুব ভাইটাল ব্যাপার যে আমরা কেন শহর ছেড়ে চলে যাচ্ছি, বেটার আর্নিংয়ের জন্য চলে যাচ্ছি, সেটা আমি কোনো দিন চাইনি। তার জন্য আমার ফিরে আসা, আমার সবসময় মনে হয়েছে যে আমি আমার শহরের, যেহেতু আমি জলপাইগুড়িতেই বড় হয়েছি, আমার শহরের ছেলে মেয়েদের শেখাবো। এবং তার জন্য 2008 আমি শুরু করি, ধীরে ধীরে 2012 আমি একটি ফেস্টিভ্যাল করাও শুরু করি এবং সেই ফেস্টিভ্যালটা মিনিস্ট্রি অফ কালচার থেকে আমি স্পন্সরশিপ পেতে শুরু করি। এই দেখো, এই ধরনের স্পন্সরশিপ বা এই এই জিনিসগুলো আমাকে হেল্প করেছে বিভিন্ন নৃত্যশিল্পীদের, যাদের নাচ পারফর্ম করতে দেখাই একটা বড় ব্যাপার বা যাদের মিউজিক শোনা একটা বড় ব্যাপার, তাদেরকে আমি জলপাইগুড়ি শহরে আনতে পেরেছি। তো সেটা আমাকে সাহায্য করেছে। তেমনই যখন কেউ স্কলারশিপ পায়, আমাদের মিনিস্ট্রি অফ কালচার থেকে স্কলারশিপ দেওয়া হয়, জুনিয়র স্কলারশিপ আছে, সিনিয়র স্কলারশিপ আছে, তখন তার যে কোনো নৃত্য শিক্ষার্থী, তার একটা কিন্তু দায়িত্ব তৈরি হয় যে স্কলারশিপ পেয়েছি মানে আমাকে চুজ করা হয়েছে, 100 জনের মধ্যে হয়তো আমাকে ভাবা হয়েছে এবং আমি কিছুটা শিখেছি, তাই আমার শিক্ষাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে। তো আমার মনে হয় যে সেই ছেলে মেয়ে যেই যে পাচ্ছে তার একটা দায়িত্ব তৈরি হয় এবং সেটা ফিল করে, তার গুরুও সেটা ফিল করে যে এ পেয়েছে মানে একে আমাকে আরেকটুখানি যত্ন করে শেখাতে হবে। তো এই জিনিসগুলো হেল্প করে অবভিয়াসলি, যেটা আমি থ্যাংকফুল টু মিনিস্ট্রি অফ কালচার, যে আমি ফেলোশিপও পরে মিনিস্ট্রি অফ কালচারের থেকে পেয়েছি। আমি স্কলারশিপ, সিনিয়র স্কলারশিপ পেয়েছিলাম গুরু পৌশালী মুখার্জির আন্ডারে এবং পরবর্তীতে ফেলোশিপ পাই। আমার ফেলোশিপ, এই স্কলারশিপ, ফেলোশিপ এগুলো একটা রাস্তা ইয়াং জেনারেশনের জন্য, যে তারা তাদের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, রিসার্চ, এই যেগুলো মানে ফিজিক্যাল ট্রেনিং যেটা, সেটা কন্টিনিউ করার তার একটা সহযোগিতা পেয়ে যাচ্ছে, তার একটা মিনিমাম অ্যামাউন্ট পাচ্ছে শেখার জন্যে বা সেটাকে যে কোনো দিক থেকে খরচ করার জন্যে। তা পরবর্তীতে এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনেক, যেমন আমি একটু আগে বললাম যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, গ্রামীণ স্কুলগুলো যেগুলো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল অবভিয়াসলি, সেগুলোতে বা প্রাইভেট স্কুল
1: রয়েছে
0: যেখানে ডান্স টিচার রিক্রুট করা হয়, সেই জায়গাগুলো রয়েছে। তা বাদে দেখো, ICCR আমি যে জবটা করেছি এটাও একটা খুব সুন্দর একটা, মানে খুব সম্মানের একটা চাকরি, যেখানে ভারত সরকার নৃত্যশিল্পীদের পাঠাচ্ছেন এবং শুধু নৃত্য নয়, যোগা টিচারদেরও পাঠান, কখনো হিন্দি টিচার রিক্রুট করেন, আবার মিউজিক টিচার, গানের টিচারও ওনার রিক্রুট করেন। তো পাঠানো হচ্ছে তার যে শৈলী সেটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্যে, এবং ইন্টেন্স ট্রেনিং, মানে সেটা এমন নয় যে গেলাম একটু নাচ শেখালাম, ভালোভাবে একদম প্রপারলি, মানে আজকে আমি কোনো গুরুর কাছে শিখতে গেলে যেভাবে শিখবো সেইভাবেই, মানে সেটারও ইন্টারভিউ প্রপারলি, একটা ইন্টারভিউ হয়ে সঠিক টিচারদেরই বেছে নিয়ে গিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং শেখানো হচ্ছে ওখানকার ছেলেমেয়েদের। ইন্ডিয়ানও অনেকে থাকে, অনেকে থাকে বিদেশি ছেলেমেয়েরাও শিখতে পারছে, এই একটা জায়গা তৈরি হচ্ছে। এবং ICCR ধীরে ধীরে অনেক রকম এরকম প্রজেক্ট তৈরি করছে, ICCR স্কলারশিপও রয়েছে যেখানে বিদেশিরা ভারতবর্ষে এসে শিখছে বিভিন্ন ইনস্টিটিউশনে এবং বিভিন্ন ডান্স ইনস্টিটিউশন প্লাস ইউনিভার্সিটিজগুলোতে তারা স্কলারশিপ নিয়ে শিখতে পারছে, 2-3 বছর স্কলারশিপ তারা পাচ্ছে। প্রচুর ছেলেমেয়ে বাংলাদেশ থেকে এসেছে আমাদের ইউনিভার্সিটিতে, আমার তাদের সাথে পরিচয় হয়েছে, শ্রীলঙ্কার অনেককে পেয়েছি আমি, বাংলাদেশের অনেককে পেয়েছি, এখনও তাদের সাথে একটা হৃদ্যতা রয়েছে। তো এই জিনিসগুলো তো রয়েছে, আমাদের রেলওয়েতেও রয়েছে একটা কালচারাল কোঠা রয়েছে যেখানে ডান্সার্সরা অ্যাপ্লাই করতে পারে। আমার বেশ কিছু বন্ধুরা রয়েছে যারা কিন্তু রেলওয়ে ওই চাকরিটা করে,
1: তারা অ্যাজ এ ডান্সার এবং নাটক এবং সঙ্গীত সবটাতেই রয়েছে।
0: এই দিকগুলো রয়েছে, ডান্সকে প্রফেশন হিসেবে বেছে নেওয়াই যায়। তাছাড়া তো আমার মনে হয় সব ডান্সারদেরই একটা নাচের স্কুল রয়েছে, তো সেখানে তারা ট্রেনিং দিচ্ছে, পারফরমেন্সেরও জায়গা রয়েছে। ভারতে এতগুলো ফেস্টিভ্যাল এখন তো মানে প্রচুর ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যালগুলোতে যদি কেউ শুধু পারফর্ম করতে চায়, শিখতে চায় না, শেখাতে চায় না, পারফর্ম করতে চায়, সেটারও পসিবিলিটিস রয়েছে। বাট তার জন্য অনেকটাই নিজেকে যত্নশীল হতে হবে নাচের প্রতি এবং পারফর্ম করতে হবে।
1: সাউথ ইস্ট এশিয়ান কালচার আমরা জানি যে অনেকটাই আমাদের এদিকের সাথে যথেষ্ট এর মেলবন্ধন রয়েছে, যেমন অনেকে রিসার্চ করেছেন এবং রবীন্দ্রনৃত্যের সাথেও তার মিল খুঁজে পেয়েছেন। ঠিক তেমনই তুমি যখন রিসার্চ করতে গেলে ওড়িশির সাথে জাভা, বালি, কাম্বোডিয়া, এই যে সকল সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তাদের যে কালচার রয়েছে তার সাথে ওড়িশির কী মিল পেলে?
0: আমি যখন বালিতে ছিলাম তখন বালিনিজ ডান্স নিয়ে কাজ করতে শুরু করলাম, মানে কোলাবোরেশনের কিছু কাজ করেছি যেগুলো পরবর্তীতে আইসিসিএল এর আন্ডারে আমরা রামোৎসব বা যখন রাম মন্দির উদ্ঘাটন হয় তখন কিছু ফেস্টিভ্যাল হয়েছে সেগুলোতে আমরা প্রেজেন্ট করেছিলাম। এই আমি কাজ করেছি কোরিওগ্রাফার হিসেবে ডক্টর আই ওয়ান দিবিয়া, উনি পদ্মশ্রী প্রাপ্ত আমাদের ভারত সরকারের থেকে, ওনার আন্ডারে কাজ করেছি। তো যখন আমি ওই কাজগুলো করছিলাম তখন দেখছিলাম যে ওড়িশির যে আঙ্গিক তার সাথে বালিনিস কোলাবোরেশন হচ্ছে। আই ওয়াজ ডুইং, আমি কমপ্লিটলি ওড়িশি করছি এবং ওনারা বালিনিস করছেন, কিন্তু দুটো যখন পাশাপাশি চলছে মনে হচ্ছে না দুটো আলাদা নাচ হচ্ছে। পোশাক আলাদা কিন্তু তার কোথাও যেন একটা সিমিলারিটি আছে,
1: আহার্য আলাদা কিন্তু আঙ্গিকগত যথেষ্ট সিমিলারিটিস। হ্যাঁ,
0: তার মেইন কারণ হচ্ছে আমরা যদি কলিঙ্গ আর বালির কথা ভাবি, বহু পুরনো ট্রেড রিলেশন রয়েছে, সঙ্গে আমাদের যে গুরুরা মানে যারা সংস্কৃত স্কলাররা তারা কিন্তু একটা বহু 2000 বছর ধরে ইন্দোনেশিয়ার সাথে তাদের একটা যোগাযোগ রয়েছে, এবং তারা বলা হয় যে বালিতে যেহেতু এত হিন্দু রয়েছে যে
1: তার ধার্মিকটাই যে যোগটাও রয়েছে।
0: হ্যাঁ, এবং তারা সেই সময় ওটাকে মানে সনাতন ধর্মকে প্রচার করেছে। পরবর্তীতে তো চোল রাজারা তাদের পুরো ডাইনেস্টিটা অতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই সব কিছু মিলিয়ে কোথায় যেন একটা সিমিলারিটিস আমি খুঁজে পাচ্ছিলাম, এবং সেটা ইতিহাসের দিক থেকেও যেমন রয়েছে আবার সেটা আঙ্গিকগত দিক থেকেও আমার চোখে পড়ছে। এবং বালি এমন একটা জায়গা যেখানে আমার মনে হয় যে আমাদের সমস্ত কালচারগুলো সেই যেন 500-600 বছর কি 1000 বছর আগে যেভাবে ছিল আজও সেইভাবে করে আমি দেখতে পাচ্ছি। ওখানে খুব ভালো একটা সময় কাটিয়েছি এবং ওই ওই অপরচুনিটিটা আমার কাছে এমন ছিল যেটাকে আমাকে এই দুটো জিনিস দুটো ডান্স ফর্ম নিয়ে রিসার্চ করতে সাহায্য করেছে। ইন ফিউচার যদি কখনো ওটা আমি পেপারটা পাবলিশ করি, সো হোপফুলি যে আমি এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো যে কোথায় এটার মিল রয়েছে।
1: এছাড়াও আমরা যেটা জানি যে আমাদের রামায়ণেরও অনেক কিছু ওখানে, আমরা যেমনভাবে রামাকেইন লাকেইন এই রাম লক্ষণ চরিত্রগুলো, তেমনই হচ্ছে তুমি খুঁজে পেয়েছিলে আমাদের ওড়িশি নৃত্যের সাথেও সেই একটা সমন্বয়ের দিক অবশ্যই। আর বলো, একদম শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানের এসে পৌঁছেছি, তোমার সন্তান অর্থাৎ কল্পদীপ এবং তার ভবিষ্যৎ নিয়ে আর কি পরিকল্পনা রয়েছে সেটা যদি একটু আমরা সংক্ষেপে জানতে পারি।
0: কল্পদীপের হয়ে আমি তোমাকে একটু আগেও বলেছি, শুরু করেছিলাম 2008-এ, পরে কল্পদীপ উৎসব করি, দেন ওয়ার্কশপ অর্গানাইজ করছি বিভিন্ন রকমের, শুধু ওড়িশির নয় আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে ওয়ার্কশপ অর্গানাইজ করছি, ফেস্টিভ্যাল করে যাচ্ছি, ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে, তো এইভাবে করেই চলবে। রিসেন্টলি শিলিগুড়িতেও আমি একটি স্কুল স্টার্ট করেছি। আমার ইচ্ছে আমাদের এখানে জলপাইগুড়ি শিলিগুড়ি নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা ওড়িশিকে আরও আপন করে নিক এবং এই ফর্মটা আরও ছড়িয়ে পড়ুক ছেলেমেয়েরা। আমি আমার নাচকে আমি সবসময় মনে করি যে এটা আধ্যাত্মিকও, তো আধ্যাত্মিক হওয়া কারো পক্ষে খুব মুশকিল হয়ে যায় খুব ছোট বয়সে, কিন্তু তার জার্নিটা হয়তো শুরু করা যায়। তো সেই জায়গা থেকে সেই জার্নিটা নিয়েই মানে আমার এগিয়ে যাওয়া, আমার আমিও শিখছি ওদের সাথে সাথে।
1: না, শেখা সারা জীবনই থাকে, আমরা সবাই শিক্ষানবী সারা জীবন পর্যন্তই থাকি। শিল্পকলার সাথে কোথাও ওই ঐশ্বরিক অনুভূতি এবং এক আধ্যাত্মিকতার মেলবন্ধন হলে আমাদের এই শিল্পকলা হয়তো আরও সুন্দরভাবে আমরা ব্যক্ত করতে পারবো দর্শকদের কাছে এবং আর যারা নবীন প্রজন্ম আছে তাদের কাছেও। আজকে তোমার সাথে এই নাচ নিয়ে, নৃত্য শিল্পকলা নিয়ে এতক্ষণ যে আলোচনা হলো, এই বিষয় নিয়ে হয়তো এর আগে আমাদের আকাশবাণী কেন্দ্রে এত বিস্তারিত কোনো আলোচনা হয়নি, তার জন্য আমরা কৃতার্থ। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো দিন আরও বিশিষ্ট অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে। নমস্কার, ভালো থাকবেন। উপস্থাপনায় আমি অনামিকা দেব।
2: এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, ওড়িশি আমার জীবন সাধনা, এ বিষয়ে ডক্টর পম্পি পালের সাক্ষাৎকার নিলেন অনামিকা দেব, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী অভিজিৎ ভট্টাচার্য।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

এবারের ছবি যাত্রা, শিল্পী ওস্তাদ রশিদ খান, গানটিতে সুর দিয়েছেন গৌতম ঘোষ।

শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের ছবি হম দিল দে চুকে সনম, শিল্পী উস্তাদ সুলতান খান, শঙ্কর মহাদেবন এবং কবিতা কৃষ। গানটিতে সুর দিয়েছেন ইসমাইল দরবার।

আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণীর প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: आकाशवाणी हो, समाचार कृष्ण कौशिकबाट सुन्नुहोस्। सुरु गरौं आजका मुख्य समाचार। इन्धन बचत र वातावरण संरक्षणमा प्रधानमन्त्री मोदीको जोड। प्रधानमन्त्री मोदी शुक्रबारदेखि 5 देशको भ्रमणमा जाने। ठूला वन्य बिरालो संरक्षण बारे देशभर विशेष कार्यक्रम आयोजना गरिने। नयाँ डिजिटल प्लेटफर्म र आईपी क्याटलिस्ट सार्वजनिक। अनि पश्चिम बंगालमा अवैध टोल गेट र ब्यारिकेड हटाउन निर्देशन। समाचार विस्तारमा। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले हालैका आन्तरिक भ्रमणहरूमा आवश्यक सुरक्षा व्यवस्था यथावत राख्दै आफ्नो सवारी काफिलाको आकार उल्लेखनीय रूपमा घटाउनु भएको छ। यो कदम पश्चिम एसियाको संकटका बीच आयातित इन्धनमा निर्भरता घटाई वातावरण मैत्री विकल्प अप्नाउन नागरिकलाई गरिएको 7 बुँदे अपीलसँग सम्बन्धित रहेको बताइएको छ। यसै गरी केन्द्रीय गृहमन्त्री अमित शाहले पनि आफ्नो सवारी काफिलाको आकार आधा भन्दा कम बनाउँदै प्रधानमन्त्रीको आह्वानलाई समर्थन गर्नुभएको छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदी शुक्रबारदेखि युएई, नेदरल्यान्ड, स्वीडेन, नर्वे र इटलीको 6 दिने भ्रमणमा जानुहुनेछ। विदेश मन्त्रालयका अधिकारी सीबी जोर्जीका अनुसार भ्रमणको पहिलो चरण उहाँ युएई पुगेर राष्ट्रपति मोहम्मद बिन जायद ई नयनसँग भेट गर्नुहुनेछ। भेटमा ऊर्जा सहयोग सहित आपसी हितका विशेष छलफल हुने बताइएको छ। उहाँले थप भन्नुभएको छ,
1: The visit to the 4 European countries comes in the backdrop of the India-EU FTA that we finalized earlier this year. During the visit, the 3rd India-Nordic summit will also take place. India considers these countries as important partners in our Make in India initiative aimed at transforming India into a manufacturing hub. These visits will focus on our 3 T's, trade and investment, technology, particularly green technology, innovation, startups, and of course, again,
0: मिनिस्ट्री अफ इन्भाइरोमेन्ट, फरेस्ट एन्ड क्लाइमेट चेन्जले भारतमा ठूला वन्य बिरालो संरक्षण सम्बन्धित उपलब्धि उजागर गर्न तथा इन्टरनेसनल बिग क्याट एलायन्सका उद्देश्य प्रवर्धन गर्न देशभर विशेष कार्यक्रम आयोजना गर्ने भएको छ। आईबीसीए शिखर सम्मेलन 2026 अघि आयोजना हुने यी कार्यक्रमहरू बाघ, एसियाली सिंह, चितुवा, हिम चितुवा र चिता जस्ता 5 प्रमुख वन्य बिरालो प्रजातिका केन्द्रित रहनेछन्। गुजरात, मध्यप्रदेश, उडिसा, सिक्किम र महाराष्ट्र लगायत विभिन्न राज्यमा हुने कार्यक्रम मार्फत संरक्षण प्रयास, चुनौती तथा केन्द्र राज्य सहकार्यबारे जानकारी दिनेछ। एस कृष्णनले आज नयाँ दिल्लीमा आईपी क्याटलिस्ट र डिजिटल प्लेटफर्म सार्वजनिक गर्नुभएको छ। इलेक्ट्रोनिक्स तथा सूचना प्रविधि मन्त्रालयका अनुसार यो कार्यक्रम पेटेन्टदेखि उत्पादनसम्म भन्ने विषयमा आयोजना गरिएको हो। कार्यक्रममा भारतमा इलेक्ट्रोनिक्स र आइटी क्षेत्रमा पेटेन्ट दर्ता बढ्दै गएको जानकारी दियो। श्री कृष्णनले आईपी क्याटलिस्टले नयाँ आविष्कारलाई प्रविधि र उत्पादन बदल्न मद्दत गर्ने बताउनुभयो। मन्त्रालयका अनुसार नयाँ डिजिटल प्लेटफर्मले अनुसन्धान, पेटेन्ट र प्रविधि बजारमा पुर्याउने सहयोग गर्नेछ। वेस्ट बेङ्गल सरकारका मुख्य सचिव मनोज कुमार अग्रवालले राज्यभर अवैध रूपमा सञ्चालन भएका टोल गेट, ट्रुफ गेट, ब्यारिकेड तथा शुल्क सङ्कलन केन्द्रहरू तत्काल हटाउन निर्देशन दिनुभएको छ। जारी आदेश अनुसार सम्बन्धित जिल्ला प्रशासनलाई त्यस्ता अवैध संरचना पहिचान गरी बन्द गर्न, पुनः सञ्चालन हुन नदिन तथा अवैध शुल्क सङ्कलन तुरन्त रोक्न भनिएको छ। साथै सबै वैध र अवैध सङ्कलन केन्द्रहरूको विवरण 15 मई भित्र पेश गर्न निर्देशन दिएको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। केन्द्रीय मन्त्री परिषदले बजार सिजन 2026-27 लागि 14 खरिफ बालीको न्यूनतम समर्थन मूल्य वृद्धि गर्ने निर्णय गरेको छ। मन्त्री परिषद बैठकपछि सञ्चार माध्यमसँग कुरा गर्दै अश्विनी वैष्णवले किसानहरूले आफ्नो उत्पादनका उचित तथा लाभदायक मूल्य प्राप्त गर्न सकुन् भन्ने उद्देश्यले खरिफ बाली को न्यूनतम समर्थन मूल्य बढाइएको बताउनुभयो। उहाँले थप भन्नुभयो,
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन।
0: मिनिस्ट्री ऑफ माइनोरिटी अफेयर्स ले भोलि नया दिल्ली में भागीदारी से भाग्योदय दृष्टिकोण अन्तर्गत विकसित भारतका लागि एआई मार्फत समावेशी विकास विषयमा राष्ट्रिय सम्मेलन आयोजना गर्ने भएको छ। मन्त्रालयका अनुसार सम्मेलनको उद्देश्य समावेशी शासन सुदृढ गर्नु, नीतिको पहुँच विस्तार गर्न तथा अल्पसंख्यक समुदायका लागि प्रविधिमा आधारित कल्याणकारी कार्यक्रमलाई प्रवर्धन गर्नु हो। सम्मेलनमा केन्द्र राज्य समन्वय उत्कृष्ट आदान प्रदान तथा आयोजनाको प्रभावकारी कार्यान्वयन बारे छलफल गरिनेछ। सेन्ट्रल बोर्ड अफ सेकेन्डरी एजुकेशनले आज कक्षा 12 बोर्ड परीक्षाको नतिजा सार्वजनिक गरेको छ। विद्यार्थीहरूले आधिकारिक वेबसाइट डिजिलकर र उमङ्ग एप मार्फत रोल नम्बर प्रयोग गरेर नतिजा हेर्न सक्नेछन्। यस वर्ष परीक्षामा 17,38,000 भन्दा बढी विद्यार्थी सहभागी भएका थिए, जसमध्ये 15,07,000 भन्दा बढी विद्यार्थीहरू उत्तीर्ण भएका छन्। यस वर्ष कुल उत्तीर्ण प्रतिशत 85.20 रहेको छ। छात्राको उत्तीर्ण प्रतिशत 88.86 र छात्राको 82.16% रहेको छ। सर्जी लर्वो ले भारतसँग भएको ऊर्जा आपूर्ति सम्झौता निरन्तर जारी रहने बताउनु भएको छ। उहाँले बायो प्रतिस्पर्धाले भारतमा रुस सम्झौतामा असर नपर्ने उल्लेख गर्नुभयो। उहाँले तमिलनाडू स्थित कन्दनकुलम न्युक्लियर पावर प्लान्ट परियोजनामा रुसको सहयोग जारी रहेको र नयाँ ऊर्जा इकाई निर्माणको काम अगाडि बढिरहेको जानकारी दिनुभयो। साथै रुसले भारतलाई ग्यास, तेल र कोइला आपूर्ति पनि जारी राख्ने बताएको छ। नेपालको सुदूरपश्चिम प्रदेश अन्तर्गत असम जिल्लाको मलिक गाउँपालिका स्थित श्री बासुकी माध्यमिक विद्यालय भवन निर्माणका शिलान्यास आज सम्पन्न भएको छ। शिलान्यास नारायण सिंह र मलिक गाउँपालिकाका अध्यक्ष जवाल सिंह साउदले संयुक्त रूपमा गर्नुभएको हो। विद्यालय भवन भारत सरकारको करिब 3,80,00,000 नेपाली रुपियाँ आर्थिक सहयोगमा निर्माण हुन लागेको हो। स्थानीय जनप्रतिनिधि तथा सरकारवालाहरूको भारत सरकारको सहयोगप्रति आभार व्यक्त गर्दै नयाँ भवनले विद्यार्थी र शिक्षाका लागि राम्रो शैक्षिक वातावरण निर्माण हुने विश्वास व्यक्त गरेको छ। भारत र नेपालबीच शिक्षा लगायत विभिन्न क्षेत्रमा सहकार्य जारी रहेको छ। आइपिएल क्रिकेटमा अहिले रायपुरको शहीद वीर नारायण सिंह इन्टरनेसनल क्रिकेट स्टेडियममा रोयल च्यालेन्जर्स बेङ्गलुरू र कोलकाता नाइट राइडर्सको खेल सुरु भएको छ। हिजो अहमदाबादको नरेन्द्र मोदी स्टेडियममा गुजरात टाइटन्सले सनराइजर्स हैदराबादलाई 82 रनले पराजित गर्दै अङ्क तालिकाको शीर्ष स्थान हासिल गरेको थियो। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। इन्धन बचत र वातावरण संरक्षणमा प्रधानमन्त्री मोदीको जोड। प्रधानमन्त्री मोदी शुक्रबारदेखि 5 देशको भ्रमणमा जाने। ठूला वन्य बिरालो संरक्षण बारे देशभर विशेष कार्यक्रम आयोजना गरिने। नयाँ डिजिटल प्लेटफर्म र आईपी क्याटलिस्ट सार्वजनिक। अनि पश्चिम बंगाल अवैध टोल गेट र ब्यारिकेड हटाउन निर्देशन। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो, समाचार पूरा भयो।
2: এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধি সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
3: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 260,000 করোড় রুপে কিসানো কো পে আউট জায়েগা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রোকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
2: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট ক্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
3: পুরো ভারত মে করিব করিব 400 বিলিয়ন টন কে নোন রিজার্ভ সে তো ইস কোয়লে কা জাদা সে জাদা উপযোগ করকে হাম ইসে গ্যাস বানা সকে অর গ্যাস কা উপযোগ ফির ফার্টিলাইজার বগেরা মে তাকি ফার্টিলাইজার কে লিয়ে জো LNG ইম্পোর্ট করনি পড়তি হে ও কম হো জায়েগি। 37,500 করোড় রুপিস কা আউটলে ইস স্কিম কে লিয়ে রাখা গয়া হে অর করিব 3 লাখ করোড় কা ইনভেস্টমেন্ট হোগা ইসমে টোটাল অর 75 মিলিয়ন টন্স কোল কো ইসমে গ্যাসিফাই করনে কে লিয়ে প্রজেক্টস লাগেঙ্গে।
2: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেললাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক

0: প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসে বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানার পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
1: Today, Assam cabinet should pass uniform civil code. We customize that to the requirement of Assam. We have completely exempted tribal population from the purview of uniform civil code. We have also kept all rituals, traditions, customs practiced by the people of Assam outside the scope of uniform civil code. The UCC bill will be laid before the assembly on 26th of May.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিং এ পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তাঁর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোই ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন বিজ্ঞান ঘরে ও বাইরে। আজকের বিষয়, মহাকাশে মহাবিস্ময়।

8:30 নজরুলগীতি শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী, 9:15 শুনতে পাবেন গজল শিল্পী গুলাম আলী, 9:30 বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 10:30 শুনতে পাবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী এট 90 আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
1: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে
0: সেই একই চেনা ঠিকানায়
1: 421.9 মিটার
0: 711 কিলোহার্টজ
1: শুধু কি বাড়িতেই
0: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার
1: ঝকঝকে ডিজিটাল
0: কাহিনী কথা সুরতাল
1: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার
0: কারণ ডিআরএম সম্প্রচার
1: শুনতে ভুলবেন না
0: স্টে টিউনড
2: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে তৎকালীন আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কেওড়াতলা মহাশ্মশানে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। আজ প্রথমার্ধে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। একটি প্রতিবেদন।
2: নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সরগরম ছিল রাজ্য বিধানসভা। দীর্ঘদিন পরে লাল কার্পেটে মুড়ে নতুন সদস্যদের স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছিল বিধানসভা ভবন। মুখ্যমন্ত্রীর ঘর ও সংলগ্ন লবি আলাদা করে সাজিয়ে তোলা হয়েছিল ফুলের সাজে। বিধানসভায় প্রবেশ করার আগে গাড়ি বারান্দার সিঁড়িতেই সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পরে নিজের ঘরে গিয়ে পুজো দিয়ে শপথকক্ষে প্রবেশ করেন। এরপর তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর একে একে শপথ নেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কেরা। 155 জন বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও এদিন 144 জন শপথ নিয়েছেন বলে জানিয়েছেন প্রোটেম স্পিকার। টানা প্রায় 4 ঘন্টা চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। মাঝখানে দুপুরে ছিল মাছ ভাতে মধ্যাহ্নভোজের আয়োজন। আগামীকালও এই শপথ পর্ব চলবে। শুক্রবার নতুন অধ্যক্ষ নির্বাচন করবেন নবনির্বাচিত বিধায়কেরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাঁকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সবসময় সবরকমভাবে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেও আজ বিধানসভায় তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। রেজিনগরের বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানান। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন 15 জন বিধায়ক। দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন। আগামী সোমবার থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা এবার থেকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের নথি ওই পোর্টালে আপলোড করা যাবে শুধুমাত্র তাঁরাই ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন, আলু সবজি ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ ভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং NV আঞ্জারিয়ার বেঞ্চে আগামী 22 মে মামলার শুনানি হবে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন পশ্চিম তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত 4 সদস্যের কমিটি আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, কেটে দেওয়া হবে জলের লাইনও। তিনি আরও জানান, তিলজলার ওই কারখানার মালিক শেখ নাসির ওরফে জাফর নিশাদ এবং ম্যানেজার শামীম মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানার ভবনটির নকশার অনুমোদনও ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। পুরো নগর উন্নয়ন সচিবকে 24 ঘন্টার মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ও পুরসভার আধিকারিকরা। 5টি বুলডোজার ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে কথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে CBI এ দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
3: প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে কয়েকদিনের মধ্যে, আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা CBI কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম।
0: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলাশাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল SSC-র প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও হয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলাশাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাশের হার 3% কমে হয়েছে 85.20%। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11:00 আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসু শেষকৃত্য আজকে আওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায় প্রমুখ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ। শুরু হচ্ছে বিজ্ঞান ঘরেও বাইরে। এই অনুষ্ঠানে আজ শুনবেন একটি আলোচনা, মহাকাশে মহাবিস্ময়।

0: বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে আমাদের সমস্ত বিজ্ঞান মনস্ক শ্রোতাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সকলের কাছেই ভীষণভাবে কৌতূহল উদ্দীপক, মহাকাশ। এই মহাকাশ তথা মহাবিশ্ব আমাদের সকলের কাছেই ভীষণই কৌতূহলের বিষয়। মহাকাশে প্রতিদিন প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে চলেছে নানা অজানা কাহিনী। এই সমস্ত অজানা বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে। আমরা কাছে পেয়েছি এই বিভাগেরই মহাকাশবিদ ডক্টর বিকাশ চন্দ্র পালকে, এবং তার সঙ্গেই রয়েছে মহাকাশ গবেষণায় রত তারই কিছু কৃতি ছাত্র। আসুন আমরা জেনে নিই মহাকাশে মহাবিশ্বয় এ বিষয়ে আলোচনা। প্রথমেই বিকাশবাবু, আপনাকে আমাদের আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে স্বাগত জানিয়ে প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব,
1: এই যে মানুষের এত কৌতূহল এই মহাকাশ বা মহাবিশ্ব, এই মহাকাশ কি, এটা যদি সাধারণভাবে আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বুঝিয়ে বলেন।
2: মহাকাশ এটা অসীম অনন্ত, এটার ধারণাটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা শুরু করি আমরা যেখানে আছি, অর্থাৎ পৃথিবী। পৃথিবী কোথায় আছে এই মহাকাশে? পৃথিবী হচ্ছে একটা সৌরজগৎ, সৌরজগতের একটা মেম্বার। অর্থাৎ সৌরজগতে আছে সূর্য, সূর্য এবং সূর্য পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্রদের পরিচালিত করছে। এবার এই যে সমস্ত শক্তির উৎস, পৃথিবীতে যা শক্তি তার উৎস হচ্ছে সূর্য। আবার সূর্য একা নয়, সূর্য একটা নক্ষত্র, কিন্তু এ আছে একটা নক্ষত্রপুঞ্জির মধ্যে, যাকে ইংরেজিতে বলে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সিতে কতগুলো তারা আছে যদি আমরা গণনা করি তাহলে দেখতে পাবো একের পরে প্রায় 11টা শূন্য বসালে যত বড় সংখ্যা হয় তত বড় সংখ্যক নক্ষত্র আছে একটা গ্যালাক্সি এবার গ্যালাক্সিও কিন্তু একা নয়, কয়েকটা গ্যালাক্সি মিলে একটা তৈরি হয় ক্লাস্টার। সেখানে 1000টা গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার তৈরি হলো। তেমনি আবার কতগুলো ক্লাস্টার মিলে তৈরি হয় সুপার ক্লাস্টার, আর কয়েকটা সুপার ক্লাস্টারকে একসঙ্গে বলা হয় আমাদের বিশ্বব্রহ্মাণ্ড। তো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে বস্তুগুলো আছে তার ব্যাপ্তি হচ্ছে এটা। এবার আমরা যদি বোঝার চেষ্টা করি দূরত্বটা কত, আমরা দেখি যে সূর্য থেকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 1500 লক্ষ কিলোমিটার, মানে 150 × 10⁶, 1.5 এর পরে 8 শূন্য, অত কিলোমিটার দূরে আছে। এবং আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি বলি যে এই 8 মিনিট 20 সেকেন্ড মানেই হচ্ছে 1500 লক্ষ কিলোমিটার দূরত্ব। এবার আমরা দেখি যে আমাদের পরবর্তী যে কাছের নক্ষত্র আছে তা সেটা কী? সেটা হচ্ছে আলফা সেন্টরে। এই আলফা সেন্টরেটা কত দূরে আছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আলফা সেন্টরি থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে সময় লাগে 4.2 লাইট ইয়ার। অর্থাৎ এখন যদি কোনো আলো আলফা সেন্টরিতে তৈরি হয় সেটা আমাদের কাছে পৌঁছবে 4.2 বছর পরে। তাহলে কত দূরে আছে আমাদের পরবর্তী নক্ষত্র, তার পরের যে নক্ষত্র আছে সেটাও আরও দূরে। তো এইভাবে 10⁻১১ নাম্বার অফ নক্ষত্রকে যদি আমরা সাজাতে চাই তাহলে তার ব্যক্তিটা কতটা বুঝে নেওয়া যায়, সেটাকে আমরা পার্সেক, একটা অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বের একক আছে সেটা বলতে পারি, প্রায় 1000 কিলো পার্সেক সমান দূরত্ব হবে, মানে রেডিয়াস হবে এক একটা নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি। এবার এই গ্যালাক্সিগুলো আবার অন্য একটা গ্যালাক্সি থেকে অনেকটা দূরে আছে, তাহলে এই গ্যালাক্সিগুলো আরেকটা গ্যালাক্সির থেকে একটা ফাঁকা জায়গা থাকবে। এভাবে যদি আমরা দূরত্বকে বের করতে থাকি তাহলে দেখব যে পৃথিবী থেকে বিশ্বব্রহ্মাণ্ডের শেষ প্রান্তে পৌঁছতে যে দূরত্ব আমরা মাপযোগ করে পাবো সেটা হচ্ছে একের পরে প্রায় 28 শূন্য বসিয়ে অত কিলোমিটার।
1: আচ্ছা,
2: তাহলে বুঝে নিন কতটা ব্যাপ,
1: কতটা ব্যাপ।
2: কিন্তু এটাও আমরা বলবো কেন, কোন ভিত্তিতে, কারণ আজকের আমার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে
1: ততখানি পৌঁছেছে।
2: এরকম হতে পারে যে আগামী সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়তো আরও একটু দূরে দেখতে পাবে, তখন হয়তো তার ব্যাপ্তিটা আরও বেড়ে যেতে পারে। সুতরাং বলা খুব মুশকিল।
1: একদমই আমরা স্যার যেটা দেখতে পাই, এই যে ভারতবর্ষের যে বৈজ্ঞানিকেরা, বিজ্ঞানীরা চন্দ্রযান এবং মঙ্গলযান এরকম বিভিন্ন রকমের অভিযান করে তারা মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে তারা চলে যাচ্ছে, এই যে চন্দ্রযান, এই চন্দ্রযান কি বা চন্দ্রযান কতখানি সফলভাবে চাঁদের সম্পর্কে অবগত করতে আমাদের সহযোগিতা করেছে?
2: চাঁদ পৃথিবীর কাছে একটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি আমাদের পদ্যে কবি সুকান্ত ভট্টাচার্য লিখে গেছেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ সেই অনেক বছর আগে পূর্ণিমার চাঁদটা ছিল একজন নিপীড়িত যার পেটে কোনো খাবার ছিল না, তার কাছে একটা খাবার বস্তু ছিল। কিন্তু সময় এখন অনেক দূরে আমরা এসেছি যেখানে আমাদের পেটের ভাত মোটামুটি
1: অন্য
2: সংস্থান হয়ে গেছে। এবার আমরা জানতে চাই যে সত্যি সত্যি ওখানে কী আছে, এবং তার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ শুরু করেছে তাদের যানের মাধ্যমে চন্দ্রে পৌঁছানো। ভারতবর্ষ পিছিয়ে নেই, ভারতবর্ষ আমরা পৃথিবী থেকে যান পাঠাচ্ছি চাঁদে, তার একই উদ্দেশ্য চাঁদে গিয়ে আমি কী দেখতে পাবো, চাঁদে কী আছে, চাঁদ কতটা আমাদের সাহায্য করবে। যেমন চন্দ্রযান এক, এটা ছিল পৃথিবী থেকে চাঁদের পৌঁছানোর যান, কিন্তু চাঁদে অবতরণ করতে পারেনি। সেটা দূর থেকে চাঁদকে দেখে তার একটা রিপোর্ট আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চাঁদের মাটিতে জল আছে। তারপরে চন্দ্রযান দুই, সেটাতে ছিল যে আমরা দূর থেকে চাঁদকে দেখব না, চাঁদের খুব কাছে গিয়ে চাঁদকে পরখ করব। কিন্তু তখন একটা সমস্যা ছিল যে কীভাবে চাঁদের মাটিতে নামবে, সেই নামাটা ক্যালকুলেশন ঠিক ছিল না, যার ফলে ওখানেই ওটা মুখ থুবড়ে পড়ে যায়। এরপরে শুরু হলো চন্দ্রযান থ্রি। চন্দ্রযান থ্রিতে এই 23 আগস্ট 2023 মানে সফলভাবে চাঁদে পৌঁছানো গেল,
1: দক্ষিণ মেরুতে
2: গিয়ে পৌঁছলো। এবং দক্ষিণ মেরুটাই কেন, কারণ পৃথিবী আর চাঁদ এদের যে অক্ষ, সেই অক্ষগুলো কিন্তু সমান্তরাল নয়, একটা একটার থেকে 5 ডিগ্রি হেলে আছে। এই 5 ডিগ্রি হেলে থাকার ফলে সূর্য থেকে যে আলোটা আসছে সেই আলোটা কিন্তু চাঁদের সব জায়গায় যেতে পারে না। আর পৃথিবী থেকেও আমরা চাঁদকে সবসময় একটা দিকেই দেখি, অর্থাৎ চাঁদ সবসময় পৃথিবীর একটা দিককেই দেখায়, আরেকটা দিক দেখায় না।
1: আচ্ছা,
2: তার কারণ চাঁদের যে ঘূর্ণনের যে সময় আর পৃথিবীর ঘূর্ণনের সময় এক।
1: আচ্ছা,
2: এই এক হওয়ার জন্য আমরা কখনোই চাঁদের অপর পৃষ্ঠটা দেখতে পাই না। কিন্তু এই নয় যে চাঁদের এই পৃষ্ঠে আলো পড়ছে, ওই পৃষ্ঠে আলো পড়ছে না, চাঁদের দুই পৃষ্ঠেই আলো পড়ে। কিন্তু একটা জায়গা আছে চাঁদে, যেটা হচ্ছে দক্ষিণ মেরুর দিকে, কখনোই সূর্যের আলো পড়ে না।
1: আচ্ছা,
2: চাঁদের যখন সূর্যের আলো পড়ে তখন টেম্পারেচার হয়ে যায় 120 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, আর যেখানে চাঁদের আলো পড়ে না সেখানে টেম্পারেচার হয়ে যায় -180 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই জায়গাটা একটা ফ্রিজের মতো অবস্থা, একটা রেফ্রিজারেটার, অর্থাৎ যা কিছু উড়ে যেতে পারে সেগুলো আবার ওখানে গেলে আবার সেটা থেকে যায়। যেমন আপনি জিজ্ঞেস করেছিলেন যে চাঁদে কেন বায়ুমণ্ডল নেই, তাহলে আমরা যদি দেখি যে চাঁদে এস্কেপ হলো, যে অর্থাৎ পলায়ন বেগ কত, সেটা দেখা যায় যে পলায়ন বেগ অনেকটা অক্সিজেনের যে বেগ তার থেকে অনেক কম, যার ফলে যেই মুহূর্তে অক্সিজেন তৈরি হচ্ছে অক্সিজেনগুলো বেরিয়ে আসে চাঁদ থেকে। কিন্তু যে অক্সিজেনগুলো ঘুরতে ঘুরতে ওই চাঁদের দক্ষিণ মেরুর দিকে পৌঁছে যেতে পারে, তারা ওখানে গিয়ে ট্র্যাপড হয়ে যাচ্ছে এবং সেখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি হতে পারে। তো এটা একটা ডেজার্ট ল্যান্ডের মতো আর কি, চাঁদের দক্ষিণ মেরু। সেই জন্য ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার জন্য চেষ্টা করেছে এবং সেখান থেকে রিমোট সেন্সারের মাধ্যমে জানতে চাইছে যে কী আছে।
1: একটি বিষয় স্যার, আমাদের এখন আমাদের সাধারণ জনমানুষের একটি স্বাভাবিক প্রশ্ন যে চাঁদে মানুষ থাকবেন, পাকাপাকিভাবে চাঁদে বাসযোগ্য স্থান হবে বা চাঁদে বসতি করবে মানুষ, এটা কতখানি বৈজ্ঞানিকভাবে এটা সফল হতে পারে?
2: তার জন্য তো আমি এই কথাই বলি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 386,000 কিলোমিটার। এবার রকেটের যে বেগ সেটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি সেকেন্ড, তাহলে এই দূরত্ব আর বেগকে যদি আমি ভাগ করি তাহলে পাই সময়। তাহলে চাঁদে পৌঁছতে সময় কতটা লাগবে এই হিসেবটা একটা সাধারণ বাচ্চা ছেলেকে দিলে ও করে দেবে কত সেকেন্ড হলো, সেকেন্ডকে মিনিট, মিনিট থেকে আওয়ার করে দেখা যাবে এটা 10 আওয়ার্স, 10 ঘন্টা লাগবে। এবার এই 10 ঘন্টায় আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি ওখানে পৌঁছে যাবো, অর্থাৎ দার্জিলিং মেলে যদি আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে উঠি আমার কলকাতায় গিয়ে পৌঁছতে যে সময় লাগে সেই সময় চাঁদে পৌঁছানো যাবে। এবার তার থেকে বেশি সময় লাগে তার কারণ এই যে শুরু আর শেষ
1: প্রযুক্তিগত কিছু
2: কারণের জন্য এটা। আর চন্দ্রযান থ্রিতে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে সফট ল্যান্ডিং। সফট ল্যান্ডিংটা কি, চাঁদে কিন্তু পৃথিবীতে যেমন বায়ুমণ্ডল আছে চাঁদে বায়ুমণ্ডল নেই, যার ফলে পৃথিবীতে কোনো জিনিস ফ্রি ফল হতে পারে। ফ্রি ফল মানে হচ্ছে একটা জিনিস যখন উপর থেকে পড়ছে না তখন ওর ওজনটা নিচের দিকে আর বায়বীয় যে বলটা সেটা উপরের দিকে, এই দুটো ব্যালেন্স হয়ে যায়, ধীরে ধীরে ধীরে পড়ে। কিন্তু চাঁদে কী হচ্ছে, বায়বীয় বল উপরের দিকে নেই, মাধ্যাকর্ষণ শক্তিটাই আছে, যার ফলে ও ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে যাবে।
1: সফট ল্যান্ডিং যেটাকে বলছে,
2: না চাঁদে যদি কোনো বস্তুকে নামাতে হয় ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে পড়ে যায়।
1: আচ্ছা,
2: সঙ্গে সঙ্গে পড়ে গেলে ও তো অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য যাতে না হয় এমন একটা রকেট ইউজ করতে হবে, পরপর পরপর থাকবে রকেটগুলো, রকেটগুলো বার্ন করবে, গিয়ে চাঁদের মাটিতে আঘাত করবে, সঙ্গে সঙ্গে ওটা নিউটনের থার্ড ল অনুযায়ী উপর দিকে পড়ে যায়, এর ফলে ওই যে নিচের দিকে পড়াটাকে ডিলে করে দেবে, সে ধীরে ধীরে পড়বে। এটা আয়ত্ত করতে পেরেছে চন্দ্রযান থ্রিতে।
1: আচ্ছা,
2: এবং ভবিষ্যতে হয়তো চাঁদে যা যা পাওয়া গেছে, জল, তারপরে হিলিয়ন বলে একটা জিনিস, এগুলো হচ্ছে ফুয়েল হিসাবে কাজ করবে। ফুয়েল যেমন এই যে রকেটগুলো পৃথিবী থেকে ছাড়া হচ্ছে, ওদের চাঁদে পৌঁছানোর জন্য যে ফুয়েলটা, সেই ফুয়েলটা আমি চাঁদে পেয়ে যাব, তাহলে চাঁদকে কেন্দ্র করে আমি ওখানে পৌঁছে যেয়ে আমার ফুয়েল শেষ হয়ে যাবে, আমি অন্য জায়গায় আবার যাওয়ার জন্য চেষ্টা করব রিফুয়েলিং করে।
1: ঠিক,
2: যে এখনকার মতো যে গাড়ি নিয়ে বেরোলে পরে যে আমার গাড়িতে
1: আরেকটি বিষয় স্যার আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে, আমাদেরকে বিষয় সেটা হচ্ছে মঙ্গলযান। ভারতবর্ষের যে বা বিভিন্ন দেশের এই যে মঙ্গল সম্পর্কে একটা কৌতূহল বা মঙ্গল যাত্রা, হ্যাঁ, তো এই যে মঙ্গল যান বা মঙ্গলে যাত্রা, সেটা কেন শুরু হয়েছে, এর মূল উদ্দেশ্যটা কি?
2: পৃথিবী থেকে মঙ্গলে যেতে সময় লাগে অনেকটা, 180 দিনের মতো। এই 180 দিনটা কিন্তু এমন হতে পারে, যদি আমি খুব রকেট যেগুলো ব্যবহার করা হয় তার যদি পাওয়ার বেশি হয় তো 180 দিন কমিয়ে আরও কমানো যেতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে অন্য। আসল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে কল্পবিজ্ঞানের কিছু কিছু জিনিস এখন সব ফুলে যাচ্ছে,
1: হ্যাঁ,
2: মানে আমরা পরীক্ষাগারে দেখতে পাচ্ছি করা যাচ্ছে। আমরা যদি কাজী নজরুল ইসলামের একটা কবিতা দেখি, সেখানে লেখা আছে ওই মঙ্গল গ্রহ হতে আসে কোন সংকেত, আমি ভুলে গেছি এখন, আমার মনে নেই, ছোটোবেলায় আমি পড়েছিলাম, ওই যে সংকেতটা আসছে ওর যে চিন্তাধারা, সেই সংকেতটা নিশ্চয়ই কোনো ইন্টেলিজেন্ট থেকে আসছে। তাহলে ওখানে কোনো ইন্টেলিজেন্ট আছে কিনা, এবং বিভিন্ন দেশ থেকে যে মঙ্গল বলে যে মিশনগুলো পাঠিয়েছে, তারা তো মঙ্গলে নামতে পারেনি, মঙ্গলের চারদিকে ঘুরে ঘুরে ওর থেকে যে ইনফরমেশন পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেখানে অনেক জায়গা আছে যেখানে অনেকদিন আগে হয়তো নদী ছিল, তারপর মাউন্টেন আছে, অনেক উঁচু নিচু জায়গা আছে, হয়তো এরকম হতে পারে ওখানে মনুষ্য বসতিও থাকতে পারে। মনুষ্য মিনস ইন্টেলিজেন্ট। চাঁদে চন্দ্রযান থ্রিতে একটা জিনিস করা হয়েছে, যে একটা অ্যান্টেনা রাখা আছে, সেই অ্যান্টেনাটা পৃথিবী ডিরেকশনে রাখা আছে, অর্থাৎ সেই অ্যান্টেনা থেকে রেডিও তরঙ্গ পৃথিবীতে যাবে, আবার পৃথিবী থেকে রিফ্লেকশন করে ওখানে যাবে, এবং এটা ধরে ওটা অ্যানালিসিস করতে পারবে, অ্যানালিসিস করে সেই রিপোর্টটা আবার আমাদের পরীক্ষাগারে পাঠাতে পারবে। অর্থাৎ আগে যেটা আমরা করতাম
1: পৃথিবী থেকে
2: চাঁদ থেকে চাঁদকে স্পাই করা, কিন্তু এখন যে চাঁদে পৌঁছতে পারবো, তখন চাঁদ থেকে আমরা পৃথিবীকে স্পাই করবো। চাঁদ থেকে পৃথিবীকে স্পাই করলে সুবিধাটা কী? পৃথিবী হচ্ছে একটা গ্রহ, সেই গ্রহের মধ্যে ইন্টেলিজেন্ট আছে, বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে, বিভিন্ন রকম তরঙ্গের উৎপন্ন হচ্ছে, এই তরঙ্গ ওই তরঙ্গকে কী ইনফ্লুয়েন্স করছে, মানে এদের মধ্যে কী ইয়ে হচ্ছে, সেটা ওটা অ্যানালিসিস করবে। অর্থাৎ ইন্টেলিজেন্স থাকলে তার ক্রিয়াকর্মের জন্য ওর কী পরিবর্তন হচ্ছে, এগুলোর একটা রেকর্ডিং থাকবে। এই যে ডেটাটা থাকলো, এই ডেটাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ওই রকমই একটা অ্যান্টেনা অন্য একটা গ্রহের দিকে তাক করে রাখা,
1: সেটা মঙ্গল হতে পারে,
2: সেটা মঙ্গল হতে পারে, অন্য কোনো গ্রহ হতে পারে, এবং সেই গ্রহতেও ওরকম স্পাই করা হবে, স্পাই করে ওখান থেকে ডেটা পাওয়া হবে, এবার ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে স্টাডি করে জানানো যাবে, হয়ে যাবে ওখানে কোনো ইন্টেলিজেন্ট আছে।
1: একটা ছোট্ট প্রশ্ন স্যার একটু যুক্ত করব, মঙ্গল ছাড়া কি অন্য কোনো গ্রহে অভিযাত্রার কথা কি কোনো দেশের বৈজ্ঞানিকরা ভাবছেন?
2: না, আমি যেটা জানি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, এখনও পৌঁছাতে পারেনি, হয়তো ভবিষ্যতে পারবে, কিন্তু অন্য গ্রহ তো আরও দূরে আছে,
1: সেই
2: যার ফলে হয়তো ভবিষ্যতে এমন রকেট তৈরি করা সম্ভব হবে যেগুলো দিয়ে অন্য গ্রহেও যাওয়া যাবে, অথবা যদি ওরকম স্পেস স্টেশন করা যায়,
1: ঠিক
2: আমরা পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছলাম, মঙ্গল থেকে আবার ওই গ্রহতে জাংশন স্টেশন, আগে এই এখান থেকে মালদা থেকে কলকাতা, এরকম আর কি।
1: একদমই তাই, খুবই সহজ এবং সরলভাবে স্যার আপনি আমাদেরকে এই মহাকাশের এই গভীর এবং জটিল বিষয়গুলোকে বোঝালেন। যে এই মঙ্গল যান, মঙ্গল গ্রহের থেকে আমরা বিভিন্ন রকমের সংকেত বা বিভিন্ন রকমের বিষয় যেটাকে আজকের বিজ্ঞানের ভাষায় আমরা বলছি অতি প্রাকৃত বিষয় বা এরকম একটি কিছু বিষয় আমরা পাচ্ছি, এই যে বিষয়গুলো, এই যে আমাদের মঙ্গল গ্রহের বা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিভিন্ন রকমের বিষয় যেগুলোকে আমরা আপাতভাবে অতি প্রাকৃত বা অস্বাভাবিক বিষয় বলছি, এরকম কি কি বিষয় স্যার আমাদের মহাবিশ্বে ঘটে চলেছে?
2: প্রথমে একটু আলোচনা করা যাক যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হলো কী করে। সেটা যদি আপনি জানতে চান তাহলে প্রথমে দেখতে হবে এই যে আমি এর আগে বলেছি নক্ষত্রপুঞ্জ, মানে একটা গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি অনেক আছে। এবার এই একটা গ্যালাক্সি থেকে যখন আরেকটা গ্যালাক্সির আলো পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে দেখা যায় সেখানে একটা রেড শিফট হয়, লাল গতি। এবং এই রেড শিফট থেকে বোঝা যায় যে একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আজ যদি একটা 100 KPC মতো হয়, কিলো পার সেকেন্ড মতো, কালকে 100 KPC থেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ সম্প্রসারণশীল এই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড সম্প্রসারণশীল হলে আমি যদি ফিরে যাই, ফিরে দেখি, আমি যদি 100 বছর আগে ফিরে দেখি তার আরও কাছে ছিল, আরও 100 বছর আরও কাছে ছিল, এইভাবে যদি মিলিয়ন্স অফ ইয়ার্স আগে পৌঁছে যাই, তখন একটা ছিল ডিম্বর মতো, কসমিক কেক বলে সেটাকে। অর্থাৎ আমরা এখন থেকে শুরু করে আমরা পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে গিয়ে দেখতে পাচ্ছি যে কী ছিল সেখানে, একটা বিশ্বব্রহ্মাণ্ড, সেটা হচ্ছে একটা কসমিক এগের মতো। এবার এই কসমিক এগ থেকে যদি আমি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে চাই কী করতে হবে, সেখানে একটা ব্যাং হতে হবে, বিগ ব্যাং, অর্থাৎ একটা বিস্ফোরণ। এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হলো আমাদের এই মহাবিশ্ব।
1: মহাবিশ্ব,
2: এই মহাবিশ্বে প্রথমে ছিল ভ্যাকুয়াম, এবার ভ্যাকুয়াম থেকে শুরু হলো রেডিয়েশন, রেডিয়েশন থেকে দুটো পজিটিভ নেগেটিভ পার্টিকেল, ইলেকট্রন, পজিট্রন, কোয়ান্টন, অনেক কিছু তৈরি হয় এবং সেটাকে বলে প্লাজমা। এবার এই প্লাজমা থেকে দেখা গেল যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন ঘোরাফেরা করছে, করতে গিয়ে ওরা একটা কম্বাইন করে ওরা একটা তৈরি করলো প্রথম হাইড্রোজেন।
1: আচ্ছা,
2: প্রথম হাইড্রোজেন তৈরি হলো সেটাকে বলা হয় প্রাইমোডিয়াল হাইড্রোজেন। যেই মুহূর্তে হাইড্রোজেনটা তৈরি হলো তখন ওই ইলেকট্রন আর প্রোটন এদের মধ্যে যে এনার্জিটা ছিল সেটা বেরিয়ে আসে ওই হাইড্রোজেন বন্ডিং করার জন্য, তখন সেটা হচ্ছে প্রচুর শক্তি নিয়ে একটা কণা বেরিয়ে আসে। কণা মানে হচ্ছে এখানে ফোটন কণা। এবার আমরাও যাচ্ছি, অর্থাৎ এক একটা স্তর সরে যাচ্ছে, এই কণাগুলোও সেই স্তরের সঙ্গে সরে যাচ্ছে। এবার বিশ্ব আগে ছিল ছোটো, তারপরে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এবার এই প্রসারিত হওয়ার সময় কী হয়, তাপমাত্রা কমে যায়। আদিতে ছিল ভীষণ তাপমাত্রা,
1: ঠিক,
2: এবার সেই তাপমাত্রা কমতে কমতে কমতে এখন হচ্ছে 2.7 কেলভিনের মতো টেম্পারেচার।
1: আচ্ছা,
2: এবার এই যে কণাগুলো যেগুলো আমি বললাম ফোটন, সেইগুলো প্রথমে ছিল প্রচুর শক্তির অধিকারী, এগুলোই হলো কেরিয়ার। ওর ভিতরে সমস্ত ইনফরমেশান, তখনকার কী ঘটনা ঘটছিল ওর মধ্যে কোড করা আছে। এবার এই এই কণাগুলোকে যখন আমরা এই পর্যায়ে এসে দেখতে পাবো, ধরতে পারবো, তখন ওর থেকে ডিকোড করে আমরা ওর থেকে ইনফরমেশান পেতে পারবো কী করছিল ওখানে, কী দেখেছে, এবং সেই কাজটা এখন হচ্ছে। এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের চারদিক থেকে সমানভাবে এই কণাগুলো আসছে, এটা একটা।
1: আচ্ছা,
2: সেটা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যার থেকে আমরা জানতে পারি যে আদিতে কীভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এবার তারপরে যেমন আমি বললাম হাইড্রোজেন, প্রাইমোডিয়াল হাইড্রোজেন হয়েছে, তারপরে প্রচুর প্রাইমোডিয়াল হাইড্রোজেন তৈরি হয়েছে এবং সেখান থেকে ক্লাউড তৈরি করে এক একটা নক্ষত্র সৃষ্টি হয়েছে। এবার এই নক্ষত্রগুলো থেকে যখন আলো আসে ভিজিবল, তখন আমরা আলো দেখি, যেমন সূর্য, সূর্য থেকে আলো আসছে আমরা দেখছি, কারণ ওই ভিপজিওর মধ্যে থাকছে। এবার এই যে নক্ষত্র, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা আসে, যেটা হচ্ছে এক্স রে।
1: আচ্ছা,
2: এক্স রে, সেই কণাগুলোকে আমরা পৃথিবীতে ধরে তাদের সম্বন্ধে জানতে পারি যে ওদের স্টেজটা কী আছে। তো এই একটা দ্বিতীয় গেল যে এক একটা নক্ষত্র এক একটা কিন্তু ল্যাবরেটরি, বিজ্ঞানের এক একটা
1: গবেষণা,
2: ওইখানে ওই এক একটা নক্ষত্রকে স্টাডি করে থেকে যে আলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো আসছে সেটা স্টাডি করে আমরা বলতে পারি যে নক্ষত্রের ভিতরে কী হয়েছিল। এবার যদি খুব ম্যাসিভ হয় অবজেক্ট, খুব ভর বেশি হয়, সেক্ষেত্রে তারাটা ব্ল্যাক হোল হয়ে যায়। ব্ল্যাক হোল মানে ওর থেকে কোনো আলো বেরিয়ে আসে না। এবার এটা এমন নয় যে একটাই ব্ল্যাক হোল আছে, এরকম অসংখ্য ব্ল্যাক হোল আছে। যখন ব্ল্যাক হোল দুটো পাশাপাশি কাছাকাছি আসে, তখন ওরা একাই অন্যের চারদিকে ঘুরতে থাকে। এবার ঘুরতে ঘুরতে ঘুরতে একসময় ওরা ফিউজ হয়ে যায়।
1: আচ্ছা,
2: ফিউজ হয়ে গেলে পরে ওখানে এত শক্তি উৎপন্ন করে, সেই শক্তির জন্য ওই মহাকাশে একটা আন্দোলন সৃষ্টি হয়। মানে যেমন একটা পুকুরে জলের ওপরটা যেমন আপনি দেখবেন পরিষ্কার, এবার অন্য দিকে একটা আমি ঢিল ঢিল দিই কিছু দিয়ে, হ্যাঁ, তাহলে ওর ভিতরে আলোর
3: আন্দোলন থাকে।
2: তেমনি ওই আমাদের এই স্পেসের ভেতরে যখন ওই দুটো ঘুরছে, ওরা ফিউজড হয়ে গেল, মানে এত জোরে তরঙ্গ তৈরি হয়, সেই আন্দোলনটা ওখান থেকে শুরু করে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এবার ওই ব্ল্যাক হোল যেগুলো থাকে সেগুলো তো সেগুলো থেকে কোনো আলো আসে না, যখন ওরা ফিউজ হয়ে যায় তখন ওখান থেকে ওই তরঙ্গগুলো আসতে থাকবে। সেগুলো কিন্তু আপনার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নয়, এগুলোকে বলে গ্র্যাভিটেশনাল ওয়েভ, হ্যাঁ, যেটা আইনস্টাইন তার তত্ত্বে বলে গেছেন যে এই ধরনের একটা তরঙ্গ থাকতে পারে। এবং আমরা এখন লাইগো বলে একটা অবজারভেটরি আছে আমেরিকায়, ভার্গো বলে একটা অবজারভেটরি আছে, এরা রিসেন্টলি 2015তে দেখিয়েছেন যে সত্যি সত্যি গ্র্যাভিটেশনাল ওয়েভ আসছে এবং এটা হচ্ছে ব্ল্যাক হোল থেকে আসছে।
3: আচ্ছা,
2: তো আমাদের ভারতবর্ষও এটার সঙ্গে যুক্ত হয়েছে যে ওরা আসছে ঠিকই আমরা জানতে পাচ্ছি, কিন্তু কোন দিক থেকে আসছে সেটা জানতে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে ওই লাইগো আর ভার্গো দুটো দুই প্রান্তে, এবার দুটো দিয়ে জানা যায় না যে ওর ডিরেকশান কী, তার জন্য আরেকজনকে দরকার। এবং ইন্ডিয়া এটাতে অংশগ্রহণ করেছে, তাকে বলে আইলাইগো, সেটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যখন আসবে তখন আমরা বুঝতে পারবো সত্যি সত্যি ব্ল্যাক হোল দুটো যে মার্চ করে গেছে কোথায় করেছে, কোন দিকে করেছে, সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো। তাহলে এরা যে ইনফরমেশনগুলো নিয়ে আসছে, তো সেগুলো দিয়ে আমরা ওদের সম্বন্ধে জানতে পারবো, এবং এরা কি একটাই আছে না অসংখ্য আছে,
1: আগামীরও অনেক দিক উন্মোচিত হবে এখানে,
2: আগামী দিনে অনেক
1: অনেক কিছু দিক।
2: এবং ওরা, আমার দুজন ছাত্র আছে, ওরা এই এক্সরের উপরে গবেষণা করছে।
3: আচ্ছা,
2: মানে স্টার থেকে এক্সরে বেরিয়ে আসছে।
3: আচ্ছা,
2: আমরা স্টার থেকে আলো আসছে না কিন্তু,
3: ঠিক,
2: কিন্তু সেই এক্সরেটা ওই অ্যান্টেনাতে ধরে পাঠাচ্ছে এবং আমরা এখানে সেসব অ্যানালিসিস করে দেখি।
1: এটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
2: আমরা কাজ করছি।
3: আচ্ছা, এতক্ষণ আমরা যার সঙ্গে আলোচনা করলাম ডক্টর বিকাশ চন্দ্র পাল মহাশয়ের কাছ থেকে, আমরা মহাকাশের অজানা এবং কৌতূহল উদ্দীপক বহু ঘটনা শুনলাম। আমরা কাছে পেয়েছি তাঁরই কাছে গবেষণারত তাঁরই ছাত্রকে। আমরা দুজনের নামটা শুনে নেব।
4: আমার নাম মনোজ কিসিং।
3: আপনার নাম?
4: আমার নাম এমডি তব্রিজ।
1: আপনি কি বিষয়ে কাজ করছেন এবং তাতে কতখানি সফল হয়েছে?
4: হ্যাঁ, আমি কাজ করছি এই এক্সরে পালসার উপরে।
1: আচ্ছা, এটা কি এক্সরে পালসার বিষয়টা?
4: এক্সরে পালসার কি অ্যাকচুয়ালি, যখন স্টার যখন ওল্ড হতে যায় তখন কি হয়, ওরা একটা সুপারনোভা এক্সপ্লোজন, তারপর থেকে ওই সুপারনোভা এক্সপ্লোজন হওয়ার পরে একটা তৈরি হয় নিউট্রন স্টার, না দিয়ে ব্ল্যাক হোল, ওটা মাস উপরে ডিপেন্ড করে। যেমন কি আমি নিউট্রন স্টারের উপরে কাজ করি, কেউ কেউ স্টার আছে ওরা ঘুরতে থাকে, স্পিন পিরিয়ড যেটা আছে ওই স্পিন পিরিয়ড আমরা বের করি, আগুনের সময়টা বের করি। আর ওই নিউট্রন স্টারে যেমন পৃথিবীর আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, ওই নিউট্রন স্টারেরও ম্যাগনেটিক ফিল্ড থাকে, ওই ম্যাগনেটিক ফিল্ড উপরেও আমরা কাজ করেছি। ম্যাগনেটিক ফিল্ড যেমন পৃথিবী থেকে কত 10-12 গজ থাকে, গজ ওরা 10-12 গজ 13 টাইমস এরকম কাজ করা আছে।
1: তো কতখানি সফল হয়েছেন করে, কতখানি?
4: অনেক কাজ করেছি আমরা, যেমন কি আমরা 15-16 স্টার নিয়েছি, তার উপরে কাজ করেছি।
1: যেমন কয়েকটি, তারা এই কয়েকটি নক্ষত্রের নাম যদি বলেন।
4: যেমন আছে SMC X1, আর আমরা আরেকটা পেপার করেছি লেটার্স হিসাবে, ইকুইপ উইথ সোর্স নাম কি ছিল,
5: IGR এর মানে অনেক সোর্স গুলো আছে, অরাউন্ড 15-16 স্টার্স লিয়েছি, আর উই হ্যাভ ওয়ার্ক উইথ দোজ সোর্সেস।
1: আচ্ছা, এগুলো পৃথিবী থেকে কত আলোক বর্ষ দূরে অবস্থিত এই যে এই নক্ষত্রগুলো?
4: যেমন স্যার বললো ওটা KPC হিসাবেই থাকে, যেমন কি কেউ থাকে 6.7 KPC, কেউ থাকে 3 KPC, পাশেই থাকে। ওই আমরা নিজের গ্যালাক্সি পরেও কাজ করেছি, আর গ্যালাক্সি বাইরেও অন্য গ্যালাক্সি পরেও কাজ করেছি।
1: আচ্ছা, আপনারা এই যে এটাকে যে আপনারা পর্যবেক্ষণ করেন, এটা কিভাবে পর্যবেক্ষণ?
4: ম্যাগনেটিক ফিল্ডটা, আচ্ছা, যেমন কি ওই আমরা বললাম না, অনেকগুলো অবজারভেটরি আছে বাইরের স্পেসে, তার মধ্যে ইন্ডিয়ানও আছে অ্যাস্ট্রোস্যাট, ওই অ্যাস্ট্রোস্যাট ওরা কী করে, ওরা এক্সরে ডাটা ওখান থেকে কলেক্ট করে।
1: আচ্ছা,
4: ওই এক্সরে ডাটা নিয়ে আমরা ওর প্রপার্টিগুলো ক্যালকুলেট করতে পারি, যেমন কি ওর পালস প্লেট কতটা আছে, ওই ম্যাগনেটিক ফিল্ড কতটা আছে।
2: একটা স্টার আছে যেখান থেকে এক্সরে আসছে, এবার উপরে একটা স্যাটেলাইট আছে, ওই স্যাটেলাইটের ভিতরে একটা ডিটেক্টর আছে, ওই ডিটেক্টরকে এখান থেকে দেওয়া হয় তুমি এখন ওই স্টারকে লক্ষ্য করো।
1: আচ্ছা,
2: তখন ওই ওই স্টারের দিকে ও পয়েন্টেড হয়ে যায়, ওখান থেকে যতগুলো ফোটন আসে ওই ফোটনগুলোকেও কালেক্ট করে।
1: আচ্ছা,
2: এবার এই ফোটন কতক্ষণ ধরে কালেক্ট করলো সেটাও ওখানে কম্পিউটারে বলে দেয়, সেটা আমরা করি না, সেটা কিন্তু নাসা করে।
1: আচ্ছা,
2: নাসা হচ্ছে আমেরিকাতে, আর ইন্ডিয়াতে হচ্ছে অ্যাস্ট্রোস্যাট ইসরো করে। তো ওই রকম টাইমের সঙ্গে কতগুলো ফোটন আসছে সেখান থেকে আমরা একটা স্পেকট্রাম পাই এবং সেই স্টাডি থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাই।
3: আরও দুজনকে আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি, আপনার নাম?
6: আমার নাম বিভাস দাস।
3: আচ্ছা, আপনি কি নিয়ে গবেষণা করছেন?
6: স্যার, যে একটু আগে নিউট্রন স্টার আর ব্ল্যাক হোলের কথা আলোচনা করলেন স্যার, সেটা নিয়ে আমার আলোচনা। আমার আগে যে দুজন দাদা বলে গেলেন যে অবজারভেশনাল কাজ করে, ডেটা নিয়ে কাজ করে, আমারটা ঠিক তেমন নয়। আমার পুরো অঙ্কে কষা কাজ, আমি পুরো অঙ্ক কষে নাম্বার থিওরি এইসব নিয়ে কাজ করি, পুরো থিওরিটিক্যাল কাজ আমার। সেই কাজ হচ্ছে এই যে মিশনগুলোর কথা উল্লেখ করা হলো, সেগুলো দিয়ে ভেরিফাই করি যে আমার কাজটা কতটা সঠিক হয়েছে বা কতটা হয়নি। তো আমার সেটাই কাজ। আমি হচ্ছে বেসিক্যালি যে নিউট্রন স্টারের কথা বললো, যে নিউট্রন স্টারের ভেতরে যে ফিচারগুলো আমরা এখান থেকে দেখে বলতে পারি না যে কী রকম কন্ডিশন কী স্টারের ভেতরে, তো সেগুলোই আমি হচ্ছে ম্যাথামেটিক্সের থ্রুতে সেগুলো অ্যানালাইজ
3: নির্ণয় করি,
6: হ্যাঁ সেগুলো অ্যানালাইজ করি। আর ব্ল্যাক হোলের কিছু কাজ থিওরিটিক্যালি আমরা অলরেডি শুরু করেছি।
3: কত বছর ধরে কাজ করছেন এবং কতখানি সফল হয়েছে?
6: আমার 4 বছর হয়ে গিয়েছে, এটা আমার 5th year চলছে এখন। আমার অলরেডি আমাদের অনেক বেশ ভালো কিছুই কাজ হয়েছে, কিছু বেশ ভালো ইন্টারন্যাশনাল জার্নালেও কিছু পাবলিকেশনস আছে আমাদের। আইনস্টাইন থিওরি কথা স্যার বললো, এবার আইনস্টাইন থিওরি ছাড়াও কি ইউনিভার্সের অনেক জিনিস আছে যেগুলো আইনস্টাইন থিওরি ঠিকঠাক বর্ণনা যেতে পারে না, সেগুলোর জন্য কিছু মডিফাইড থিওরিজ অফ গ্র্যাভিটি আছে, সেগুলোর উপরেও আমাদের কাজ হচ্ছে।
3: যেমন আর কোন কিরকম কী কী থিওরি আছে?
6: যেমন আইনস্টাইন থিওরি যেটাকে জিআর বলা হয়, জেনারেল রিলেটিভিটি, সেভাবে আরও কিছু আছে হচ্ছে FT থিওরিজ অফ গ্র্যাভিটি, FR থিওরিজ অফ গ্র্যাভিটি, FQ, এমন আরও অনেক কিছু আছে। তো সেগুলোতেও আমরা নিউটন স্টারের মডেল কীরকম, ভিতরে স্টারের ভিতরে কম্পোজিশন কী, এসব নিয়েও আমাদের কাজ হয়।
3: ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনকে পেয়ে গেছি যিনি স্যারের কাছে এই মহাকাশ গবেষণার কাজ করছেন। আপনার নাম?
7: আমার নাম বিকাশ চন্দ্র রায়।
3: আপনি কি নিয়ে কাজ করছেন?
7: আমি কসমোলজিক্যাল মডেলের উপর কাজ করি। স্যার যেমনটা বলছিলেন যে বিভিন্ন ফেজে যে ইউনিভার্সটা যে ইভলভ হচ্ছে কীভাবে হচ্ছে, ওর ডিনামিক্সটা আমরা অ্যাকচুয়ালি স্টাডি করি থিওরিটিক্যালি, এবং বিভিন্ন যে কম্পোজিশনগুলো তখন জেনারেট হচ্ছিলো ওগুলো কীরকমভাবে ইভলভ হচ্ছে টাইম টু টাইম, সেই জিনিসগুলো থিওরিটিক্যালি আমরা করছি, আর সাথে অবজারভেশনের সঙ্গে সেটাকে।
3: কতদিন ধরে কাজ করছেন?
7: আমার ওই 4.5 বছরের মতো হয়ে গেছে।
3: কতখানি সফল হয়েছে?
7: সফল বলতে আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি থিওরিটিক্যালি, তো বেশ কয়েকটা জার্নালে আমাদের পাবলিকেশন হয়েছে।
3: নিজে এই যে কাজটা করছেন আনন্দ কতখানি পাচ্ছেন?
7: হ্যাঁ, আনন্দ তো অনেকেই অনেকটাই পাচ্ছি, আর স্যারের সাথে কাজ করে আরও অনেক কিছু হয়তো আরও করবো ইন ফিউচারে।
3: একদমই তাই। আমরা এই যে স্বল্প সময়ের আলোচনা, এই আলোচনাতেই কিন্তু আমরা হারিয়ে গেছিলাম, মানে সত্যি কথা বলতে কখন শুরু হয়েছিল কখন শেষ হলো আমরা বুঝতে পারছিলাম না, এতটাই বিস্তৃত, এতটাই অতলান্তিক একটি বিষয় এই মহাকাশ বা এই মহাবিশ্ব। বিষয়টি অতলান্তিক হলেও আমাদের সময় কিন্তু সীমাবদ্ধ, এবং তা মনে রেখেই আমাদেরকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান ঘরে ও বাইরে আজ এখানেই শেষ হলো। নমস্কার।

বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা, মহাকাশে মহাবিশ্বয়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন অয়ন্তিকা চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন গোলাম আলীর কণ্ঠে।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান বিচিত্রা।
2: আশিস ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ ছাড়াও নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের মর্যাদা দেওয়া ও সর্বোপরি পিছিয়ে পড়া পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশিস ওয়েলফেয়ার সোসাইটি, নন্দলাল বসু সরণি, গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট, শিলিগুড়ি।
3: যোগাযোগ করুন 7003025032 নম্বরে। আবারও বলছি, যোগাযোগ করুন 7003025032 নম্বরে।
4: আজ বিচিত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শিলিগুড়ির নৈবেদ্যের শিল্পীবৃন্দ। আজকের অনুষ্ঠানের শিরোনাম তুমি নব নব রূপে এসো প্রাণে। অংশগ্রহণে সঙ্গীতে রুনকি দত্ত, চন্দ্রাণী গোস্বামী, শিখা সেন, সুতপা বাগচি সরকার, সুনিতা চক্রবর্তী, চম্পা ধর, শিপ্রা ঘোষ, মমতা ভট্টাচার্য, রিঙ্কু পোদ্দার, শর্মিষ্ঠা কর্মকার এবং ইন্দিরা ব্যানার্জি। যন্ত্রাণুর সঙ্গে কিবোর্ডে সন্দীপন গাঙ্গুলি, পারকাশনে গৌতম দাস, তবলায় পল্টু সাহা, ভাষ্য পাঠে দেবশ্রী সাহা চৌধুরী। শুরু হচ্ছে গীতি আলেখ্য, তুমি নব নব রূপে এসো প্রাণে।

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাগুলি কৌতূহল ভরে। কবির জিজ্ঞাসা এবং কবিকে তাঁর সৃষ্টিকে জানবার জন্যে আমাদের কৌতূহল এবং ব্যগ্রতা শুধুমাত্র শতবর্ষের সময়সীমায় আবদ্ধ থাকবার নয়। সময় প্রবহমান গতির সাথে আজ থেকে সহস্র কোটি বছর পরেও আমাদের চেতনায় আবেগে রবীন্দ্রনাথের জীবন দর্শনের প্রতিফলন ঘটবে, এ কথা নিশ্চিত করে বলা যায়। রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের চেতনাকে আলোকিত করে।

কর্মের মধ্যে মানুষের যে বিরাট আত্মপ্রকাশ অনন্তের কাছে, তার এই যে নিরন্তর আত্মনিবেদন, সেখানেই ঈশ্বরের সাথে মানুষের মহামিলন। সত্যকে যখন আমরা সুন্দর করে জানি, তখন সুন্দরও সত্য হয়ে ওঠে। সত্যকে সেই সুন্দর করে জানে যার দৃষ্টি নির্মল, হৃদয় পবিত্র। আনন্দকে প্রত্যক্ষ করতে তার আর কোনো বাধা থাকে না।

রবীন্দ্রনাথের প্রেম ও পূজা অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রেমিক এবং পূজারী এক হয়ে যায় আত্মনিবেদনের সমর্পণ বিন্দুতে। যে প্রেম ধরাছোঁয়ার বাইরে থাকে, অনুভব করা যায় কিন্তু ব্যক্ত করা যায় না, নীরব নিপুণ অতুলান্ত গভীরতায় নিমজ্জিত সেই অধরার ব্যাকুলতাকে কবি প্রকাশ করেন তাঁর গানের মাধ্যমে।

সর্বত্র সকল অবস্থাতে তাঁর মধ্যেই আমি আছি। এই যে চেতনাকে প্রতিদিনের চেষ্টায় সহজ করে তুলতে হবে, এই সাধনার ধ্যানই হচ্ছে গায়ত্রী। এই ব্রহ্মশক্তির কাছে আত্মনিবেদনের মধ্যে দিয়ে এই অসীম শক্তির সঙ্গ লাভ, এক তীব্র মানসিক বল আমাদেরকে যেন অসম্ভবকে সম্ভব করে তোলার প্রেরণা যোগায়।

প্রেম ও বিরহের যুগলবন্দী ঘটেছে কবির প্রেম পর্যায়ের গানগুলিতে। প্রেম কবির চোখে এক অনন্য উপলব্ধি। কবির গানে তাই ভালো লাগা, ভালোবাসা, মান অভিমান, বিরহ মিলনের নিভৃত পদচারণা। কখনো সেখানে যৌবনের উচ্ছলতার সুর, কখনো বা সেখানে প্রেম পরিণত বয়সের আত্ম উপলব্ধিতে আরও পরিণত, আরও গভীর।

জীবনের পরন্ত বিকেলে রোগশয্যায় কবি তাঁর অন্তরাত্মা দিয়ে মৃত্যুকে উপলব্ধি করেন। মৃত্যুর মধ্যেও তিনি মাধুর্য খুঁজে পান। হয়তো জীবনকে এত ভালোবেসেছিলেন বলেই মৃত্যুকে আপন করে নেবার মানসিক দৃঢ়তা তার ছিল। এই সত্যদ্রষ্টা কবি ঋষিকে আমাদের অন্তরের অন্তরতম প্রার্থনা, যেন নত হই, নত হই। এই নত দীনতার নতি নয়, সে যে পরম পূর্ণতার প্রণতি। আমাদের সেই নমস্কার সত্য হোক, অহম শান্ত হোক, সংকীর্ণতা দূর হোক।

এতক্ষণ শুনলেন বিচিত্রা। আজকের অনুষ্ঠানের শিরোনাম ছিল তুমি নব নব রূপে এসো প্রাণে। আজকের বিচিত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন শিলিগুড়ির নৈবেদ্যের শিল্পীবৃন্দ।

0: অংশগ্রহণে সঙ্গীতে রুনকি দত্ত, চন্দ্রাণী গোস্বামী, শিখা সেন, সুতপা বাগচি সরকার, সুনিতা চক্রবর্তী, চম্পা ধর, শিপ্রা ঘোষ, মমতা ভট্টাচার্য, রিঙ্কু পোদ্দার, শর্মিষ্ঠা কর্মকার এবং ইন্দিরা ব্যানার্জি। যন্ত্রাণুর সঙ্গে কিবোর্ডে সন্দীপন গাঙ্গুলি, পারকাশনে গৌতম দাস, তবলায় পল্টু সাহা, ভাষ্যপাঠে দেবশ্রী সাহা চৌধুরী। শুনলেন গীতি আলেখ্য, তুমি নব নব রূপে এসো প্রাণে।
1: আশিস ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ ছাড়াও নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের মর্যাদা দেওয়া ও সর্বোপরি পিছিয়ে পড়া পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশিস ওয়েলফেয়ার সোসাইটি, নন্দলাল বসু সরণি, গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট, শিলিগুড়ি।
2: যোগাযোগ করুন 7003025032 নম্বরে। আবারও বলছি, যোগাযোগ করুন 7003025032 নম্বরে।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান বিচিত্রা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী বটুক নন্দী।

এতক্ষণ গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন শিল্পী বটুক নন্দী। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পও অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকারও। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথগ্রহণ চলবে আগামীকালও। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের ঘটনায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। নিট UG প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে CBI। IPL ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের এ গ্রেড শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অরহর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 260,000 করোড় রুপে কিসানো কো পে আউট জায়েগা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রোকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
1: কোল ভারত মে করিব করিব 400 বিলিয়ন টন কে নোন রিজার্ভস হ্যায় তো ইস কোয়লে কা জ্যাদা সে জ্যাদা উপযোগ করকে হাম ইসে গ্যাস বানা সকে অর গ্যাস কা উপযোগ ফির ফার্টিলাইজার বগেরা মে তাকি ফার্টিলাইজার কে লিয়ে জো LNG ইউ ইম্পোর্ট করনি পড়তি হ্যায় ও কম হো জায়েগি। 37,500 করোড় রুপিস কা আউটলে ইস স্কিম কে লিয়ে রাখা গিয়া হ্যায় অর করিব 3 লাখ করোড় কা ইনভেস্টমেন্ট হোগা ইসমে টোটাল অর 75 মিলিয়ন টন্স কোল কো ইসমে গ্যাসিফাই করনে কে লিয়ে প্রজেক্টস লাগেঙ্গে।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্কেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইলফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের আবহে প্রধানমন্ত্রী গত রবিবার দেশবাসীর কাছে এই আহ্বান জানান। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সাময়িকভাবে কিছু বিদেশি রুটে পরিষেবা স্থগিতও করেছে তারা। আকাশপথের বিধিনিষেধ এবং বিমান জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে এই সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে এয়ার ইন্ডিয়া সাময়িকভাবে দিল্লি শিকাগো, মুম্বাই নিউ ইয়র্ক, দিল্লি সাংহাই, চেন্নাই সিঙ্গাপুর সহ আরও দুটি রুটে তাদের বিমান পরিষেবা স্থগিত রাখবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথবাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা শপথ নেন। আগামীকালও চলবে এই শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে সিবিআই এর দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেই কারণেই সিবিআইকে তদন্তের ছাড়পত্র দেওয়া হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরেও যাবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সুইডেনের গোথানবার্গে পৌঁছানোর কথা। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় তিনি একথা বলেন। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরগাঁও এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে আজ দেশের একাধিক স্থানে তল্লাশি চালায় সিবিআই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে তাঁর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। কূটনৈতিক মহলের মতে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেইরুটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ লেবাননের 7টি পৃথক স্থানে যানবাহন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে কলকাতা 17 ওভার 1 বলে 3 উইকেটে 166 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুচিত্রা মিত্রর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় শৈশবের স্বপ্ন। শৈশব আমাদের কাছে, প্রতিটি মানুষের কাছে এক অবিস্মরণীয় সম্পদ। শৈশবের সুখ দুঃখ, হাসি কান্না, এ সমস্ত কিছুর মাঝে আমরা সকলেই কম বেশি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের বাস্তবায়ন কতখানি হয়েছে তা হয়তো আমরা সকলে বলতে পারবো না, কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি? সেই সমস্ত স্বপ্নের সমাহার শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে আপনারা ভাগ করে নিন, শেয়ার করে নিন 9434076705 এই নম্বরে, 9434076705। আপনারা আমাদের ফোন করুন, তার আগে শুনে নিই গান। ছায়াছবির নাম বেলা শুরু, শিল্পী অনুপম রায়।

0: শ্রোতা বন্ধুরা, মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় শৈশবের স্বপ্ন, শৈশবের ফেলে আসা দিন, আমাদের দিনের অন্তে বিভিন্ন স্বপ্নের ডালি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন। 9434076705 এই নম্বরে, 9434076705। শৈশবের যে রঙিন দিনগুলি, সে দিনগুলির বিভিন্ন চাওয়া পাওয়া এবং সবশেষে বিভিন্ন যে আমাদের ইচ্ছে, আমাদের স্বপ্ন, আজ তা দিয়েই আপনারা আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানকে আপনারা সুন্দর করে তুলুন। নমস্কার, কে বলছেন?
1: মনোময় বাবু
0: বলুন, কে বলছেন?
1: রবীন্দ্রনগর থেকে সিয়ার সরকার বলছি।
0: বলুন, আমাদের আজকের মনের জানালা অনুষ্ঠানের বিষয় নিশ্চয়ই শুনেছেন, শৈশবের স্বপ্ন। সিরাজবাবু, আপনার বয়স কত?
1: আমার 69
0: বছর বয়স। আপনি বর্তমানে শিলিগুড়ি রবীন্দ্রনগরে থাকেন, তাই তো? আপনার শৈশব কোথায় কেটেছে? আলিপুরদুয়ার, ডুয়ার্সের রানী। আচ্ছা, সেই সময়ে কেমন ছিল আলিপুরদুয়ার এবং কি কি স্বপ্ন আপনারা দেখতেন?
1: তখন তো আলিপুরদুয়ার তো একটা ছোট জায়গার মতো, খুব ভালো জায়গা। সেখানে 4টা রেল স্টেশন, সব কিছুই কাছে। হ্যাঁ, স্কুল কলেজ হাসপাতাল সবই কাছে ছিল।
0: আচ্ছা,
1: ভালো। তখন তো আমরা মাঠে টাটো ঘুরে বেড়াতাম, মানে তখন তো আর কোনো চিন্তা ভাবনা ছিল না, শুধু পড়াশোনায় আর খেলাধুলা।
0: কোন স্কুলে পড়তেন?
1: আমি পড়েছি গোবিন্দ হাই স্কুলে।
0: আচ্ছা,
1: তারপর আলিপুরদুয়ার কলেজ।
0: আচ্ছা আচ্ছা, তারপর এই যে আপনি যে ওখানে থাকতেন, ছোটবেলা কি কি স্বপ্ন দেখতেন? মানে বলতে চাচ্ছি যে কি হতে চান বা কেমন ভাবে কি করতে চান এরকম?
1: ছোটবেলা তো পড়াশোনা করতাম, পড়াশোনা করে একটা চাকরি চেষ্টাই করেছিলাম। ওই ব্যাংকের পরীক্ষা, পিএইচসি পরীক্ষা, স্টাফ সেকশন এই সমস্ত দিয়েছি, কিন্তু চাকরি হয় নাই। পরে ব্যবসাতেই ঢুকে যাই।
0: আচ্ছা,
1: আমি তো শিলিগুড়িতে আসা যাওয়া করি 68-এর থেকে।
0: আচ্ছা,
1: 68-তে আবার দিদির বিয়ে হয়েছিল, সেই সূত্র থেকে এখানে আসা যাওয়া। তবে শিলিগুড়িতে পারমানেন্ট চলে আসবো সেটা কোনো ভাবে নাই, কিন্তু সেই শিলিগুড়িতে চলে আসা হয়েছে এখন পারমানেন্ট এখানে।
0: আচ্ছা, ঠিক আছে সিরাজবাবু, আপনি খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনারও ভালো থাকবেন।
0: ঠিক ঠিক।

0: বলছি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে এখানে ভালো আছি। উত্তরবঙ্গে বৈশাখ বৈশাখ মাস প্রায় শেষের দিকে, কিন্তু সূর্য এখনও সেই দাবদাহ যাকে আমরা বলি, সেই দাবদাহ দিতে এখনও একটু লজ্জা পাচ্ছে। আমাদের এখানে গরম এখনও সেই অর্থে পড়েনি। প্রতি বছর যেরকম যেইভাবে যেই হারে গরম পড়ে, এখানে কিন্তু এখনও পড়েনি। কিন্তু আপনাদের বর্ধমানের এখন কেমন পরিস্থিতি, আবহাওয়া কেমন?
0: বর্ধমানের পরিস্থিতিটাও বাজারি বাজারি টাইপের আছে।
1: আচ্ছা,
0: ওই 32 থেকে 33 পর্যন্ত, এই পর্যন্ত আপ ডাউন করছে।
1: আচ্ছা, তাহলে তো মোটামুটি ফ্যান ফুল স্পিডে ঘুরছে মাথার উপরে।
0: হ্যাঁ, তা তো ঘুরছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আজকের বিষয় আপনি নিশ্চয়ই জানেন। আমাদের আজকের বিষয় হলো শৈশবের স্বপ্ন। ছোটবেলা কি কি স্বপ্ন দেখতেন?
0: ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি চাকরি করে, যখন চাকরি পাবো চাকরি করে আমি অনেক দুধ আর পাউরুটি খাবো।
1: আচ্ছা, মানে আপনি খুব
0: পাউরুটি খেতে খুব ভালো লাগে, হরলিক্স আর পাউরুটি।
1: বাহ, আচ্ছা,
0: চাকরি পাওয়ার পর তারপর তো দুধ পাউরুটি খুবই খেয়েছি, এইটাই আমার ছোটবেলায় স্বপ্ন ছিল।
1: আচ্ছা,
0: চাকরি পেলে ভালো ভালো ভালো জিনিস খাবো।
1: আচ্ছা, বাহ,
0: এইটাই স্বপ্ন ছিল, আর কিছু স্বপ্ন আমি মানে খাওয়ার দিকে লোভ বেশি ছিল।
1: আচ্ছা, এখন আপনার বয়স কত?
0: এখন আমার বয়স 76।
1: 76 বছর আপনার বয়স। এখন আপনার কি মনে হয় যে সেই সময় যে স্বপ্নগুলো ছিল সেটা এখন ভাবলে কেমন লাগে?
0: এখন ভাবলে হাসি লাগে, খুব নিজের হাসি পায় যে তখন আমি কিরকম পাগল ছেলে ছিলাম, কিন্তু উল্টো পাল্টা ভাবতাম। আর আরেকটা জিনিস ভাবতাম, সেটা হচ্ছে যে মা বাবা যেন চিরকাল বেঁচে থাকে, মা বাবাকে যেন যেন কোনোদিন না চলে যায়, কোথাও
1: হারাতে যেন না হয়,
0: আমার কাছে থাকে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক আছে, খুব ভালো থাকবেন লক্ষ্মীলাল বাবু, সুস্থ থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা রূপঙ্কর বাগচির কণ্ঠে জাতিস্বর ছায়াছবির গান এখন শুনবো।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনাগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, বলুন।
1: আপনাদের বিষয়টা শুনলাম,
0: হ্যাঁ,
1: আমারও শৈশবে খুব ইচ্ছা ছিল হায়ার স্টাডি করার,
0: আচ্ছা,
1: কিন্তু সেটা হয়নি। আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন।
0: কোথায় থাকতেন আপনি?
1: আমরা তখন থাকতাম হচ্ছে এই পড়াশোনা করেই থাকতাম,
0: আচ্ছা,
1: তখন আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন 87-তে। আমি তখন 12 ক্লাসে পড়ি,
0: আচ্ছা,
1: পড়ার হলো না। তখন আমার কাকা এসে আমাকে বিয়ে দিয়ে গেলেন।
0: আচ্ছা,
1: এখন আমার 2টো ছেলে, তা আমি আমার যতটুকু জ্ঞান ছিল আমি ছেলেদের মধ্যে দিয়ে সেটা চেষ্টা করেছি।
0: অবশ্যই। আর আপনি নিজে এখন বইপত্র পড়েন?
1: বইপত্র পড়ি।
0: আচ্ছা, আপনার বয়স কত এখন?
1: এখন আমার বয়স হচ্ছে 56।
0: 56 বছর। আচ্ছা, ঠিক ঠিক আছে, আপনি পড়াশোনা করে যান, পড়াশোনার তো কোনো বয়স হয় না, কাজেই আপনি নিজের মতন করে আপনার বাড়িতেও কিন্তু এখনও আপনার যে পড়াশোনার চর্চা, বিদ্যা চর্চা কিন্তু আপনি চালিয়ে যেতে পারেন। ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক আছে, খুব ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের লাইভ ফোন ইন মনের জানালা অনুষ্ঠানে আজকের বিষয় শৈশবের স্বপ্ন। বলতে বলতে আরেকটি ফোন চলে এসেছে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা ভাই, আমি বীরভূম জেলা থেকে বলছি, তেজহাটি গ্রাম থেকে।
0: নাম কি আপনার?
1: আমার নাম রিক্তা মণ্ডল।
0: রিক্তা?
1: হ্যাঁ, আড়াই কে কি রিক্তা মণ্ডল।
0: আচ্ছা, বলুন।
1: হ্যাঁ, আমি তো গ্রামের মেয়ে ছিলাম।
0: হ্যাঁ,
1: আমার আমার শৈশবের একটা মজার স্বপ্নের কথা বলছি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই
1: ছিল আর কি। হ্যাঁ
0: বলুন।
1: আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, ছুটির দিনে রবিবার দিন মাছ ধরতে যেতেন, সঙ্গে আমি যেতাম একটা কেলিতে করে জল দিই। হ্যাঁ,
0: আচ্ছা।
1: তখন শরৎকাল, আমার এটা খুবই মনে আছে। দি বাবা মাছ ধরতেন আর আমি পুকুরের পাড়ে খেলা করতাম। এত সুন্দর তখন আকাশের মানে পরিমণ্ডল, লাল আভা, ফুলকপির মতো বড় মেঘ, কোনোটা হয়তো এমন সুন্দর পরিবেশ আর কি। আমি ছোটবেলায় ভাবতাম যে ওখানে বাবাকে আমি বলবো আমাদের একটা যেন বাড়ি করে।
0: আচ্ছা
1: অনেক বেশ মানে কিশোরী বেলা পর্যন্ত আমার মনে খুব ইচ্ছা ছিল আর কি।
0: আচ্ছা
1: ওটা ভাবতাম যে ওখানে হয়তো মালিনীর মতন কোনো নদী আছে, তার স্বচ্ছ জল, হয়তো আখাল মাসি বাজি বেড়াচ্ছে, ওই ইচ্ছাটা আমার বেশ বড় পর্যন্ত ছিল আর কি। হ্যাঁ,
0: আচ্ছা,
1: যাই হোক, সেটা যত বড় হয়েছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমার কেটে গেছে। আমি তো অত্যন্ত মানে প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিলাম আর কি।
0: না না, অবশ্যই। আমাদের আমাদের এই স্বপ্নগুলো, কিন্তু আমাদের এই যে স্বপ্ন বা আমাদের এই যে আশা বিভিন্ন রকমের, হয়তো সেগুলো অলীক, হয়তো সেগুলোকে আমরা কোনোদিনই ছুঁতে পারবো না, কিন্তু আমাদের কিন্তু এই স্বপ্ন বা এই আশাগুলোই কিন্তু আমাদের বাঁচতে শেখায়, আমাদের আনন্দের সঙ্গে বাঁচতে শেখায়, কি বলেন?
1: হ্যাঁ, তার মধ্যে ভালো লাগা, আনন্দ, শৈশব কৈশোর এখন যেরকম ভাবছি সেটা শুনে নিজের মনে বেশ আনন্দিত হচ্ছে আর কি। যে না, ছোটবেলার স্বপ্নগুলো বেশ মজাদার ছিল,
0: সেই
1: হয়তো বাস্তবে হয়তো পূরণ না হলেও অন্যরকম ভাবে পূরণ হয়েছে,
0: নিশ্চয়ই
1: বেশ আনন্দের,
0: সেটাই
1: খুব ভালো লাগছে দাদা ভাই।
0: ঠিক ঠিক ঠিক। আপনিও আপনার যে যারা সন্তান সন্ততি বা আপনাদের যে আপনার যে পরবর্তী প্রজন্ম, তাদেরকেও স্বপ্ন দেখতে শেখাবেন। আমরা এখন ইন্টারনেটের যুগে স্বপ্ন দেখতে ভুলে গেছি,
1: হ্যাঁ হ্যাঁ সত্যি তাই।
0: তাই না?
1: হুম,
0: স্বপ্ন দেখতে শেখাবেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন রিক্তা দেবী।
1: স্বপ্ন দেখা বলতে, আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, কলকাতায় থাকে।
0: আচ্ছা,
1: এখন আমি একাই থাকি, আমি নিজে একটু খাতাপত্র কালি কলম নিয়ে থাকি আর কি,
0: বাহ
1: গার্ডেনিং শখ আছে। হ্যাঁ,
0: বাহ
1: এইসবে নিয়েই থাকি আমি।
0: বাহ, আপনি লেখালেখি করুন, আপনি ফুল গাছের পরিচর্যা করুন, বাগানের পরিচর্যা করুন এবং খুব ভালো থাকুন।
1: আছে ফুল গাছ, আছে একটু একটু সবজি আছে,
0: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক
1: টুকটাক এমনিতেই চলি আর কি, সময়
0: ঠিক
1: কাটে।
0: ঠিক
1: গার্ডেনিং নিজে সরষা ফুল গাছ এতে ভালো লাগে খুব আমাকে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক। ভালো থাকবেন, ভালো থাকবেন।
1: দাদা
0: নমস্কার,
1: খুব ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। আপনাদের শৈশবের স্বপ্ন এ বিষয়ে জানাতে ফোন করুন। বলতে বলতে ফোন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি বিপ্লব কুমার সিকদার, সচেতন নিকেতন সত্যিকার শিলিগুড়ি থেকে বলছি।
0: বলুন বিপ্লব বাবু।
2: হ্যাঁ বলছি, ছোটবেলায় আমাদের গ্রামে একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে, ছোটবেলার কথা বলছি।
0: আচ্ছা,
2: তাতে আমরা ওই স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তাঘাটে জঙ্গল পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, এইসব কাজ করতাম। শেষের দিকে যে একটা বই থাকতো অ্যাটেন্ডেন্সের মতো, কে কে এলো তাদের নামের পাশে সিগনেচার করতে হতো।
0: আচ্ছা,
2: তো ছোটবেলায় আমরা অপেক্ষা করতাম কখন সিগনেচারটা করবো।
0: আচ্ছা,
2: রাস্তা চুরি করো আগে এলো সিগনেচারের দিকে তাকিয়ে থাকতাম।
0: আচ্ছা,
2: কখন সিগনেচার করতে হবে।
0: আচ্ছা,
2: বাস্তব জীবনে এসে আমার দিনে কয়েক হাজার সিগনেচার করতে হতো।
0: আচ্ছা,
2: অডিটে আমি ছিলাম, এখন আমার বয়স 77 বছর।
0: আচ্ছা,
2: 111 সালের 31শে ডিসেম্বর রিটায়ার করি।
0: তাহলে আপনার স্বপ্ন কিন্তু সার্থক হয়ে গেছে একদম। শৈশবে শৈশবে আপনার যেটা একটা স্বপ্ন ছিল
2: পূরণ হয়ে গেল।
0: ঠিক, ঠিক ঠিক ঠিক আছে বিপ্লব বাবু, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ হ্যাঁ। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের ছবি প্রাক্তন শিল্পী অনুপম, শিল্পী ইমন চক্রবর্তী, সুর দিয়েছেন অনুপম রায়।

শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন কিন্তু এখনও আসছে, কিন্তু সময় আমাদের হাতে আর নেই। কাজেই মনের জানালা কিন্তু আজ এখানেই বন্ধ করতে হবে। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।